0: এখন তরজমা পাঠ করছেন মীর আশফাক হুসাইন।
1: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। তিলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের 22 আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর যখন বিচারের কাজ সম্পন্ন হবে তখন শয়তান বলবে, আল্লাহ তো তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে ডাকছিলাম, তাতে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে, কাজেই তোমরা আমাকে তিরস্কার করো না, তোমরা নিজেদেরকেই তিরস্কার করো। আমি তোমাদের উদ্ধারকারী নই এবং তোমরাও আমার উদ্ধারকারী নও। তোমরা আমাকে আল্লাহর শরীক করেছিলে, আমি তা অস্বীকার করছি। নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয় আজকের বিষয়, হালাল হারাম জানা ও মেনে চলা, বলছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হুসাইন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ও বাদ, মানুষ হলো আল্লাহ সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত। আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য যুগে যুগে নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন মানুষের জীবন জিন্দেগি পরিচ্ছন্ন করার জন্য, আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন জিন্দেগি গঠন করার জন্য। এজন্য মানুষের জীবনে সকল পরতে পরতে যতগুলো ক্ষেত্রের সম্মুখীন হয়, কার্যপ্রণালীর সম্মুখীন হয়, সেখানে আল্লাহ তাআলার বিধিবিধান রয়েছে। যে কার্যগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন সেগুলোকে রাসূলের ভাষায় হালাল এবং ইসলামী শরীয়তের পরিভাষায় হালাল বলা হয়েছে, বৈধ বলা হয়েছে। আর আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে যে বিষয়গুলোকে অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেগুলোকে হারাম করা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, আল হালালু বাইয়িনু আল হারামু বাইয়িনু, হালাল ও সুবিন্যস্ত পরিষ্কার করে দেওয়া হলো এবং হারাম ও ইসলামী শরীয়তে পরিষ্কারভাবে তোমাদের মাঝে পেশ করা হলো। রব্বে কারীম আমাদেরকে যে বিষয়গুলো হালাল বলে ঘোষণা করেছেন সেগুলো মানব জাতির জন্য কল্যাণকর এবং পরিচ্ছন্ন। খাবারের ক্ষেত্রে যেমন বলেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাত ওয়াদ দামা ওয়াল লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। এই আয়াতে কারীমের অংশে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু জন্তুর গোশতকে হারাম করেছেন এবং প্রবাহমান রক্তকে হারাম করেছেন এবং খিনজির তথা শুকরের গোশতকে হারাম করেছেন, আল্লাহর নাম ব্যতীত জবাইকৃত পশুর গোশতকেও তোমাদের জন্য হারাম করেছেন। এছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ওহে মানব মণ্ডলী তোমরা আল্লাহ তাআলার জমিনে যা হালাল সেগুলোকে গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তোমরা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউ মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। অতএব হালালের দিকে আমরা ধাবিত হব, আর শয়তানের কাজ হলো আমাদেরকে হারামের দিকে ধাবিত করা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের জীবনকে পরিচ্ছন্ন করতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ করতে হবে, এবং আল্লাহ তাআলার বিধান তথা আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জীবন জিন্দেগিকে সুন্দর করার জন্য যে নির্দেশগুলো করেছেন, আহকাম সূচক আয়াত নাজিল করেছেন। আহকাম এবং নিষেধের আয়াতের সংখ্যা হলো প্রায় 522টির মতো আয়াত আমাদের জন্য নীতিমালা হিসেবে নির্দেশ করেছেন এবং নিষেধ করেছেন। আমরা মুসলিম হিসেবে, আমরা মানবতার শ্রেষ্ঠ জাতি হিসেবে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা আমাদের জন্য মানুষের কল্যাণার্থে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়েছেন। অতএব আমরা যারা ঈমানদার আমাদের জীবনকে সুন্দর করব, কোরআনিক নলেজ আমাদের অপরিহার্য। এই জন্য কোরআনের জ্ঞান অর্জন করা সকল ফরজের বড় ফরজ, আমরা এই ফরজগুলো অনুসন্ধান করব এবং এই জ্ঞানই জ্ঞান অর্জন করব। রব্বে কারীম আমাদের জন্য বলছেন, কুল আরাআইতুম মা আনসালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালান, আপনি বলুন রাসূল, আল্লাহ তোমাদের জন্য যা কিছু রিজিক পাঠিয়েছেন অথবা তোমরা ওর কতক অংশ হালাল এবং কতক অংশ হারাম সাব্যস্ত করে নিলে। রাসূল তাদের কাছে জিজ্ঞেস করো, আল্লাহ তাআলা বলছেন, কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি জিজ্ঞাসা করুন তাদের কাছে, তোমাদের কি এই বিষয়ে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তোমরা যা চাইবে তা হালাল ঘোষণা করবে, যা চাইবে সেটাকে তোমরা হারাম ঘোষণা করবে? অতএব আমরা মানুষ হিসেবে আমাদের এরকম কোনোই অধিকার আল্লাহ তাআলা স্রষ্টা হিসেবে, হাকামুল হাকিমিন হিসেবে তিনি দেন নাই যে আমরা যা মনে চাই সেটাকে হালাল মনে করে গ্রহণ করব, যা মনে চাই সেটাকে হারাম মনে করে বর্জন করব। বরং আল্লাহ তাআলার ঐশী বাণী আল কোরআনের অকাট্য দলিল এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস, হাদিসের তিনটি স্তর রয়েছে, কাওলি ফেয়লি তাকরারি, এই তিন প্রকারের হাদিস দ্বারা যেগুলোকে হালাল আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, আল্লাহ ঘোষণা করেছেন সেগুলোকে আমরা গ্রহণ করি, আর রব্বে করিম আমাদের জন্য যেগুলোকে হারাম ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা ইজমাইন যেগুলোকে আল্লাহর ঘোষণা মোতাবেক হারাম হিসেবে জীবন জিন্দেগি থেকে বর্জন করেছেন, তার থেকে যদি আমরা বাঁচতে পারি তাহলে আমরা আল্লাহর একনিষ্ঠ আনুগত্যশীল বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে পারবো, মুক্তি পেতে পারবো এবং জান্নাতের মেহমান হতে পারবো। রব্বে করিম আমাদেরকে সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মুমিন আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল হালাল হারাম জানা ও মেনে চলা। বললেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন পাস্টার প্রিন্স সমুয়েল সরেন।
2: আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে আজকের এই পবিত্র দিনের আশীর্বাদপূর্ণ সকালে সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানিয়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন। কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ভিন্ন ছিল। তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন, শস্য প্রচুর বটে, কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা করো, যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। পবিত্র এই বাণীগুলো মথি লিখিত সুসমাচার নয় অধ্যায়ের ৩৫ থেকে ৩৮ পদে লিপিবদ্ধ রয়েছে। পবিত্র এই বাণীতে প্রভু যীশু খ্রিস্টের এই জগতে আগমনের মূল লক্ষ্যের এক গুরুত্বপূর্ণ সারমর্ম উল্লেখ করা হয়েছে। তিনি জগতে মানুষরূপে প্রকাশিত হয়ে বললেন, আমি এসেছি যেন তারা জীবন ও উপচয় পায়। জীবনের চারিদিকে পরিলক্ষিত হচ্ছে হতাশা, ব্যর্থতা আর পরাজয়ের চরম পরিণাম। প্রভু যীশু চারিদিকের এই বিধ্বস্ত জীবনগুলোর দিকে তাকিয়ে করুণাবিষ্ট হলেন। স্বর্গীয় প্রেমের স্পর্শে তাদেরকে সুস্থ করলেন। এই ভালোবাসার স্পর্শ দেওয়ার জন্য আরও অনেক কার্যকারী লোকের প্রয়োজন অনুভব করলেন। যীশু তার এই মিশন সফল করার লক্ষ্যে শিষ্যদেরকে আহ্বান করে বললেন, আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। প্রভু যীশু খ্রিস্ট এই জন্য জগতে এসেছেন যেন মানুষ পাপ থেকে পরিত্রাণ লাভ করে। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, কেননা তিনি প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে পরিত্রাণের বিজয়ী জীবন দানের জন্য আহ্বান করেছেন। এই মহাসংকল্প তিনি পূর্বেই নিরূপণ করেছিলেন। পবিত্র বাইবেল বলে, আর তিনি যাহাদিগকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিগকে আহ্বান করিলেন, আর যাহাদিগকে আহ্বান করিলেন তাহাদিগকে ধার্মিক গণিতও করিলেন, আর যাহাদিগকে ধার্মিক গণিত করিলেন তাহাদিগকে প্রতাপান্বিত করিলেন। প্রভু যীশু শিষ্যদেরকে সেই জন্য স্বর্গস্থ পিতার কাছে এই প্রার্থনা করতে বললেন, যেন পিতা তার মঙ্গল সংকল্প পূর্ণ করার জন্য কার্যকারী লোক তার শস্যক্ষেত্রে পাঠান। এই পৃথিবী হচ্ছে ঈশ্বরের শস্যক্ষেত্র। তিনি এই শস্যক্ষেত্র থেকে উত্তম শস্য চয়ন করার জন্য, অর্থাৎ পাপে অভিশপ্ত মানুষ যেন পাপ থেকে পরিত্রাণ পেয়ে ঈশ্বরের আশীর্বাদের ক্ষেত্রে রোপিত বৃক্ষে সদৃশ্য হতে পারে, ঈশ্বরের মঙ্গল সংকল্পে প্রবেশের মাধ্যমে ফলবান জীবন অর্থাৎ পরিত্রাণের জীবনের প্রকৃত মহিমাময় স্বাদ গ্রহণ করতে পারে। সেই লক্ষ্য অর্জনের জন্য শিষ্যদেরকে মহান আদেশে বললেন, সমুদয় জগতে গিয়া পরিত্রাণের সুসমাচার প্রচার করতে, প্রত্যেকটি মানুষকে পাপ থেকে মন ফিরায়ে ঈশ্বরের মঙ্গল সংকল্পে প্রবেশ করতে যেন কেউ বিনষ্ট না হয়। কারণ ঈশ্বর জগৎকে ভালোবেসে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেহ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রভুর পরিত্রাণের এই কার্যের জন্য আজ বিশ্বস্ত কার্যকারী লোকের খুবই অভাব, কারণ এর জন্য চরম মূল্য দিতে হয় এবং দুর্গম পথে জীবনে প্রবেশের ভার বহন করতে হয়। শিষ্যত্বের আহ্বানে সেই জন্য প্রভু এই জীবনের ব্যয়ভার হিসাব করতে বলেছেন। প্রকৃতপক্ষে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের দ্বারা এর দায়াধিকারের ফল ও পুরস্কার রয়েছে প্রভুর কাছ থেকে, যা অনন্তকালীন এবং চিরস্থায়ী স্বর্গে স্থিত। পবিত্র বাইবেল পাঠ শেষ করছি। ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর।
1: এতক্ষণ পবিত্র বাইবেল থেকে পাঠ করলেন পাস্টার প্রিন্স সমুয়েল সরেন।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত, আমি আবার বলছি, এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫:১২, সূর্য অস্ত যাবে ৬:৪৮। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার করা হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ৬৯৩ কিলোহার্টজ FM 90 মেগাহার্জ FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জ এখন শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি
1: প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার ২০২৬ এর আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯টা বেজে ৫ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিতে প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা ১১টা ৩০ মিনিটে দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক কোনের অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা ২টা ২০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসুগুড়ির ছোট পরিবার বিকেল ৪টা ৫ মিনিটে ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল ৫টা ১০ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা ৫ মিনিটে সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়।

এবারে এফএমের অনুষ্ঠান এফএম 93 মেগাহার্জে সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা গয়ের অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্জে সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা গয়ের অনুষ্ঠান। বন্ধুরা, জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নিশ্চয়ই পুরোটার সময় আপনারাও আছেন আমাদের পাশে বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন ভোরের গান শুনবেন শিল্পী ফাতেমাতে জোহরা, গীতিকার ফজলে খোদা, সুরকার সুজে ও শ্যাম।

0: ভোরের গানটি শুনলেন ফাতেমাতুজ্জোহরার কণ্ঠে, গীতি গাচ্ছিলেন ফজলে খোদা, সুরকার সুজো শ্যাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন নজরুল সঙ্গীত। কণ্ঠ দিয়েছেন অনুপ ভট্টাচার্য।

0: অনুপ ভট্টাচার্যের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহমিদা খাতুন।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ফাহমিদা খাতুন।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানের পক্ষ থেকে। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কৃষি প্রধান এই বাংলাদেশে অনেক পরিশ্রম করে আমাদের কৃষকেরা ফসল ফলায়, এতে আমাদের খাদ্যের জোগাড় হয়। আর শুধু তাই নয়, বাংলাদেশ এখন কৃষি কাজে যথেষ্ট উন্নত, তাই তো কৃষিজ পণ্যর বাইরে রপ্তানি করে আমাদের দেশও এগিয়ে চলেছে। আসুন সবাই একসাথে কাজ করি, দেশের উন্নয়নে অংশগ্রহণ করি। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। বর্ষায় প্রকৃতি যেন নতুন করে সেজেছে, চিরসবুজ গাছপালা আর সতেজ ফসলের ক্ষেত দেখলে মনে হয় কত মনোরম, স্নিগ্ধ, শান্ত এই বাংলাদেশ। বাংলার মাটি চির উর্বর, এটা আমরা সবাই জানি। তবে এলাকা ভেদে মাটির উপাদানের তারতম্য দেখা যায়। যেসব এলাকায় বৃষ্টিপাত কম হয়, মাটি লবণাক্ত, এসব এলাকায় ফসল চাষে সচেতন হতে হয়। শ্রোতা বন্ধুরা, এবারে আমার বাংলা পর্বে আমরা খরা ও লবণাক্ত প্রবণ এলাকায় ফসলের জাত নির্বাচন, এই বিষয়ে শুনব একটি সাক্ষাৎকার। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলবো খরা ও লবণাক্ত প্রবণ এলাকায় ফসলের জাত নির্বাচন সম্পর্কে। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষিবিদ স্বদেশ কুমার পাল, প্রধান কৃষি তত্ত্ববিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
1: আপনাকে ধন্যবাদ।
0: শুরুতে আপনার কাছে জানতে চাইব, খরা প্রবণ এলাকা বলতে আসলে আমরা কি বুঝি এবং খরা প্রবণ এলাকার ফসলের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানাবেন?
1: শুষ্ক মৌসুমে একটানা 20 দিন বা তার অধিক সময় যদি কোনো বৃষ্টিপাত না হয়, সাধারণত তাকে খরা বলা হয়। অনাবৃষ্টি বা বৃষ্টিপাতের স্বল্পতার কারণে জমিতে মৃত্তিকা পানির ঘাটতি দেখা দেয়, ফলে উদ্ভিদ দেহে প্রয়োজনীয় পানির ঘাটতি দেখা দেয় এবং এই অবস্থাকে বলা হয় খরা কবলিত। এবং প্রতি বছর রবি মৌসুমে, খরিফওয়ান এবং খরিফ টু মৌসুমে প্রায় 30-40 লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় খরার সম্মুখীন হয়। এতে খরার তীব্রতা অনুযায়ী আনুমানিক প্রায় 15-20 ভাগ ফসলের ঘাটতি দেখা দেয়। আর সাধারণত খরার সহিষ্ণু ফসলের শিকড়টা বা মূল খুব দৃঢ় বা শক্তিশালী হয় এবং মাটি অনেক গভীরে যায়, যা মাটির গভীর থেকে রসটা সংগ্রহ করতে পারে। খরার সহিষ্ণু ফসলের পাতাটা ছোট হয়, পুরু হয় এবং কখনো কখনো পেঁচানো থাকে, যা অতিরিক্ত পানি অপচয়টা রোধ করে এবং খরা প্রবণ এলাকার ফসলগুলি প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য বিশেষ বিশেষ অভিযোজনও তৈরি করে।
0: তো এ পর্যায়ে আমাদের কৃষিজীবী ভাই বোনদের উদ্দেশ্যে জানাবেন, খরা প্রবণ এলাকায় কি কি ফসল চাষ করা যায় এবং খরা প্রবণ এলাকার ফসলের বৈশিষ্ট্যগুলো কি?
1: আসলে খরা প্রবণ এলাকায় ফসল নির্বাচনের ক্ষেত্রে মাটি এবং আবহাওয়ার উপযোগিতা বিবেচনা করে খরার সহিষ্ণু ফসল নির্বাচন করতে হবে। খরা পার্বণ এলাকায় স্বল্প সেচ এবং কম বৃষ্টিপাতেও ফসলটা ভালো হবে এমন ফসল নির্বাচন করতে হবে। অর্থাৎ খরা পার্বণ এলাকায়

0: ফসলের জাতটা নির্বাচন করতে হবে, যেমন জোয়ার, বাজরা, মটর, ছোলা, সরিষা, সূর্যমুখী এবং কিছু বিশেষ জাতের ভুট্টা এবং গমও চাষ করা যেতে পারে। মুগ, মাসকলাই, মটর, খরা সহিষ্ণু ডাল জাতীয় ফসল, সরিষা, সূর্যমুখী, তিসি, খরা সহিষ্ণু তেল জাতীয় ফসল। আর খরা সহিষ্ণু ফলের মধ্যে রয়েছে কুল, পেঁপে, খেজুর এবং তরমুজ। আর সবজির মধ্যে রয়েছে সিম, বেগুন, টমেটো, পেঁপে এবং কুমড়া। আর খরা সহিষ্ণু ধানের জাতের মধ্যে রয়েছে বিরি ধান 56 এবং বিরি ধান 57। আর জাত দুইটিকে প্রজনন পর্যায়ে সর্বোচ্চ 8 থেকে 10 দিন বৃষ্টিপাত না হলেও ফসলের তেমন কোনো ক্ষতি হয় না। আর বাড়ি গম 20, যেটাকে গৌরব বলা হয়, বাড়ি গম 24, যেটা প্রদীপ নামে পরিচিত, এই দুটো গম খরা সহিষ্ণু গমের জাত। আর খরা সহিষ্ণু আখের জাতও কিন্তু রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ঈশ্বরদী 33, ঈশ্বরদী 35, ঈশ্বরদী 37 এবং ঈশ্বরদী 39 এবং আরো একটা রয়েছে ঈশ্বরদী 40।
1: লবণাক্ত এলাকায় ফসল চাষের কিছু অসুবিধাও রয়েছে, সে সম্পর্কে জানতে চাইবো।
0: মাটিতে যদি লবণের ঘনত্বটা বেড়ে যায় তাহলে মাটি থেকে ফসলের পুষ্টি উপাদান এবং পানি শোষণ বাধাগ্রস্ত হয়, ফসলের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশটা ক্ষতিগ্রস্ত হয়। আর লবণাক্ততার মাত্রা যদি বেশি হয় তাহলে সেখানে কিন্তু ফসল জন্মাতে পারে না। আর জলবায়ু পরিবর্তনের কারণে দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকার লবণাক্ততার মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য উপকূলীয় এলাকায় লবণাক্ততার সহিষ্ণুশীল ফসলের আবাদ এলাকা বাড়াতে হবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝড়, জলোচ্ছ্বাস এবং প্রবল জোয়ারের ফলে যে বন্যার সৃষ্টি হয় তার মাধ্যমে লবণাক্ত পানি জমিতে ঢুকিয়ে পড়ে, ফলে মাটিতে লবণের পরিমাণটা বেড়ে যায়। আবার শুষ্ক মৌসুমে পানি বাষ্পীভবনের মাধ্যমে মাটির নিচে লবণটা উপরে উঠে আসে, ফলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়। বর্তমানে উপকূল এলাকার জমির প্রায় 62.50% বিভিন্ন মাত্রা লবণাক্ততায় আক্রান্ত রয়েছে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো, লবণাক্ত এলাকার মাটিকে কিভাবে ফসল চাষের উপযোগী করা যায়?
0: আমন ধান কাটার পর রবি ফসল চাষের জন্য দ্রুত জমিটা চাষ দিয়ে মাটির স্তরটা ভেঙে দিলে মাটির উপরে লবণাক্ত বৃদ্ধি যে প্রবণতা এটা কিন্তু বাধাগ্রস্ত হবে। আর লবণাক্ত অঞ্চলে ফসল চাষ করতে মালসিং কিন্তু একটা কার্যকরী পদ্ধতি। রবি এবং খরিপন মৌসুমে টমেটো, আলু, মিষ্টি কুমড়া, তরমুজ, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এসব ফসল চাষ করার জন্য ধানের নাড়া অথবা কচুরিপানা অথবা খড়ের পুরো আস্তারণ দিলে মাটির আর্দ্রতা ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে সেচের পানি কম লাগে এবং মালসিং এর কারণে বাষ্পীভবনটা কমে যায়, জমির উপরিভাগে কিন্তু লবণটা উঠে আসা প্রবণতা রোধ হয়, ফলে লবণাক্তজনিত ক্ষতিটা এড়ানো যায়।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দেওয়া তথ্যগুলি নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
0: আপনাকেও ধন্যবাদ।

0: ಎಲ್ಲ ಹೇಗೆಲ್ಲ ದೀರಿಯು ಹೇಗೆಲ್ಲ ಐಸ್ಕ್ರೀಮನ್ನು ಯಾರು ಕಿಶಿ ಕೊಡ್ಮ ಕೊಡ್ತಾರೆ ಪೌನ್ ಸೇಬನ್ನ ಸಾಯಿ ಪಾರ್ಸಲ್ ಆಯ್
1: ಹುಸನ್ ಭಾಯ್ ಎತ್ತ ದೂರ ಕೂ ಜ
0: ಅರೆ ಅರೆ ಹಾಸಿಮ್ ಭಾಯ್ ಆರ್ ಕೂನ್ না খেতে কদিন হইল কি যে পোকা লাগছে বুঝতে পারতাছি না মনে করলাম ঠিক হয়ে যাইব এখন দেখতেছি দিন দিন পোকা বাইরে যাইতেছে চিন্তা আছি
1: হ আমিও শুনছি তোর ওইদিকে এমন করে কই যাইতেছ
0: কে উপজেলা কৃষি অফিসে যাই
1: ও এইদিকে যা কি করবা
0: এই হানি তো শুনছি সব রকমের সেবা পরামর্শ পাওয়া যাইব
1: তাই তো তাহলে তাড়াতাড়ি যাও
2: কি হোসেন ভাই
3: স্যার টেলিফোনে তো আমি সব কইছি এখন সব ভরসা আপনি
2: আপনি এত দেরি করলেন কেন এত সুন্দর আপনার ফসল ভরা মাঠ ফসলের একটু ক্ষতি হলো না
3: আমি মনে করলাম আপনারা কি আমারে সময় দিবেন আপনারা এত ব্যস্ত থাকেন মাঠে ময়দানেও যাইতে হয় ভাবলাম আমার মতো একজন কৃষকরে আপনারা কি তথ্য পরামর্শ সেবা দিবেন
2: না না না না এটা ঠিক হয়নি আপনাদের জন্যই আমরা আপনাদের সেবার জন্যই আমরা কাজ করছি সরকারি এই সেবা আপনাদের অধিকার আপনাদের সেবা করার মাঝেই আমাদের আনন্দ হোসেন ভাই আপনি আপনারা যে কোনো কৃষি সেবার জন্য যোগাযোগ করবেন আসবেন আমরা হাসি মুখে সেই সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
0: শুনিয়া শুনিয়া মন ভরে গেল স্যার আর চিন্তা নাই যাই মাঠে যাই
4: শ্রোতা বন্ধুরা জীবনযাপনের এই ব্যস্ত অধ্যায়ে আমরা শারীরিক মানসিক নানান ধরনের সমস্যার সম্মুখীন হই এই সময়ে একে অন্যকে ভালোবেসে সেবার হাত বাড়িয়ে জীবনযুদ্ধে জয়ী হতে পারি অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এবারে বিদায়ের পালা আসুন সবাই সুস্থ ও সুন্দর জীবনযাপনের মধ্য দিয়ে একে অন্যের পাশে থাকি নিরাপদ স্বনির্ভর বাংলাদেশ গড়ি
5: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানে শেষ হল গ্রন্থনা ও উপস্থাপনা শাহনাজ পারভীন সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায় অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ রবিবার, চৌঠা শ্রাবণ, চৌঠা সফর, 19 জুলাই। বাংলাদেশ বেতার খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম, আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় সিদ্ধান্ত। বায়ু ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার 150 দিনের মধ্যেই সরকার জনগণের বিশ্বাস ও আস্থা অর্জনে সক্ষম হয়েছে, সরকারের 5 মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহদী আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। ভূ রাজনীতি নয়, বরং অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক ও কূটনীতির মূল ভিত্তি, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। চট্টগ্রামে আশ্রয় কেন্দ্রগুলো থেকে নিজ নিজ বাড়ি ফিরছেন বন্যা দুর্গতরা। 15 উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকাশ। তেহরানের হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রাত 1টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করল ইংল্যান্ড। এবং ওমানে কাজাকস্তানে 2-0 গোলে হারিয়ে জুনিয়র এএইচএফ কাপ নারী হকির শিরোপা জিতল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহজাদ স্বাধীন বলেন, এর উদ্দেশ্য হল প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, আর্থিক প্রণোদনা প্রদান এবং একটি দ্বৈত মুদ্রা কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা সহজ করা। প্রবাসী কার্ড সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি উল্লেখ করে উপপ্রেস সচিব বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে 2,00,000 কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কার্ড সংক্রান্ত সকল পরিষেবা প্রবাসী কল্যাণ ব্যাংকে ন্যস্ত করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু শব্দ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সারাদেশ, বিশেষ করে রাজধানীর পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দ দূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ঢাকার রাস্তায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটভাটা দূষণ রোধ এবং অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ইট উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার সহ ইটভাটা থেকে সৃষ্ট বায়ু দূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি গতকাল রাজধানী তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর মাহদি আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে।
2: জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের পর সরকার মূলত গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ী ও দুর্নীতিমুক্ত পর্যালোচনা নিশ্চিত করে সরকারের সুশাসনের দৃঢ় বার্তা।
0: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা পুনরুদ্ধার, পাচারকৃত অর্থ ফেরত আনা এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকার দৃঢ়তার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে।
2: বিশ্বব্যাপী তীব্র জ্বালানি ও তেল সংকট থাকা সত্ত্বেও সঠিক ব্যবস্থাপনার কারণে অভ্যন্তরীণ বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন রাখা ও স্বাভাবিক সরবরাহ নিশ্চিত হয়েছে। দায়িত্ব গ্রহণের প্রথম মাসেই কার্যকর বাজার মনিটরিং এর মাধ্যমে রমজান ও ঈদ উল ফিতরে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং রেলে নারীদের জন্য পৃথক কামরার বরাদ্দ, শ্রমিক বান্ধব সরকার হিসেবে শ্রমিকদের যথাসময়ে বেতন বোনাস এবং বকেয়া প্রাপ্তি নিশ্চিতের মাধ্যমে আমরা দেখেছি কিভাবে ঈদকে উৎসব মুখর করে ফেলা হয়েছে।
0: তিনি বলেন, 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ব্রিফিং এ প্রধানমন্ত্রী প্রেস সচিব সালে শিবলি বলেন, সর্বস্তরের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্যের বিকেন্দ্রীকরণে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন অপসাংবাদিকতা বা অপপ্রচার থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপি চীনের সঙ্গে ভূ রাজনৈতিক, অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন।
3: এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশ সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে আছে। আমরা এটা বাস্তবায়ন দেখতে চাই। আমরা চাই যে চীন এখানে যে সমস্ত ক্ষেত্রগুলোতে চীনের প্রযুক্তি দরকার আছে, চীনের সেই জায়গাগুলোতে চীন দ্রুত এগিয়ে আসে। ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে, তারা কাজ করছেন এবং সেই কাজগুলো দ্রুত এগোবে।
0: সভায় সম্মানিত অতিথির বক্তৃতায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নের সহযোগিতা বাড়াতে তাঁর দেশের আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা ও সিলেটকে চীনে বিদ্যমান হাইস্পিড ট্রেন প্রযুক্তির আওতায় আনার সম্ভাবনার কথাও তুলে ধরেন। চীনা রাষ্ট্রদূত রোহিঙ্গা প্রত্যাবাসনে তাঁর দেশের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তৃতায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, ভূ রাজনীতি নয় বরং আমদানি রপ্তানি, রেমিটেন্স ও জনশক্তি রপ্তানির মতো অর্থনৈতিক নিয়ামকগুলোই বাংলাদেশের বৈদেশিক কূটনীতির মূল ভিত্তি।
4: জিওপলিটিক্স ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইকোনমি ইজ ইম্পর্টেন্ট ফর আস। সো উই ইম্পোর্ট ফ্রম চায়না, উই ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, উই এক্সপোর্ট টু আমেরিকা, উই এক্সপোর্ট টু ইউরোপ, উই এক্সপোর্ট ম্যানপাওয়ার টু মিডল ইস্ট অ্যান্ড মালয়েশিয়া, অ্যান্ড উই আর্ন আওয়ার রেমিটেন্স ফ্রম মিডল ইস্ট অ্যান্ড মালয়েশিয়া। সো দিস ইজ দ্য স্ট্রাকচার, অন দ্যাট বেসিস উই উইল ডিসাইড আওয়ার অল ডিপ্লোম্যাটিক রিলেশন, অ্যান্ড থ্যাংকস টু চাইনিজ গভর্নমেন্ট দ্যাট দে আন্ডারস্ট্যান্ড ভেরি প্রপারলি, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর ওয়ান অফ দি ক্লোজেস্ট ফ্রেন্ড অফ আস।
0: এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 19 জুলাই সারাদেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় রাজধানীতে অর্ধ শতাধিক ছাত্র জনতা নিহত হয়। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি ছোঁড়া হয়। সংঘর্ষে সারাদেশে অসংখ্য মানুষ হতাহত হন। এদিন রাত 12টা থেকে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 19 জুলাই দিনটি ছিল শুক্রবার। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী ও জনতা। তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে শিক্ষার্থীদের উপর ব্যাপক মারমুখী হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গুলিতে সারাদেশে অর্ধ শতাধিক ছাত্র জনতা নিহত হন, আহত হন শত শত মানুষ। গণমাধ্যমের খবর অনুযায়ী 19 জুলাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই অন্তত 62 জন নিহত হন। এছাড়া ঢাকার বাইরে রংপুর, সাভার, সিলেট ও নরসিংদীতে আরও বহু মানুষ হতাহত হয়। অন্যদিনের মতো 19 জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে যোগ দিয়েছিলেন জুলাই যোদ্ধা মোহাম্মদ আবুল হাসান। বাংলাদেশ বেতারকে তিনি জানান, সেদিন যাত্রাবাড়ী থানার ছাদ থেকে স্নাইপার দিয়ে ছাত্র জনতার উপর গুলি ছোড়া হয়। এতে অনেকেই প্রাণ হারান।
2: ছাদ থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয় এবং আন্দোলনের মাঝখানে ছদ্মবেশী কিছু অস্ত্রধারী পুলিশ গুপ্ত গুলি করে মানুষ হত্যা করার চেষ্টা করেছে আন্দোলনটাকে দমিয়ে রাখার জন্য। ইউএনএর যে এপিসি গাড়িগুলো আছে সেই এপিসি গাড়ি দিয়ে এবং 250 পুলিশ একটা মুভমেন্ট তৈরি করে দুপুরবেলা জুমার পরে। গুলি করতে করতে তারা যে কাকে গুলি করছে, কোথায় গুলি করছে, সেরকম তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না।
1: 19 জুলাই শিক্ষার্থী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ঢাকার বাইরে তীব্র সংঘর্ষ হয়। জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী সদস্য মোহাম্মদ আবুল হাসান বলেন, সে সময় আহতদেরকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা প্রদান করা হয়েছিল। সেই নৃশংসতার স্মৃতি আজও তারা করে ফেরে তাকে।
2: বিভিন্ন হসপিটালগুলোকে ডাটাগুলো সংগ্রহ করতেছিল এবং সেই ডাটা দ্বারা যে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে যারাও তাদের বাসায় গিয়েও হামলা করা হয়। অনেক এলাকার হসপিটালগুলো রোগী নিতে চায়নি, তারা বাসায় চিকিৎসা করেছে, বাসায় ডাক্তার নিয়ে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করেছে। আমি গুলিবিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমি হয়তো এখন বেঁচে আছি।
1: 19 জুলাই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন 9 দফা দাবি পেশ করে এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এদিন দাঁড়ান তাদের অভিভাবকরাও। সন্তানের পাশে অভিভাবক শীর্ষক ব্যানারে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেন সর্বস্তরের অভিভাবক সমাজ। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মীর মোহাম্মদ শহীদুল্লাহ। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সবাই বাড়ি ফিরে গেছে। এতে বলা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম মহানগর সহ জেলার 15টি উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্থানীয় সকল কর্তৃপক্ষ বন্যা শুরু হওয়ার পর থেকে ছুটিবিহীন অবস্থায় সার্বক্ষণিক কাজ করে চলেছে। তথ্য অনুযায়ী বন্যায় মোট 7,85,400 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া 15,000-এর বেশি বসতবাড়ি, 405 শিক্ষা প্রতিষ্ঠান, 1,492 কিলোমিটার সড়ক এবং 150+ সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র তাদের প্রতিদিনের সংবাদ ও বুলেটিনগুলোতে বন্যা পুনর্বাসন ও তাদের ত্রাণের সংবাদ পরিবেশনের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন বার্তা প্রচার করছে।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। জর্ডানে ইরানের হামলায় দুজন মার্কিন সৈন্য নিহত এবং অপর একজন নিখোঁজ হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর ইরানের স্থানীয় সময় মধ্যরাতে এই হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় নিহত মার্কিন সৈন্যের সংখ্যা 16 জনে দাঁড়াল। গাজা উপত্যকার দুটি আবাসিক এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 8 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল গাজা সিটিকে লক্ষ্যবস্তু করে এই দুটি হামলা চালানো হয়। এ সময় আল নাসুর এলাকার একটি আবাসিক ভবন বিমান হামলায় ধ্বংস হয়। একই সময় পার্শ্ববর্তী আল জাইতুন শহরে কামানের গোলা আঘাত হানে। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে মায়ামিতে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড। হকি, জুনিয়র এএইচ কাপ নারী হকিতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওমানের মাস্কাটে গতরাতে অনুষ্ঠিত ফাইনালে কাজাখস্তানকে 2-0 গোলে হারিয়ে হকিতে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক শিরোপা অর্জন করল বাংলাদেশের মেয়েরা। ক্রিকেট, আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ সকাল 9 পর্যন্ত রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতুকের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বন্দরসমূহের উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরার নৌকাটলা সমূহকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:22 এবং সূর্য অস্ত যাবে 6:48। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে সরকার। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক সভায় সিদ্ধান্ত। বায়ু দূষণ ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্ষমতায় আসার 150 দিনের মধ্যে সরকার জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সরকারের 5 মাস পূর্তিতে সংবাদ সম্মেলনে বললেন ডক্টর মাহাদি আমিন। চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে চায় বাংলাদেশ, বললেন স্থানীয় সরকারমন্ত্রী। ভূ রাজনীতি নয় বরং অর্থনীতি, বাংলাদেশের বৈদেশিক ও কূটনৈতিক মূলভিত্তি, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রগুলো থেকে নিজ নিজ বাড়িতে ফিরেছেন বন্যা দুর্গতরা। 15 উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, জেলা প্রশাসনের প্রতিবেদনে প্রকাশ। তেহরানের হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের পর ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ রাত 1:00 আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করল ইংল্যান্ড। এবং ওমানে কাজাখস্তানকে 2-0 গোলে হারিয়ে জুনিয়র এএইচ কাপ নারী হকি শিরোপা জিতল বাংলাদেশ। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, তাদের সবাইকে সুখের ঠিকানা অনুষ্ঠান থেকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। বন্ধুরা, মাতৃত্ব নারীর জীবনকে পূর্ণতা দেয় এবং একটি সন্তানের জন্ম দিতে গিয়ে মাকে শারীরিক এবং মানসিক কত রকমের ধকলই না সহ্য করতে হয়। তো সন্তান জন্ম দেবার পর প্রসূতি মায়ের বিশেষ যত্নের কিন্তু প্রয়োজন হয়। আজকের অনুষ্ঠানে আমরা প্রসূতি মায়ের যত্ন ও পুষ্টি এ সম্পর্কে বিস্তারিত জানব জিন্না তারার কাছ থেকে, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আজকে একটা চমৎকার বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো এবং একটু জানা খুব জরুরি সবার জন্য। তো এই প্রসূতি মা মানে যিনি সন্তান জন্ম দিয়েছেন, তো এর পরবর্তী সন্তান জন্ম দেওয়ার পরবর্তীতে তার তো যথেষ্ট পুষ্টির প্রয়োজন হয়, এটা তো প্রথম কথা। তো এই সম্পর্কে আমাদের যদি একটু প্রথমেই বলেন।
2: ধন্যবাদ আপনাকে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমাদের এখনো দেখা যায় এই ধারণাগুলো নাই যে সন্তান, মানে আগের কথা যদি বলি তখন তো আসলে অনেক ধরনের কুসংস্কার ছিল, দেখা যেত যে উল্টো মাকে, মানে খাবার দেওয়ার পরিবর্তে বিভিন্ন খাবার না দেওয়া হতো, যাতে কুসংস্কারের কারণে যে
1: সেটা হবে সেটা হবে।
2: তো আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা প্রচুর কাজ করেছি, সরকারিভাবে প্রচুর কাজ করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে এখন অনেকটাই মানুষ জানে। তারপরেও আসলে জানে খাবার দিতে হবে, কি ধরনের খাবার দিতে হবে, অনেকের নাই আমার ধারণা। আমরা যে প্রচলিত খাবারগুলো খাই আসলে এখান থেকেই সেই পুষ্টিগুলো নেওয়া সম্ভব। আসলে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন যে সন্তান প্রসবের সময় মায়ের ওপর অনেক রকম চাপ পড়ে, হ্যাঁ, এবং তার দেহের এবং মানসিক চাপ কিন্তু অনেকটাই নিতে হয় এবং তার দেহের এই সময় অনেক ক্ষয় হয়, এবং এই যে ক্ষয় পূরণ, পুষ্টি সাধন এবং দেহকে সুস্থ সবল এবং তাকে নিরোগ রাখার জন্য গর্ভবতী মায়ের মতো, গর্ভবতী মায়ের ক্ষেত্রে যেরকম পুষ্টির প্রয়োজন হয় তেমন প্রসূতি মাকেও বেশি করে পুষ্টিকর খাবার খেতে হবে। এছাড়া দেখা যায় যে শিশু জন্মের পর তার খাবার অর্থাৎ মায়ের দুধ তৈরি হওয়ার জন্য কিন্তু মায়ের অতিরিক্ত পুষ্টির প্রয়োজন হয় এবং জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত আমরা বলি যে শুধু শিশুকে শুধুমাত্র বুকের দুধ দিতে হবে। তাহলে শিশু কি হবে? শিশু মার কাছ থেকে কিন্তু পুষ্টি গ্রহণ করবে। কাজে এই বিষয়টা যদি আমরা বিবেচনায় রাখি তাহলে দেখা যায়
1: অবশ্যই মাকে যত্ন নিতে হবে বেশি করে,
2: হ্যাঁ, এবং যে শিশুর জন্য মায়ের যে শাল দুধের কথা বলি আমরা, বুকের দুধ পৃথিবীর সেরা পুষ্টিকর খাবার,
1: এবং এটাকে আপনারা বলছেন কি বলে রোগ টিকা, রোগ প্রতিরোধক টিকাও বলা হচ্ছে।
2: বাচ্চাদের যে 28 দিন পরে আমরা টিকা দেওয়া শুরু করি, আমরা কিন্তু বলছি যে এই সময়টা মায়ের ওই শাল দুধ এবং বুকের দুধই তাকে টিকা হিসেবে কাজ করবে এবং তাকে রোগ প্রতিরোধ করবে,
1: রোগ জীবাণু সংক্রমণ থেকে দূরে রাখবে, তাকে পুষ্টি যোগাবে।
2: তো মায়ের দেহ থেকে যে বুকের দুধের উপাদান তৈরি হচ্ছে সেই জন্য কিন্তু প্রসূতি মায়ের নিজের স্বাস্থ্য এবং তার এই বুকের দুধ তৈরি করার জন্য, তার সন্তানের জন্য মাকে প্রচুর পরিমাণ পুষ্টিকর সব ধরনের খাবার খেতে হবে।
1: তো এই পুষ্টিকর খাবারের মধ্যে সাধারণত কি কি জিনিস আসে যেটা নর্মালি মা প্রতিদিন খেতে পারেন?
2: আচ্ছা, প্রসূতি মহিলাদের দেখা যায় যে নিজের দেহের ক্ষয় পূরণ এবং বুকে দুধ উৎপাদনের জন্য প্রোটিনের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। তার মানে প্রোটিন বলতে আমরা জানি কি ধরনের খাবার, মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, এই জাতীয় যে খাবারগুলো আছে এটি প্রতিদিন এই প্রোটিন জাতীয় খাবার প্রসূতি মাকে বেশি করে খেতে হবে। এটি হলো একটা। সাধারণত প্রসূত মায়ের বুকে দৈনিক 20-30 আউন্স দুধ তৈরি হয় বাচ্চার জন্য, তাহলে 2 গ্রাম খাদ্য প্রোটিন থেকে 1 গ্রাম দুধের প্রোটিন তৈরি হয়। তাহলে এটি তখনই সম্ভব মায়েরা যদি দৈনিক 100 গ্রাম পরিমাণে, অর্থাৎ আমি যদি 100 গ্রাম বলি কি 1 কেজির 10 ভাগের 1 ভাগ, 100 গ্রাম প্রোটিনের মধ্যে কমপক্ষে অর্ধেক বা 2/3 প্রোটিন, এই যে 100 গ্রাম প্রোটিন তাকে দিনে নিতে হবে, তার মধ্যে কম করে হলেও তাকে প্রাণীজ প্রোটিন, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রোটিন 2 ধরনের, একটা হচ্ছে আপনার দুধ, ডিম, একটু বলি ডাল থেকেও পাওয়া যায়, কিন্তু প্রাণীজ প্রোটিন যেটা অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ যেটা প্রাণী থেকে পাই, এই খাবারটা থাকতে হবে 3/2 ভাগ এবং এই ডাল থাকবে সাথে। তো প্রোটিন মায়ের জন্য দুধের তৈরির জন্য কিন্তু একটি উৎকৃষ্ট উপাদান, মায়ের জন্য যেমন ক্ষয় পূরণের প্রয়োজন তেমনি সন্তানের জন্য। তাহলে প্রোটিন গেল, এবার আসেন শিশুর বৃদ্ধির জন্য। শিশু যে বৃদ্ধি পায় তার মধ্যে কিন্তু আমরা সবসময় বলছি যে শিশুকালটাই সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে বেশি
1: গুরুত্বপূর্ণ সময়,
2: তার বৃদ্ধি সব থেকে বেশি ওই সময়টা, এই জন্য কিন্তু তার প্রচুর প্রোটিন প্রয়োজন।
1: আচ্ছা,
2: আর এই প্রোটিন শিশু মার কাছ থেকেই কিন্তু পাবে। তাহলে ক্যালসিয়াম, লৌহ জাতীয় খাবারও প্রসূতি মাকে বেশি করে খেতে হবে। প্রোটিনের কথা আমি বললাম, প্রোটিন মা এবং শিশু দুজনের জন্য খেতে হবে, এবং ক্যালসিয়াম এবং আয়রন জাতীয় যে খাবার সেগুলো মাকে প্রচুর পরিমাণে খেতে হবে, যাতে বুকের দুধের মাধ্যমে এই দুটি উপাদান শিশুর
1: শিশুর চাহিদা
2: পূরণ করতে পারে, মা এবং শিশুর ক্যালসিয়ামের চাহিদা পূরণের জন্য প্রসূতি মাকে পর্যাপ্ত ক্যালসিয়াম দেওয়ার কথা বলছি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেওয়ার কথা বলছি। আর লোহের চাহিদা মেটানোর জন্য, যেটা আয়রন বলি আমরা, তাহলে লৌহ সমৃদ্ধ খাবার দিতে হবে। এছাড়া যে মা যখন ছয় মাস পর্যন্ত একেবারেই শুধু বুকের দুধ দিবেন বাচ্চাদের, তাহলে এই সময়ের জন্য মার অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন হবে, অবশ্যই, কারণ সে তো তার দুধ দিয়ে তো ক্যালোরিটা বের হয়ে যাবে বাচ্চার মধ্যে,
1: বাচ্চার মধ্যে চলে
2: যাবে, তার ক্যালোরি প্লাস হচ্ছে বাচ্চার ক্যালোরি,
1: নিজের ঘাটতি পূরণ করে আবার বাচ্চার জন্য
2: দেওয়ার জন্য। তাহলে সে কি করবেন, সেই জন্য উনি বেশি করে ভাত রুটি শর্করা জাতীয় খাবার, যেটি থেকে আমরা ক্যালোরি পাই। আমি যদি আলাদা করে বলি তাহলে ক্যালোরি, যেমন প্রোটিন হাড় ক্ষয় রোধ করে, একইভাবে কিন্তু আমাদের ক্যালোরিটা আমরা মূল
1: ক্যালোরি আবার শক্তি যোগায়
2: যায়, সেই শক্তিটা আমরা পাচ্ছি কোথা থেকে, শর্করা জাতীয়
1: খাবার, রুটি যেমন আপনার আলু এগুলো থেকে,
2: এগুলো থেকে। তাহলে আমাকে এইসব জাতীয় খাবার খেতে হবে। আরেকটা হচ্ছে যে ভিটামিন এ, বি, বি টু, বি ওয়ান, বি টু এই জাতীয় খাবার, ভিটামিন সি জাতীয় খাবার। আমরা জানি যে এগুলা কোথা থেকে আমরা পাই, ভিটামিন জাতীয় খাবার বেশি পাই হচ্ছে শাকসবজি
1: এবং
2: ফলমূল থেকে, তার মানে মৌসুমি ফল। আমি বলছি যে আপনার এর জন্য দামি ফল খাওয়ার দরকার নেই, আমার আপেল খাওয়ার দরকার নেই, আমার নাশপাতি খাওয়ার দরকার নেই,
1: এটা পেয়ারা খাবো, আমরা
2: খাবো, আমার যে মৌসুমি, যে মৌসুমে আমি, আরেকটু মাঝে মাঝে আমি বলি যে সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবে তৈরি করেছেন এবং আল্লাহর অসীম রহমত, তিনি দেখেন দেশ ভেদে আবহাওয়া ভেদে খাবার কিন্তু ভিন্ন,
1: খাবার কিন্তু,
2: তার মানে যে দেশের জন্য যে খাবার
1: উপযুক্ত
2: সেটাই, সেটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন,
1: সৃষ্টিকর্তার কি অপার মহিমা,
2: অপার মহিমা, সেটা বুঝে আমাদেরকে খেতে হবে। আমার দামি খাবারও দরকার নেই, আমার দেশি যেসব ফলমূল শাকসবজি হয় আমি সেসবই খাবো। এবার আসা যাক, প্রসূতি মায়ের যখন বুকের দুধ খাওয়ান তখন তার শরীর থেকে প্রতিদিন কিন্তু অনেক পরিমাণ পানি বের হয়ে যায়।
1: আচ্ছা,
2: এটা তো আমরা বুঝতে পারছি যে প্রতিদিন তার শরীর থেকে পানি বের হচ্ছে, এই ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য তাকে প্রচুর পরিমাণ পানি ওই সময় খেতে হবে। তাহলে কি হবে, দুধের যে প্রবাহটা
1: সেটা
2: সহজে দুধ পাবে, দুধের প্রবাহটা খুব সহজ হবে, এটি মা এবং বাচ্চার দুজনের জন্য ভালো। এছাড়া যেটি বলেছি যে ফলমূল খাবে, রসালো ফলমূল, আমাদের দেশে প্রচুর রসালো ফলমূল পাওয়া যায়, রসালো ফলমূল বেশি করে খেতে হবে। আর ভাত যে ঝোল তরকারি যে আমরা রান্না করব, এটা কি করব, বেশি করে ঝোল দিয়ে রান্না করব। অর্থাৎ মা যখন ভাত খাবেন ঝোল দিয়ে খাবেন,
1: মানে রসালো হতে হবে খাবার,
2: এবং সেই সাথে যেমন সম্ভব হলে এই সময় কি খাবেন, মুরগির স্যুপ খেতে পারেন, যাও ভাত খেতে পারেন।
1: অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে তরল খাবারটা যেন মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে
2: যায়, যাও ভাত খেতে পারেন প্রথম কিছুদিন, তারপর লাল চা খেতে পারেন, সমস্যা নেই। এবং প্রথম ছয় সপ্তাহটার কথা বলছি যে ওই ছয় সপ্তাহ উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবার, যেমন দুধ, ডাল, পানি জাতীয় সবজি আছে যেমন লাউ, জালি, পেঁপে, এই ধরনের খাবারগুলো খাবেন। আর লাস্ট ওয়ান, আরেকটা কথা আমি যেটা বলি সবার জন্য বলা, বিশেষ করে বাংলাদেশে মেয়েদের লৌহের ঘাটতি খুবই বেশি আয়োডিনের, আপনারা যখন সবজি খাবেন সবজির মধ্যে একটু লেবু, লেবুর রস নিয়ে খাবেন, তাহলে সর্বোচ্চ পরিমাণ আয়রন আপনি পাবেন।
1: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি খুব চমৎকার করে বলেছেন। আসলে সন্তান হওয়ার পরে একটা মায়ের শরীরে যে ঘাটতিটা হয় সেটা পূরণ করার জন্য, এবং যে সন্তানটা পৃথিবীতে আসলো সে সন্তানের জন্য সুস্থ স্বাভাবিক, প্রত্যেক পরিবারের স্বপ্ন থাকে যে আমার সন্তানটা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠুক, তার মেধা বিকাশের জন্য, তার শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য কিন্তু আমাদেরকে প্রসূতি মাকে যথেষ্ট পরিমাণে পুষ্টিকর খাবার এবং যত্ন নিতে হবে। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আজকের এই সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি পারভীন হাসান মিলি, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।

0: বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন জীবনকে নতুন করে ভাবতে শেখায়, যেখানে লুকিয়ে থাকে শান্তির বার্তা। বর্ষার দিনে প্রকৃতির রূপ যেন এক অপূর্ব ক্যানভাস, যা হৃদয়ে আঁকা থাকে অনন্তকাল।
1: বর্ষার প্রতিটি ফোঁটা যেন প্রকৃতির কবিতা, যা আমাদের হৃদয়কে সিক্ত করে অন্ত সৌন্দর্যের স্পর্শে। বৃষ্টির শব্দে লুকিয়ে থাকে প্রকৃতির সুর, যা মনকে শান্তি ও প্রশান্তির গভীর সাগরে ভাসায়।
0: আকাশের মুখ ঢাকা ধোঁয়া মাখা চারিধার উন্মাদ শ্রাবণের জলে জলে জলময় তস দিক টলমল, অবিরাম একই গান, ঢালো জল ঢালো জল, শেষ নাই শেষ নাই বরষার প্লাবনের।
1: বৃষ্টি আমাদেরকে শেখায় যে জীবনের সব আনন্দের মধ্যে কিছু দুঃখও আছে। বৃষ্টি মানে কেবল জল নয়, কিছু না বলা কথা, কিছু হারিয়ে যাওয়া অনুভূতির শব্দ।
0: বৃষ্টির দিনে তোমার সাথে হাঁটার চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। তুমি আমি আর বৃষ্টি, ভালোবাসার গল্পগুলো এমনই হয়, যেখানে প্রকৃতিও সাক্ষী হয়ে থাকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের ঢাকার বিশেষ আয়োজন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুরে। আমাদের এবারের আয়োজন বর্ষাকালকে ঘিরে। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ সেতু
1: এবং আমি তানিয়া সুলতানা। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন মনের গভীরে লুকিয়ে থাকা আবেগকে ছুঁয়ে যায়। বর্ষার দিনে প্রকৃতি যেন এক নতুন জীবন পায়, যা মনকে প্রফুল্ল করে তোলে। বৃষ্টির রিমঝিম শব্দে হারিয়ে যায় জীবনের ক্লান্তি, যে হৃদয়কে শান্তির ছোঁয়া দেয়।
0: আষাঢ় শ্রাবণ মাস বাংলার সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিক জীবনের সঙ্গে একাত্ম হয়ে মিশে আছে, ফলে বর্ষার রিমঝিম বৃষ্টি মানব হৃদয়কে সৃষ্টির তরঙ্গে উত্তরণ করে তোলে। কবি রবীন্দ্রনাথ তাই বর্ষাকে কবিদের ঋতু বলেছেন। বর্ষার মেঘমধুর দিবসের আলো ছায়ালোকের সজল মেঘের শ্যামল কান্তি অতুল সৌন্দর্যে মহিমান্বিত। কবিগুরু তার বর্ষার গানে বলেছেন, আজি শ্রাবণ ঘন গহন মোহে গোপন তব চরণ ফেলে নিশার নীরব মত নীরব ওহে সবার দিঠি এরাই এলে।

0: শ্রাবণ মাস আসে মেঘের বাহার নিয়ে, ভিজিয়ে সিক্ত করে যায় পাটির বুক। প্রকৃতি যেন সেজে ওঠে এক নতুন মাধুর্য সহযোগে। জীবন মানে ঝড় কেটে যাওয়ার জন্য অপেক্ষা করা নয়, তাই বৃষ্টিতে নাচতে শেখো।
1: আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে, ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে। বৃষ্টি শুধু আকাশ থেকে ঝরে না, মাঝে মাঝে কিছু মানুষের চোখ থেকেও ঝরে।
0: শ্রাবণের অঝোর ধারা বাঙালির মনকে ভাবুক করে তোলে, প্রেমাতুর করে তোলে। কখনো কখনো মনটা অকারণে বিষাদক্রান্ত হয়।
1: এ ঘোর শ্রাবণ নিশি কাটে কেমনে, হায় রহি রহি সেই মুখ পড়িছে মনে। বিজুলিতে সেই আঁখি চমিকেছে থাকি থাকি, শিহরিতে এমন এসে বাহু বাঁধনে। কবি নজরুলের অনেক গানে ধরা দিয়েছে শ্রাবণ মাস। বর্ষার রূপ ও কবির আবেগ মিলেমিশে একাকার হয়েছে তার গানে ও সুরে।

0: আজ নীল আকাশের বুকে এক টুকরো সাদা কালো মেঘ, আজ শ্রাবণের বৃষ্টি হয়ে ঝরে, জল ঝরে জল ঝরে সারাদিন সারা রাত, অফুরান নামতায় বাদলের ধারাপাত।
1: ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে, চঞ্চল তার অঞ্চল যায় লুটে প্রথম যুগের বচন শুনে মনে, নবশ্যামল প্রাণের নিকেতনে।
0: নীল রঙের ছাতা আর বৃষ্টির অবাধ্য ছন্দ, আমাদের প্রেমে খুঁজে পাই সেই স্বর্গীয় আনন্দ। এই শ্রাবণের ধারায় ধুয়ে যাক সব পুরনো তিক্ততা, নতুন করে শুরু হোক আমাদের নীরবতা।

0: প্রিয় শ্রোতা, ঋতুভিত্তিক গানের গ্রন্থনাবদ্ধ অনুষ্ঠান সরসুর এখানেই শেষ করতে হচ্ছে। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা সরসুর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207। এতক্ষণ উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ আবদুল্লাহ হেল মাহমুদ সেতু
1: এবং আমি তারিয়া সুলতানা,
0: আর প্রকৌশল দায়িত্বে ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান পলাশ।
1: প্রিয় বন্ধুরা, আবারও কথা হবে সরসুরের পরবর্তী আয়োজন নিয়ে। সে পর্যন্ত সবার জন্য রইল নিরন্তর শুভকামনা।

0: এতক্ষণ শুনলেন ঋতুভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান স্বরসুর। গ্রন্থনা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান। স্বরসুর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আমাদের প্রাণের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে 2026-27 নজরুল বর্ষ ঘোষিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে। এই ঘোষণা অনুযায়ী আমাদের বাংলাদেশ বেতার ঢাকা অত্যন্ত আনন্দের সঙ্গে বিবিধ অনুষ্ঠান প্রচার বা তৈরি করার চেষ্টা করছেন। তারই অঙ্গ হিসাবে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের শোনাতে যাচ্ছি। চির উন্নত মমশির, চির উন্নত মমশির নজরুলের সেই পঙ্ক্তি, এবং তাকে সম্মান জানিয়েই একটি চমৎকার অনুষ্ঠান করার প্রয়াস আমাদের বাংলাদেশ বেতার ঢাকা করেছেন। তো এই অনুষ্ঠানে আজকের আমাদের শিল্পী অধ্যাপক ডক্টর নাশিদ কামাল। কেমন আছেন আপনি?
1: সালাউদ্দিন ভাই, মাশাআল্লাহ ভালো আছি, খুব ভালো লাগছে।
0: অনেক ধন্যবাদ। আপনার মতো শিল্পী বা আপনার যে পরিবার থেকে আপনি এসেছেন, সেই পরিবারের শিল্পী বেশি বেশি করে আমাদের বাংলাদেশি মানুষের কাছে পৌঁছবে যাবে, এটাই স্বাভাবিক।
1: একটা খুব মজার কথা বলি, এই রেডিওতে তো আমি বহু বছর আছি, তো যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছোট ছিলেন, তখন উনি একদিন এই স্টুডিওতেই উনি আসলেন। আমি ওয়ার্ল্ড মিউজিক বলে একটি অনুষ্ঠান আমি উপস্থাপনা করছিলাম, উনি এসে বললেন যে নাশিদাপা, এই আমার নাম হচ্ছে তারেক রহমান, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, তখন ছোট্ট স্টুডেন্ট। তারপরে বলছে যে আমি কি এই ওয়ার্ল্ড মিউজিক প্রোগ্রামটা উপস্থাপনা করতে পারি। সেই অনেক বছর আগে থেকে, ও তখনও বয়সে ওই ম্যাচ করেনি, তার কিছুদিন পরে সেও এই প্রোগ্রামটাতে
0: মানে তার আগ্রহ ছিল,
1: সবসময় আগ্রহ ছিল। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা, উনি করাচি রেডিওতে, ওনারা যখন পাকিস্তানে থাকতেন, উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন ওখানে।
0: আচ্ছা,
1: পারিবারিকভাবে যে জিনিসটা আসে সেটা কিন্তু মানুষকে অনেক বেশি নাড়া দেয়,
0: তাদের সমৃদ্ধ করে। তো আমরা এই অনুষ্ঠানে, চির উন্নত মমশির এই অনুষ্ঠানে, আমরা প্রথমে কোন গানটি শুনবো আজকে?
1: প্রথমে শুনবো বাঁশিতে সুর শুনিয়ে, এটা একটা প্রাতের গান, এবং এখানে এখন আমাদের বর্ষায় ভরে গেছে সারা পথ, কিন্তু আমরা চাই যে সাধারণ মানুষ ভালো থাকুক, কিন্তু বাঁশির গান আর বৃষ্টির গান শোনাই।
0: অনেক ধন্যবাদ, শুনি গানটি।

0: ভারী সুন্দর, একেবারে আমাদের বর্তমান যে প্রকৃতি, আমাদের যে পরিবেশ, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং অত্যন্ত উপযোগী এই গানটি। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর, ভারী ভালো লাগলো। তো এবার যে কথাটি বলতে চাই, যে নজরুল বর্ষে আমরা সবাই মিলেই কাজ করার চেষ্টা করছি, তো আপনার আশা, মানে একজন শিল্পী, একজন শিক্ষাবিদ হিসাবে আপনার আশা কি এই নজরুল বর্ষে?
1: আমার কাছে মনে হয় যে গানগুলো খুব সুন্দরভাবে মানুষের মনে গেঁথে যায়, যার জন্য ছোটবেলা থেকে যদি গানগুলো লোকে

0: মনে, বিশেষ করে আমাদের পরের প্রজন্ম, এবং যে একটা অসাম্প্রদায়িক চেতনা কবি কাজী নজরুল ইসলামের আছে, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এই সমস্ত চেতনা আরো বেশি বেশি করে যেন আমরা নজরুল বর্ষে এবং তার পরবর্তীতে ছড়িয়ে দিতে পারি,
1: সমস্ত দেশের মানুষ যেন আমরা মানুষ হিসাবে আমরা বসবাস সহাবস্থান করতে পারি, কোন রকমের হিংসা দেশ বাদ দিয়ে, তাই না? অনেক ধন্যবাদ। তো আমরা এরপরে কোন গানটি শুনবো?
0: এবার একটি ভাওয়াইয়া গান, যেটা ভাটিয়ালি অঙ্গে লিরিক্সটা লেখা হয়েছে।
1: একদম, কি গান?
0: কুচবরণ কন্যারে তার মেঘ বরণ কেশ,
1: আমাদের প্রিয় শিল্পী সেই সঙ্গীতের বরপুত্র আব্বাসউদ্দিন আহমেদের গাওয়া এই গানটি। তো এবার মূল ধারায় আমরা ফিরে এলাম, এতক্ষণ কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট আমরা করেছি গান নিয়ে, তাই না? এবার এসেছি মূল ধারায়, শুনি এই গানটি।

খুবই সুন্দর, খুবই ভালো লাগলো। একেবারে নিজের পরিবার, নিজের ঐতিহ্যকে একেবারে আপনি এখানে প্রকাশ করলেন এবং প্রেজেন্ট করলেন, অনেক ধন্যবাদ। বাংলাদেশ বেতারকে ধন্যবাদ যে নজরুল বর্ষে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্য। সবাই ভালো থাকুন, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: unveils. Washington launches fresh attacks following death of two U.S. soldiers in Iranian strikes in Jordan. In FIFA World Cup final, Spain will face Argentina tonight. England secure third place, beating France by 6-4. And in Oman, Bangladesh clinched Junior AHF Cup women's hockey title, beating Kazakhstan 2-0. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো না হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চা।
2: আর নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে। কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামো, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে বাবা।
2: হ্যাঁ।
5: নৈতিক গুণ হলো মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ, যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কণ্ঠ দিয়েছেন মহিউজ্জামান চৌধুরী।

শ্রোতা বন্ধু, এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, বাংলাদেশ বেতার, ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ। এখন শুনবেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালা বদলের মুহূর্ত 2024 সালের জুলাই। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাহিদ সহ সারা দেশে ছজন নিহত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরের প্রতিদিন প্রতিটি দিন নানা গুরুত্বপূর্ণ ঘটনার ভেতর দিয়ে অতিবাহিত হতে থাকে।
1: 19 জুলাই সারা দেশে কারফিউ জারি করে সরকার। এছাড়া বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। 18 জুলাই দিবাগত রাত থেকেই কার্যকর হয় এসব সিদ্ধান্ত। টানা 5 দিন সারা দেশে ইন্টারনেট বন্ধ থাকার দ্বিতীয় দিন ছিল 19 জুলাই। এদিন বিভিন্ন স্থানে সংঘর্ষে আনুমানিক 56 জন নিহত হয়। অন্যদিকে চলমান শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। আর এভাবেই প্রতিদিন পতনের দিকে এগোতে থাকে স্বৈরাচারী সরকার।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই সেই গণ অভ্যুত্থান এবং সেখানে যারা আমাদের ভাই আবু সাঈদ সহ অন্যান্যরা নিহত হয়েছেন আততায়ীর হাতে, সে সকল শহীদের প্রতি রইল আমাদের অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। বন্ধুরা, আজ একটি আবেগঘন অসমাপ্ত গল্পের কোথায় গিয়ে শেষ হবে সেই উত্তর খুঁজতেই এখন অপেক্ষায় পৃথিবীর সকল ফুটবল প্রেমীরা। আজ বিশ্বের শত শত কোটি মানুষের চোখ থাকবে আমেরিকার বিখ্যাত শহর নিউ ইয়র্কের নিউ জার্সির সুবিখ্যাত স্টেডিয়ামের দিকে। শেষের বাঁশি বাজবে বিশ্বকাপ 2026-এর।
1: সারা বিশ্বে যত ধরনের খেলাধুলা প্রচলিত আছে তার মধ্যে জনপ্রিয়তা এবং অর্থনৈতিক উপযোগিতার বিচারে ফুটবল অন্যতম খেলা।
0: আর প্রতি 4 বছর পরপর সারা দুনিয়ার সকল জাতিগোষ্ঠী থেকে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে বিভিন্ন দেশের ফুটবল দল নিয়ে বৈশ্বিকভাবে যে ফুটবল আসরের আয়োজন করা হয় তাকেই বলা হয় বিশ্বকাপ ফুটবল।
1: হ্যাঁ বন্ধুরা, এবছর বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় এই ক্রীড়া আসর বিশ্বকাপ 2026 ঘিরে উন্মাদনায় মেতে উঠেছিল লক্ষ কোটি মানুষ। এক মাসের বেশি সময় ধরে সেই খেলার রেশ ধরেই শেষের বাঁশি বাজবে। আজ পৃথিবী দেখবে আগামী বছরের শ্রেষ্ঠ ফুটবল দল বা দেশকে।
0: সত্যি তাই, বাংলাদেশও এর ব্যতিক্রম ছিল না, বিশ্বকাপে না থেকেও সে ছিল। উত্তেজনায় ফেটে পড়ত রাত জাগা ফুটবল প্রেমীরা। রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে চায়ের দোকান পর্যন্ত মাসব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই বিশ্বকাপ ফুটবল। আজকের পর সঙ্গে হবে সেই সব অনেক আলাপন। তবে মনিয়া,
1: একটি কথা কিন্তু, হ্যাঁ শাকিল, তুমিও কিন্তু বলতে ভুলে যাচ্ছ, হয়তো একটি নির্ধারণী আজকে হবে, কিন্তু একটি নির্ধারণ কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে।
0: সারা রাত জেগে রাত 3টায় কিন্তু খেলাটি শুরু হয়েছে এবং সেই খেলার নির্ধারণী যে
1: তৃতীয় স্থান
0: নির্ধারণী যে সেখানে কিন্তু ইংল্যান্ড চলে এসেছে,
1: ইংল্যান্ড জিতে গেছে
0: এবং সেখানে কিন্তু ইংল্যান্ড প্রেমীরা অপেক্ষায় আছে এখন পরবর্তী ধাপ, অর্থাৎ আমাদের যে ফাইনাল খেলা
1: সেটা দেখা যাবে,
0: সেটির অপেক্ষায়
1: আসলে আমরা সবাই অপেক্ষা করছি।

0: বন্ধুরা, আজ খেলবে আর্জেন্টিনা আর স্পেন, এই দুই দেশ বা দুই দল। কোন দল হারবে আর কোন দল জিতবে সেই হিসেবে না গিয়ে আমরাও প্রস্তুত হই বিশ্বকাপ ফুটবল 2026-এর ফাইনাল খেলার দক্ষতা, সুনিপুণ কৌশল, সৌন্দর্য আর নান্দনিকতা দেখার জন্য। শেষ বাঁশি বাজার অপেক্ষা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আজকে সকালের ম্যাগাজিন মহানগরের প্রাঙ্গণে।
1: আজ আপনাদের সাথে রয়েছি যথারীতি আমি শাকিল আহমেদ
0: এবং আমি জীবননেসা মুনিয়া। সকলের মাঙ্গলিক শুভেচ্ছা জানাচ্ছি।
1: মহানগরী প্রিয় বন্ধুরা, আজ রবিবার, চৌঠা শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 19 জুলাই 2026 খ্রিস্টাব্দ, আর চৌঠা সফর 1448 হিজরি বর্ষাকাল।
0: আজ যাদের জন্মদিন, মহানগরের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি জন্মদিনের বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন।
1: শুভ জন্মদিন। ফুটবল খেলা বিশ্বের সকল ছেলে মেয়ে নির্বিশেষে সব বয়সের মানুষের কাছে এখন জনপ্রিয় খেলা, যাকে প্রায়শই সুন্দর খেলা বা দ্য বিউটিফুল গেম বলা হয়। এর বৈশ্বিক আবেদন তৈরি হওয়ার পেছনে মূল কারণ হল এর সহজ নিয়ম, খুব সামান্য সরঞ্জামের প্রয়োজন হওয়া এবং এটি সব বয়সেরও সংস্কৃতির মানুষকে এক সুতোয় বেঁধে ফেলে।
0: আর বিশ্বকাপ ফুটবল এখন বিশ্বের সবচেয়ে বেশি দর্শকপ্রিয় ক্রীড়া ইভেন্ট, ফলে বিশ্বকাপ ফুটবলের সময় পুরো বিশ্ব এক হয়ে যায়। মাত্র 90 মিনিটের এই খেলায় প্রতি মুহূর্তে নাটকীয়তা এবং রোমাঞ্চে ভরা থাকে, এবং শেষ মুহূর্তে পর্যন্ত ম্যাচের ফলাফল কি হবে তা অনুমান করা অসম্ভব।
1: সত্যি, বিশ্বকাপ ফুটবলের ইতিহাসের দিকে নজর দিলে আমরা দেখি ফুটবল খেলার নিয়ম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণকারী সংস্থার নাম অর্থাৎ ফিফা। এই ফিফা এর পূর্ণ রূপ হল ফেডারেশন ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন। এটি একটি ফরাসি শব্দ যার বাংলা অর্থ আন্তর্জাতিক ফুটবল সংস্থা, এবং এরই জন্য এটি ফিফা বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল নামেও পরিচিত।
0: একসময় ফুটবলকে অলিম্পিকের খেলা হিসেবেই চিহ্নিত করা হতো, বিশ্বের শ্রেষ্ঠত্ব সেখানেই নির্বাচিত হতো। কিন্তু যুক্তরাষ্ট্রে তখন ফুটবল খেলা জনপ্রিয় ছিল না বিধায় 1932 সালে লস এঞ্জেলেসে অনুষ্ঠিত গ্রীষ্ম অলিম্পিকে ফুটবলকে না রাখার পরিকল্পনা করা হয়। আর এই নিয়ে ফিফা এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাঝে অপেশাদার খেলার মর্যাদা নিয়ে তীব্র মতবিরোধ দেখা দেয়।
1: তখন ফিফার সভাপতি ছিলেন জুল এর্নেস্তো সেরাফা ভালতা, অর্থাৎ আবার বলতে চাই জুল এর্নেস্তো সেরাফা ভালতা রিমে নামের এক ফরাসি ভদ্রলোক। সংক্ষেপে তাকে ডাকা হতো জুলে রিমে নামে। তাঁর আত্মসম্মানে যা ঘা লাগে, তিনি আয়োজন করেন প্রথম বিশ্বকাপ ফুটবলের, নাম হয় জুলে রিমে কাপ বিশ্বকাপ। মূলত তাঁর সম্মানে ট্রফিটির নামকরণ করা হয় জুলে রিমে বিশ্বকাপ। বিশ্বজুড়ে ফুটবল খেলার মাধ্যমে ভ্রাতৃত্ব ও শান্তি প্রতিষ্ঠার অবদানের জন্য তাঁকে 1955 সালে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
0: 1930 সালে প্রথমবারের মতো আয়োজিত সেই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। সে সময় ফিফার আমন্ত্রণে 13টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। ফাইনালে স্বাগতিক উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের গৌরব অর্জন করে। 1930 সালে সেই যে বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু, এখন পর্যন্ত 4 বছর পরপর বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। মাঝে অবশ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 এবং 1946 সালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
1: 1970 সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেয়। জুলে রিমে ট্রফিটি চিরতরে নিজেদের করে নেয়। তাই 1974 সালে আরেকটি নতুন ট্রফি দিয়ে বিশ্বকাপ শুরু হয়। ফিফা বিশ্বকাপ ট্রফি নামে পরিচিত এই ট্রফি যা এখনও চলমান। 1930 সালে 13টি দলের মধ্যকার খেলা দিয়ে শুরু হলেও ধীরে ধীরে দল বাড়তে থাকে। গত 22তম বিশ্বকাপে 32 দল নিয়ে খেলা হলেও এবারে 23তম বিশ্বকাপ প্রতিযোগিতায় 48টি দেশ খেলেছে। আমেরিকা, মেক্সিকো ও কানাডা এই তিন দেশ মিলিতভাবে আয়োজন করেছে এই বিশ্বকাপ, যার তারই ফাইনাল খেলা আমরা দেখতে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই।
0: হ্যাঁ বন্ধুরা, এখন শুধুই অপেক্ষা শেষ বাঁশির। আজ আমাদের প্রত্যেকেরই প্রিয় একটি দল থাকবে, আর যদি সেই দল শিরোপা জিততে নাও পারে তখন তার কেমন লাগবে জানি না, তবু চাই বিশ্বকাপ হোক মানবিকতার সুন্দর প্রতিযোগিতার এবং জয় হোক ফুটবলের। আর আজ সেই আহ্বান জানিয়ে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের নিয়মিত আয়োজনের দিকে, দেখি কি আছে সেখানে আপনাদের জন্য।
1: প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানের তথ্য নিয়ে সাজানো আজকের ঢাকা, থাকছে বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নিয়ে জীবন জীবিকা, রয়েছে ঢাকার ঐতিহ্যবাহী সংস্কৃত স্থান নিয়ে প্রতিবেদন নগর পাঁচালি,
0: আছে ঢাকা মহানগরের প্রকৃতির ভারসাম্য রক্ষা নিয়ে প্রতিবেদন নগর প্রকৃতি, এছাড়াও থাকছে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস ট্রেন ও অন্যান্য চলাচলকারী যানবাহনের সময়সূচি নিয়ে পর্ব শুভযাত্রা, এবং শুনব গান। চলুন তবে শোনা যাক এক এক করে।
1: হ্যাঁ বন্ধুরা, প্রথমেই শুনব আজকের ঢাকা। আজকের দিনে এই মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে আসি, চলুন এ সম্পর্কে তথ্য সাজিয়েছেন সাইফুল ইসলাম আর তা পড়ে শোনাচ্ছেন তানিয়া সুলতানা।
2: আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে জুলাই বিপ্লব কেন্দ্রিক নাটক রেজাল্ট শীট। হুসনে মোবারক রচিত ও নির্দেশিত এ নাটক প্রযোজনা করেছে নাট্য সংগঠন নবনাট্য। এছাড়া নজরুল বর্ষের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তীর চলমান কর্মসূচির অংশ হিসেবে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যা সাতটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী সংঘ। একই দিনে একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে নাটক নিঃসঙ্গ নিরাময়। নাট্যজন রবিউল আলমের লেখা নাটকটি পরিবেশন করবে মতিঝিল থিয়েটার। অন্যদিকে বাংলাদেশের সমসাময়িক প্রথিতযশা চিত্রশিল্পী মং মং শো এর অংশগ্রহণে জি সাত নামক দলীয় চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে শিল্পাঙ্গন। লালমাটিয়ার সি ব্লকের 2-6 বাড়িতে গ্যালারি দ্য ইলিউশনসে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত সবাই উপভোগ করতে পারবেন এই প্রদর্শনী। আর আধুনিক ভাস্কর্যের প্রতীকৃত শিল্পী নভেরা আহমেদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনী আয়োজন করেছে জাতীয় জাদুঘর। শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনীর দুয়ার প্রতিদিন সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 21 জুলাই পর্যন্ত। ওদিকে প্রকৃতি, রং ও প্রাণহীন এক পৃথিবীর কল্পনার মধ্য দিয়ে শিশুদের দৃষ্টিতে জলবায়ু পরিবর্তনকে তুলে ধরতে হোয়েন দ্য গ্রিন ইজ গন নামক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশ আর্ট গ্যালারি। জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে রাজধানীর ডিপ্লোমেটিক জোন বাড়িধারার 12 সড়কের 13/1 বাড়িতে আয়োজিত এ প্রদর্শনী প্রতিদিন দুপুর 12 থেকে সন্ধ্যা 7 পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে, চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এছাড়া উত্তরার 4 সেক্টরের 16 সড়কের 20 বাড়িতে গ্যালারি কায়ায় চলছে শিল্পী চন্দ্র ভট্টাচার্যের একক চিত্র প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন। প্রতিদিন সকাল 11 থেকে রাত 8 পর্যন্ত সবার জন্য এ প্রদর্শনী উন্মুক্ত থাকবে, চলবে আগামী 21 জুলাই পর্যন্ত। প্রিয় বন্ধুরা, আজকের ঢাকা এ পর্যন্তই।
0: শুনলাম আজকের ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: প্রতিদিন সারা দেশ থেকে প্রচুর মানুষ এই মহানগর ঢাকায় আসেন জীবিকার সন্ধানে, আসেন নানা পেশার শ্রমজীবী মানুষ। আর এই ঢাকা মহানগর হিসেবে গড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখে চলেছে সেই সব শ্রমজীবী মানুষগুলো।
0: বন্ধুরা, এবারে ঢাকা শহরের উদ্যমী কর্মঠ শ্রমজীবী মানুষকে নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব জীবন ও জীবিকা। আজকে শুনব ঢাকা শহরের একজন মৌসুমি ফল লটকন বিক্রেতার সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে শামসুন্নাহার রিনি।
3: বন্ধুরা, জীবন ও জীবিকার আজকের পর্বে কথা বলছি মৌসুমি ফল লটকন বিক্রেতার সাথে। কি নাম আপনার?
4: জি, আমার নাম মোহাম্মদ শাহজাহান।
3: আপনার গ্রামের বাড়ি কোথায়?
4: আমার গ্রামের বাড়ি সিলেট।
3: আপনি যখন গ্রামে ছিলেন তখন আপনি কি করতেন?
4: আপু, আমার মুদির দোকান ছিল, আমি এই ব্যবসা বাণিজ্য করতাম। হ্যাঁ, কিন্তু ব্যবসায় আমার তেমন একটা লাভবান হইতে পারে নাই, তাই আমি ঢাকায় আসছি, এসে এই লটকনের ব্যবসা করতেছি।
3: যখন আপনি গ্রামে ছিলেন পড়াশোনা করেছেন?
4: ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছি আপু আমি।
3: এই যে আপনি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছেন, তারপর আপনি আর পড়াশোনা করেননি, পড়াশোনা কেন ছেড়ে দিলেন?
4: এটা আমার ব্যর্থতা ম্যাডাম, আমি নিজেই ছেড়ে দিছি।
3: কি কাজের উদ্দেশ্যে আপনার ঢাকায় আসা?
4: এই আমার এই ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আমি ঢাকায় আসছি, কিন্তু আমি এখন বর্তমানে ব্যবসাই করতেছি, ফল ফ্রুটের ব্যবসাই করতেছি।
3: লটকন তো মৌসুমি ফল, আপনি সবসময় মৌসুমি ফলের ব্যবসা করেন, মৌসুমি ফলের ব্যবসা করতে আপনার কেমন লাগে?
4: জি, ফলের ব্যবসা করতে আমার খুবই ভালো লাগে, মৌসুমি ফলের ব্যবসা করতে আমার খুবই ভালো লাগে।
3: এই জন্য আপনি মৌসুমি ফল বিক্রি করেন?
4: জি জি জি জি।
3: এই যে আপনি লটকনগুলো আনেন, কোথা থেকে আপনি লটকন ফলগুলো সংগ্রহ করেন?
4: জি, আমি নরসিংদী থেকে লটকন ফলগুলো সংগ্রহ করি, কারণ নরসিংদীর ফলগুলো, লটকন ফলগুলো অনেক ভালো, গুণগত মান ভালো, তাই কাস্টমারে খাইয়া স্বাদ পায়, তাই আমি নরসিংদী থেকে নিয়ে আসি। এখন বর্ষাকাল দেখে লটকনের চাহিদাটা বেশি, তাই আমি লটকন নিয়ে আসছি। এই লটকনগুলো কিন্তু টক মিষ্টি, অনেক হেভি টেস্ট, তাই আমি নিয়ে আসছি, কাস্টমারের অনেক চাহিদা।
3: কেজি প্রতি কত টাকা লটকনের?
4: লটকন 180 টাকা, 160 টাকা, মানে এটা কোয়ালিটি বুঝি আপু, ভালো কোয়ালিটির লটকন হইলে আমি 200 টাকা কেজি বিক্রি করতে পারি।
3: আপনি কোন কোন এরিয়ায় লটকনগুলো বিক্রি করেন?
4: আমি সে মিরপুর নতুন রাস্তায়, যে নতুন রাস্তায় বেশিরভাগই বিক্রি করি।
3: মৌসুমি ফল বিক্রি করার সুবিধা কি?
4: কাস্টমারের অনেক আকর্ষণ এই ফলগুলোর, তাই আমি বিক্রি করি, কাস্টমারের চাহিদা অনেক।
3: এই যে আপনি মৌসুমি ফল বিক্রি করে আয় রোজগার করেন, এই আয় রোজগার দিয়ে কি আপনি আপনার পরিবারের সকলের চাহিদা পূরণ করতে পারেন?
4: পারি ম্যাডাম, আল্লাহর রহমতে, শুকরিয়া যতটুকুই।
3: ভবিষ্যতের জন্য কিছু জমাতে পারেন কি?
4: জি, ভবিষ্যতের জন্য একটা সিস্টেম করে রাখছি, আল্লাহর রহমতে করি। ভবিষ্যতের চিন্তা তো করতেই হয়, কারণ আমরা পরিশ্রম করতেছি, আগামীতে এই পরিশ্রম করতে পারবো কি না এটাও তো একটা বুঝে চিন্তার বিষয়, তাই আমি এরকম একটা ডিপিএস করে রাখছি, মান্থলি আমি 5000 টাকা জমা রাখি।
3: আপনার আয় রোজগারের উপর কি পরিবারের সকলে নির্ভরশীল, না পরিবার অন্য কেউ আয় রোজগার করে?
4: আমি একাই আয় ব্যয় সব করি, একাই ফ্যামিলি, আমি একাই চালাই।
3: যেহেতু আপনি পরিবারের কথা বললেন, আপনার পরিবারে কে কে আছেন?
4: যে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, ভাই বোন আছে, সবাই নিয়ে আমি চলি।
3: তাহলে আপনার পরিবারে সদস্য সংখ্যা কতজন?
4: টোটাল আমার ফ্যামিলিতে আমার 2টা বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, আমার বোন আছে, আমার ভাই আছে।
3: আপনার ছেলে মেয়েরা তারা কি পড়াশোনা করে?
4: হ্যাঁ, আমার মেয়েরা লেখাপড়া করে।
3: আপনার ছেলে মেয়েরা কে কোন ক্লাসে পড়ে?
4: আমার বড় মেয়ে ক্লাস 3 পড়ে, ছোট মেয়ে ক্লাস 1 পড়ে।
3: আপনি আপনার ছেলে মেয়েদের নিয়ে কি স্বপ্ন দেখেন?
4: আমি আমার মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখি এটাই, যে আমার মেয়েগুলোরে শিক্ষায় সুশিক্ষিত করে ডক্টর বানানোর ইচ্ছা।
3: আপনার প্রত্যাশা পূরণ হোক আমরা সে কামনা করি। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে, আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কারোর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
0: শুনলাম জীবন এবং জীবিকা পর্বটি। বন্ধুরা, আমাদের এবারের পর্ব নগর পাঁচালী। এই পর্বে শুনব দারোগা আমিরুদ্দিন মসজিদ নিয়ে একটি প্রতিবেদন। প্রতিবেদনটি গ্রন্থনা করেছেন অদ্বৈত মারুত এবং তা পড়ে শোনাচ্ছেন চমচমি দেওয়ান।
5: ভোরের প্রথম আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পুরনো ঢাকার চারপাশে, তখন শহরটা যেন নতুন করে নিজেকে চিনতে শুরু করেছে। কোলাহল শুরু হওয়ার আগের সেই শান্ত সময়টুকুতে ইতিহাসের নীরব কিছু সাক্ষী আমাদের সামনে এসে দাঁড়ায়, যারা শত বছর ধরে সময়ের গল্প বলে যাচ্ছে। তেমনই এক প্রাচীন স্থাপনা হল দারোগা আমিরুদ্দিন মসজিদ, যা স্থানীয় মানুষের কাছে ঘাট মসজিদ নামে বেশি পরিচিত। শ্রোতাসঙ্গীরা, নগর পাঁচালীতে আজ আমরা শুনব এই মসজিদ সম্পর্কে। ঢাকার পুরনো অংশে বাবুবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা দারোগা আমিরুদ্দিন মসজিদ কেবল একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি এই শহরের ইতিহাস, নদীকেন্দ্রিক জীবনযাপন এবং সামাজিক পরিবর্তনের এক জীবন্ত সঙ্গী। বন্ধুরা,

0: থামার জায়গা ছিল জিবি বাবুবাজার ঘাট। এই ঘাটের কাছেই প্রায় দেড় থেকে দুই শতাব্দী আগে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয় দারোগা আমির উদ্দিন মসজিদ। এর নির্মাতা ছিলেন তৎকালীন এক দারোগা, নাম তার আমির উদ্দিন। তার নামেই মসজিদের নামকরণ করা হয় দারোগা আমির উদ্দিন মসজিদ। সময়ের সাথে সাথে নদীর ঘাট ঘিরে মানুষের মুখে মুখে এটি ঘাট মসজিদ নামে বেশি পরিচিতি পায়। প্রিয় শ্রোতা, ইতিহাস পাঠ থেকে জানা যায় সেই সময়ে দারোগা আমির উদ্দিন স্থানীয়ভাবে প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন। তিনি এই অঞ্চলের মানুষের ধর্মীয় প্রয়োজনের কথা বিবেচনা করে মসজিদটি নির্মাণ করেন। এটি এমন একটি স্থানে গড়ে তোলা হয়েছিল যেখানে নদীপথে আগত মানুষ খুব সহজেই নেমে নামাজ আদায় করতে পারতেন। অর্থাৎ এটি শুধু একটি পাড়ার মসজিদই ছিল না, ছিল যাত্রী, ব্যবসায়ী এবং পথিকের জন্য এক আশ্রয়স্থল। শ্রোতাসঙ্গীরা, একটি শহরের ইতিহাস শুধু বড় বড় স্থাপনা বা রাজকীয় প্রাসাদে সীমাবদ্ধ থাকে না। অনেক সময় ছোট ছোট এই ধরনের স্থাপনাই আমাদেরকে বলে দেয় মানুষ কিভাবে বেঁচে ছিলেন, কিভাবে চলাচল করতেন, আর তাদের দৈনন্দিন জীবনে ধর্মীয় ও সামাজিক চর্চা কিভাবে জায়গা করে নিয়েছিল। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেছে। বুড়িগঙ্গা নদীর সেই ব্যস্ততা আর আগের মতো নেই। শহরের চারপাশে গড়ে উঠেছে আধুনিক অবকাঠামো, ব্যস্ত সড়ক, উঁচু উঁচু ভবন। কিন্তু এই পরিবর্তনের মাঝেও দারোগা আমির উদ্দিন মসজিদ এখনও দাঁড়িয়ে আছে অতীতের স্মারক হয়ে। হ্যাঁ বন্ধুরা, তবে এটাও সত্য, সময়ের প্রভাবে মসজিদটির মূল কাঠামোয় কিছু পরিবর্তন এসেছে। বিভিন্ন সময়ে সংস্কার ও পুনর্নির্মাণের ফলে এর প্রাচীন রূপ কিছুটা বদলে গেছে। তবু এর ঐতিহাসিক গুরুত্ব এতটুকু কমেনি, কারণ একটি স্থাপনার মূল্য শুধু তার স্থাপত্যে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা গল্প, স্মৃতি এবং সময় বহন করে।
1: প্রিয়বন্ধুরা, নগর পাঁচালি শুনছিলাম, আর এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব নগর প্রকৃতি পর্বে। সেখানে নগরের সূর্যোদয় নিয়ে প্রতিবেদন শুনব গবেষণা গ্রন্থনা এম এম রাশেদ রাব্বি, আর তা পড়ে শোনাচ্ছেন শামস উদ্দিন খালেদ।
2: প্রতিটি সূর্যোদয় যেন নতুন করে লেখা একটি প্রতিশ্রুতি। রাতের অন্ধকার, ক্লান্তি আর নিস্তব্ধতাকে পেরিয়ে যখন পূর্ব আকাশে আলোর প্রথম রেখাটি ফুটে ওঠে, তখন শুধু একটি নতুন দিনের শুরু হয় না, জেগে ওঠে একটি শহর, জেগে ওঠে সেই শহরের মানুষ, তার প্রকৃতি, তার স্বপ্ন। আমরা যাকে নগর বলি, আমাদের প্রাণের শহর ঢাকা, তাকে অনেকেই কংক্রিটের জঙ্গল বলে আখ্যায়িত করেন। উঁচু ভবন, ব্যস্ত সড়ক, যানবাহনের শব্দ আর মানুষের নিরন্তর ছুটে চলার ভিড়ে যেন প্রকৃতির জন্য খুব বেশি জায়গা নেই। কিন্তু ভোরবেলায় সূর্য ওঠার ঠিক আগে এই শহরটিকে অন্যরকম লাগে। তখন নগর যেন নিজের প্রকৃত পরিচয় খুঁজে পায়। পূর্ব দিগন্তে আলো ফোটার আগ মুহূর্তে আকাশের রং ধীরে ধীরে বদলে যেতে থাকে। গাঢ় নীলের গায়ে লেগে থাকে কমলা সোনালি রঙের হালকা গোলাপি আভা। বহুতল ভবনের ফাঁক গোলে সেই আলো নেমে আসে গাছের পাতায়, বারান্দার টবে ফুটে থাকা ফুলে, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া কিংবা রাধাচূড়ার ডালে। শিশির ভেজা পাতায় সূর্যের প্রথম কিরণ যেন ক্ষুদ্র ক্ষুদ্র মুক্তোর মতো ঝলমল করে ওঠে। কাকের কর্কশ স্বরের সঙ্গে মিশে যায় শালিকের সুর, কোথাও বুলবুলির মিষ্টি ডাক, কোথাও চড়ুইয়ের ছোটাছুটি। মনে হয় সূর্যকে স্বাগত জানানোর জন্য আয়োজন তারা মানুষের আগেই শুরু করে দিয়েছে। প্রিয় শ্রোতা, এই সময়টাতে শহরের পার্কগুলো যেন নতুন প্রাণ ফিরে পায়। হাঁটতে বের হওয়া মানুষ, দৌড়ানো তরুণ তরুণী, ব্যায়ামে ব্যস্ত প্রবীণরা, শিশুকে নিয়ে হাঁটতে বের হওয়া বাবা মা, সবাই যেন সকালের নির্মল আলো আর বিশুদ্ধ বাতাস থেকে নতুন শক্তি সঞ্চয় করে। চিকিৎসা বিজ্ঞানও বলে ভোরের আলো শরীরের জৈব ঘড়িকে সচল রাখতে সাহায্য করে, মনকে প্রফুল্ল করে এবং নতুন দিনের কর্মশক্তি যোগায়। তবে নগরের সূর্যোদয় শুধু সৌন্দর্যের গল্প নয়, এটি সংগ্রামেরও গল্প। সূর্যের আলো ছড়িয়ে পড়ার আগেই

0: রিক্সা চালক তার দিন শুরু করেন। পরিচ্ছন্নতা কর্মীরাও কাজে নেমে পড়ে রাস্তায়। সংবাদপত্র বিক্রেতা খবর পৌঁছে দেন মানুষের দরজায়। সবজিবাহী ভ্যান, দুধওয়ালা, ফুল বিক্রেতা, নির্মাণ শ্রমিক, অসংখ্য মানুষের কর্মযাত্রা শুরু হয় সূর্য ওঠারও আগে। তাই এই নগরের সূর্যোদয় শ্রম, দায়িত্ব এবং জীবিকার প্রতীকও। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও রয়েছে কিছু উদ্বেগ। দ্রুত নগরায়নের ফলে খোলা মাঠ কমছে, গাছপালা হারিয়ে যাচ্ছে, জলাশয় ভরাট হচ্ছে। দূষিত বায়ু অনেক সময় ভোরের নির্মলতাকেও ম্লান করে দেয়। পাখির সংখ্যা কমে যাচ্ছে, ঋতুর স্বাভাবিক ছন্দ বদলে যাচ্ছে, তবু প্রকৃতি হার মানেনি। একটি গাছ, একটি ছোট পার্ক, একটি ছাদের বাগান কিংবা একটি পুকুর এখনও শহরকে বাঁচিয়ে রাখার নীরব চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতি আমাদের শিখিয়ে দেয় প্রতিটি অন্ধকারের পরই আলো আসে। প্রতিটি সূর্যোদয় তাই নতুন করে ভাবতে শেখায় আমরা কেমন শহর চাই। এমন একটি নগর যেখানে উন্নয়নের পাশাপাশি থাকবে গাছের ছায়া, পাখির কলতান, নির্মল বাতাস আর মানুষের জন্য উন্মুক্ত সবুজ প্রান্তর।
1: শুনলাম নগর প্রকৃতি। বন্ধুরা, অনেক তো কথা হলো, সময় এখন গান শোনাবার। শোনাব রবীন্দ্রসঙ্গীত তপন চৌধুরীর কণ্ঠে।

0: শ্রাবণীর গান শুনছিলাম, রবীন্দ্রসঙ্গীত শুনছিলাম। প্রিয় বন্ধুরা, যাব এবার শেষের কথা বলতে, তার আগে একটু পথের কথা বলি। চলুন এবার যাওয়া যাক যাত্রা পথের খবরাখবরের শুভযাত্রা পর্বে। প্রথমেই আমরা জেনে নিই রেলপথের খবর। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল 6:45 সুবর্ণ এক্সপ্রেস। চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে 8:30 ঢাকা থেকে পারাবত এক্সপ্রেস। সিলেটের উদ্দেশ্যে যাবে 6:30 এবং দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে যায় 7:30।
1: কিশোরগঞ্জের উদ্দেশ্যে 11 এক্সপ্রেস ছেড়ে যায় 6:45। নোয়াখালীর উদ্দেশ্যে উপকূল এক্সপ্রেস 3:10 এবং বন্দরনগরী কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস 10:30 ঢাকা থেকে ছেড়ে যাবে। এছাড়াও সুন্দরবন এক্সপ্রেস ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে 8:00, মধুমতি এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে যাবে 3:00 এবং সীমান্তনগর বেনাপলের উদ্দেশ্যে বেনাপল এক্সপ্রেস ছেড়ে যাবে 11:45 রাত।
0: প্রিয় বন্ধুরা, ট্রেনের খবর তো জানালো, আর যারা লঞ্চে কিংবা পথে, সড়ক পথে কিংবা নদী পথে যাতায়াত করছেন তাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমাদের একটি কথা, নিরাপত্তা বহন করে আপনার গন্তব্যে যাওয়ার চেষ্টা করুন। এই আহ্বান রেখে জীবনটা সুন্দর হোক, শেষের কথায় চলে যাচ্ছি।
1: সবার জন্য শুভকামনা। আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলেন শাকিল আহমেদ এবং আমি ফাতেমা জীবন্নেসা মুনিয়া, প্রযোজনের সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারবিন। এতক্ষণ শুনলেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সৈয়দা শাহান আরা। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50,000 এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে 2,00,000 কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল তাঁর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সারা দেশ, বিশেষ করে রাজধানীর পরিস্থিতির উন্নয়নে বায়ু ও শব্দদূষণ কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ঢাকার রাস্তায় যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বায়ু দূষণ রোধে সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ, ইটের ভাটায় পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার এবং শব্দদূষণ রোধে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র 150 দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের 5 মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, 5 মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে, জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া সবাই বাড়ি ফিরে গেছে। এতে বলা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম মহানগর সহ জেলার 15টি উপজেলা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্থানীয় সকল কর্তৃপক্ষ বন্যা শুরু হওয়ার পর থেকে ছুটিবিহীন অবস্থায় সার্বক্ষণিক কাজ করে চলেছে। তথ্য অনুযায়ী বন্যায় মোট 7,85,400 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া 15,000-এরও বেশি বসতবাড়ি, 405টি শিক্ষা প্রতিষ্ঠান, 1,492 কিলোমিটার সড়ক এবং 150 শতাধিক সেতু কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। জর্ডানে ইরানের হামলায় 2 জন মার্কিন সৈন্য নিহত এবং অপর 1 জন নিখোঁজ হওয়ার পর ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনার পর ইরানের স্থানীয় সময় মধ্যরাতে এই হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় নিহত মার্কিন সৈন্য সংখ্যা 16 জনে দাঁড়াল। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 1টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে মায়ামিতে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড। ক্রিকেট, আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 4:30 সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলা চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন।

0: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর একটি সংগ্রামের পর আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের একটি স্লোগান সমস্ত জাতিকে আলোড়িত করেছে, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের উন্নতি করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন যেটা একটি জাতীয় ঐক্য। সব শ্রেণীর লোকদেরকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নিয়েই আজকের এই অনুষ্ঠান সবার আগে বাংলাদেশে আমরা আলোচনা করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে, যিনি কাজ করেছেন, লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান, এবং তার সাথে উপস্থিত আছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন। আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমি প্রথমেই লেফটেন্যান্ট জেনারেল কামরুজ্জামান সাহেবকে জিজ্ঞেস করতে চাইব যে সবার আগে বাংলাদেশ, যে বর্তমান প্রধানমন্ত্রী যে স্লোগান সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে দেশ গড়ার যে একটা স্লোগান উনি তৈরি করেছিলেন, যেটা সমস্ত দেশের মানুষের কাছে আলোড়িত হয়েছে, এই ব্যাপারে আপনি কি চিন্তা ভাবনা করছেন?
1: সবার আগে বাংলাদেশ, এই আইডিয়াটার জন্য সবচেয়ে যেটা বেশি মানুষের মনে লালন করতে হয়, এটা হলো গণতন্ত্রের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। বাংলাদেশ কেবল একটি ভূখণ্ড নয়, বাংলাদেশ মানেই বাংলাদেশের সোনার মানুষ, জনগণ। ঐতিহাসিকভাবে আপনার ব্রিটিশ আমলে একজন রাজনৈতিক নেতা ছিলেন, উনি এই বাংলার কেউ না, অনেক দূরের গুজরাটের, ওনার নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে একবার বলেছিলেন, হোয়াট বেঙ্গল অর বাংলা থিংস টুডে, ইন্ডিয়া থিংস ইট টুমোরো, অ্যান্ড দি রেস্ট অব দি ওয়ার্ল্ড থিংস ইট ডে আফটার। তো আমরা কিন্তু সেই বাংলার সোনার মানুষ। সো বর্তমান প্রধানমন্ত্রী, ওনার বাবা প্রয়াত রাষ্ট্রপতি, যার হাতে বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, সেই একজন রাষ্ট্রপতি এবং পরবর্তীতে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, এখনকার প্রধানমন্ত্রী, তো তার মনের মধ্যে তো সবার আগে বাংলাদেশ এই ধারণা প্রধানমন্ত্রী হওয়ার আগেই, উনি যখন ছোট ছিলেন তখন থেকেই কিন্তু তার মধ্যে একটা নেতৃত্বের যে ব্লাড, এটা তো অবশ্যই, এটা আপনার জেনেটিক্যালি উনি পেয়েছেন, হিস্ট্রিক্যালি উনি পেয়েছেন। তো বাংলাদেশ অত্যন্ত লাকি আমি মনে করি যে সবার আগে বাংলাদেশ স্লোগান নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আমাদের সকলকে নিয়ে গিয়ে যাবেন, সেই ভরসা আমরা রাখছি।
0: বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নতুন মানুষের মধ্যে আরেকটি আলোড়ন তৈরি করছেন, খাল কাটা কর্মসূচি নিয়ে বাংলাদেশকে একটু খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করার চিন্তা ভাবনা করেছেন। আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এই ধরনের একটা প্রকল্প তখন চালু হয়েছিল, তো এটার ব্যাপারে কি মনে করছেন?
1: সবার আগে বাংলাদেশ যখনই আপনি বলবেন, আমাদের এই সুজলা সুফলা বাংলাদেশের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন এটা হলো পানি, এবং যখন পানির প্রয়োজন তখন আমরা পানি পাই না, আর যখন প্রয়োজন নাই তখন আমরা বন্যায় ভাসতে থাকি। তো এই ঘটনাটা এটা আজকের নতুন না, আপনার ব্রিটিশদের কাছ থেকে যখন আমরা স্বাধীনতা পাই পাকিস্তান সরকারের সময়, পাকিস্তান তৎকালীন সরকারের আমন্ত্রণে আলবার্ট ক্রুগ নামে একজন আমেরিকানের নেতৃত্বে ক্রুগ মিশন এসেছিল যে আমাদের দেশে এই পানির সমস্যা দূর করার কি কি পদ্ধতি, বিকজ দেখা গেল যে বর্ষাকালে এত বেশি পানি, উই আর ফ্লাডেড, বাট গ্রীষ্মকালে আপনার পানির কমতি, যেটা নাকি কৃষিকাজে আপনার পানির প্রয়োজনীয়তা। তো সেই টেকনিক্যাল মিশন, এটা ইউএন এর মাধ্যমে এসেছিলেন, ক্রুগ মিশনের যে আপনার রিপোর্ট, পরবর্তীতে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, উনি কিন্তু অত্যন্ত মাইনিউট একজন অবজারভার, অত্যন্ত দক্ষ একজন সেনানায়ক, এবং একইভাবে উনি একজন মানে বড় মাপের নেতা। ক্রুগ মিশন ওই রিপোর্ট, 1957 সালের রিপোর্ট উনি পড়েছেন, পড়ে দেখেছেন যে এগুলোর অনেক কিছু ইমপ্লিমেন্ট হয় নাই। তখন ওই ক্রুগ মিশনের ওয়ান অফ দি রিকমেন্ডেশন ওয়াজ যে খাল যদি আমরা কাটি, বিশেষ করে পানির ফ্লোটা উত্তরে দক্ষিণে,
0: মানে আপনি বলতেছেন যে বন্যার যে পানিটা,
1: পানিটা
0: এটাকে ধরে রাখতে পারবে,
1: এটা ধরে রাখা একটা হলো যে রিজার্ভার হিসাবে কাজ করবে, সো দ্যাট পরবর্তীতে আপনার যখন পানির কমতি হবে এই খালের পানি দিয়ে আপনি ই করতে পারবেন। আরেকটা হলো যদি খাল থাকে উত্তরে দক্ষিণে, মানে যত বেশি খাল থাকবে পানির, বর্ষাকালে আবার প্যাসেজটা আপনার তাড়াতাড়ি হবে, ওয়াটার লগিং হবে না। আপনি দেখছেন এই একটু বৃষ্টি হলেই ঢাকা শহরে পানি লকড হয়ে কিন্তু বন্যার একটা সৃষ্টি হয়।
0: এবং এই ধরনের কর্মসূচিতে যাতে সমস্ত মানুষ, দেশের মানুষ অংশগ্রহণ করে, যারা যারা আছে, তারেক রহমান সাহেব মানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, উনি সবাইকে নির্দেশ দিচ্ছেন
1: এবং
0: খাল কাটায় সবাই অংশগ্রহণ করেন, এবং দেখা যাচ্ছে যে মানুষের স্বতঃস্ফূর্ত,
1: বাবা যেরকম একটা সিম্পল গেঞ্জি গায়ে দিয়ে কোদাল নিয়ে উনি চলে গেছেন, একইভাবে তার সুযোগ্য সন্তানকে আমরা দেখলাম তার বাবার প্রদর্শিত পথে সে কিন্তু উনি কিন্তু আগাচ্ছেন এবং সকলকে এটার সাথে কিন্তু মানে সামিল করছেন। ইনক্লুসিভনেস, ইনক্লুসিভনেস ছাড়া কিন্তু আমরা আসলে এগোতে পারবো না। সো খালকাটাটা এটা শুধুমাত্র খালকাটা হিসেবে দেখলে হবে না, এটা একটা সমন্বিত একটা ব্যাপার, এটা সবাইকে বুঝতে হবে। তো আমরা এটার মানে ফল অবশ্যই পাবো ইনশাল্লাহ।
0: আমি এখন স্ট্যালিন সাহেবের কাছে যাচ্ছি, উনি উনি তো আপনার জানেন শিল্পকলার ডিজি, আপনি বিশাল একটা দায়িত্ব সারা বাংলাদেশের সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে একটা নতুনত্ব প্রদান। ইদানিং দেখছি আমরা একটা নজরুল বর্ষ পালিত হচ্ছে সমস্ত দেশে এবং এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছেন এবং আপনাদের শিল্পকলা একাডেমিও এখানে ভীষণভাবে একটা ভূমিকা নিচ্ছে। তো কিভাবে এই শিল্প সংস্কৃতিটাকে আমরা সবার আগে বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি?
2: এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং একটু আগে আমাদের কামরুজ্জামান ভাই বললেন যে একটা ইনক্লুসিভনেস থাকতে হবে, অর্থাৎ একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান। এবং এর আগেও আমাদের সৈয়দ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, তাদের সময়ে আমরা দেখেছি যে আমাদের সংস্কৃতির মধ্যে, আমাদের জীবনযাপনের মধ্যে, আমাদের রাজনৈতিক চর্চার মধ্যে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার তখন থেকে কিন্তু চেষ্টা ছিল। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটাকে অনেক বেশি জোর দিয়েছেন। তো আপনি যদি ইনক্লুসিভনেস তৈরি করতে চান, অসাম্প্রদায়িক বাংলাদেশ চান, তাহলে আপনাকে সংস্কৃতিকে স্ট্রেংথেন করতে হবে, এটাকে শক্তিশালী করতে হবে। এটা হবে কিভাবে? আমাদের ঐতিহ্য, আমাদের এক হাজার বছরের ঐতিহ্য আছে, আমাদের আমাদের লোকগান, আমাদের নাটক, আমাদের যাত্রাপালা, আমাদের সার্কাস, আমাদের সঙ্গীতটা একটা বিশাল জায়গা নিয়ে আছে। আমাদের লালন, হাসন, শাহ আব্দুল করিম, আমাদের বিজয় সরকার, এরপরে আছে রবীন্দ্রনাথ, নজরুল, এই এর অসংখ্য লোকগান আমাদের এই অঞ্চলকে, মানুষের জীবনকে অনেক বেশি প্রভাবিত করে। এবং আমাদের খেলা, আমাদের নিজস্ব খেলা কিন্তু আছে, ক্রীড়া জগৎ যেটা আমাদের হাডুডু খেলা, আমাদের নিজস্ব খেলা, আমাদের ফুটবল, এগুলোকে কিন্তু আমরা সংস্কৃতির সঙ্গে একটা ঐক্যতান তৈরি করতে চাই। আমরা এখন নজরুল বর্ষ, যেটা নজরুল হচ্ছেন আমাদের জাতীয় কবি এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, আমাদের শেখ জিয়াউর রহমান সাহেব আপনারা জানেন যে আমাদের জাতীয় কবি মৃত্যুর পরে তিনি কিন্তু দাফন সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং নজরুলকে সামরিক কায়দায় দাফন করেছিলেন এবং এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমরা এটাও জানি যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মা তিনি নজরুল সঙ্গীত গাইতেন এবং অসাধারণ গাইতেন, আমরা জানি। মানে পরিবারের একটা ঐতিহ্যের মধ্যেই নজরুল চর্চা ছিল। এবং আমাদেরকে যদি একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে হয় তাহলে নজরুলের চেয়ে ভালো আর কোনো অবলম্বন কিন্তু আমাদের সামনে নেই। কারণ নজরুল বলছেন, হিন্দু নর মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এগুলো কিন্তু তিনি বলে আসছেন। এবং মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে কিংবা হিন্দু ধর্মের মধ্যে অনেক গোলামি আছে, মৌলবাদিতা আছে, যেটা আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করে। নজরুল কিন্তু সে জায়গায় বলছেন, জাতের নামে বজ্জাতি সব জাল জালিয়াত খেলছ জুয়া, ছেলেই তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় তোমা। এটা কিন্তু তিনি সনাতন ধর্মের গোড়ামির বিরুদ্ধে বলছেন এবং আমাদের মুসলমান ধর্মের বিরুদ্ধে কিন্তু বলছেন। যে এই যে একটা কবিতা আছে আপনি জানেন যে গোশত রুটি নিয়ে মসজিদে দিল তালা এবং জিজ্ঞেস করছে যে ভিখারি খাবার চাচ্ছে, বলছে নামাজ পড়িস বেটা, তখন সে আবার বলছে যে আমি সারা জীবন নামাজ পড়িনি কিন্তু আমার খাবার কখনো আল্লাহ বন্ধ করেনি, কিন্তু তুমি এই মসজিদের সমস্ত গোশত রুটি নিয়ে একা তালা দিয়েছো, তুমি আমার খাবার বন্ধ করেছো, সে আজারি করতে করতে যাচ্ছে। নজরুল কিন্তু তার কবিতার ভেতর দিয়ে, তার গানের মধ্যে দিয়ে এই সমস্ত মৌলবাদিতার বিরুদ্ধে তিনি কিন্তু কথা বলেছেন। এবং আমরা যদি আজকে নজরুলকে সামনে আনি তাহলে আমাদের যাত্রাটা আরও সহজ হবে এবং আমাদের ইনক্লুসিভ সোসাইটি, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা করতে পারবো। আমাদের ধরেন প্রায় 51টি নৃগোষ্ঠী আছে, তার মধ্যে অ্যাক্টিভ আছে 22টা 23টা, দেন হাজং, মারমা, গারো, চাকমা, সাঁওতাল, অসংখ্য এরকম, হ্যাঁ এরা তো পাহাড়ে, এদেরকে আমাদের সমতলের সঙ্গে ঐক্যতান তৈরি করতে হবে, ওদের সংস্কৃতি চর্চার সুযোগ দিতে হবে, ওদের নিজস্ব ভাষা এবং কৃষ্টিকে ধরে রাখার সুযোগ দিতে হবে, আমরা আমাদেরটা ধরে রাখবো। এই যে ভিন্ন জাতি গোষ্ঠীর একটা সৌন্দর্য, একটা বাগানে অনেক রকম ফুল থাকে, ফুটে থাকবে, গোলাপ থাকবে, তারপরে আপনার হাসনাহানা থাকবে, আপনার জবা থাকবে, নানা বেলি ফুল থাকবে, যদি তা না থাকে তো বাগান হবে না। বাংলাদেশকে একটা ফুলের বাগান তৈরি করতে হলে সবাইকে ফুটতে দিতে হবে, শত ফুল ফুটতে দিতে হবে, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চিন্তা করেছিলেন। এবং এই যে খালকাটার বিপ্লবের কথা বললেন, আমাদের
0: আচ্ছা আমি যেটা ভাবতে বলতে চাচ্ছি যে উনি যেটা প্রধানমন্ত্রী তারিক রহমান সাহেব তো বাংলাদেশে আসার আগেই উনি সবার আগে বাংলাদেশে কিন্তু একটা স্লোগান দিয়ে ওই মানিক মিয়া অভিনীতে বিশাল একটা প্রোগ্রাম করলো এবং এখানে উনি কি দল মত নির্বিশেষে সবাইকে সেখানে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল, আপনি এটা কিভাবে দেখছেন?
2: আমি তো সেটা
0: মনে করি সংস্কৃতি রুখে দেওয়ার জন্য আপনাদের কি ভূমিকা?
2: আমরা তো সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য কাজ করছি, সেই জন্য ধরেন আমাদের আমাদের নিজস্ব সংস্কৃতির যে সুস্থ দিকগুলো, যেরকম যাত্রাপালার মধ্যে দেখবেন যে অশ্লীলতা আগে ছিল, মানুষ আর যাত্রা দেখত, ফ্যামিলি নিয়ে যাত্রা দেখত, এখন আর যায় না। তার কারণ সে অশ্লীলতার হাত থেকে রক্ষা করতে হবে যাত্রাকে, এবং সেজন্য আমরা দুটো ওয়ার্কশপ করেছি ইতিমধ্যে, সার্কাস এবং যাত্রাপালা দুটোতেই, যে কীভাবে মানুষকে আবার ফিরিয়ে আনা যায়, মানে তারা যেন যাত্রা দেখে। এবং আমরা দেখেন কর্নেল এম এজি উসমানি যে স্বাধীনতার সর্বাধিনায়ক, তার জীবন নিয়ে আমরা কিন্তু একটা যাত্রা করেছি শিল্পকলায়, আমরা নজরুলের জীবনে একটা যাত্রা করবো, আমরা মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে করবো। আমরা চাই যে আমাদের দেশের যারা বড় পার্সোনালিটি সংস্কৃতির অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, তাদের জীবন নিয়ে যাত্রাপালা করা এবং সেটা আমাদের সমস্ত জেলা উপজেলা পর্যন্ত সেখানে প্রদর্শন করা। পাশাপাশি আমাদের সার্কাস, যেমন সার্কাসের মধ্যে কিন্তু ওই ঢুকে গেছিলো নাচ, মানে আপনি জানেন যে অশ্লীল নৃত্য, সেগুলোর জন্যে কিছু মানে মানে মানুষ তরুণ সমাজকে বিপদগামী করার একটা বড় জায়গা কিন্তু এটা। পাশাপাশি আমাদের চলচ্চিত্রের জগৎটা আপনি জানেন যে সেটাও প্রায় একেবারে অন্য জায়গায় চলে গেছে, সেখানে আর কোনো হলে মানুষের এখন ছবি দেখে না। সেই জায়গাগুলোতে ফিরিয়ে আনতে গেলে সুস্থ সংস্কৃতি আমাদেরকে বিকাশ ঘটাতে হবে। আপনি 70 এবং 80 দশকে দেখেন যেসব ভালো ছবি হয়েছিল, আবার তোরা মানুষ, সরল প্রেমের ছবি, অবুজ মন, সবাই দেখছে ফ্যামিলি নিয়ে, কেউ ফ্যামিলি নিয়ে এখন ছবি দেখতে পারে না, কাটপিস ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এবং সেটা গত 17 বছর ধরে আমাদের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করার জন্যে যা করা দরকার সব করা হয়েছে। এত দলীয়করণ পৃথিবীর ইতিহাসে নেই, এবং আপনার মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ নেই, তাই না? মত প্রকাশের স্বাধীনতা, চিন্তার মুক্তি আন্দোলন, যেটা একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য
0: সবচেয়ে বিগত সরকারের সময় যে শিল্পকলা ছিল একটা অপসংস্কৃতির ভান্ডার, যেটা আমাদের দেশীয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত না,
2: সেটা
0: তাকে নিয়ে তারা খুব উৎসাহিত করতো
2: না। সেটা ব্যাপারে শোনেন, যখন আপনি আপনার নিজস্ব দেশ পরিচালনার ক্ষেত্রে আপনার নিজস্ব আইডিয়া, যেরকম মানে আমরা বাংলাদেশকে প্রথম ধরছি, সবার আগে বাংলাদেশ, আমি আমার দেশকে যদি অন্যায় করি, আমি যদি পাশের রাষ্ট্রের কিংবা অন্য কোনো দেশের মানে ইশারায় চলতে থাকি, তাহলে হবে? সেই দেশের সংস্কৃতি দাঁড়াবে? আপনি বলেন, আপনি নিজস্বতা যখন বজায় রাখতে পারবেন না, তখনই কিন্তু পরমুখাপেক্ষি হবেন। এই পরমুখাপেক্ষি সংস্কৃতি কখনো একটা জাতিকে গড়ে তুলতে পারে না। সুতরাং আমাদের নিজস্ব সংস্কৃতিকে বিল্ড করতে হবে, আমার যা আছে তাকে আরও শক্তিশালী করতে হবে, আমরা বিশ্বের যা কিছু ভালো তা কিছু নেব, নিয়ে আমার সংস্কৃতির সঙ্গে সেটা আমরা ঐক্যতান্ত্রিক করবো, আমরা একই সাথে যাবো, আমরা কারো সংস্কৃতিকে আমরা অশ্রদ্ধা করবো না, কিন্তু আমার সংস্কৃতিকে তো আমার শ্রদ্ধার চোখে দেখতে হবে, তাই না? আমরা তো একটা উপনিবেশিক শক্তির সংস্কৃতি দিয়ে আমার দেশকে চালাতে পারি না। এই জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ, এবং তিনি সংস্কৃতির অঙ্গনটাকে শক্তিশালী করার জন্য খুবই তিনি জোর দিচ্ছেন, এবং সেই দিকে আমরাও খেয়াল রেখেছি। আমরা নজরুল বর্ষে অসংখ্য অনুষ্ঠান করছি, যেরকম নজরুল ট্যালেন্ট হান্ট, যেটা আমি নাম দিয়েছি সৃষ্টি সুখের উল্লাসে বাংলাদেশ। এটা আমরা একদম উপজেলা পর্যায় থেকে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি তিনটা শাখায় আমরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতা করে একদম ঢাকা এনে 100 ট্যালেন্টস অফ নজরুল, নজরুলের 100 প্রতিভা।
1: আমাদের এই জাতীয় কবি নজরুল, উনি কিন্তু একজন হাবিলদার ছিলেন, প্রথম বিশ্বযুদ্ধে উনি হাবিলদার ছিলেন, যেটাকে এখন সার্জেন্ট বলে, এবং যেই ব্যাটালিয়নে ছিলেন এটা প্রথম বিশ্বযুদ্ধে টার্কিতে যুদ্ধ করছিল ওই ব্যাটালিয়ন বাঙালি পল্টন, ওই পল্টনের সুবেদার মেজর ছিল রণদা প্রসাদ শাহ, যাকে সংক্ষেপে আরপি সাহা বলে। তো দেখেন এই কাজী নজরুল ওখানে এত বেশি ভালো বাঁশি বাজাতেন, রণদা প্রসাদ সাহা তখন ব্রিটিশদেরকে বলল যে তাকে আমরা ব্যান্ড এবং মিউজিক প্লাটুনে তাকে হাবিলদার মেজর করে
2: দিই।
1: তো সে কিন্তু ওখানে হাবিলদার মেজর, সেই নজরুল কিন্তু আবার কবিতা লিখেছেন যে আমাকে মানে এমন জায়গায় কবর দিবে যেখানে আমি আজানের শব্দ
2: শুনতে পাই,
1: আমাকে কবর দিও ভাই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশেই কিন্তু ওনাকে কবর দেওয়া হয়েছে। তো আপনি যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলছিলেন, আমার তো মনে হয় কাজী নজরুল ইসলাম একজন আদর্শ, যার মধ্যে মিউজিক ছিল, সংস্কৃতি ছিল, একই সাথে ধর্ম ছিল, সবকিছুর সম্মিলন
2: করে তার ডিসিপ্লিন, সৈনিক
1: জীবনের ডিসিপ্লিন,
2: এবং তার মধ্যে যে দৃঢ়,
1: হ্যাঁ
2: তাই না, তিনি যে সব পোশাক পরে যে একটা ছবি দেখছেন না,
1: তারপরে দেশকে ভালোবাসা,
2: দেশকে ভালোবাসা, আবার তিনি তো আর তখন ওই মানে ওই র‍্যাঙ্কে আর ছিলেন না, যখন জেনারেলরা কাউকে স্যালুট দেয় তখন তার র্যাঙ্ক তো
1: উঠে যায়, তখন তিনি
2: সকলের ঊর্ধ্বে চলে যান। এটা কিন্তু খুব একটা একজন কবিকে যে সম্মান আমরা দিয়েছেন আমাদের জিয়ারহমান সাহেব এবং আমাদের মানে কর্নেল এম এ জি উসমানি, এটা চিন্তা করা যায়। আমি সব জায়গায় বলি যে কর্নেল এম এ জি উসমানি 5 মিনিট ধরে স্যালুট দিচ্ছে নজরুল, এরকম ধরেই আছে, হাত নামছে না। আমি ওই ছবিটা দেখেছি, এটা খুব গৌরবের আমাদের দেশের সংস্কৃতির জন্য যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় তিনি শিল্পকলা একাডেমিকে শক্তিশালী করলেন, শিশু একাডেমি বানালেন এবং তিনি বিভিন্ন জায়গায় যেতেন যে তিনি শিল্পীদেরকে সংগ্রহ করতেন এবং সাথে করে নিয়ে আসতেন এবং তিনি আমরা জানি যে প্রতি সপ্তাহে একজন কবিদের সঙ্গে বসতেন, এই সৈয়দ আলী হাসান, তারপরে আমাদের আল মুজাহিদি, ফজল শাহাবুদ্দিন, আমাদের মোহাম্মদ মনিরুজ্জামান, আবহেনা মুস্তফা কামাল, এদের সঙ্গে কিন্তু উনি বসতেন, কথা বলতেন,
1: গুলির কদর করতেন,
2: গুলির কদর, উনি ওনাদের কথা শুনতেন। এখানে প্রফেসর রফিকুল ইসলাম অন্য মতের, কিন্তু ওনাকেও উনি ডাকতেন। ওনার মধ্যে একটা যে অসম্ভব গণতান্ত্রিক মনোভাব ছিল যেটা গত 17 বছরে গণতান্ত্রিক চিন্তার ধ্বংস করে, আমরা তো মানে কবি সাহিত্যিক শিল্পীরা আমরা তো কোনো দলের এককভাবে কোনো দলের হয়ে গেলে সেই জায়গায় সংস্কৃতির চর্চাটা থাকে না, আমরা তো সব মানুষের, কিন্তু সব মানুষের হওয়ার সুযোগটা নষ্ট করে দিয়েছিল। শুধু তাদের হতে হবে, শুধু তাদের হলে হবে না, সব মানুষের হতে হবে। এই সব মানুষের হওয়ার সংস্কৃতিটার কথাই আমাদের তারেক রহমান সাহেব বলছেন,
3: এই জন্য উনি হয়তো বলতেছেন যে সবার আগে
1: বাংলাদেশ,
3: কাউকে তোমরা রাজনৈতিক ভাবে বা আদর্শগত ভাবে এত বিভেদ নাই
2: না, সে বিভেদটা করা হয়েছে বারবার, তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই বিভেদ করে আমাদের দেশটাকে একেবারে অন্যদিকে নিয়ে গেছে, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি, যদি রাজনীতিকে কিন্তু তারা সঠিক পথে পরিচালিত হতে দেয়নি, একটা উপনিবেশিক শক্তির মানে ছত্রছায় একটা দেশ কখনো বেড়ে উঠতে পারে না। যেরকম একটা ইট দিয়ে যদি আপনি ঘাস চাপা দিয়ে রাখেন ওটা একদম সবুজ থাকবে না।
3: আমরা একটু কামরুজ্জামান ভাইয়ের কাছে যাচ্ছি, আপনি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাথে কাজ করা হয়তো সৌভাগ্য হয়েছিল, যেহেতু আপনি এখন লেফটেন্ট জেনারেল, তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমরাও দেখেছি, আপনিও দেখেছেন, উনি যখন রাজনীতিটা শুরু করেন উনি তো মনে এই থিওরিতে ছিলেন সবার আগে বাংলা, উনি সমস্ত মেধা সম্পন্ন লোকদের ঐক্যবদ্ধ করেছিলেন এই দেশটাকে চালানোর জন্য, তখনও দেশটা
2: দেখেন তখনই কিন্তু গানটা আমাদের মনিরুজ্জামান ভাই লিখলো, প্রথম বাংলাদেশ তখন কিশোর বাংলা প্রকাশ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অনেক পত্রিকা এবং শিশু মনোবিকাশের জন্য লেখালেখির জন্য করে সেজন্য শিশুদের জন্য তিনি কিশোর বাংলা দৈনিক বাংলা থেকে গ্রুপ থেকে একটা পত্রিকা করেছিলেন। আমি ওইখানে একটা কবিতা লিখেছিলাম, কিশোর কবিতা, কমলের চোখ, ওনার ডাক নাম কমল, সেটা এই প্রথম জিয়াউর রহমান সাহেবের উপরে কোনো কবিতা ওখানে কেউ লিখলো এবং সেটা দাদু ভাই উনি সম্পাদনা করেছেন, একদম প্রথম ওই কিশোর বাংলা বেরোলো কবিতাটা ওই সময়।
3: ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আমাদের এই অনুষ্ঠানে আপনারা যারা শুনেছেন, আমাদের সবচেয়ে বড় কথা সবার আগে বাংলাদেশ, এই আশা ব্যক্ত করে আমাদের অনুষ্ঠান শেষ করছি, ধন্যবাদ।
4: এতক্ষণ শুনলেন বিশেষ অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ, উপস্থাপনায় ছিলেন লিয়াকত আলী, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, নির্দেশনায় এ বি এম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
5: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, এখন আধুনিক গান শুনবেন রুমানা ইসলামের কণ্ঠে। প্রথম গানটি রচনা করেছেন খন্দকার আব্দুল মোতাল্লিব, সুর করেছেন ফরিদ আহমেদ।

আধুনিক গান শুনছেন রুমানা ইসলামের কণ্ঠে। এবারের গানটি রচনা করেছেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম জলি, সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন পল্লী গীতি শুনবেন আজগর আলিমের কণ্ঠে। প্রথম গানটির গীতিকার সুরকার কানাইলাল শীল।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন আজগর আলিমের কণ্ঠে।
1: কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। চলছে নজরুল বর্ষ, আর এই নজরুল বর্ষে এখন চলুন শুনি আমরা নজরুল সঙ্গীত, শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

0: দোকানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন প্রিয়াঙ্কা গোপ, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন

0: মর্যাদা।
1: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
0: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
1: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন বৃক্ষরোপণ বিষয়ক গান শুনবেন গীতিকার, সুরকার ও শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

বৃক্ষরোপণ বিষয়ক গান শুনলেন মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদারের কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের আর্থিক ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত শাহীন বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০,০০০ এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে ২,০০,০০০ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ১৫০ দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ৫ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে বন্যাত্ত সবাই বাড়ি ফিরে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম মহানগর সহ জেলার ১৫টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ বন্যা শুরু হওয়ার পর থেকে ছুটি ছাড়াই কাজ করে যাচ্ছে। তথ্য অনুযায়ী বন্যায় মোট ৭,৮৫,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫,০০০এর বেশি বসত বাড়ি, ৪০৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ১,৪৯২ কিলোমিটার সড়ক এবং ১.৫ শতাধিক সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও টেকসই করতে প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক বা ইভি বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় সারা দেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেল সহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুরও উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও কার্যকর করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুর দিকে নির্বাচিত কিছু রুটে এর দৃশ্যমান প্রভাব দেখা যাবে বলে সরকার আশা করছে। ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ মার্কিন সৈন্য নিহত এবং ১ নিখোঁজ হওয়ার পর এ হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যরাতে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় এই নিয়ে নিহত মার্কিন সৈন্যর সংখ্যা ১৬ জনে দাঁড়াল। বিশ্বকাপ ফুটবলের খবর, ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে মায়ামিতে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড। ক্রিকেট, আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা বিরাজ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সঙ্গে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, এখন যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারে লঘু সুর শুনবেন। বাজিয়েছেন মেহেদী হাসান।

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটারের লঘুসুর শুনলেন, বাজিয়েছেন মেহেদি হাসান।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

0: আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: কতবারও ভেবেছিল আপনা ভুলিয়া তোমার চরণে দেব হৃদয় খুলিয়া। রবীন্দ্রসঙ্গীত রুমঝুম বিজয়া রিসিল।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রুমঝুম বিজয় রিসিল। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথেই আমার বিপথ নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, সে কখনো অপর ধর্মে গালি দিতে পারে না। ব্যর্থ না হওয়ার সবচেয়ে নিশ্চিন্ত পথ হল সাফল্য অর্জনে দৃঢ় সংকল্প হওয়া। সত্যের কাছে কভু নত নাহি হবে শির, ভয়ে কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন আধুনিক গান শুনবেন, গিয়েছেন লিনু বিল্লা। প্রথম গানের গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার আলাউদ্দিন আলী।

লিনু বিল্লার কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারে যেভাবেই বাঁচি বেঁচে তো আছি, গানে কথাগুলো সাজিয়েছে নুরুজ্জামান শেখ, সুর করেছেন আলাউদ্দিন আলী।

0: লিনু বিল্লার কণ্ঠে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত, সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। গাহিসাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত ফারাবি ইসলামের কণ্ঠে।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন ফারাবি ইসলামের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স ও FM 102 মেগাহার্স দিয়ে। বন্ধুরা, দ্বিতীয় পালায় আপনাদের সাথে রয়েছি আমরা, রাবেয়া সুলতানা শিউলি, ফারহানা জাহান, গুলশানারা হক এবং আমি ইয়াসমিন আক্তার বিনা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, তাওহিদা আফরোজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোসাম্মদ নূরজাহান, হাফিজা আক্তার এবং মোহাম্মদ আরিফ বিল্লা। আর অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
0: বন্যার ফলে খাবার পানি দূষিত হয়। জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করুন অথবা খাবার পানি ফুটিয়ে পান করুন। এছাড়া পানি শোধক ট্যাবলেট দিয়েও পানি বিশুদ্ধ করে নেওয়া যায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের আয়োজনমালায় এখন রয়েছে পল্লীগীতি, শিল্পী মকবুল হুসাইন ফারুক। শিল্পীকণ্ঠের প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন অমরচন্দ্র শীল।

এখন কৃষক কার্ডের গান শুনবেন, গেয়েছেন কে এম আবদুল্লাহ আল মর্তুজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গান লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

প্রথমে পল্লীগীতি এবং পরে শাহ আব্দুল করিমের গান শুনলেন। শিল্পী ছিলেন মকবুল হোসেন ফারুক। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: এতক্ষণ কেএম আব্দুল আল মুর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি আবুল হাশেম টিপু। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে একটি দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত স্বাধীন বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০,০০০ এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে ২,০০,০০০ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ১৫০ দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। ডক্টর মাহাদি আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ৫ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে বন্যার্ত সবাই বাড়ি ফিরে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ বন্যা শুরু হওয়ার পর থেকে ছুটি ছাড়াই কাজ করে যাচ্ছে। তথ্য অনুযায়ী বন্যায় মোট ৭,৮৫,৪০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫,০০০ বেশি বসতবাড়ি, ৪০৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ১,৪৯২ কিলোমিটার সড়ক এবং ১,৫০ সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক বা ইভি বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনার আওতায় সারাদেশে সর্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও কার্যকর করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের শুরুর দিকে নির্বাচিত কিছু রুটে এ দৃশ্যমান প্রভাব দেখা যাবে বলে সরকার আশা করছে। ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুজন মার্কিন সৈন্য নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর এ হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যরাতে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় এ নিয়ে নিহত মার্কিন সৈন্য সংখ্যা ১৬ জনে দাঁড়াল। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে মায়ামিতে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড। ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতা বিরাজ করছে। সবশেষ পরিস্থিতি সম্পর্কে ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন পঞ্চস্বর অনুষ্ঠানে শুনবেন পঞ্চকবির গান। প্রথমে শুনবেন রজনীকান্ত সেনের গান নীলুফার ইয়াসমিনের কণ্ঠে।

হেতা সবে সমপাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপবি। পঞ্চসুর অনুষ্ঠানে শুনছেন পঞ্চকবির গান। এবারে শুনবেন কাজী নজরুল ইসলামের গান, মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে, পর্দেশ মেঘ যাওরে ফিরে।

পঞ্চকবির গান শুনছেন, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে শুনবেন অতুল প্রসাদ সেনের গান অদিতি মহসিনের কণ্ঠে, যাবো না যাবো না যাবো না ঘরে।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পঞ্চসুর পঞ্চকবির গানের অনুষ্ঠান। এবারে দ্বিজেন্দ্র লাল রায়ের গান গিয়েছেন তানিয়া মান্নান।

এই গানটির সাথে শেষ হল পঞ্চসুর, পঞ্চকবির গানের অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে ডেঙ্গু জ্বর বিষয়ক গান শুনবেন শিল্পী মনির হোসেন ও ফারজানা আফরিন ইভা। সুরকার উজ্জ্বল সিনহা, গান লিখেছেন এস এম নাসির উদ্দিন।

0: ডেঙ্গু প্রতিরোধে সবাই থাকব সচেতন, ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা।

0: স্বাস্থ্য আমাদের জীবনের মূল ভিত্তি। আমাদের সার্থকতার প্রতি আমাদের স্বাস্থ্য সব সময় দৃষ্টি আকর্ষণ করে। শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া জীবনের কোনো দিকেই পরিপূর্ণ সাফল্য অর্জন ও প্রকৃত সুখ উপভোগ করা সম্ভব নয়। সুস্থ দেহ মানেই কাজ করার শক্তি, উদ্যম এবং প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা। অসুস্থতা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। স্বাস্থ্য ভালো থাকলে মানসিকভাবে আমরা স্থির থাকি এবং জীবনের আনন্দ উপভোগ করতে পারি। সুস্থ মানুষ সহজেই সামাজিক কার্যকলাপে অংশ নিতে পারে, যা সুখের অন্যতম উৎস। সুস্থ থাকতে হলে সুষম পুষ্টিকর খাবার খেতে হবে। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শারীরিক শক্তি বৃদ্ধি এবং মানসিক চাপ কমানো সম্ভব। পর্যাপ্ত বিশ্রাম, ঘুম শরীর ও মন পুনর্গঠনে সাহায্য করে। মানসিক স্বাস্থ্যের যত্নে স্ট্রেস কমাতে ধ্যান, যোগ ব্যায়াম এবং আনন্দদায়ক কাজ করতে হবে। ব্যক্তিগত ও পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা রোগ থেকে রক্ষা করে। সুস্থতাই জীবনের প্রকৃত সুখের ভিত্তি। স্বাস্থ্য ভালো থাকলে আপনি জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে পারবেন। সুতরাং নিজের স্বাস্থ্যকে প্রাধান্য দিন, এমন আহ্বানে শুরু করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠান। সুপ্রিয় শ্রোতা, গর্ভাবস্থা প্রতিটি নারীর জীবনে একটি গুরুত্বপূর্ণ সময়, যেখানে মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অপরিহার্য। তবে গর্ভাবস্থার সময় কিছু বিপদ চিহ্ন বা সমস্যার লক্ষণ দেখা দিতে পারে, যা মা ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এসব চিহ্ন দ্রুত শনাক্ত করে চিকিৎসকের কাছে যাওয়া গর্ভবতী মায়ের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ। আজকের অনুষ্ঠানের শুরুতেই গর্ভবতী মায়ের বিপদ চিহ্ন ও সতর্কতা, এই বিষয়ে শুনব বিশেষ সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনিমা করিম।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, গর্ভবতী মা আগামীকে বহন করেন, যে আগামী পরিবার, সমাজ এবং দেশের সম্পদ। তবে মায়ের গর্ভে ভ্রূণ জন্মানোর পর থেকে সন্তান জন্মানোর পরেও তাকে কিন্তু পরিচর্যা করতে হয়, সুস্থতার জন্য, ভালো থাকার জন্য। আর এই পুরো সময়টাতেই মা কিন্তু থাকেন বিপদে, শঙ্কায়, তার জীবনের জন্য ঝুঁকিও থাকে অনেকাংশে। শ্রোতা বন্ধুরা, গর্ভবতী মাকে নিরাপদ রাখতে হবে, এটাই আমাদের করণীয়। আর এজন্য আমাদের জানতে হবে তার বিপদের চিহ্নগুলো কি, বা তাকে আমরা কিভাবে পরিচর্যা করতে পারি। আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার ডরিন আঞ্জুম, আসুন তার সাথে কথোপকথনে আমরা এ বিষয়ে বিস্তারিত জানি। তো আমরা শুরুতেই মূল প্রশ্নে চলে যাই, আমরা গর্ভকালীন পরিচর্যা বলতে আসলে কি বুঝি?
2: আসলে গর্ভকালীন সময়ে একজন মায়ের চাই বিশেষ যত্ন। মহিলাদের গর্ভধারণের পূর্বেই নিজের স্বাস্থ্য, গর্ভধারণ এবং সন্তান পালন সংক্রান্ত বিষয়ে সচেতন হওয়া দরকার, কারণ একজন সুস্থ মাই পারে একজন সুস্থ ও স্বাভাবিক শিশু জন্ম দিতে। তাই গর্ভবতী মায়ের জন্য প্রয়োজন সঠিক যত্ন ও পরিচর্যা। গর্ভকালীন যত্ন বাংলাদেশে মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষভাবে সাহায্য করতে পারে।
1: এজন্য একজন মাকে তো স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, তাই না?
2: অবশ্যই একজন মাকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, এবং এই পুরো গর্ভকালীন সময়ে একজন মা কমপক্ষে মানে চারবার স্বাস্থ্যকেন্দ্রে যাবেন। প্রথম ভিজিট হচ্ছে 16 সপ্তাহের মধ্যে, দ্বিতীয় ভিজিট 24 থেকে 28 সপ্তাহে, তৃতীয় ভিজিট 32 সপ্তাহ অর্থাৎ 8 মাসে, এবং চতুর্থ ভিজিট 36 সপ্তাহ বা 9 মাসের সময়। এছাড়াও উনি হচ্ছে যদি পারেন তাহলে প্রতি মাসে অবশ্যই এই সেবাটি নিতে স্বাস্থ্যকেন্দ্রে বা ডাক্তারের কাছে যাবেন।
1: গর্ভবতী অবস্থায় মায়ের বা পরিবারের অন্যদের কি করণীয় মায়ের সাথে?
2: গর্ভকালীন এই সময়টাতে একজন মাকে মানে পরিবারে যারা সদস্য থাকবেন, শ্বশুর শাশুড়ি হতে পারে, স্বামী হতে পারে, অনেক সময় দেখা যায় যৌথ পরিবার থাকে, ননদরা থাকেন বা দেবররা থাকেন, যারাই থাকুক না কেন, তাদের সবসময় উচিত যে একজন গর্ভবতী মাকে সবসময় হাসি খুশি রাখা, এবং তার খাবারের ব্যাপারেও অবশ্যই খেয়াল রাখতে হবে, সে যেন প্রচুর পরিমাণে পানি ও তরল খাবার খায়, এবং তাকে অবশ্যই কমপক্ষে সারা দিনে দুপুরের খাবারের পর 1 থেকে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে, এবং রাতের ঘুম তার পরিপূর্ণ হতে হবে, অন্ততপক্ষে 8 ঘন্টা তার ঘুমানোর প্রয়োজন রয়েছে, এবং হচ্ছে তাকে দিয়ে আসলে সংসারের ভারী কাজগুলো যেন অবশ্যই তিনি না করেন,
1: এদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
2: অবশ্যই।
1: আর এই যে আপনি যে বিষয়গুলো বললেন যেগুলো খেয়াল রাখতে হবে, এর পেছনে তো একটাই কারণ যে তিনি যেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন,
2: মা যেন নিরাপদ থাকে, এবং সেই সাথে মা যেন একটা সুস্থ শিশুর জন্ম দিতে পারে, এটাই আসলে মানে
1: মূল লক্ষ্য। হ্যাঁ, লক্ষ্য। তো আমি এবার একটু জানতে চেষ্টা করব আপা আপনার কথা থেকে যে মায়ের যে বিপদ চিহ্ন বলি আমরা, সেই বিপদ চিহ্নগুলো আসলে কি?
2: একজন গর্ভবতী মা দেখা যায় যে পুরো নয় মাস গর্ভে তার সন্তানটি ধারণ করে রাখেন, এই পুরো নয় মাসের মধ্যে বিভিন্ন ধরনের বিপদের মধ্যেই পড়তে পারেন। তার মধ্যে আমরা যেগুলোকে প্রধান বিপদ চিহ্ন হিসাবে ধরে থাকি সেগুলো হচ্ছে যে গর্ভাবস্থায় যদি হঠাৎ রক্তস্রাব হয়, যে প্রসবের সময় বা প্রসবের পর খুব বেশি রক্তস্রাব হয়, এবং ডেলিভারির সময়ও হতে পারে যে গর্ভফুল পড়তে দেরি হচ্ছে, অর্থাৎ প্লাসেন্টা বের হতে যে দেরি হয়, এবং গর্ভাবস্থায় প্রসবের সময় বা প্রসবের পরে অনেক সময় দেখা যায় খিঁচুনি হয়, যেটাকে আমরা এক্ল্যাম্পসিয়া বলে থাকি। মায়ের সাধারণত হাই ব্লাড প্রেশার থাকলে এ ধরনের ঝুঁকি থেকে যায়। এছাড়াও গর্ভাবস্থায় প্রসবকালে এবং প্রসবের পরে যদি শরীরে পানি আসে কিংবা খুব বেশি মাথা ব্যথা করে এবং মা যদি সে সময় চোখে ঝাপসা দেখেন, এটিও একটি বিপদচিহ্ন। আরেকটি বিপদচিহ্নের মধ্যে রয়েছে বিলম্বিত প্রসব, যেটাকে আমরা বলি যে প্রসব ব্যথা 12 ঘন্টার বেশি স্থায়ী হওয়া, এবং দেখা যায় যে অনেক সময় যে বাচ্চার যে মাথা সেটা জরায়ুর রাস্তায় না এসে শরীরের অন্য যে কোনো অঙ্গ যদি দেখা যায় বাচ্চা হওয়ার রাস্তায়, তাহলে কিন্তু এটা একটা বিপদচিহ্ন। এবং যদি জ্বর থাকে গর্ভবতীর বা প্রসবের পরও যদি মায়ের 3 দিনের মধ্যে জ্বর থাকে বা দুর্গন্ধ যুক্ত স্রাব যায় বা প্রসবের পরে যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এই কয়েকটি বিপদচিহ্নকে মোটামুটি অবশ্যই জটিল বলে ধরতে হবে এবং তাৎক্ষণিকভাবে সেই ক্ষেত্রে গর্ভবতী মাকে বা প্রসব পরবর্তী মাও যদি উনি হয়ে থাকেন তাকে অবশ্যই চিকিৎসা কেন্দ্রে দ্রুত নিতে হবে।
1: আমরা শুনছিলাম গর্ভকালীন এবং প্রসবের সময় যে জটিল অবস্থাগুলোর কথা বা বিপদচিহ্নগুলো সেগুলোর কথা। এগুলো কি একদম মায়ের পেটে ভ্রূণ আসার পর থেকেই এগুলোর ব্যাপারে যদি যত্নশীল হওয়া যায় তাহলে কি এগুলো এড়িয়ে চলা যায় কিনা, এবং সেটা কিভাবে?
2: একজন গর্ভবতী মা যদি তার গর্ভকালীন প্রতি মাসের চেক আপটি সঠিকভাবে ডাক্তারের কাছে বা স্বাস্থ্যকর্মীর কাছে করেন তাহলে কিন্তু এই ধরনের বিপদচিহ্নগুলো অবশ্যই এড়ানো যায়। কারণ দেখা যায় যে যখন একজন মা গর্ভাবস্থায় ডাক্তারের কাছে বা স্বাস্থ্যকর্মীর কাছে আসেন তখন তারা কিন্তু ওজন মাপে, ব্লাড প্রেশার মাপে, তারপর কিছু প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করে এবং আল্ট্রাসাউন্ড পরীক্ষা করা হয় গর্ভবতীর, যাতে করে তার গর্ভের যে বিভিন্ন পর্যায়ে, অর্থাৎ আমরা যেটাকে বলি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার বা থার্ড ট্রাইমেস্টার, ট্রাইমেস্টারগুলোতে এই যে জটিলতাগুলো বিভিন্ন সময়ে দেখা দেয় সেই জটিলতাগুলো তাৎক্ষণিকভাবে তখন আইডেন্টিফাই করা যায় বা নির্ণয় করে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া যায়। তো সেই ক্ষেত্রে মা যদি নিয়মিত চেক আপটি নেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে গর্ভবতী মায়ের জন্য সুবিধা হয় এবং ডাক্তারদেরও পরামর্শ দিতে সুবিধা হয় যে ওই মাটি তার বিপদ অবস্থায় কখন কোন চিকিৎসাটি উনি নেবেন।
1: তো একজন গর্ভবতী মাকে কি ধরনের খাবার খেতে আপনি পরামর্শ দেবেন?
2: একজন গর্ভবতী মা প্রতিদিন 3 বেলা খাবারের পাশাপাশি অতিরিক্ত 2 বার পুষ্টিকর নাস্তা খাবেন। প্রতিদিন তার খাবারের তালিকায় মাছ, মাংস, কলিজা, দেশি ফল, শাকসবজি, ডাল ও বাদাম জাতীয় খাবার খাবেন, ডিম, দুধ ও দুধের তৈরি খাবার খাবেন। এছাড়া আয়রনযুক্ত খাবার যেমন মাছ, মাংস, কলিজা খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার খাবেন শরীরে আয়রনের শোষণের জন্য। সবসময় রান্নায় আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করবেন, চা কফি কম পান করবেন এবং বিশেষ করে খাবার পরে, এবং রক্তে চর্বি জমে বা তেল জমে এমন ধরনের খাবার, ডুবো তেলে ভাজা খাবার, অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় পানীয় এবং খাবার, এবং খাবারের সাথে খালি লবণ অর্থাৎ আমরা যেটা বলি আলগা লবণ, এগুলি কিন্তু খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং পুরো গর্ভকালীন সময়টাতে মা প্রথম 3 মাস অবশ্যই ফলিক অ্যাসিড খাবেন, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করে, এবং 3 মাসের পর থেকে পুরো প্রসব সময়টুকু পর্যন্ত এবং প্রসব পরবর্তী অবশ্যই তাকে আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করতে হবে,
1: এবং সেগুলো তো চিকিৎসকরাই পরামর্শ দেবেন।
2: অবশ্যই, মানে বিভিন্ন ট্রাইমেস্টারে উনি যখন ডাক্তারের সেবা নিতে আসবেন তখনই চিকিৎসকরা তাকে সেইভাবে পরামর্শ দিবেন।
1: এতে গেল পরিবারের সবাই যত্ন নিলেন বা চিকিৎসক পরামর্শ দিলেন, একজন মায়ের তো এই পুরো জার্নিতে নিজেরও কিছু করণীয় আছে।
2: হ্যাঁ অবশ্যই, মা সবসময় হাসি খুশি থাকবেন, শুরুতে যেটা বললাম যে ভারী কাজ করবেন না, দুপুরে বিশ্রাম নেবেন, এবং অবশ্যই তার মানে গৃহ পরিচর্যার জন্য সাধারণ যে কাজগুলো সেগুলো উনি অবশ্যই করবেন, তাতে করে নর্মাল ডেলিভারি সহজ হয়ে যায়, এবং বিশ্রাম নেবেন, এবং অবশ্যই উনিও ডাক্তারের কাছে তার চেক আপটি যেন নিয়মিত হয় সেদিকে সজাগ থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা, আমরা কিন্তু একজন গর্ভবতী মায়ের যে বিপদচিহ্ন বা সে ব্যাপারে আমাদের কতটুকু সচেতন থাকতে হবে, কি পরিচর্যা করতে হবে, সে সব বিষয় শুনছিলাম। এবারে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আমি আপাকে আরেকটি শেষ প্রশ্ন করব, সেটি হচ্ছে যে একটি শিশু আসবে পরিবারে, এর জন্য আগাম প্রস্তুতি কেমন হতে পারে?
2: আগাম প্রস্তুতির মধ্যে আমরা কয়েকটা জিনিস বলি, যেমন হচ্ছে যে সেই পরিবারটি অবশ্যই যখন থেকে সন্তান গর্ভে আসবে তখন থেকেই তিনি তারা কিছু কিছু সঞ্চয় করে রাখবেন। হাসপাতালে যাওয়ার জন্য একটা বিশেষায়িত হাসপাতাল যেখানে ডেলিভারি ব্যবস্থা আছে সেটা চিহ্নিত করে রাখবেন, অর্থাৎ উনি প্রসব বেদনা উঠলে কোথায় যাবেন এই হাসপাতালটি তাকে চিহ্নিত করতে হবে। একজন রক্তদাতা অবশ্যই জোগাড় থাকতে হবে এবং উনি কি ধরনের যানবাহনে করে হাসপাতালে পৌঁছাবেন সেটিরও ব্যবস্থা করে রাখতে হবে, এবং হচ্ছে একজন প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ সেবাদানকারীর কাছে হচ্ছে প্রাতিষ্ঠানিক ডেলিভারি যেন উনি করেন সেটা নিশ্চিত করতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা ডাক্তার ডরিন আঞ্জুমের কাছ থেকে গর্ভবতী মায়ের যত্ন, প্রসবকালীন সময় বা তার আগে পরে তাকে নিয়ে কি কি করতে হবে, কতটুকু সচেতন থাকতে হবে, এসব বিষয়ে জানছিলাম বিপদচিহ্নগুলো কিভাবে আমরা এড়িয়ে যেতে পারি। নিশ্চয়ই আপনাদের সব কথাগুলো মনে আছে এবং এ মেনে চলেন, আপনারা একজন সুস্থ মাকে পাবেন, সেই সাথে একটি সুস্থ সন্তানকেও পাবেন।
0: এতক্ষণ গর্ভবতী মায়ের বিপদচিহ্ন ও সতর্কতা এই বিষয় নিয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শোনা হল। প্রিয় শ্রোতা, 18 বছরের আগে মেয়েদের এবং 21 বছরের আগে ছেলেদের বিয়ে না দেওয়ার নিয়মটি মূলত স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক উন্নতির স্বার্থে তৈরি করা হয়েছে। এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ। 18 বছর বয়সের আগে মেয়েদের এবং 21 বছর বয়সের আগে ছেলেদের শারীরিক এবং মানসিকভাবে বিয়ের মতো গুরু দায়িত্ব নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়া সম্ভব হয় না। কম বয়সে বিয়ে হলে মেয়েদের মাতৃত্ব গ্রহণের সময় জটিলতা বাড়ে এবং নবজাতকের স্বাস্থ্য ঝুঁকিও বৃদ্ধি পায়। বয়সের এই সীমা শিক্ষার গুরুত্বকে স্বীকৃতি দেয়। বাল্যবিবাহ অনেক সময় মেয়েদের ও ছেলেদের শিক্ষা জীবন থামিয়ে দেয়, যা তাদের ভবিষ্যতের আর্থিক ও সামাজিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলে। ছেলেদের 21 বছর এবং মেয়েদের 18 বছর পর্যন্ত সময় দেওয়া হয় যাতে তারা শিক্ষা ও দক্ষতা অর্জন করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। এটি তাদের সংসার জীবনের দায়িত্ব নেওয়ার জন্য আরও প্রস্তুত করে। বাল্যবিবাহ অনেক ক্ষেত্রে মেয়েদের প্রতি শোষণ ও নির্যাতনের ঝুঁকি বাড়ায়। এই বয়সসীমা তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। কম বয়সে বিয়ে হলে সন্তান জন্মের হার বেড়ে যায়, যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। এটি নিয়ন্ত্রণে রাখার জন্য আইন কার্যকর ভূমিকা পালন করে। এবারে শুনব জনসংখ্যার গান। এএসএম মাসিউর রহমানের সাজানো কথায় এস এম আব্দুল আওয়ালের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন সম খায়রুল ইসলাম।

0: বাংলাদেশের বাল্যবিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী 18 বছরের নিচে মেয়েদের এবং 21 বছরের নিচে ছেলেদের বিয়ে শাস্তিযোগ্য অপরাধ। বাল্যবিবাহ প্রতিরোধের জন্য প্রয়োজন সমাজের সবার সচেতনতা, যাতে প্রত্যেক ব্যক্তি তাদের শিক্ষা ও কর্মজীবনে সফল হয়ে একটি সুস্থ ও উন্নত জীবনযাপন করতে পারে। বন্ধুরা, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শুধু নারী নয় বরং পরিবারের সামগ্রিক স্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জীবনমান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবারে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পুরুষের অংশগ্রহণের গুরুত্ব, এই বিষয়ে কথিকা শুনব মোস্তাকিম স্বাধীনের কাছে।
1: একটি পরিকল্পিত পরিবার হল দুটি সন্তানই যথেষ্ট। নারী ও পুরুষ দুজনকেই পরস্পরের বোঝাপড়ার মধ্য দিয়ে একটি সংসার জীবনকে এগিয়ে নিতে হয়। কিন্তু দেখা যায়, নারী ও পুরুষদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নারীদের চাইতে পুরুষরা সবসময় অনীহা প্রকাশ করে থাকে। সেই প্রাচীনকাল থেকেই সভ্যতার পরিবর্তনে যুগে যুগে নারী ও পুরুষ পরিবার প্রথাকে টিকিয়ে থাকলেও সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো সিদ্ধান্ত নারীর উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা এখনও বাংলাদেশে অব্যাহত। একটি পরিবারকে সুখী ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সীমিত জনসংখ্যা থাকলে পরিবারটির প্রত্যেক সদস্যদের চাহিদা পূরণ করা সম্ভব হয়। এক্ষেত্রে নারীর শারীরিক ও মানসিক পরিপূর্ণতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে পুরুষদেরই ভূমিকা রাখতে হয়। পুরুষদের ভূমিকাই গুরুত্বপূর্ণ। পুরুষতান্ত্রিক সমাজে পরিবারে নারীকে বন্ধু কিংবা সহযোগী হিসেবে ভাবার প্রবণতা এখনও তৈরি হয়নি, যার ফলে অধিকাংশ পুরুষই নারীর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের ক্ষেত্রে নিজেরা কোনো পদ্ধতি না গ্রহণ করে নারীদের উপরেই চাপিয়ে দেন বিভিন্ন পদ্ধতি। নারী কি পদ্ধতি ব্যবহার করবে, কবে থেকে করবে তা নির্ধারণ করে দিবে পুরুষ, কিন্তু পদ্ধতি ব্যবহার না করার দায়ভার পুরোটাই নারীর। এমন মানসিকতা নিয়ে জনপ্রিয় বহুল ব্যবহৃত পদ্ধতিগুলো সবই নারীর জন্য যেন বানানো হয়েছে এবং পুরুষের এখানে অংশগ্রহণ কম। বাংলাদেশের জনসংখ্যার অন্যতম সমস্যা হল অল্প বয়সে বিয়ে ও সন্তান ধারণ। কুসংস্কার এবং শিক্ষার অভাবে এখনও নারীরা কোনো সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না। বিভিন্ন গবেষণা ও তথ্যে দেখা গেছে, যে সকল কিশোরী মাধ্যমিক বা তার উপরে শিক্ষা গ্রহণ করেছে তাদের শতকরা 18 ভাগ সন্তান ধারণ করেছে। অপরদিকে যারা কোনো শিক্ষা গ্রহণ করেনি তাদের শতকরা 48 ভাগ সন্তান ধারণ করেছে। তথাপি পরিবার পরিকল্পনা পদ্ধতিতে একটি বড় ঝুঁকি হচ্ছে দম্পতিদের স্বল্পমেয়াদী পদ্ধতির উপর নির্ভরশীলতা। বাংলাদেশে বর্তমানে শতকরা 54 জন সক্ষম দম্পতি আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যেমন খাবার বড়ি, কন্ডোম, ইঞ্জেকশন, ইমপ্ল্যান্ট, IUD বা কপার টি ও স্থায়ী পদ্ধতি ব্যবহার করে থাকেন। এর মধ্যে শতকরা 45.8 ভাগ দম্পতি স্বল্পমেয়াদী পদ্ধতিগুলো যেমন খাবার বড়ি, কন্ডোম, ইঞ্জেকশন ব্যবহার করে থাকে। প্রায় এক দশক ধরে দীর্ঘস্থায়ী ও স্থায়ী পদ্ধতির ব্যবহার বাড়ানোর চেষ্টা চলছে, কিন্তু খুব বেশি সফল হওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, সরকারের উচিত দীর্ঘস্থায়ী ও স্থায়ী পদ্ধতির উপর জোর দেয়া। আমাদের মোট জনগোষ্ঠীর 23% বয়স এখন 14-19 বছর, যারা পপুলেশন মোমেন্টাম এফেক্ট হিসেবে ক্রমান্বয়ে প্রজনন বয়সে প্রবেশ করবে এবং জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রাখবে 2031 সাল পর্যন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি মিনিটে যারা পৃথিবীতে জন্মায় যে 250 শিশু তার 9 জন শুধু বাংলাদেশে জন্মাচ্ছে। জনসংখ্যা প্রক্ষেপণ বা বিশ্লেষণ অনুযায়ী 2050-55 সালের দিকে দেশের জনসংখ্যা স্থিতাবস্থায় পৌঁছাবে, যখন মোট জনসংখ্যা হবে প্রায় 23 কোটি। বাংলাদেশের বর্তমান সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ থেকে পরিকল্পিত জনসংখ্যার দিকে দৃষ্টিপাত করছে এবং কর্মক্ষম জনগোষ্ঠীর ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। মনে রাখতে হবে, পরিকল্পিত জনসংখ্যাই জনশক্তি। সেক্ষেত্রে নারীর প্রতি সমমর্যাদা তথা নারীকে সিদ্ধান্ত গ্রহণে এগিয়ে আসতে পুরুষদের এগিয়ে আসতে হবে। পরিবারে এবং সমাজে শিক্ষা প্রসার বাড়াতে হবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে পুরুষদেরই এগিয়ে আসতে হবে। এজন্য দেশের প্রত্যন্ত এলাকায় গণমাধ্যমে পরিকল্পিত পরিবার গঠনের কৌশলগুলো বেশি বেশি প্রচারের ব্যবস্থা করতে হবে। সমাজে নারী পুরুষের সম্পর্কগুলো বিভিন্ন শ্রেণী ও পেশার মধ্যে আরও ব্যাপক ও সহজ করে তুলতে হবে। নারীর প্রতি সম্মান জানানোর মানসিকতা, নারীকে শিক্ষিত হয়ে ওঠা এবং পরিকল্পিত পরিবার গঠনে তবেই পুরুষ হিসেবে নারীর প্রতি সম্মান জানানোর মানসিকতা, নারীকে শিক্ষিত হয়ে ওঠা এবং পরিকল্পিত পরিবার গঠনে পাশে থেকে সহযোগিতা করাই হবে পরিকল্পিত দম্পতিতে পুরুষ হিসেবে নিজেদের যথাযথ অবস্থানকে তুলে ধরা। তাই আসুন, সমাজের যে যে পেশায় বা অবস্থানে থাকুন না কেন, পরিকল্পিত পরিবার গঠনে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ তৈরি করি এবং সুখী ও সমৃদ্ধ জীবন গড়ে তুলি।
0: পরিবার পরিকল্পনায় পুরুষদের অংশগ্রহণ কেবল নারীদের সাহায্য নয়, এটি একটি সম্মিলিত উদ্যোগ যা পরিবার ও সমাজকে উন্নত করতে সহায়তা করে। পুরুষ

0: এতক্ষণ জনসংখ্যার গান শুনছিলাম। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই হবে, না হলে মাশুল গুনতে হবে। সকলে মিলে এ ব্যাপারে আন্তরিক ও সচেতন হলে তবেই সম্ভব জনসংখ্যা নিয়ন্ত্রণ। কাম্য জনসংখ্যা হোক দেশের কার্যকর ও দক্ষ জনশক্তি। শারীরিক ও মানসিক শক্তি জীবনে লক্ষ্য অর্জনে সাহায্য করে, যা সন্তুষ্টি এবং সুখ নিয়ে আসে। অসুস্থ হলে চিকিৎসার ব্যয় বাড়ে, যা আর্থিক চাপ সৃষ্টি করে। সুস্থতা এই চাপ থেকে মুক্ত রাখে। সুপ্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর আমাদের উদ্বিগ্নতার কারণ। পরিষ্কার পরিচ্ছন্নতা এই রোগ থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায়। বাড়ির আশপাশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি ঘুমানোর সময় অবশ্যই মশারি টানানো খুবই জরুরি। এডিস মশা যেন কোনোভাবেই কামড়াতে না পারে, সে ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে।
1: শুনছেন
2: না? বললে শুনবো কেমনে?
1: আমগো মাইয়া, ফরিদের কি জানি হয়েছে?
2: কি হয়েছে?
1: কেমন জানি হুগাইয়া যাইতেছে, তাছাড়া সন্ধ্যার কালে সবকিছু ঝাপসা দেহে।
2: ওহো, কিছু না, ঠিক হয়ে যাবে। না
1: ঠিক হয় কেমনে?

0: কতদিন ধরে এই অবস্থা, আজকাল দেখতেছি অবস্থা আরো খারাপ।
1: কি যে করি, কত রকমের রোগ বিরোগ যে আছে দুনিয়ায়।
0: এইসব কথা কয়ে বয়ে থাকলে তো চলবো না, ওরে ডাক্তারের কাছে নিয়ে যান, সহির কিছু হইলে তো দুনিয়া অন্ধার।
2: দেখি মা, দেখি ওই দূরে তাকাও। আচ্ছা, চোখ ঘোরাও, ঘোরাও, ঘোরাও, হ্যাঁ এইদিকে, এইদিকে ঘোরাও। আচ্ছা, কি কি অসুবিধা হয় তোমার বলো।
1: ক মা, তোর অসুবিধা তুই ক।
3: সাদ লাগলে জাপসা দেহি, রাত হইলে বাতির ফহরেও কিছু দেহি না।
2: আর দিনের বেলায়?
3: দিনের বেলা রোদের দিকে চাইতে কষ্ট হয়।
2: চোখ লাল হয়? চোখ দিয়ে পানি পড়ে?
3: যে পড়ে।
1: ডাক্তার সাহেব, কি হয়েছে আমার মাইয়া?
2: চোখের অন্য তেমন কোনো সমস্যা নেই, তবে মনে হচ্ছে রাতকানা হয়েছে।
1: রাতকানা?
2: হ্যাঁ, ভিটামিন এর অভাবজনিত কারণে সাধারণত এ রোগ হয়। সেই জন্যই সব শিশুকেই জন্মের পর ভিটামিন এ খাওয়াতে হয়। বিশেষ করে বেড়ে ওঠা শিশুদেরকে একটু বেশি করে তেল চর্বি জাতীয় খাবার খাওয়াতে হয়। শাক সবজি রান্না করার সময় অবশ্যই তেল ব্যবহার করতে হয়। মোট কথা, বাড়ন্ত শিশুদেরকে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ানো নিশ্চিত করতে হবে।
4: প্রিয় শ্রোতা, শেষ করব আজকের অনুষ্ঠান নির্মাণ কুশীলবদের কথা জানিয়ে। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনা করেছেন মোহাম্মদ নুরুল আমিন, এবং স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য,

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নার্গিস সুলতানা। সরকার আগামী মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড কর্মসূচি চালু করবে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের আর্থিক, ভ্রমণ ও সরকারি পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে এই দ্বৈত মুদ্রার ডেবিট কার্ড চালু করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কার্ড শীর্ষক এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাত শাহীন বলেন, প্রথম পর্যায়ে সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০,০০০ এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের জুনের মধ্যে ২,০০,০০০ কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার মাত্র ১৫০ দিনের মধ্যে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ৫ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ডক্টর মাহদি আমিন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ৫ মাসের সংক্ষিপ্ত সময়ে অর্জিত সাফল্যের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকার জনগণের কাছে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। চট্টগ্রাম জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্ত সবাই বাড়ি ফিরে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়, সাম্প্রতিক টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম মহানগরসহ জেলার ১৫টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগড়া, চন্দনাইশ, বোয়ালখালী ও সন্দ্বীপ উপজেলা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষ বন্যা শুরু হওয়ার পর থেকে ছুটি ছাড়াই কাজ করে যাচ্ছে। তথ্য অনুযায়ী বন্যায় মোট ৭,৮৫,৪০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫,০০০এর বেশি বসতবাড়ি, ৪০৫টি শিক্ষা প্রতিষ্ঠান, ১,৪৯২ কিলোমিটার সড়ক এবং ১.৫ শতাধিক সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশ বান্ধব ও টেকসই করতে প্রায় ১,৪০০টি বৈদ্যুতিক বা ইভি বাস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় সারা দেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেল সহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুরও উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ জিয়াউল হক বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে দেশের পরিবহন ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও কার্যকর করে তুলতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর এবং আগামী বছরের শুরুর দিকে নির্বাচিত কিছু রুটে এর দৃশ্যমান প্রভাব দেখা যাবে বলে সরকার আশা করছে। ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও দ্রোণ হামলায় দুজন মার্কিন সৈন্য নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর এই হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় মধ্যরাতে এই হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ শুরুর পর তেহরানের হামলায় এ নিয়ে নিহত মার্কিন সৈন্য সংখ্যা ১৬ জনে দাঁড়াল। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে মায়ামিতে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড। ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখন এই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যা কবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়েই বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে। বন্যার পানি পরিবেশ দূষিত করে। এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালি কাজেও পানীয় জল হিসেবেও ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। পানি শোধক বড়ি কিংবা ফিটকিরি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিতে পারেন। বন্যার পানি পান করবেন না। সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে পান করুন।

বাংলাদেশ বেতার ঢাকা, এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কম মধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলোহার্টজ, এফএম একশো ছয় মেগাহার্টজ, এফএম একশো দুই মেগাহার্টজে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

আছেন, মামুন রয়েছেন আমাদের।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Betar Dhaka. অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোভার্স, FM 106 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জ।
1: জানিয়ে দিচ্ছি আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং চট্টগ্রাম অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ইস্যুগুড়ি ছোট পরিবার বিকেল 4:05। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জনজাতি অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির কান্নি অনুষ্ঠান নিবেদন রাত 10:00। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দেওয়া হলো আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ গুড় স্যালাইন দিন। আধাশের পানিতে এক মুঠো গুড় এক চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি অথবা পানি শোধন বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন। পানি 10 মিনিট ফুটিয়ে নিলে অথবা এক কলসি পানিতে 1 চা চামচ ফিটকিরি আধ ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। ছোট ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখুন, তারা যেন সাঁতরাবার সময় বন্যার পানি মুখে না দেয়। খাবার ঢেকে রাখুন, পচা বাসি ও খোলা খাবার পরিহার করুন।
1: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তির নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান, আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। আজকের বিষয় দক্ষতা উন্নয়ন ও বিদেশি ভাষা শেখার গুরুত্ব এবং এক্ষেত্রে টিটিসির ভূমিকা। সঞ্চালনায় রহমান রাশেদ।

0: সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রোতা বন্ধুরা। আজ 19 জুলাই 2026 রবিবার, বেলা 2:20 আপনারা শুনছেন প্রবাসী ও তরুণ সমাজে ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান, আপনাদের সবার পছন্দের আয়োজন প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন। সাথে রয়েছি আমি রহমান রাশেদ সঞ্চালনায়। আমরা আজকে বিষয় নির্ধারণ করেছি দক্ষতা উন্নয়ন এবং বিদেশি ভাষা শেখার গুরুত্ব, এবং একই সাথে এই ক্ষেত্রে টিটিসি তারা কি ভূমিকা পালন করেন। দক্ষতা উন্নয়ন নিয়ে আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে আমরা এর আগে অনেকগুলো পর্ব সম্পন্ন করেছি এবং আপনাদের প্রশ্নের উত্তর এবং একই সাথে মতামত গ্রহণ করেছি। তারই প্রেক্ষিতে আমরা মনে করেছি যে ভাষা শিক্ষার গুরুত্ব যেমন একই সাথে জরুরি, সেই সাথে সাথে দক্ষতা উন্নয়ন নিয়ে আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দিই, বা যে তথ্যগুলো আপনারা সবসময় অনুসন্ধান করছেন সেই ক্ষেত্রে আমরা আমাদের আয়োজনটা সেভাবেই সাজিয়েছি। অংশগ্রহণে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে সম্মানিত অতিথিকে। তিনি প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, পরিচালক প্রশিক্ষণ জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ।
0: আমরা আমাদের সম্মানিত অতিথির সাথে আলোচনা যাব, তার সাথে নিশ্চয়ই আপনাদেরও অংশগ্রহণ থাকবে আমরা প্রত্যাশা করছি, এবং একই সাথে অনেক প্রশ্ন নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। তবে তার আগে জানিয়ে রাখি যে শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা জানতে চাইলে বা মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে আমাদেরকে টেলিফোন করতে পারেন। আজকের জন্য একটি নম্বরই, সেই নম্বরটি বলে দিচ্ছি, নিশ্চয়ই খেয়াল করে শুনবেন আপনারা, 01553841500। এই নম্বরে আমাদেরকে ফোন করলে পাবেন, 01553841500। এছাড়া বাংলাদেশ বেতারের ফেসবুকের অফিসিয়াল পেজে আমরা লাইভ সম্প্রচারে রয়েছি, একই সাথে ইউটিউবেও চ্যানেলে গেলে আমাদের এই অংশগ্রহণ বা এই আয়োজন দেখতে পারবেন, আপনারা মূল্যবান মতামত জানতে পারবেন, কে কোথা থেকে জয়েন করেছেন বা যুক্ত হয়েছেন জানাতে পারেন এই নম্বরে। ইতিমধ্যে আলোচনা শুরু না করতে ফোন এসেছে, আমরা নিশ্চয়ই শ্রোতা বন্ধুদের অনুরোধ করবো যে আপনারা ধৈর্য ধরে পুরো আয়োজনটা শুনবেন। আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, স্বাগত আরও একবার। 2026 ঠিক এই সময় এসে দক্ষতা উন্নয়ন নিয়ে অনেক কথা হচ্ছে এবং আমরা একের পর এক সাড়া পাচ্ছি, আমাদের শ্রোতা বন্ধুরা অনেক প্রশ্ন করেন প্রতি পর্বেই, এই দক্ষতা উন্নয়ন বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এত আলোচনায় বা এত গুরুত্বপূর্ণ, বা এই বিশ্বে কেন এত আলোচনায়?
1: আসলে দক্ষতার যে বিষয়টা সেটা অনেক আগে থেকে চলমান ছিল, কিন্তু বর্তমান সময়ে এটা বেশি গুরুত্ব আরোপ হয়েছে এই জন্যে যে বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছেন যে আগামী 5 বছরে 1 কোটি লোককে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেবে। সেই সুযোগের প্রেক্ষিতে বিদেশে সাধারণত যেরকম ডিমান্ড আসে, সেই ডিমান্ডে ম্যাক্সিমামই থাকে স্কিল্ড হয়ে তাকে বিদেশ যেতে হবে। বিশাল জব মার্কেট ওয়ার্ল্ডে, পৃথিবীতে ব্যাপী, কিন্তু সেখানে আমাদের প্রতিযোগিতার মাধ্যমে সেই সব জবগুলো আমাদেরকে আদায় করতে হবে, তার জন্য আমাদেরকে যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা হলো দুটো, একটা হলো স্কিল আর একটা হলো ভাষা। এর জন্য বর্তমান সরকারের সাথে সাথে বিএমইটি এটা কার্যক্রমটা আরো সম্প্রসারিত করছে।
0: চমৎকার। আমাদের আজকে বিষয় উল্লেখ করেছি যে এই ক্ষেত্রে টিটিসির একটা ভূমিকা আছে, যদি আমাদের শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এই ব্যাপারে অবগত রয়েছেন, তারপরও আপনার কল্যাণে আজকে একটু জানতে চাইবো যে এই বিএমইটি কি ভূমিকা রাখছে বা টিটিসি কাদের দ্বারা পরিচালিত হচ্ছে, বা সে সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই।
1: আসলে টিটিসি গুলো টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সেটা মূলত বিএমইটি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান। 104টি টিটিসি আছে বাংলাদেশে, 64 জেলাতেই আমাদের টিটিসি আছে। জেলা পর্যায়ে টিটিসি আছে 64, আর উপজেলা পর্যায়ে আছে 40টি টিটিসি, সর্বমোট 104টি টিটিসি। এই 104টি টিটিসিতে আমাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে এবং 71টি টিটিসিতে ভাষা প্রশিক্ষণ পরিচালনা করা হচ্ছে, এবং পর্যায়ক্রমে সারা বাংলাদেশে যতগুলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে সবগুলিতে ভাষা প্রশিক্ষণ আমরা পরিচালনা করব। এরকম আমাদের ভবিষ্যতে পরিকল্পনা আছে। ভবিষ্যৎ বলতে সেটা 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা সবগুলো টিটিসিতেই এটা কার্যক্রম শুরু করব।
0: চমৎকার। দক্ষতা উন্নয়ন নিয়ে কেমন সাড়া পান? নিঃসন্দেহে আমাদের যারা বাংলাদেশে যারা তরুণ সমাজ রয়েছে, নরনারী, তারা যাচ্ছেন এবং একই সাথে রেমিটেন্স পাঠিয়ে আমাদের অর্থনৈতিক চাকাকে শক্তিশালী করছেন, একটু জানাবেন যে সেই সাথে সাথে কি ভাষা দক্ষতার ব্যাপারেও তারা সমানভাবে সচেতন?
1: না, ভাষা দক্ষতাটা মানে বিভিন্ন দেশে, আমাদের যেমন বাংলাদেশে যতগুলো টিটিসি আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এর মধ্যে 8টি ভাষা কোর্স আমরা পরিচালনা করে থাকি।
0: আচ্ছা।
1: যেমন জাপানিজ, কোরিয়ান, ক্যান্টোনিস, ম্যান্ডারিন, আরবি, ইংরেজি, জার্মান ইতালিয়ান।
0: চমৎকার। আমাদের একজন শ্রোতা বন্ধু ফোন করেছেন, আমরা একটু ফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, প্রশ্নটি করবেন।
2: আমি যেটা জানতে চাই, বিদেশে যাওয়ার জন্য যে দক্ষতার কথা বলা হচ্ছে, এই দক্ষতাটা মানে যথাযথ ভাবে দক্ষ হওয়ার জন্য আপনাদের যে কোর্স গুলো থাকে, এগুলো তারা যদি সবাই অ্যাভেল করতে চায়, মানে সহজভাবে নিতে চায়, সেক্ষেত্রে কি কি মানে টেকনিক গুলো অবলম্বন করলে তারা আসলেই দক্ষ হতে পারবে, নাকি এগুলো সার্টিফিকেট সর্বস্ব, মানে একটা সার্টিফিকেট দিলেই কিন্তু সে কাজ হয়ে যায় কিনা? কারণ ভাষাগত দক্ষতার কথা বলছেন, আমি তো অনেককে দেখছি যে যারা এরকম ট্রেনিং গুলো স্বল্পদিনে ট্রেনিং নিয়ে যায়, কিন্তু যখন তারা ফিরে আসে আবার ওই বিদেশ করে, একটা ভাষাগত দক্ষতা তো খুব একটা বৃদ্ধি হতে দেখছি না, এই ব্যাপারটা একটু বলবেন।
0: আচ্ছা, চমৎকার, অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের সম্মানিত অতিথি। প্রথম কথা হচ্ছে, উনি একটা ব্যাপার জানতে চেয়েছেন যে বিএমইটি বলি, সেটা টিটিসি বলি, এটা কি শুধুমাত্র সার্টিফিকেট সর্বস্ব কিনা, অর্থাৎ আমাদের যে সার্টিফিকেট সেটার তাদের গ্রহণযোগ্যতা আছে। আর একটা প্রশ্ন নিতে চাই একসাথে, তারপর উত্তরগুলো নিচ্ছে। জি, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ভালো আছি, ভালো আছেন আশা করছি। আমরা সংযোগটি হারিয়েছি, আমার মনে হয় যে একটু আলোচনায় সাথে থাকেন, নিশ্চয়ই পরবর্তীতে আপনার ফোনটি গ্রহণ করবো। প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন উত্তর দিচ্ছিলেন।
1: আগের জন যেটা বললো, মানে প্রথম জন যেটা বললো যে সেটা হলো যে আমাদের টিটিসিতে যে সার্টিফিকেট সর্বস্ব কিনা, আসলে কি সার্টিফিকেট কিন্তু আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ দেয় না, বিএমইটিও সার্টিফিকেট দেয় না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সার্টিফিকেট দেয় না। এটা হলো সার্টিফিকেটের দেয় হলো এনএসডিএ, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি। সেই অথরিটি বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশনের সার্টিফিকেটের মূল সার্টিফিকেটটা সে দেয়, আর হলো সম্পূর্ণ পরীক্ষাটা নেয় হলো সে এনএসডিএ। অর্থাৎ আমরা ছাত্রদের এনরোলমেন্ট করি, 3 মাসের আমরা প্রশিক্ষণ দেই, প্রশিক্ষণ দেওয়ার পর সেই সার্টিফিকেটটা, সেই অ্যাসেসমেন্টটা তারা পরীক্ষা নেয়, পরীক্ষা নেওয়ার পর তারা সার্টিফিকেট দিয়ে থাকে। অত বিএমইটি এখানে সার্টিফিকেট সর্বস্ব বিষয়টা এরকম না, এটা আসলেই প্রকৃতপক্ষে খুবই থার্ড পার্টি অ্যাসেসমেন্ট দ্বারা এটা সম্পন্ন করা হচ্ছে।
0: চমৎকার। সেই জায়গায় কিভাবে স্বচ্ছতা নিশ্চিত করা হয়?
1: স্বচ্ছতা মানে এটা পুরোপুরি থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করছে এনএসডিএ, এবং এনএসডিএ যে থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করছে এবং তারা খুবই সুন্দর সততার সাথে করতেছে, এক্ষেত্রে দক্ষতা যে বর্তমান যে সিলেবাস, দক্ষতার যে সিলেবাসটা সিএস যেটা বলে কারিকুলাম, সেই কারিকুলামটা কিন্তু এনএসডিএ প্রবর্তন করে থাকে, বিএমইটি কিন্তু নিজে প্রবর্তন করে না। অতএব এনএসডিএর যে কারিকুলাম সেটা ন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই ন্যাশনাল স্ট্যান্ডার্ডে তাদের কারিকুলাম লেভেল 1, 2, 3, 4 আছে। যেমন একটা ছেলে যদি 3 মাসের কোর্স করে, তাহলে সে একজন সহকারী হিসেবে কাজ করার সুযোগ পাবে, কিন্তু সে যদি লেভেল 3 এবং 4 পর্যন্ত যেতে পারে, তাহলে সে দক্ষ হিসেবে বিদেশে চাকরি করার সুযোগ পাবে। অতএব টোটাল বিষয়টা, একটা ছেলে যদি লেভেল 1টা করে যদি বলে যে আমি পরিপূর্ণ দক্ষতা অর্জন করছি, এটা খুবই কঠিন ব্যাপার, আর বিদেশে এটা মানানো কঠিন ব্যাপার। এর জন্য সবাইকে আসলে প্রকৃতপক্ষে পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করতে হবে, লেভেল 1 থেকে লেভেল 2 তে যেতে হবে, লেভেল 2 থেকে 3 তে যেতে হবে, তাহলে সে পরিপূর্ণ দক্ষ হয়ে বিদেশের যে শ্রমবাজার আছে সেই শ্রমবাজারে ফাইট করে সে তার যোগ্যতা অনুসারে চাকরি পাওয়ার সুযোগ পাবে।
0: এবং আপনি যে বলছিলেন যে এই অ্যাসেসমেন্ট করা হয়, এনএসডিএ যে সার্টিফিকেট ইস্যু করে, সেগুলো নিয়ে তো আমাদের কর্মীরা বিদেশে যাচ্ছেন এবং কাজও পাচ্ছেন।
1: হ্যাঁ, এটা একটা একটা জায়গায় একটু সমস্যা আছে, ওই যেটা বললো সেটা হলো, এটা সত্য যে এনএসডিএ সার্টিফিকেটটা নিয়ে সে বিদেশে যাচ্ছে, কিন্তু বিদেশ যে এনএসডিএ সার্টিফিকেট দেখাইলে যে বিশেষ সুবিধা পাচ্ছে এটা পাচ্ছে না। এটার জন্য আমাদের এনএসডিএ কর্তৃপক্ষ এখন কাজ করতেছে, বিভিন্ন দেশের সাথে এমইউ সাইন করার করতেছে, যেন ভবিষ্যতে আমাদের এনএসডিএ সার্টিফিকেট যে অর্জন করবে সে যেন বিদেশে এনএসডিএ সার্টিফিকেট দেখানোর পর কর্মসংস্থানের সুযোগ পায়।
0: কিন্তু এই সার্টিফিকেট হলে বা এই দক্ষতা যে তার আছে সেটা তো অন্তত পরিচয়টা বহন করে বা সেই পূর্ব শর্তগুলো
1: অবশ্যই বহন করে, অবশ্যই বহন করে, এবং ম্যাক্সিমাম দেশে দেশের অনেক এমপ্লয়াররা বাংলাদেশে এসে ইন্টারভিউটা নেয়, সেক্ষেত্রে সে তার দক্ষতার ইটা পরিচয়টা দিতে পারে
0: নিশ্চয়ই
1: এজেন্সির মাধ্যমে। ঠিক আছে,
0: জি চমৎকার। এই যে যে আমাদের কর্মীরা যারা বিদেশে যাচ্ছেন এবং কাজের সন্ধানে রয়েছেন, একটু জানাবেন যে এখানে যখন বলা হয় যে একজন দক্ষ কর্মী দরকার বা দক্ষতা নিয়ে কথা হচ্ছে, সেই জায়গায় স্কিল গ্যাপটা কোথায় আপনাদের কি পর্যবেক্ষণ? তার আগে একটা প্রশ্ন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
2: সভাপতি, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা, সাথে আছে আমার বড় ভাই আবেদ নুরুল আমিন। আমার জানার ইচ্ছা যে আমাদের দেশ থেকে যখন সার্টিফিকেট নিয়ে বিদেশে কর্মে চলে যায় আমাদের জনশক্তিরা, যাওয়ার পর দেখা যায় যে ঈদের আঁকামাটা যেটা বলা হয় তা রেডি হয় না। অনেক সময় দেখা যায় 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর হয়ে যায়, লাস্টে অনেক সময় হতাশার ফ্যাক্টর নিয়ে ওরা দেশেও ফিরে চলে আসে। তাহলে ঈদের যে এই যে সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরও কর্মসংস্থানের সমস্যাটা হওয়ার কারণটা কি, আর এর জন্য গভর্নমেন্ট কি ব্যবস্থা গ্রহণ করছে একটু জানালে খুশি হতাম।
0: জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শুনেছেন নিশ্চয়ই আকামা ইস্যু হতে দেরি হচ্ছে এরকম
1: একটা, যদিও এটা আমি ট্রেনিং ডিরেক্টর, আমার জন্য এটা রিলেটেড না। তারপর আমি বলি আকামাটা বিদেশে যে সৌদি আরবে যে অনেকে পাচ্ছে না, এটা সত্য, এটা ঘটনা ঘটতেছে। এটার জন্য আমাদের নতুন একটা মানে সৌদি আরব নতুন একটা ব্যবস্থা করেছে, তাকামল এসবিপি প্রোগ্রাম, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম। সেই স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে অর্থাৎ ভিসা স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামে যদি সে পাস না করে, অ্যাসেসমেন্ট উত্তীর্ণ না হয়, কম্পিটেন্ট না হয়, তাহলে সে এখন থেকে আর সৌদি আরবে যেতে পারবে না।
0: আচ্ছা,
1: ম্যাক্সিমাম অকুপেশনে 80টা অকুপেশনে এরকম করেছে এবং তারা কিন্তু এরকম সমস্যায় পড়তেছে না। এটা পড়তেছে কি আগে থেকে ম্যাক্সিমাম ঘটনা ঘটতেছিল, কিন্তু ইদানিংকালে এটা কিন্তু অনেক কমে গেছে। আসলে কি যেটা হয়, রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যে ডিমান্ড থাকে ধরেন 60 জনের, কিন্তু যাচ্ছে 100 জন, তখন ওই 40 জনের আর মানে কাজ পাচ্ছে না, তখন
0: সেই ক্ষেত্রে কি তারা একরকম অবৈধ হয়ে পড়ছেন?
1: বিষয়টা অবৈধ না, সে কাজ পেয়ে পেয়ে আবার পরবর্তীতে কাজ পেয়ে যাচ্ছে, কেউ কেউ অবৈধ হচ্ছে, কেউ কেউ অবৈধ হচ্ছে, কেউ কেউ ফিরেও আসতেছে। এটার জন্য বর্তমান সরকার অনেক কাজ করতেছে, এটার জন্য বন্ধ হয় মানে নিঃস্ব লোক যেন আরো যেন নিঃস্ব না হয়, সেটার জন্য যা করা দরকার সরকার করতেছে। আমরা মূলত এখন বর্তমান সরকারের একটা বিষয় বলি, নির্বাচনী ইস্তেহারে এই প্রথম বাংলাদেশে কোন গভর্নমেন্ট সরকার নির্বাচনী ইস্তাহারে স্পেসিফিক দক্ষতা উন্নয়ন বিষয়গুলো নিয়ে আসছে এবং ভাষা প্রশিক্ষণ এই প্রথম মানে স্পেসিফিক বলে দিয়েছে কোন কোন ভাষাতে আমাদের প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণ নিয়ে বিদেশে যেতে হবে, সেই ভাষাগুলো কিন্তু আমরা নতুন ভাবে শুরু করছি। আগে কিন্তু আমাদের মাত্র 5টা ভাষা প্রচলন ছিল, এখন নতুন আরো 3টা ভাষা এপ্রিল মাস থেকে যোগ করছি, ইতালিয়ান, জার্মান, এরকম ভাষা নতুন করে যোগ করছি। অর্থাৎ আমরা কাজ করতেছি যেন ওই সৌদি আরবে যে যেন কেউ মানে অবৈধ না হয়ে যায়, সেটার জন্য আমরা আলাদাভাবে কাজ করতেছি।
0: চমৎকার। ভাষা শিক্ষা নিয়ে বলছিলেন এবং বর্তমান সরকারের পরিকল্পনায় বলছিলেন যে আরো 3টা ভাষা নতুন যোগ হয়েছে, আপনারা ভাষা শিক্ষার জন্য কেন্দ্রের আওতাও বেড়েছে, কেন্দ্রের সংখ্যা বেড়েছে, একটু জানাবেন যে কোন কোন ভাষার জন্য এই মুহূর্তে সর্বাধিক চাহিদা আপনারা লক্ষ্য করেন? একটা প্রশ্ন নিয়ে নেই, তারপরে সেই উত্তরটা নিব আপনার কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। প্রশ্নটি করবেন।
2: একটা প্রশ্ন হচ্ছে যে স্যারের কথা থেকে আমি প্রশ্নটা পেলাম, খুঁজে নিলাম, স্যার বললো যে 60 জনের ডিমান্ড আছে কিন্তু 100 জন মানুষ সেখানে চলে যাচ্ছে। এখন আমার বিষয় হচ্ছে কোম্পানি চাহিদা দিচ্ছে বা সরকার চাহিদা দিচ্ছে 60 জন, তাহলে 40 জনের মানুষ তো দেখা যায়, কারণ ভিসা ইস্যু না হলে তো জনশক্তি রপ্তানি করা সম্ভব না, ভিসা সারা করতে তারা যেতে পারতেছে না, তাহলে 40 জনের ভিসা কে ইস্যু করছে সেটা একটি বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র ভাষা শিখলে হবে না, এখানে স্কিলটা দরকার, অর্থাৎ ভাষা শেখার পাশাপাশি কাজটাও শিখতে হবে, সেটা একটা দক্ষতা অর্জন করার বিষয় আছে। আর যেটা আমরা কথা বলি আপনার সাথে জানতে পারছি যে আমরা যে আমরা যাই, যারা যায় এখান থেকে তাদের ক্ষেত্রে ভাষাটা তেমন একটা মানে শুনতে পারার একটা ধারণা পায়, কিন্তু সম্পূর্ণ ভাষা পড়ার ওখানে গিয়ে শিখতে হয়। জার্মান এবং জাপান যেমন সৌদি আরবে যায় এরকম জাপান জার্মান যাওয়ার ব্যবস্থাটা আছে কিনা, জনশক্তি রপ্তানিতে প্রথম মানে কি পাওয়া যায় টিকিট বলে জাপান এবং জার্মানের।
0: জি আচ্ছা বুঝতে পারছি, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। আচ্ছা কয়েকটা বিষয় তুলে এনেছেন, একটা হচ্ছে যে 40 জনের আকামা থাকলে 100 জনও পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিভাবে তারা এটাকে নিশ্চিত হতে পারবে? না
1: বিষয়টা আমি এইভাবে বুঝাতে চাইছি, এমপ্লয়ারের ডিমান্ড হলো 60 জন, এমপ্লয়ারের 60 জন ডিমান্ড, কিন্তু এমপ্লয়ার কে যে কোনো ভাবে হোক 100 জনের ডিমান্ড নিয়ে আসতেছে।
0: আচ্ছা
1: মানে বিষয়টা হলো কি, তখন সে কাজটা পাচ্ছে না, এখানে কিছু দুষ্ট চক্র কাজ করে, এইসব বিষয়গুলো তো বন্ধ করার জন্য এখন কাজ করা হচ্ছে। কিন্তু আমি ওটা বলতে চাচ্ছি ওই দেশের যে এমপ্লয়ার তার ডিমান্ড এটা বোঝাতে চাচ্ছি, কিন্তু 60 জনের এনে তো আর 100 জনকে পাঠাতে পারবে না, ডিমান্ডে যেটা থাকবে সেটাই পাঠাবে।
0: এবং সরকার নিবন্ধিত এজেন্সির থ্রুতে বারবার যাওয়ার জন্য বারবার বলেন।
1: আর দ্বিতীয় প্রশ্ন সে যেটা বললো এটা রাইট কোশ্চেন, যে সব দেশে তো ভাষা প্রশিক্ষণ অতটা প্রয়োজন নাই, সেটা তো আমি জানি যে সৌদি আরব দুবাই এইসব দেশে কিন্তু ভাষা প্রশিক্ষণ প্রয়োজন নাই, কিন্তু এটা প্রয়োজন আছে সে যদি কিছু ভাষা শিখে যায় তাহলে সে তার এমপ্লয়ারকে স্যাটিসফাইড করতে পারবে
0: খুব স্বাভাবিক,
1: সে তাকে খুশি করতে পারবে, তার বেতনটা মুহূর্তের মধ্যেই হয়তো কিছুদিনের মধ্যে বেড়ে যেতে পারে। এই যে এমপ্লয়ার একটা এমপ্লয়ার তার ভাষার প্রয়োজন নাই একথাটা বলতেছে ঠিকই, আপনি যদি ভাষা শিখে যান তাহলে কিন্তু প্রথমেই তার নজরটা কাটতে পারবেন। সেই নজর কাটার যে বিষয়টা সেটা বাংলাদেশের ওই ক্ষেত্রে বাংলাদেশের কর্মীরা এমনি দক্ষ হিসেবে পরিচিত, যখন ভাষাটা শিখে যাবে তখন অধিকতর দক্ষ হিসেবে পরিচিত।
0: নিশ্চয়ই এখানে এটা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ দিয়েছেন আমাদের সম্মানিত অতিথি, অর্থাৎ ভাষা শিক্ষা যদি কোথাও যদি পূর্বশর্ত নাও হয় সেটা পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা রাখবে,
1: সহায়ক
0: বেশ শক্তিশালী একটা ভূমিকা রাখবে।
1: আরেকটা বিষয় আর কি বলে রাখি, ওই যে জাপানের ক্ষেত্রে কোরিয়ার ক্ষেত্রে আপনি ভাষা শিখে যেতে হবে, জাপানে তো অবশ্যই যেতে হবে,
0: জাপান এবং কোরিয়াতে ভাষা শিক্ষা অবশ্যই দরকার,
1: এবং জার্মানিও বলেন আপনি, ইতালিও বলেন, এইসব দেশে নতুন করে ভাষা ভাষাটা আপনি শিখে যেতে হবে। অতএব বিশেষ করে আমি যদি একটা খুব চালু দেশই বলি যে জাপান, জাপানে আপনি N4 কমপ্লিট করলে আপনি N4 কমপ্লিট SSW তে আপনি 1.5 লাখ থেকে 2 লাখ টাকা বাড়িতে পাঠাতে পারবেন।
0: আচ্ছা
1: শুধুমাত্র ভাষা
0: প্রশিক্ষণ,
1: শুধুমাত্র যদি আপনি ভাষা শিখেন।
0: আচ্ছা
1: আর N5 কমপ্লিট করে যদি আপনি জাপানে যান TITP প্রোগ্রামে, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম, সেটাতে যদি আপনি যান তাহলে আপনি কমপক্ষে বাড়িতে 80 থেকে 1 লাখ টাকা বাড়াতে পারবেন।
0: আচ্ছা
1: একটা ভালোভাবে থেকে, অতএব ভাষা প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যে জিনিসটা মনে করি যে আমাদের জাপানে এখন কিন্তু চাহিদা অনেক বাড়তেছে, অতএব আমাদের যে TTC গুলো আছে সেই TTC গুলো সবচেয়ে বেশি চলে জাপানি ভাষা। আমি যদি মনে করি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার উপস্থাপকের মাধ্যমে আমি জানাতে চাই, বাংলাদেশে জাপানি ভাষা শিখে আপনারা যদি জাপান যেতে পারেন তাহলে আপনাদের অনেক বেশি পরিমাণ আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পাবেন এবং একটা উন্নত দেশে যাওয়ার সুযোগ পেলেন।
0: চমৎকার। জাপানে বাংলাদেশ সরকারের একটা কি লক্ষ্য রয়েছে যে কত সংখ্যক মানুষ পাঠাবে এরকম কোন একটা ঘোষণা?
1: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য ছিল 1 লক্ষ লোককে 5 বছরে জাপানে পাঠাবে। এখন সেই হিসেবে অনেকে যাচ্ছে, অনেকে এটার জন্য বাংলাদেশে অনেক রিক্রুটিং এজেন্সি কাজ করতেছে। অলরেডি আমাদের BMET আন্ডারে 97টা রিক্রুটিং এজেন্সি আছে, সেন্ডিং অর্গানাইজেশন হিসেবে তারা জাপানে লোক পাঠাচ্ছে। আর আমাদের BMET আন্ডারে একটা কথা বলেই রাখি, জাপান সরকার তো ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অফ জাপান IM জাপান যেটা বলে, সে IM জাপানের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে জাপানে যাওয়ার সুযোগ,
0: একদম বিনা খরচে,
1: একদম বিনা খরচে,
0: এবং সেটা বৈধ পথে,
1: সেটা বৈধ পথে
0: সংস্থার মাধ্যমে,
1: সরকারি মানে BMET মাধ্যমে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সেটাতে জাপান যাওয়ার সুযোগ আছে। সেটা আপনার কাছাকাছি কোনো TTC তে আপনি যদি, যে কোনো ছেলে যদি জাপানি এতে ভর্তি হয় ল্যাঙ্গুয়েজে তাহলে তার জাপানে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়ে যাচ্ছে।
0: নিশ্চয়ই জনাব সালাউদ্দিন, আপনি শুরুতে আপনার বক্তব্যে বা উত্তরগুলোতেও উল্লেখ করছিলেন যে বর্তমানে নির্বাচিত সরকার তার পরিকল্পনাতেও যেমন আলাদা করে ভাষা শিক্ষা বা দক্ষতা উন্নয়ন আলাদা করে জোর পাচ্ছে এবং বিশেষ করে নির্বাচনের সময় ইশতেহারেও লক্ষ্য করা গেছে। আপনি জাপানিজ ভাষা, কোরিয়ান বা জার্মান নিয়েও বলছিলেন, এখানে কিছু লেভেলের কথা বললেন, যেমন N4, N5, একটু জানাবেন যে এই লেভেলগুলো একজন নতুন যে একজন তরুণ কোনো একজন সদস্য বা প্রশিক্ষণার্থী তিনি যদি শিখতে চান, এটা কতদিন সময় লাগে, বা TTC-তে যেই প্রশিক্ষণগুলো দেয়া হয় ভাষা শিক্ষার ব্যাপারে সেটা কতদিনে সম্পন্ন হয়?
1: না, আমি যেটা বলি সেটা হলো বর্তমান সরকার তো তার নির্বাচনী ইস্তাহারে তো বলেই দিছে যে যা মানে যে কোনো থার্ড ল্যাঙ্গুয়েজ চালু করবে বাংলাদেশে, একজন মানুষের বাংলা ইংরেজির পাশাপাশি আরেকটা ল্যাঙ্গুয়েজ তার শিখতে হবে। এটা হলো আমার মনে হয় কি বাংলাদেশে কোনো গভর্নমেন্ট এর আগে এইভাবে চিন্তা করেনি, এটা হলো সবচেয়ে সঠিক চিন্তা। আমরা যদি স্কিল দিয়েও যদি মানুষের মনটা জয় করতে না পারি, অন্তত ভাষা দিয়ে জন্য জয় করতে পারি। আর একটা জিনিস আমি আপনাকে বলি, জাপানে যত লোক গেছে, রিক্রুটিং এজেন্সিরা যত লোক পাঠিয়েছে, ওখানকার এমপ্লয়াররা যত লোককে নিয়েছে, তাদের সাক্ষাৎকারে তারা বলেছে পৃথিবীর মধ্যে শুধুমাত্র বাংলাদেশিরা ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি দিতে পারে।
0: আচ্ছা,
1: বাংলাদেশিরা ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি নেয়। অতএব আমি যেটা মনে করি, এই ভাষা শিখে আমাদের জাপানে যাওয়ার একটা সুযোগ, জাপান না পৃথিবীর সব দেশে, কিন্তু জাপানের ক্ষেত্রে তাদের সংস্কৃতি, তাদের আচরণ, এগুলোর শিক্ষার প্রয়োজন আছে। আমাদের যে ওদের যে অ্যাটিটিউড, ওদের যে ব্যবহার, এইসব ব্যবহারগুলো আমাদের সাথে অতটা যায় না, আমরা ওইভাবে পরিপূর্ণভাবে জাপানিদের মতো হতে পারতেছি না। এই জায়গাটা আমাদের একটু কাজ করতে হবে, এটা নিয়ে আমরা কাজ করতেছি, BMET এটা নিয়ে কাজ করতেছে যে আমাদের 6 মাসের ল্যাঙ্গুয়েজ কোর্সের পাশাপাশি তার ফিজিক্যাল ফিটনেস, তার অ্যাটিটিউড ডেভেলপমেন্ট, সে যেন বিদেশে যেয়ে যেন একজন জাপানি যেন জাপানি ব্যবহার যেন সে পেয়ে থাকে একটা বাংলাদেশির কাছ থেকে, সেজন্য কাজ করতেছে।
0: চমৎকার। বাংলাদেশের মানে আমাদের তরুণদের জন্য বা যারা বিদেশে গমন করতে ইচ্ছুক তাদের জন্য এই মুহূর্তে একটু জানতে চাই আপনার মাধ্যমে যে কোন কোন দক্ষতাতে তারা মনোযোগী হলে আরো বেশি ইনকাম করতে পারবে, বা কোন কোন দেশে তারা এখন পর্যন্ত লক্ষ্য স্থির করে সামনে এগোতে পারে বা এগোনো উচিত।
1: আমি যেটা মনে করি বাংলাদেশের যেটা স্কিলে,
0: জি
1: স্কিলে সবচেয়ে সৌদি আরব, দুবাই, সব মিডল ইস্টে সবচেয়ে ডিমান্ড হলো সিভিল কনস্ট্রাকশন,
0: কনস্ট্রাকশন
1: সবচেয়ে বেশি ডিমান্ড। এই কনস্ট্রাকশনে যদি সে দক্ষতা অর্জন করে তাহলে এইসব দেশে যাওয়া তার জন্য সুবিধা হবে। আর তাছাড়া ওয়েল্ডিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন,
0: আচ্ছা,
1: আর ইলেকট্রিক্যাল, এইসব ট্রেডগুলোতে আপনাদের বেশি পরিমাণ যদি গুরুত্ব সহকারে, আর হলো ইউরোপিয়ান কান্ট্রির জন্য ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, তো কুকিং ইউরোপিয়ান কান্ট্রির জন্য, কেয়ার গিভিং, কেয়ার গিভিংটা ইউরোপিয়ান কান্ট্রির জন্য খুবই জরুরি। এইসব এইসব দেশ ভেদে তার তার তার যে কোন দেশে যাবে সেটা যদি সে সেটেল করে এরকম দক্ষতা অর্জন করে তাহলে কিন্তু তার মানে ওই দেশে যাওয়ার জন্য সুবিধা হবে।
0: এই যে দক্ষতার কথাগুলো বলছিলেন যে কোন কোন তালিকা ধরে সাধারণত বাংলাদেশের মানুষ যায়, এখানে কেয়ার গিভিং কথাটা পরের দিকে উঠে এসেছে, সেটা কি তুলনামূলকভাবে তালিকায় নতুন, বা বাংলাদেশে যারা এখন আগ্রহী যারা প্রার্থী তারা কি কেয়ার গিভিং নিয়ে আস্তে আস্তে সচেতন হচ্ছেন বা জনপ্রিয়তা বাড়ছে?
1: হ্যাঁ, কেয়ার গিভিংটা আস্তে আস্তে সচেতন হচ্ছে। কেয়ার গিভিং এ বাংলাদেশের জন্য বাংলাদেশি মেয়েরা ছেলেরা দুজনেই যেতে পারে, দুই পক্ষই যেতে পারে। এটা জাপানেও অনেক ডিমান্ড কেয়ার গিভিংটা,
0: কিন্তু মূলত জাপান এবং ইউরোপিয়ান
1: সমবাজার। আর যেটা হাউস কিপিং এ যেটা যাচ্ছে সৌদি আরবে, অনেকটা কেয়ার গিভিং টাইপেরই হাউস কিপিং, হাউস হোল্ড মানে বাড়ির কাজগুলো করতেছে, এরকম অনেক যাচ্ছে। গত বছর তো 52,000 গেছে,
0: 52,000
1: গেছে হাউস কিপিং এ।
0: আচ্ছা, এই জায়গায় তো আমরা ধরে নিতে পারি যে ইউরোপিয়ান শ্রমবাজারে যদি দক্ষ হয়ে আমাদের কর্মীরা যায় সেই ক্ষেত্রে ইংরেজি ভাষা ধরেই নেওয়া যায়। মধ্যপ্রাচ্যে একটা বড় অংশ তারা যাচ্ছেন এবং পরিশ্রম করছেন, রেমিটেন্স পাঠাচ্ছেন, তারা মূলত তাদের অভিজ্ঞতা বা আপনাদের পর্যবেক্ষণে কি বলে যে সেখানে ভাষা শিক্ষা তো দরকার পড়েই, সেখানে কি ভাষা নিয়ে আলাদা করে চর্চার দরকার আছে, নাকি যত কর্মী যাচ্ছে ইতিমধ্যে সেই তুলনায় ভাষা শিক্ষার রেশিওটা বা অনুপাতটা আসলে কতটুকু উল্লেখযোগ্য?
1: আসলে ভাষা শিক্ষাটা তো ওইভাবে শুরু আগে ছিল না, মানে জাপান দিয়ে শুরু করছিলাম আমরা 2017 সাল থেকে।
0: আচ্ছা,
1: কিন্তু মূলত যে ভাষা শিক্ষা এখন হলো বেশি গুরুত্ব পাচ্ছে আর কি, কিন্তু এখন বিষয়টা হলো কি মানে ওই যে আপনি যেটা বললেন ইংরেজি আসলে ইউকের জন্যই প্রযোজ্য, শুধুমাত্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ক্যানাডা এইসব দেশের জন্য, আর অন্যান্য সব দেশে নেটিভ ল্যাঙ্গুয়েজই আপনি শিখতে হবে,
0: শিখতে হবে, আচ্ছা,
1: মানে নেটিভ ল্যাঙ্গুয়েজই শিখতে হবে, রাশিয়ার জন্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, তাছাড়া মানে আসলে প্রকৃত আমরা যেটা মনে করি যে ইংরেজি শিখলে মানে সব দেশে কভার করা যায়, আসলে যায় না। ইউকের জন্য ওই রকম কয়েকটা দেশের জন্য ইংরেজিটা খুব বেশি কভার করে, কিন্তু সব জায়গায় নেটিভ ল্যাঙ্গুয়েজটা যদি আমরা শিখতে পারতাম, যেমন পর্তুগিজ, স্প্যানিশ, এটা আমরা অচিরে চালু করব 3 মাসের মধ্যে, পর্তুগিজ, তারপরে স্প্যানিশ, রাশিয়ান, এগুলো চালু করতেছি। অর্থাৎ প্রত্যেকটা দেশকে আমরা টার্গেট নিচ্ছি যে ওই দেশে ভাষা তো আমরা শেখাবো।
0: বুঝতে পারছি, ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে কি সেক্ষেত্রে কিছুটা সংকোচ কাজ করে আমাদের দেশের মানুষের মধ্যে?
1: না, ইংরেজি ভাষাটা মূলত এখন শিখতেছে যারা ইন্টারমিডিয়েট পাস করা, অনার্স পড়তেছে, যারা আইএলটিএস দিয়ে বিদেশে যেতে চায়, ওই তারা মূলত আমাদের টার্গেট পারসন, এবং তারা শিখতেছে, ভালো করে শিখতেছে। আমাদের বাংলাদেশে আমাদের টিটিসিতে 38টা টিটিসিতে ইংরেজি ভাষা কোর্স পরিচালিত হচ্ছে। আর আমরা কিন্তু আরেকটা জিনিস নতুন ইনক্লুড করছি এই সরকারের সময়, তার নির্বাচনী ইস্তাহারে লিখেছিল যে অনলাইন প্ল্যাটফর্মে ট্রেনিং প্রোগ্রাম চালু করব, আর সেটা কিন্তু আমরা শুরু করেছি যে অনলাইনে ভাষা প্রশিক্ষণ, কারণ অনেক ছেলেমেয়েরাই তারা দিনের বেলায় কাজ করে, এই রাতে যেন তারা একটা ভাষা শিখতে পারে সে ব্যবস্থাটা কিন্তু আমরা
0: এটা কি এমন হয় যে যারা প্রবাসে ইতিমধ্যে আছেন তারাও অনলাইনে আপনাদের সাথে যুক্ত হচ্ছেন ভাষা শিক্ষা বা অন্য কোনো?
1: এটা কেবল ইনিশিয়াল পর্যায়ে, তো প্রবাসীটা না, দেশের লোকটাই মূলত টার্গেট করে কাজ করা হচ্ছে। আসলে প্রবাস থেকে তো ওইভাবে শিখে না, ওই দেশে যদি সে যাই তখন তো তার জন্য তো বিরাট একটা,
0: নিশ্চয়ই, তবে এটা একটা খুব বড় একটা পদক্ষেপ বলবো, কারণ অনলাইনে মানে বাংলাদেশের প্রত্যন্ত জেলা থেকেও তারা যুক্ত হতে পারবেন। একটা ফোন নিতে চাই আমরা। হ্যালো, আসসালামু আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন।
2: ওয়ালাইকুম
0: আসসালাম।
2: জি,
0: অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে উনি মূলত মতামতই দিলেন জাপানিজ ভাষা নিয়ে বলছিলেন, যেটা আপনিও বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন। আমরা যতটুকু বুঝতে পেরেছি, আমার ধারণা শ্রোতা বন্ধু আপনি আপনার মতামত দিয়েছেন গুরুত্বপূর্ণ, সেটার জন্য অনেক ধন্যবাদ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা জাপানিজ ভাষা শিখে জাপানে যাওয়ার যে তাৎপর্য বা যে গুরুত্বগুলো সেগুলো আমাদের সম্মানিত অতিথি কিছুক্ষণ আগেই ব্যাখ্যা করছিলেন। আপনি পুরো আয়োজনে নিশ্চয়ই আমাদের সাথে আছেন এবং থাকবেন। একটা প্রশ্ন আপনার কাছে করতে চাই স্বাভাবিকভাবেই, এখানে অনেক শ্রোতা বন্ধুরা তারাও জানতে চান যে এই যে টিটিসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিএমইটি সেটা পরিচালনা করছে, নারীদের জন্য আলাদা কি কি সুযোগ সুবিধা বা কিভাবে আপনারা নারী কর্মীদের যত্ন নেন বা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করেন?
1: নারীদের জন্য কিছু কিছু ট্রেড আছে, যেসব ট্রেড গুলো মোস্টলি নারী কেন্দ্রিক, যেমন গার্মেন্টস,
0: শুধুমাত্র নারী কেন্দ্রিক,
1: না নারী কেন্দ্রিক, নারীরা পছন্দ করে বেশি, এরকম পুরুষরা করতে পারে না তা না, কিন্তু ম্যাক্সিমাম নারীরাই ভর্তি হয়, 80% থেকে 90% নারীরাই থাকে। কম্পিউটারের যে বিভিন্ন কোর্স গুলো আছে, গ্রাফিক ডিজাইন বলেন, আইটি সাপোর্ট বলেন, এগুলো নারীরা সাধারণত পড়তে। হাউস কিপিং যেটা বিদেশে লোক যাচ্ছে সেটা তো নারী কেন্দ্রিক। তারপরে নারীদের জন্য সবচেয়ে বড় কথা, আমাদের যে 100% স্টুডেন্টের মধ্যে আমরা চাই যে 70% পুরুষ থাকবে আর 30% কমপক্ষে নারী থাকবে, এটা আমরা এটা মেনে চলি, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে এটা এটা দেওয়াও থাকে যে 30% নারী থাকতে হবে, সেটা আমরা কিন্তু কনফার্ম করি। নারীরা 30% উপরে সাধারণত ম্যাক্সিমাম টিটিসিতে ভর্তি হচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, অর্থাৎ নারী বান্ধব টিটিসিগুলো অনেকটা নারী বান্ধব, এবং নারীদের যে ট্রেডগুলো সেগুলো আমাদের টিটিসিতে চালু আছে। যেমন একটা সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে ওয়েল্ডিং তো একটা নারী স্বাভাবিকভাবে করে না, করতে পারে না,
0: কিংবা
1: নারী বান্ধব বলাও যায় না, জবও পাওয়া যায় না, কিন্তু যেসব ট্রেডগুলো অপেক্ষাকৃত নারী বান্ধব সেই ট্রেডগুলো কিন্তু আমাদের টিটিসিতে বিদ্যমান আছে।
0: আচ্ছা, খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে, তারপরও আমি শ্রোতা বন্ধুদের হয়েই করছি। একজন নারী কর্মী, তিনি দক্ষ হয়ে ওঠা থেকে শুরু করে বিদেশ গমন এবং বিদেশে গিয়ে তিনি কাজে যুক্ত হলেন, সেই পর্যন্ত সুরক্ষা কি টিটিসি বা বিএমইটি দেখে, বা বাংলাদেশ সরকারের নিশ্চয়ই সেই ব্যাপারেও পরিকল্পনা রয়েছে, কি বলবেন?
1: না না, একজন নারী সে প্রশিক্ষণ নিয়ে, যেমন আমি যদি বলি আইএম জাপান, আইএম জাপানের মধ্যে নারীরা অনেকেই জাপানে যাচ্ছে, বাংলাদেশের জন্য বাংলাদেশে অনেক মেয়েরা জাপানে যাচ্ছে, জাপানে কিন্তু অল সিকিউরড মেয়েরা, মেয়েরা যাচ্ছে, মেয়েরা স্বাভাবিকভাবে ওখানে ভালোভাবে আছে, সৌদি আরবে যাচ্ছে, অন্যান্য দেশেও যাচ্ছে, দুটো একটা কেস যে খারাপ যাচ্ছে না তা না, মেয়েদের ক্ষেত্রে দেশভেদে একটু চেঞ্জ আছে, কোনো কোনো ক্ষেত্রে জবের কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে, অতএব জবগুলো অনেকেই দুটো একটা ঘটনা ঘটতেছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারীরা আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। এখন এই ঘটনাগুলো এই সরকারের আমার অনেক কম ঘটতেছে, গত চার মাস পাঁচ মাসে আপনি যদি দেখতে পান তাহলে এইরকম ঘটনাগুলো, কিন্তু নারীরা সাধারণত এয়ারপোর্টে এসে আগে অনেকগুলো অনেক রকম সিনকেট হতো,
0: অপ্রত্যাশিত
1: আমাদের সরকারের সব পদক্ষেপের কারণে কিছু কিছু চ্যালেঞ্জটা আমরা মোটামুটি ওভারকাম করতে পারছি।
0: চমৎকার, এখানে একটা কথা চলে আসে যে আপনি বলছিলেন যে টিটিসি সাধারণত যারা নিয়োগদাতা, আচ্ছা একটা ফোন নিয়ে নেই বলেন, হ্যাঁ অনেকগুলো ফোন আমাদের ইতিমধ্যে অপেক্ষা করছিলেন তারা। শ্রোতা বন্ধু আসসালাম আলাইকুম, নাম পরিচয় দিয়ে প্রশ্ন করবেন। জি
2: আমার একটু জানার ইচ্ছা স্যারের কাছে যে আগামী মাস থেকে গভর্নমেন্ট যেদের ট্রেনিং অফিসার, আমি বুঝতে পারছি আমাদের দেশে তো প্রায় 3 কোটি মানুষ বাহিরে থাকে, পর্যায়ক্রমে বাংলাদেশ গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে যে প্রবাসী কাজ দেওয়া করবে, এই যে প্রবাসী কাজ দেওয়া করবে, এখন আমাদের দেশের অনেক শ্রমিক দেখা যায় যে সৌদি, ইটালি, অস্ট্রেলিয়া এই সমস্ত রাষ্ট্রগুলোতে যায় 1 বছর বা 8 মাস 9 মাস থাকার পরে কিন্তু ওনারা চলে আসতেছে, এই যে বিভিন্ন আগামী সমস্যা বিশেষ করে সৌদি আরবে সমস্যা বেশি হচ্ছে তারও বলতে। এখন আমার জানার ইচ্ছা যে এই যে শ্রমিক যে 1 বছর বা 8 মাস বা 12 মাস যায় চলে আসতেছে, ইদেরও কি প্রবাসী কাজ হবে না শুধুমাত্র আপনার যারা ইচ্ছায় ওখান থেকে নিয়মিত 5 বছর 10 বছর বা এরকম নিয়ম আছে কিনা, এত বছর না হলে তাদের প্রবাসী কাজ হবে না, এই একটা জানার ইচ্ছা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এটা মেয়েদের ক্ষেত্রে কতটুকু অধিকার থাকবে আর ছেলেদের কতটুকু অধিকার থাকবে, তো জানালে খুশি হতাম।
0: আচ্ছা অনেক ধন্যবাদ। আমি একটু শ্রোতা বন্ধুকে এটাও জানিয়ে রাখি যে আমাদের সম্মানিত অতিথি তিনি প্রশিক্ষণের পরিচালক, আমরা আজকে বিএমইটি এবং টিটিসি এর যে প্রশিক্ষণ কার্যক্রম একই সাথে ভাষা দক্ষতা উন্নয়ন বিষয়ক আমরা বিষয়গুলো নিয়ে উত্তর নিচ্ছিলাম, তারপর আমি সম্মানিত অতিথি আপনার কাছে যাব। প্রবাসী কার্ড নিয়ে মানুষের অনেক আগ্রহ খুব স্বাভাবিকভাবে, বিশেষ করে

0: মাননীয় প্রধানমন্ত্রী দুই ঘন্টা ব্যাপী এটা নিয়ে মিটিং করেছেন এবং দশটা পয়েন্ট এখানে অন্তর্ভুক্ত আছে, প্রবাসী কার্ডে দশটা সুযোগ প্রবাসীরা পাবে। আর হলো মাননীয় প্রশ্নকারক যে কথাটা বলছে সেই কথাটা আরো ডিটেইলস পরবর্তীতে আসবে, এখনো এই বিষয়টা কনফার্ম করে এখনো আসে নাই, নিশ্চিত করা যায় নাই। এটা পরবর্তীতে কিভাবে কে পাবে, মানে কোন ক্যাটাগরির কয়জন পাবে, এইসব বিষয়গুলো পরবর্তীতে।
1: তবে দশটি গুরুত্বপূর্ণ বিষয়
0: অলরেডি
1: আলাদা করে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং পরীক্ষামূলক ভাবে চালু করার জন্য বোধ হয় একটা সাময়িক ভাবে একটা সিদ্ধান্তে চলে আসছে, সেটা নিশ্চয়ই আরো বিস্তারিত আমরা আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানাতে পারবো। যারা বিদেশে গেছেন তাদের অভিজ্ঞতা একটু জানতে চাইবো, বিশেষ করে তারা নিশ্চয়ই এখানে প্রশিক্ষণ নিয়ে যখন বিদেশে যান তারা কি আবার টিটিসি বা বিএমইটির সাথে কোনোভাবে সংযুক্ত থাকেন? মানে আমি বুঝতে চাচ্ছি আপনার কাছ থেকে যে যারা ইতিমধ্যে গিয়েছেন তারা কিভাবে অভিজ্ঞতা ভাগাভাগি করে নেন নতুনদের ক্ষেত্রে, কিভাবে সেই জায়গায় একটা সেতুর সংযোগ বা সেতু বন্ধন আপনারা রচনা করেন?
0: এই সেতু বন্ধনটা করার জন্য আমরা ওইপি ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম করেছি।
1: আচ্ছা,
0: যে প্ল্যাটফর্মের মাধ্যমে
1: জি
0: মানে স্কিল করে যারা বিদেশ যাবে তাদের ডেটা থাকবে, কোন দেশে যাচ্ছে, কোন এমপ্লয়ারের কাছে সে কাজ করতেছে সেটার ডেটা থাকবে। এই যে একটা ব্রিজ সেটা আমরা ওইপি সফটওয়্যারের মাধ্যমে নতুনভাবে সংযোজন করতেছি। এটা যদি আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমাদের বিদেশে যারা যাচ্ছে তাদেরকে আমরা সহজেই কোন দেশে যাচ্ছে কোন কাজ করতেছে তখন আমরা এই শেয়ারটা করতে পারবো।
1: আচ্ছা, মানে অর্থাৎ কেউ বিদেশে চলে গেছে মানেই হচ্ছে আপনাদের দায়িত্ব বাইরে চলে যাচ্ছে,
0: হারিয়ে যাচ্ছে না,
1: হারিয়ে যাচ্ছে না, তারা একটা ডেটাবেজের সাথে অন্তর্ভুক্ত থাকছে। এটা ভবিষ্যতে নিশ্চয়ই প্রবাসী কল্যাণ কার্ড যে কথা বলা হচ্ছে প্রবাসী কার্ডেও তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা,
0: সহায়ক ভূমিকা,
1: চমৎকার। এই যে এখন পর্যন্ত যে টিটিসির ভূমিকা বা বিএমইটির ভূমিকা নিয়ে আমরা আলোচনা করছি তারপরও দেখা যায় যে বাংলাদেশের জনগণ কোনো না কোনো কারণে, আপনারা কিছুক্ষণ আগেও বলছিলেন যে একদম বিনামূল্যেও বিদেশে পাঠানোর কর্মসূচি আপনারা রাখেন এবং এটা ব্যাপারে সহায়তা করছেন, তারপরও মানুষ কোনো না কোনো কারণে ফাঁদে পা দিচ্ছে, যেটা নিয়ে আপনারা বরাবরই সচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছেন বা বলছেন, সেই জায়গায় কি কিছু চ্যালেঞ্জ আপনারা মনে করেন যে এগুলো আপনাদের চোখে পড়ে, যে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে আপনাদের আরো সামনে পরিকল্পনা নিতে হবে?
0: আমার কাছে যেটা চ্যালেঞ্জ সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সৌদি আরবের ক্ষেত্রে যে তাকামত,
1: জি
0: এটা বিরাট একটা চ্যালেঞ্জ। বিএমইটি তার জায়গা থেকে যে বিভিন্ন টিটিসিতে বাংলাদেশে 28টা টিটিসিতে তাকামল স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম চলে, অ্যাসেসমেন্ট হয়, সেখানে যে যারা বিদেশ যাচ্ছে তাদের ওই অ্যাসেসমেন্টে উত্তীর্ণ হয়ে সৌদি আরবে যেতে হয়। এর জন্য ম্যাক্সিমাম টিটিসিতে এই যে তাকামলের যারা ওই বিদেশগামী তারা অনেক সময়ই অনিয়ম দুর্নীতির আশ্রয় নেয়, সেটা ওই অনেক সময় এখানে যুক্ত হয়ে যাচ্ছে দালাল চক্র। দালালরা এই এই ধরনের যারা বিদেশ যাচ্ছে তাদের কাছ থেকে অনেক সময় টাকা কালেক্ট করে, টাকা কালেক্ট পাস করার নিশ্চয়তা বহন করে নেয়, কিন্তু বাস্তবে কিন্তু তাকামলে, আমি আজকে ঘোষণা করতেছি তাকামলে প্রতি 100 জনের মধ্যে 75 জন এমনিতেই পাস করে।
1: আচ্ছা,
0: 100 জনের মধ্যে 75 জন এমনিই পাস করে, এই কথাটা আবার বললাম, যদি 75 জন এমনি পাস করে তাহলে এই তাকামলে এই পাস করার জন্য এক একটা মানে বিদেশগামী 10,000-15,000-20,000 টাকা দালালের খপ্পরে পড়ে যাচ্ছে
1: এবং আমাদের
0: বিরাট চ্যালেঞ্জ,
1: ভয়ভীতি প্রদর্শন করে তারা এই টাকাটা
0: নিচ্ছে, এটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। এটার জন্য বিএমইটি দুর্নামে পড়তেছে, বিএমইটির যে টিটিসি, দুটা একটা ঘটনা যে টিটিসিতে ঘটবে না তা না, আমি অস্বীকার করি না, দুটা একটা ঘটতে পারে, কিন্তু সেটা এই পর্যায়ে নাই যে পর্যায়ে আমাদের মানে
1: মানে প্রতারণার সংখ্যাটা অনেক কমিয়ে আনা সম্ভব,
0: সম্ভব
1: আপনি মনে করছেন?
0: যদি তারা যদি নিজেরা সচেতন থাকে,
1: অবশ্যই মানে সেই জায়গায় তাদেরও সচেতন হতে হবে, এটাও একটা প্রত্যাশার জায়গা। একদম আয়োজনের শেষ দিকে একটা প্রশ্ন রাখতে চাই যে এখনো অনেক মানুষ বাংলাদেশের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের জন্য কি পরামর্শ থাকবে? এই যে টিটিসি বলেন, বিএমইটি বলেন, তাদের জন্য এখনো মনে হয় যে ইংরেজি শব্দ সংক্ষেপে শুনলে তারা একটু ঘাবড়ে যান, তাদের মধ্যে ভীতিও কাজ করতে পারে যে যাবো কি যাবো না, কার কাছে যাবো। সবচেয়ে প্রান্তিক যে মানুষটি এই মুহূর্তে আছে, যিনি হয়তো বাংলাদেশ বেতারের মাধ্যমে শুনছেন, তাদের জন্য কি পরামর্শ দিবেন, প্রথম ধাপটা কি হবে?
0: আমার একটা পরামর্শ, এটা হয়তো বাংলাদেশের যারা শুনছেন তারা হয়তো জানেন।

0: না, আমাদের টিটিসিতে ভাষা প্রশিক্ষণ না, স্কিল ট্রেনিং করতে গেলে পার ডে প্রতিদিন আপ পয়েন্ট ভাতা পাবো 150 টাকা করে পাচ্ছে, 150 টাকা,
1: মানে শিখছেন এবং একই সাথে তারা
0: 150 টাকা ভাতা পাচ্ছেন।
1: চমৎকার।
0: এটা একটা মানুষ শুধুমাত্র সে যে শ্রমটা দিচ্ছে ওখানে প্রশিক্ষণটা গ্রহণ করতেছে, এর জন্য কিন্তু সে 150 টাকা করেও পাচ্ছে। অতএব আমি যে জিনিসটা মনে করি, আজকে যেহেতু একটা বড় অতএব এর মাধ্যমে আমি জানালাম যে আপনারা টিটিসিতে যাবেন, প্রশিক্ষণে ভর্তি হবেন এবং বেশি পরিমাণ লোককে বিদেশে যেন প্রশিক্ষণ যায়, সেই সুযোগ যেন বাংলাদেশ পায় সেটা ব্যবস্থা করুন।
1: অনেক ধন্যবাদ প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো শেষ করছি। প্রবাসী কল্যাণ এবং ক্যারিয়ার লাইন আপনাদের সবার পছন্দের আয়োজন। ভালো থাকবেন সবাই, পরের পর্বে আবার হাজির হব অন্য কোনো বিষয় নিয়ে।
0: ধন্যবাদ।
2: লাইন সঞ্চালনায় ছিলেন রহমান রাশেদ, প্রকৌশল সহযোগিতায় আরিফ বিল্লা, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাসরুফা তানজিনা নৌশিন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফাতেমা জেবুন্নেসা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এই মন্তব্য করেন। স্থানীয় সরকার মন্ত্রী জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান। তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের লুটপাট স্বল্প সময়ে মেরামত করা সম্ভব নয়, তবে সেই কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে ৫ জন শহীদ সাংবাদিক পরিবারকে নগদ ১,০০,০০০ টাকা এবং সম্মাননা দেওয়া হয়। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মচারী কর্মকর্তা সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করা হয়। তিনি বলেন, এ বিষয়ে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। জহিরুদ্দিন স্বপন বলেন, এবছর বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, কেননা কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত করে বর্তমান সরকার। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শিগগিরই ইতিবাচক সংবাদ দেওয়া হবে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হবার সুনির্দিষ্ট তথ্য মিলেছে, তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। জর্ডান ও ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হবার পর যুক্তরাষ্ট্র ইরানের উপর নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেবে না। এদিকে ইরানের কমান্ডার আলী আবদুল্লাহি হুঁশিয়ার করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দলের মধ্যে তৃতীয় শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় সিরিজ নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচার হবে বিকেল চারটায়।
1: This is Bangladesh Beta Dhaka. And you are tuning into World Music.

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি এবং পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষনিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন। পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমিধস থেকে বাঁচুন। মনে রাখবেন, ভূমিধসে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমিধস বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান শিল্পী লাকি আখন্দের কণ্ঠে। প্রথম গানের কথাগুলো সাজিয়েছেন এস এম হেদায়েত, সুর করেছেন শিল্পী নিজেই।

আপনারা আধুনিক গান শুনছেন শিল্পী লাকি একন্দের কণ্ঠে। নিজের সুর করা গানে এবার গানটির এবার গীতিকার মোহাম্মদ মোজাক্কের।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন লাকি আখান্দ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নাইমা আলী।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নাইমা আলী।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ তৃতীয় পালার আয়োজনে। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছি উম্মে হাবিবা হিমি, রেজওয়ানুল কবির সুমন, আসমাতুল জান্নাত এবং আমি জান্নাতুল ফেরদৌসি লিজা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ খুসরু সিদ্দিকী, মেজবা চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আফরোজা আক্তার ও লুৎফুন্নাহার মেরি। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানের কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিকী।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জিশান আরাবিথি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন। স্থানীয় সরকার মন্ত্রী জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান। তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের লুটপাট স্বল্প সময়ে মেরামত করা সম্ভব নয়, তবে সেই কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে ৫ জন শহীদ সাংবাদিক পরিবারকে নগদ ১,০০,০০০ টাকা ও সম্মাননা দেওয়া হয়। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর নামে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, ২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করা হয়। তিনি বলেন, এ বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। জহিরুদ্দিন স্বপন বলেন, এবছর বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, কেননা কোনো ধরনের দুর্নীতি বা মধ্যস্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত করে বর্তমান সরকার। এ সময় তথ্য সম্প্রচার মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শিগগিরই ইতিবাচক সংবাদ দেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী বছর নাগাদ ১০টি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা নিয়েছে। ২০৩১ সাল থেকে অর্ডার করা নতুন ১৪টি বিমান হাতে এসে পৌঁছানোর আগে এ পরিকল্পনা নেওয়া হল। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের প্রাথমিকভাবে ৩টি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি আরও বলেন, বিমান পরিচালনার আবশ্যকতা এবং এর রুট সম্প্রসারণ কৌশলের উপর নির্ভর করে বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য মিলেছে, তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ সময় ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। ক্রিকেট। আজ বুলাওয়েতে স্বাগতিক জিম্বাবুয়ে এবং বাংলাদেশের দলের মধ্যে তৃতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল ৪:৩০টায় সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। ৩ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: সুপ্রিয় শ্রোতা, কেমন আছেন? অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর ভালোবাসা আপনাদের সবার জন্য। বাংলাদেশের প্রকৃতি এখন বর্ষা রানীর সাজে সবুজে সেজে উঠেছে। এই ইট পাথরের মহানগরী ঢাকার গাছপালাগুলো বেশ ঝকঝকে চকচকে হয়ে উঠেছে, দেখতে বেশ প্রাণবন্ত লাগছে।
1: আমাদের সবার জীবন যেন সবসময় এমনি প্রাণবন্ত এবং সুন্দর থাকে, এই হোক আমাদের সবার চাওয়া। শ্রোতা বন্ধুরা, ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। বন্ধুরা, কদম কেয়ায় সাজানো প্রকৃতিতে কেমন কাটছে বর্ষণ মুখর এই দিনগুলো? বাংলাদেশের প্রকৃতিতে শীত, গ্রীষ্ম, বর্ষা আসে আপন মহিমা নিয়ে। একটা ঋতু আরেকটা ঋতু থেকে একেবারেই আলাদা। আবহাওয়া এবং ফলমূল, শাকসবজি সবকিছুতেই আলাদা। এই যেমন এখন বর্ষাকাল, যখন তখন ঝমঝম বৃষ্টি, কাদায় পানিতে একাকার পদঘাট, জ্বর সর্দি কাশি, আবার নতুন গাছ লাগাবার উপযুক্ত সময়ও এখন। এই হলো আমাদের প্রিয় বাংলাদেশ, যার তুলনা মেলা ভার।
0: শ্রোতা বন্ধুরা, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদেরকে এই আয়োজন শুনছেন, সবার জন্য রইল প্রীতিময় শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, এটা আমাদের সবসময়ের কামনা। আপনাদের সবার কুশল কামনা করে শুরু করছি আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার। আজকের পরিবেশনা আমাদের কথা আমাদের গান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ছোট পরিবার মানুষের সংসার জীবন ও দাম্পত্যকে সহজ করে সুখের করে।
1: মানুষের দৈনন্দিন জীবনযাপনের মৌলিক চাহিদাগুলো পরিবার ছোট থাকলে খুব সহজে পূরণ করা সম্ভব হয়।
0: শুধু পরিবার ছোট রাখলেই হবে না, পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন হতে হবে। আজ এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানে সেই রকম সচেতনতার কথা ও সুরে সাজানো হয়েছে বেশ কিছু গান, সেগুলো শুনবো একে একে।
1: যে কোনো পরিবারেই হোক, নারীর সাবলীল অংশগ্রহণ নিশ্চিত করে সংসারের সুখ। সংসারের সব বিষয়ে রয়েছে নারীর সমান অধিকার, যে অধিকার নারীকে মর্যাদার আসনে বসায়। কিন্তু বয়সের আগে বিয়ে হলে নানা রকম জটিলতায় পড়ে সে নারী, যা আমাদের কারোই কাম্য নয়। শ্রোতা, অনুষ্ঠানের প্রথমে শুনব বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক একটি গান। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর উজ্জ্বল সিনহা আর গানের শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

মাদক সেবন যে কোনো বয়সের যে কোনো মানুষেরই জন্য বিপজ্জনক এবং ভয়ানক সব রোগের কারণ। তাই আমরা সবাই মাদককে না বলবো, মাদক বর্জন করব, তাহলেই আমরা সুস্থ সুন্দর সমাজ গঠন করতে পারব। বন্ধুরা, আয়োজনে শুনব মাদক প্রতিরোধ বিষয়ক গান। গানের শিল্পী মেরিনা পারফিন। গানের কথা লিখেছেন ফজলে খোদা, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

সংসারে সবার ভালো থাকার সবচেয়ে বড় উপায় আমাদের সংসারের সবচেয়ে প্রিয় যারা, তারা হলো আমাদের সন্তান। তাদের সুস্থতা, বিশেষ করে তাদের পরিপূর্ণ যত্ন, স্বাস্থ্যসম্মত খাবার এবং সঠিক শিক্ষার ব্যবস্থা করা, তাহলে শিশুরা ভালো থাকবে এবং সুস্থ মানুষ হিসেবে বেড়ে উঠবে। কিশোর কিশোরীদের স্বাস্থ্য বিষয়ক গান শুনবো এবারে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন রফিকুল ইসলাম ইরফান।

সুখী এবং আনন্দিত পরিবার আমাদের সবার চাওয়া, আর তাই পরিবার ছোট রাখতে হবে। আমাদের এবারের আয়োজন জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী কাজী শুভ ও মরিয়ম বেগম মারিয়া, কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

প্রতিটি পরিবারের কেন্দ্রে থাকে একজন নারী আর একজন পুরুষ। তাদের সঠিক সিদ্ধান্তের ছোঁয়ায় সুখ আর আনন্দে ভরে থাকে পুরো পরিবার। তারা দুজনে মিলে সংসারের সবার ভালো মন্দের তদারকি করে, সকলের স্বাস্থ্য ও পুষ্টির দিকে বিশেষ নজর রাখে, যাতে সবাই সঠিক পুষ্টি নিয়ে বেড়ে উঠতে পারে। পুষ্টি বিষয়ক গান আমাদের এবারের আয়োজন।

0: বিষয়ক গানটি শুনলাম। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন এসো গড়ি ছোট পরিবার, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, ভালো লাগা, মন্দ লাগা, গঠনমূলক সমালোচনা লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। জনসংখ্যা নিয়ন্ত্রণ, ছোট পরিবার গঠন, সঠিক নিয়মে সন্তান পালন, পরিবারের সবার সাথে সবার একটি মধুর সম্পর্ক, এটাই তো সুখী পরিবার। এবং এমন পরিবারের স্বপ্নই তো আমরা সবসময় দেখি। আমাদের এবারের আয়োজন জনসংখ্যা বিষয়ক একটি গান, শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও নিশিতা বড়ুয়া, কথা লিখেছেন আব্দুস সালাম।

শিক্ষা ছাড়া মানুষের জীবনের আসলেই কোনো দাম নেই। রাষ্ট্র, সমাজ, পরিবার শিক্ষা ছাড়া সবটাই অচল। তাই সঠিক বয়সে সবারই শিক্ষা গ্রহণ দরকার। তাহলেই প্রতিটি পরিবারে সচেতনতা থাকবে, নিরাপদ জীবনযাপনের ব্যাপারে সবাই সতর্ক থাকবে, মেয়েদের বিয়ে হওয়ার সময় যৌতুকের হাত থেকে রেহাই পাওয়া যাবে। শুনব যৌতুক প্রতিরোধ বিষয়ক একটা গান। গানের শিল্পী জিনিয়া খান মালা, গানের কথা লিখেছেন ইসলাম শফিক।

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, তাই সুস্থ সবল শিশুর জীবন গড়তে বাবা মাকে সচেতন থাকতে হবে শিশুর জন্মের পর থেকে। তার জন্য পরিবারকে শিশুর বয়সের প্রতিটি ক্ষেত্রে নজর দিতে হবে, তার মনের উপর বয়সের প্রভাব কেমন পড়ছে, কারণ বয়সন্ধিকালটি শিশুর জীবনে এক জটিল অধ্যায়। এবারে বয়সন্ধিকালীন বিষয়ক একটি গান শুনব। শিল্পী মেহজাবিন রহমান শিউলি, গীতিকার গোলাম সরোয়ার শলক।

0: স্বাস্থ্যবান সুস্থ মানুষেরা ছোট পরিবার সুখী পরিবার গড়ে এদেশকে শান্তির আবাস করবে। আপামর জনসাধারণ হাসি আনন্দে বাঁচবে এখানে সুখ আর আনন্দ নিয়ে। এই প্রত্যাশায় বিদায় বেলায় শেষের কথাগুলো বলি। আজ আর নয় বন্ধুরা, বিদায় নেব। তবে যাবার আগে জানিয়ে দিই, আমাদের পরবর্তী অনুষ্ঠান সুখী সংসার প্রচার হবে আজ রাত 8:10 আমাদের জাতীয় অনুষ্ঠানে। শোনার আমন্ত্রণ রইল।
1: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আর হ্যাঁ, ডেঙ্গু থেকে বাঁচতে বাড়ির ভেতর এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সাবধান থাকুন, ডেঙ্গু থেকে বাঁচুন।
2: বন্ধুরা, মনে করিয়ে দিই, সুখী সংসার গড়তে ছোট পরিবারের কোনো বিকল্প নেই। তাই পরিবার ও দেশের উন্নয়নের কথা বিবেচনা করে ছোট পরিবার গড়ুন। জানিয়ে দিই, আজকের অনুষ্ঠান গ্রন্থনায় আঞ্জুমান আরা, উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ কাউসার শেখ,
0: আমি আঞ্জুমান আরা,
3: সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন
4: এবং প্রযোজনায় শাহিদা মঞ্জুর।
5: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও

0: আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন, বাংলাদেশ, বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী নওশিন লায়লা। গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন শওকত হোসেন।

0: নওশীন লায়লার কণ্ঠে ভক্তিমূলক গানটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় রয়েছে দেশাত্মবোধক গান, শিল্পী খালিদ হাসান মিলু। গানে কথা লিখেছেন এবং সুর করেছেন লোকমান হোসেন ফকির।

0: দেশাত্মবোধক গানটি শুনবেন খালিদ হাসান মিলুর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে, এরপর পরে শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. This is Bangladesh Betar, 5 p.m. The news read by Sherke Chaman Khan. Local Government, Rural Development and Cooperative Minister Mirza Fakhrul Islam Alamgir has said the debate on the implementation of the July Charter should end. He said this while speaking at the July Martyr Journalist Honouring Ceremony organized by the National Editors' Council at the Institution of Engineers, Bangladesh, in the capital today. The minister urged the opposition party to join the Constitution Amendment Committee instead of spreading confusion about the July Charter. He said the fascist Awami League government destroyed the country's democratic institutions to maintain the one-party rule. Mirza Fakhrul Islam Alamgir said it is not possible to recover the 17-year-long looting of Awami League government in a short time, but the work has begun. Home Minister Salahuddin Ahmed has urged the government officials to perform their duties with patriotism, integrity and professionalism while remaining completely free from political bias to fulfill the expectations of the people. He made the call while speaking as the chief guest at the inauguration of a four-day workshop marking the National Public Service Day at the BCS Administration Academy in the capital today. The Home Minister stressed that transparency and accountability must be ensured at every level of the administration to transform public service into a genuine servant of the people. Information and Broadcasting Minister Zahiruddin Shopun has said there was widespread looting in the name of showing World Cup football matches during the tenure of the fascist Sheikh Hasina government. He said this at a press conference organized at the Information Department, PID, at the Secretariat today. The Information and Broadcasting Minister said 140 crore taka was looted in the name of showing World Cup matches in 2022. He said the Anti-Corruption Commission, ACC, is investigating the allegations of irregularities and corruption in this regard. Zahiruddin Shopun said the present government directly purchased the media rights for the FIFA World Cup from FIFA at a nominal cost without any kind of corruption or middlemen. Biman Bangladesh Airlines plans to lease up to 10 aircraft by next year to expand its international network and bridge a capacity gap before 14 newly ordered Boeing aircraft begin arriving from 2031. State Minister for Civil Aviation and Tourism, M. Rashiduzzaman Millat, informed this to Bangladesh Sangbad Sanstha today. The state minister said the national flag carrier initially plans to lease 3 aircraft this year. The number will increase depending on operational requirements and its route expansion strategy, he added. The International Crimes Tribunal's investigation agency has submitted an investigation report into the massacre at a Hefazat-e-Islam rally at Shapla Chottor at Motijhil in the capital in 2013. The investigation agency handed over the report to prosecution this morning. The investigation report has named 41 people, including ousted former Prime Minister Sheikh Hasina and former Army Chief General Aziz, as accused. Chief Prosecutor Mohammad Aminul Islam informed the media that the documents are currently being reviewed. The investigation report will be presented to the International Crimes Tribunal on Tuesday next, he added. The Chief Prosecutor said the investigation has so far found specific information that 32 people were killed in Dhaka alone. The United States has launched new strikes on Iran following an attack in Jordan that killed 2 U.S. soldiers. President Donald Trump said the U.S. would never allow Iran to obtain a nuclear weapon. Meanwhile, Iranian Commander Ali Abdullah has warned that any U.S. aggression would be met with a decisive response from Iran's armed forces. At least 11 people were killed and 7 others remains missing after heavy rainfall triggered flash floods and landslide in Indian-controlled Kashmir. Local media reported the disaster struck the border districts of Poonch and Rajouri. Authorities have launched a large-scale rescue operation involving multiple agencies to search for the missing and evacuate people stranded in flood-affected areas. FIFA World Cup football and the highly anticipated final match between Argentina and Spain will be held in New York at 1 a.m. tonight Bangladesh time. Cricket and Bangladesh are now taking on host Zimbabwe in the third and last T20 match at Bulawayo. Zimbabwe were 29 for 1 in 4 overs when reports last came in. Earlier, winning the toss, the host decided to bat first. The three-match series is now level at 1-1. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Rongpur, Mamenshing and Sylhet Division during next 48 hours, commencing from 12 p.m. today. Meanwhile, Focus Valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Rajshahi, Pabna, Tangail, Mamenshing, Dhaka, Faridpur, Madaripur, Joshua, Kushtia, Kulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to highest cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি সিরাজুম মনিরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী বছর নাগাদ 10টি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা নিয়েছে। 2031 সাল থেকে অর্ডার করা নতুন 14টি বিমান দেশে পৌঁছানোর আগে এই পরিকল্পনা নেওয়া হলো। বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আজ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরে প্রাথমিকভাবে 3টি বিমান লিজ নেওয়ার পরিকল্পনা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তিনি আরও বলেন, বিমান পরিচালনার আবশ্যকতা এবং রুট সম্প্রসারণ কৌশলের উপর নির্ভর করে বিমানের সংখ্যা বৃদ্ধি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর দেশের বিভিন্ন কর অঞ্চলের বিশেষ টিমের মাধ্যমে উৎসে কর কর্তন সংক্রান্ত বিধি পালন পর্যবেক্ষণ এবং যাচাই কার্যক্রম জোরদার করেছে। এনবিআর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলকে আয়কর আইনে কর কর্মকর্তাদের দেওয়া ক্ষমতা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। আইন অনুযায়ী কর কর্মকর্তারা কোনো ধরনের বাধা ছাড়াই যে কোনো বাণিজ্যিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের কার্যালয়, ব্যবসা কেন্দ্র বা অন্যান্য স্থানে প্রবেশ করে পরিদর্শন করতে পারবেন। এছাড়া তারা হিসেবের খাতা, ভাউচার, ব্যাংক হিসেবের বিবরণী, রসিদ এবং অর্থনৈতিক কার্যক্রম সংশ্লিষ্ট যে কোনো নথিপত্র পরীক্ষা করতে এবং প্রয়োজন হলে সেগুলো তলব করতে পারবেন। এনবিআর করদাতাদের সংশ্লিষ্ট আইনি ধারা এবং সঠিক অর্থনৈতিক কোড উল্লেখ করে ই চালান ব্যবস্থার মাধ্যমে উৎসে কর কর্তন করে সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে। প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের প্রথম 18 দিনে 179.80 লাখ মার্কিন ডলার রেমিটান্স দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় 149.60 লাখ ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী 16 থেকে 18 জুলাই এই তিন দিনে দেশে রেমিটেন্স এসেছে 16.10 কোটি মার্কিন ডলার। প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 392টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 98টির, কমেছে 245টির এবং অপরিবর্তিত ছিল 49টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 44 পয়েন্ট কমে অবস্থান করছে 5855 পয়েন্টে। ডিএসইতে আজ 1070.39 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 1118.24 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 142.99 টাকা, ক্রয় 140.41 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.18 টাকা, ক্রয় 165.14 টাকা, দিরহাম বিক্রয় 33.86 টাকা, ক্রয় 33.25 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.52 টাকা, ক্রয় 397.13 টাকা 13 পয়সা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.32 টাকা, ক্রয় 94.53 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.41 টাকা, ক্রয় 29.79 টাকা এবং থাইবাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা, সঞ্চালনায় আহমেদ বিন পারভেজ।

0: 2026 ফিফা বিশ্বকাপে আমরা কি দেখিনি, নতুন অনেক রেকর্ড ভাঙতে দেখেছি, গোল্ডেন বুটের লড়াইটা জমে উঠতে দেখেছি, এবং সর্বশেষ গতকাল রাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটায় আমরা 10 গোলের একটা ম্যাচ দেখলাম, যেখানে একটা দল 6টা গোল দিয়েছে, একটা দল 4টা গোল দিয়েছে। তো সব মিলিয়ে একেবারেই গোল ফেস্ট আমরা গতকাল রাতটায় দেখেছিলাম, এবং অনেকগুলো রেকর্ড ভেঙে লিওনেল মেসির ওভারঅল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল স্কোরের রেকর্ডটা ভেঙে দিয়ে এখন কিলিয়ান এমবাপে 22 গোল দিয়ে সবার উপরে নিজের অবস্থানটাকে সমুন্নত রাখলেন এবং এই বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন। এবং আজকে রাতে যেটা হবে সেই ম্যাচটা নিয়েই আসলে সবার অনেক বেশি এক্সাইটমেন্ট, সবার অনেক বেশি উত্তেজনা। আর্জেন্টিনা ভার্সেস স্পেন 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালটা অনুষ্ঠিত হবে আজকে রাতে। তো অনেকগুলো আলোচনার বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব বাংলাদেশ বেতারের দৈনিক আয়োজন বিশ্বকাপ 2026 নিয়ে। বিশ্বকাপ দামামায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বিশ্বকাপ দামামা আপনারা ডেফিনেটলি আমাদেরকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, সেই সঙ্গে আমাদেরকে শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার FM 90 মেগাহার্টজে, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার FM 104 মেগাহার্টজে এবং বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টজে। ফোন দেওয়ার উপায় আপনাদের রয়েছে, ডেফিনেটলি আমাদের সঙ্গে আপনারা কানেক্টেড থাকতে পারবেন, আপনাদের প্রশ্নগুলো করবেন এবং সেই প্রশ্নগুলোর জবাব আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রয়েছেন অবশ্যই আমার ডান পাশে, সবার প্রিয় স্পোর্টস কমেন্টেটর এবং কিংবদন্তি তুল্য একজন স্পোর্টস কমেন্টেটর আলফাজউদ্দিন আহমেদ, তিনি আমাদের সঙ্গে আছেন আজকের এই স্পেশাল এপিসোডটায়। আলফাজ ভাই, আপনাকে ওয়েলকাম করছি।
1: অনেক ধন্যবাদ তোমাকে।
0: এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় গোল স্কোরিং ম্যাচটা আমরা গতকাল দেখেছি, যারা যারা জেগে থাকতে পেরেছেন, অবশ্যই রাত 3টায় শুরু হয়েছিল, 5টায় শেষ হয়েছে, অনেকে শুনছি সকালে উঠে হাইলাইটস দেখেছেন, কারণ এই ম্যাচটা অনেক দিক থেকেই অনেকে বলছিলেন যে খুব একটা ভ্যালু নেই, কারণ ফর্মার দুই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, তারা আসলে চ্যাম্পিয়ন হতে এসেছিল, হঠাৎ করে দেখলো সেমিফাইনালে হেরে দুটো দলকে থার্ড প্লেস মেডেলের জন্য খেলতে হচ্ছে। তো সেটা অনেকটা ট্রমার মতো আর কি, যে 3 দিনের মধ্যে আবার একটা ম্যাচে নামবো, যে ম্যাচ জিতলেও আসলে ট্রফিটা পাচ্ছি না। তারপরও কিন্তু দর্শকদের জন্য একটা নির্মল বিনোদন যদি বলা যায়, সেই ব্যাপারটা কিন্তু গতকাল ঘটেছে।
1: ঠিক তাই আমার মনে হয়, এবং সেই সাথে স্বচ্ছ খেলা হয়েছে, এটা আমার কাছে বলতে হবে। আমরা এইবারের বিশ্বকাপ জুড়েই কিন্তু কোশ্চেনেবল অনেক গ্রাউন্ড দেখেছি, রেফারিং নিয়ে কথাবার্তা বেশি হয়েছে, কিন্তু কালকে এতগুলো গোল হয়েছে তার সত্ত্বেও কিন্তু রেফারিংকে নিয়ে কোনো কথা আমার মনে হয় উঠছে না, এক দিক। দুই নম্বর দিক হচ্ছে যে আমার মনে হয় কালকে খেলোয়াড়েরা ওই যে গোল খাবো না, তারপরে সুযোগ পেলে গোল করবো, এই যে একটা মানসিকতা নিয়ে শুরু করা, সেই রকম শুরু কিন্তু তারা করে নেই। দুটো পক্ষে কিন্তু কালকে ছিল যে আজকে গোলের সুযোগ সৃষ্টি করব এবং যতটা পারি গোল করবো, এবং সেই জন্যে কিন্তু 3 মিনিটেই ইংল্যান্ড 1 গোল করে এগিয়ে গেছে, এবং ফার্স্ট হাফে আমরা দেখেছি ইংল্যান্ড 4 গোল করে ফেলেছে। সেকেন্ড হাফে যে সে 4 গোলের পিছনে ধাওয়া করে ফিরে আসা যাও, সেটাও কিন্তু আমরা দেখেছি। 3 গোল করে 4-3 একসময় কিন্তু খেলা জমে গেছিলো, কিন্তু তারপরে আবার 2টো গোল করে ফেলে, এবং তারপরে এদিকে আবার একটা গোল হয়। আমরা দেখেছি সাকা, যাকে ঠিক এর আগের ম্যাচে নামালে হয়তো ফলাফল বা স্টোরি অন্যরকম হতে পারত, সেই সাকাকে দিয়ে কালকে খেলানো হয়েছে শুরু থেকেই, এবং সে একটা হ্যাট্রিক পেয়ে গেল লাস্ট এই ম্যাচে। এমবাপ্পে 2টো গোল পেয়ে 8-8 ছিলেন দুজনে, সে জায়গার থেকে 10-এ পৌঁছে গেলেন একই বিশ্বকাপে, এবং আমার মনে হয় যে গোল্ডেন বুটের দৌড়ে আমার মনে হয় নিজেকে অনেকটাই প্রতিষ্ঠিত করে ফেলেছেন। তার কারণ ফাইনাল খেলা বাকি রয়েছে, আজকে সে খেলাটা হবে, এই একটা খেলায় 2টো গোল করা ফাইনালে আমার মনে হয় খুব কঠিন একটা কাজ হবে মেসির জন্য।
0: ওয়েল, ইন্টারেস্টিং একটা ম্যাচ ছিল একদম শুরু থেকে, যেটা বলছিলেন যে প্যাটার্নটা এমনই ছিল যে দুই দলই আসলে চেয়েছে 90 মিনিটের ভেতরে যত বেশি সুযোগ তৈরি করা যায় গোল করার, সেই সুযোগ তারা তৈরি করেছিল। মজা করে অনেকে বলছিলেন কি ফার্স্ট হাফ শেষে, যে সেকেন্ড হাফ যখন শুরু হয় ফ্রান্স নাকি তখন রিয়ালাইজ করেছে তারা কি দল, এবং ইংল্যান্ডও তখন রিয়ালাইজ করেছে আমরা কি দল, কারণ ইংল্যান্ড সাধারণত বেশ এই ধরনের প্রলিফিক গোল স্কোরিং টিম ছিল না ওয়ার্ল্ড কাপে, কিন্তু তারা প্রথম হাফে 4টা দিয়েছে, মানে তারা খেলেছে ফ্রান্সের মতো, ফ্রান্স খেলেছে ইংল্যান্ডের মতো ফার্স্ট হাফে। আবার সেকেন্ড হাফে ফ্রান্স রিয়ালাইজ করলো না আমাদের তো কিছু করতে হবে, এবং তারা ফিরে এসেছে, এবং তারপরও শেষ পর্যন্ত অবশ্য স্কোর লাইনটা তাদের সেভাবে সাপোর্ট দেয়নি, ফ্রান্স 4th হয়ে শেষ করলো এবারে ওয়ার্ল্ড কাপটা। এটা কি একটা সারপ্রাইজ লেগেছে কিনা আপনার কাছে, কারণ এই ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু ফ্রান্সকেই সবচেয়ে বড় ফেভারিট ধরা হয়েছিল এই ওয়ার্ল্ড কাপে?
1: না, আসলে আমি বললাম তো এর আগে যতগুলো ম্যাচে, যে এরা সবাই বিশ্ব চ্যাম্পিয়ন একবার করে হয়েছে, এবং এবারে বিশ্বকাপে কিন্তু প্রত্যেকেই খেলতে এসছে যে আমরা চ্যাম্পিয়ন হব, সেই জন্য গোল খাবো না এই পলিসি কিন্তু আগেই থেকেছে কোচদের, এবং সেই জন্য সেভাবেই তারা প্লেয়ারগুলোকে ব্যবহারও করেছে। এবং আমি যদি টুকেলের কথা বলি, তিনি এই যে ম্যাচে এলিমিনেটেড হলেন, হেরে গেলেন, ওই ম্যাচেও কিন্তু একইভাবে খেলছিলেন, যখন গোল করে এক গোলে এগিয়ে গেলেন, শেষে হাফের খেলা শুরু হলো। আমরা এর আগের সবগুলো ম্যাচে দেখলাম যে তিনি কিন্তু সেকেন্ড হাফে সবসময় সাকাকে নামিয়েছেন এবং সাকা কিন্তু পেনিট্রেট করেছে, ভালো কয়েকটা রান ডাউন করেছে, গোল করার মতো সুযোগ সৃষ্টি করেছে। তিনি সেটা না করে ওরা যখন অ্যাটাকের প্লেয়ার বাড়ালো, তখন উনি ডিফেন্সের প্লেয়ারকে তুলে নিয়ে ডিফেন্সের প্লেয়ারই আরও বাড়ালেন। তো সুতরাং আমরা দেখলাম, পরে কি দেখলাম, দেখলাম যে একেবারে ফাঁকায় বল হেড মাথায় পড়ছে কনসা, তার থেকে না হলো দশ হাত দূরে দাঁড়িয়ে রয়েছেন, ফাঁকায় বল পাচ্ছে পেনাল্টি বক্সের বাইরে ডিফিকাল্ট অ্যাঙ্গেলে, সেখানে তাকে অ্যালাউ করা হচ্ছে বলটা কিক নিতে। তো এইরকম একেবারে লো ব্লকে গিয়ে আমরা ডিফেন্স করে আটকিয়ে রাখবো এক গোলের লিড, এইরকম পরিকল্পনা করেই আমার মনে হয় তারা হেরে গেছে। আর গতকালকের খেলায় কিন্তু এরকম কোনো পরিকল্পনা ছিল না, গতকালকের খেলায় ছিল ইটস ফ্রি, তোমরা যাও ফুটবল খেলো, গোল করো, এরকম একটা আমার মনে হয় ছেড়ে দেওয়া হয়েছিল এবং দলও সেভাবে করা হয়েছিল। অনেকে কিন্তু বেঞ্চে বসানো হয়েছিল, আমরা বেলিংহামকে পরে আসতে দেখলাম, হ্যারি কেনকে নামানোই হয়নি বা তিনি নামেন নাই। তো সুতরাং আমার মনে হয় যারা সুযোগ পেয়েছে, সুযোগ সৃষ্টি করেছে এবং তারা তাদের কৃতিত্ব নিশ্চয় দিতে হবে, তারা গোল করেছে। আমার মনে হয় এই সুযোগে এমবাপ্পে তার কাজটা করে ফেলেছেন, দুটো গোল করে ফেলে নিজেকে, আমার মনে হয় এক বিশ্বকাপে দশটা গোল করা কিন্তু বিরাট একটা ব্যাপার এবং সেখানে সব কিছুই তিনি রেকর্ড করে ফেলেছেন। এবারে গোল্ডেন বুটটা হয়তো তিনি নিয়ে যাবেন, একই সাথে বিশ্বকাপে সর্বাধিক গোলের যে রেকর্ড ছিল 21 গোল সেটাকে ডিঙিয়ে বা টপকে এখন 22 গোল তিনি করে ফেলেছেন। সুতরাং এভরিথিং আমার মনে হয় পেড অফ করেছে, এটা অবশ্যই বলতে হবে।
0: এখানে অনেকে একটা যুক্তি দাঁড় করাচ্ছেন যে বিশ্বকাপের দলের সংখ্যা যেহেতু বাড়ছে, ম্যাচের সংখ্যা যেহেতু বাড়ছে, কোয়ালিটি অফ টিমসের মধ্যে যে গ্যাপটা সেটাও তো অনেকাংশে বেড়ে যায় যখন অনেক সংখ্যক দল যুক্ত হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ খেলতে। তো সেই হিসেবে পূর্বের যে রেকর্ডগুলো ছিল, যারা করেছিলেন রেকর্ডগুলো, ফর এক্সাম্পল রোনাল্ডো নাজারিও, তিনি হয়তো 14 বা 16টা গোল দিয়েছিলেন, তিনি মিরোস্লাভ ক্লোজার সাথে বোধহয় একই কাতারে ছিলেন, 15টা গোল দিয়েছিলেন, এরকম ঘটনা ঘটেছে। তো তার যে 15 গোলের অ্যাচিভমেন্ট, তিনি যেভাবে যেই অপোনেন্টের এগেনস্টে যেই কনটেক্সটে গোল দিয়েছেন, সেই তুলনায় কি এখন যে রেকর্ড ভেঙে ফেলছেন সবাই, মেসি কিংবা এমবাপে, একটু কি আনফেয়ার মনে হয় টু দোজ প্লেয়ার্স যারা একটা কম দলের ওয়ার্ল্ড কাপ, কম সংখ্যক ম্যাচ খেলে তারা এত কষ্ট করে এসেছেন, বাট এখানে কিন্তু সব রেকর্ড ভেঙে যাচ্ছে এইভাবে করে?
1: না না, আনফেয়ার আমি বলবো না, খালি সব বুঝতে হবে গোল সংখ্যাই খালি কোয়ালিটিকে ইন্ডিকেট করে না। নাজারিও রোনাল্ডোরা যখন খেলেছেন তখন ফুটবলের কোয়ালিটি অনেক হাই ছিল, অনেক বেটার ছিল এবং সেই দল একটা ড্রিম টিম ছিল তাদের, অবশ্যই বলতে হবে। এবং তারা 15 গোল করে বিশ্বকাপে রেকর্ড করেছেন, অনেক কম ম্যাচ তারা খেলেছেন এক একটা বিশ্বকাপে, এবং এখন যেহেতু দলের সংখ্যা বাড়ানো হচ্ছে অনেক বেশি ম্যাচের একই বিশ্বকাপে খেলার সুযোগ এসেছে বা হচ্ছে, আগামীতে হয়তো আগেও হবে। এবং যেটা একটু আগে তুমি বলছিলে যে এখানে যখন সংখ্যা বাড়ছে তখন কিছু নতুন অভিজ্ঞ দল তারা কিন্তু ঢোকার সুযোগ পাচ্ছে বিশ্বকাপের প্ল্যাটফর্মে, যারা কোনো দিন খেলতে পারবে বলে স্বপ্ন দেখেনি তারাও কিন্তু এসে যাওয়ার সুযোগ পাচ্ছে, এবং সেই সুযোগটা করে দেওয়া আমার মনে হয় খারাপ হচ্ছে বলে আমি বলবো না, দুটো দিকই রয়েছে। তবে হ্যাঁ, কোয়ালিটি ইনিশিয়াল স্টেজের কিছুটা তাদের খারাপ হচ্ছে, ফুটবলের কমছে, এটা বলতেই হবে, গ্রুপ পর্যায়ে হয়তো গোল বেশি হচ্ছে। তবে আমরা এবারের বিশ্বকাপে দেখেছি কিন্তু যে সাবস্টিটিউট ফিল্ড গোল, মানে যারা এসছেন তারাই কিন্তু বেশি গোল করেছেন, 60 গোল কিন্তু এই সাবস্টিটিউট যারা করা হয়েছে তারাই গোল করেছেন, 300 গোল হয়ে গেছে 103 ম্যাচে, গোলের সংখ্যাও কিন্তু অন অ্যান অ্যাভারেজ প্রায় 3 গোল করে হয়েছে। সুতরাং সব মিলিয়ে সুযোগ যখন এসছে, একটু কম বেশি দল যখন এসছে তখন গোলও বেশি হয়েছে, এবং গোলের খেলা ফুটবল, সে জিনিসটা হলে মন্দ কি, আমার মনে হয় ভালোই হয়েছে।
0: ভালোর দিকটাই আমরা আসলে দেখতে চাই, কারণ ফুটবল দিন শেষে একটা এন্টারটেইনমেন্টের জায়গা, সো আমরা গোল দেখতে পারলে তো ডেফিনেটলি খুশি হব। কল দিয়েছিলেন একজন কলার, আবারও কল দিয়েছেন, আমি সেই কলটা ধরতে চাই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি মামুন ভাই,
2: ধন্যবাদ। বিশ্বকাপ নাম আমার পুরোটা আয়োজনের সাথে আছি একদম প্রথম পর্ব থেকে। আমার একটি অনুরোধ ছিল, সেটি হচ্ছে এখানে বিশ্লেষকদের পাশাপাশি শ্রোতাদের মধ্যে থেকে যদি লাস্ট আয়োজনে একজনকে আমন্ত্রণ জানানো যেত বিষয়টি খুব সুন্দর হতো, এটি আমার একটি অনুরোধ। আর সেই সাথে আজকের প্রশ্ন হচ্ছে, গতকালকে ম্যাচ পুরোটাই দেখলাম, সেখানে প্রথমার্ধ দেখার পরে মনেই হয়নি যে ফ্রান্স কোনোভাবে এতগুলো গোল, 3টি গোল দিতে পারবে, এরকম একটা ব্যাপার। পরবর্তীতে যেটি ফেসবুক ঘেটে অনেক বিশ্লেষকদের মতামত গুলো পড়লাম, সেখানে অনেকেই এরকম একটি কমেন্ট করলো যে ম্যাচটি পাতানো ম্যাচ ছিল, যে মেসি যাতে গোল্ডেন বুটটি না নিতে পারে এমবাপ্পেকে এগিয়ে দিয়ে ইংল্যান্ডকে জয় উপহার দেয়া।
0: আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সোশ্যাল মিডিয়াতে আসলে দিন শেষে অনেক ধরনের কমেন্টই আসবে, বাট গতকালের খেলাটা আসলে দেখে মনে হয় নাই যে এখানে কোনো সেট আপ ছিল। কারণ আমার ব্যক্তিগত মতামত যদি আমি বলি, আমার কাছে মনে হয় না যে এটা কোনো সেট আপ ছিল। আমার মনে হয় যে দুই টিমই আসলে গোল করার চেষ্টা করেছেন প্রথম মিনিট থেকে, এবং ফ্রান্সেরটা সামহাও আটকে যাচ্ছিল। ইংল্যান্ড ক্রিয়েটেড বেটার চান্সেস ফার্স্ট হাফে, ফ্রান্স সেকেন্ড হাফে তাদের মতো করে সুযোগ পেয়েছে। আপনি ইংল্যান্ডের অবশ্য সিক্স যে গোলটা ছিল ওটা একটু দেখে মনে হচ্ছিল যে থামিয়ে দেয়া বোধহয় যেত, বেলিংহাম অনেক দূর অনেক ক্ষণ সময় নিয়ে ভিতরে একা ঢুকে গোল দিয়ে দিয়েছেন, ওইটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার পাওয়া গেছে যে হ্যাঁ তাকে হয়তো থামানো যেত। বাট ইংল্যান্ডকে জিতিয়ে দেবেন, ফ্রান্স আবার এমবাপের গোল অ্যালাউ করবে ফ্রান্স ইংল্যান্ড, কি মনে হয় আপনার?
1: আমার কাছে এরকম কিছু, আমি মানে আমি তো সাদা মনে খেলা দেখি, সুতরাং সাদা মনে আমরা যারা খেলা দেখছি তার আমার মনে হয় না যে এরকম কিছু এখানে দেখেছি বা এরকম কোনো গন্ধ আমি পেয়েছি। আর যে কমেন্টসের কথা বলা হলো, এটা একটা ক্লু আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার সবচাইতে বেশি, মেসির সাপোর্টার সবচাইতে বেশি, সারা বিশ্বে বর্তমানে বোধ হয় মেসির সাপোর্টারও বেশি হবে এদিক দিয়ে। এবং মেসি একটু কঠিন হয়ে গেছে তার এই গোল্ডেন বুটটা পাওয়া, সেই কারণে হয়তো অনেকে আবেগপ্রবণ হয়ে এই ধরনের একটু একটু কমেন্ট হয়তো তারা করেছেন। সুতরাং কমেন্ট অলওয়েজ ডু নট টেল দ্য ট্রু স্টোরি, এটা আপনাকে বুঝতে হবে। আপনি খেলা নিজে যখন দেখছেন নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, যারা কমেন্ট করছেন তারা তাদের এই সমস্ত কথা দ্বারা আপনার সিদ্ধান্ত প্রভাবিত হওয়া সঠিক বলে আমি মনে করি না।
0: এবং সঠিকভাবেই আমার মনে হয় পুরো পয়েন্টটাই তুলে ধরেছেন আলফাস ভাই। আমরা বেতারের যেই ফেসবুক পেজ আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, গনি ভাই যুক্ত হয়েছেন, এবং যিনি কলার ছিলেন মেহেদী হাসান মামুন তিনিও যুক্ত হয়েছেন, নিয়মিতই আমাদের সঙ্গে থাকেন। আরো একটা কল নিয়ে নিতে পারি। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম, আমি আবুল কাসেম বলছি।
0: জি,
3: বিশ্বকাপ আমরা নিয়মিত শ্রোতা, আমি প্রথমেই বাংলাদেশ বেতারের বিশ্বকাপ আমার সাথে যুক্ত টিমের সকল সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি মাসব্যাপী অনুষ্ঠানের মাধ্যমে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা ম্যাচে 10 গোল হওয়ার রেকর্ড কি এর আগে বিশ্বকাপের কোন ম্যাচে আছে কিনা? আর আর্জেন্টিনা যদি তাদের খেলাটা ধরে রাখতে পারে তাহলে আশা করি আপনি একসাথে জয় পাওয়া।
0: অনেক অনেক ধন্যবাদ, দর্শক ফোন দিয়েছেন এবং রেকর্ডের কথা বলছেন। আমরাও আসলে অনুষ্ঠান শুরুর আগে এটা নিয়ে আলোচনা করছিলাম যে এই ধরনের কোনো রেকর্ড আছে কিনা। নিশ্চয়ই আছে।
1: আমি যতদিন জানি যে 1928 সালে বিশ্বকাপ শুরু হয়েছিল, প্রথম দিকের একটি বা দুটো বিশ্বকাপে বোধহয় 11-0 গোলে বা 11-1 গোলে একটা টিম জিতেছিল, এরকম ঘটনা আছে। সুতরাং 10 গোল হয়েছে এটা নিশ্চিতভাবেই বলা যায়।
0: হ্যাঁ, তবে মডার্ন সময়ে আসলে 10 গোল হয়নি এটা বলা যেতে পারে। আমি অন্তত
1: সাম্প্রতিক অতীতে হয়নি,
0: সাম্প্রতিক অতীতে আমরা দেখিনি এরকম কিছু হতে। দারুণ আলোচনা চলছে এবং আলোচনাগুলো চলবে, আপনারা ফোন দিতে থাকবেন, আপনাদের ডেফিনেটলি প্রশ্নগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। একটা ছোট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, বিরতির একটা সময় হয়ে যাচ্ছে, আলোচনায় আসবো আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনালটা নিয়ে, এবং আপনারা নিশ্চয়ই বিশ্বকাপ দামামার সঙ্গে থাকবেন। ছোট একটা বিরতি নিয়ে ফিরছি, ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা হবে।
4: দেখ কি দারুণ পরিবেশ, মনে হচ্ছে শুধু খেলা না একটা উৎসব।
5: দোস্ত, এটাই তো বসুন্ধরা কিংস, শুধু একটা ক্লাব নয় একটা স্বপ্ন।
4: তাই নাকি?
5: হ্যাঁ, বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা স্পোর্টস সিটি করে দেখিয়েছে বাংলাদেশেও বিশ্বমানের অবকাঠামো গড়ে তুলতে পারে। আর এই যে বসুন্ধরা কিংস একাডেমি, এখান থেকেই তৈরি হচ্ছে আগামী দিনের তারকারা।
4: তাই তো, ছোট ছোট ছেলেদের চোখেও কত বড় স্বপ্ন।
5: আর এই হচ্ছে বসুন্ধরা কিংস এরেনা, প্রতিটি ম্যাচ এখানে উৎসব, প্রতিটি জয় নতুন ইতিহাস।
4: বুঝলাম, এ কারণে সবাই এত গর্ব করে বসুন্ধরা কিংসকে নিয়ে।
5: এখন শুধু দেশেই না, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের পতাকা বহন করে চলেছে বসুন্ধরা কিংস।
4: বন্ধু, তাহলে বসুন্ধরা কিংস তো শুধু একটি ক্লাব নয়, বাংলাদেশের স্বপ্ন, সম্ভাবনা আর গর্বের প্রতীক।
5: বসুন্ধরা কিংস, বর্ন টু বিট।
0: আবারও ফিরে এলাম বাংলাদেশ বেতারের বিশ্বকাপ 2026 এর নিয়মিত আয়োজন বিশ্বকাপ দামামার আজকের পর্বে। এবং আমরা বিরতির আগে আলোচনা করছিলাম ওই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড কিভাবে ফ্রান্সকে হারিয়েছে। এখন আসলে আমাদের ফোকাসটা নিয়ে যাওয়া দরকার আজকে রাতের ম্যাচটায়, দ্য বিগ ফাইনাল। 48টা দল এসেছিল ওয়ার্ল্ড কাপ জয়ের আশা ছিল হয়তো 8-10টা দলের, সেখান থেকে সব দলকে পেছনে ফেলে শেষ পর্যন্ত আর্জেন্টিনা এবং স্পেন তারা চলে আসলো ফাইনালে। লিওনেল মেসির টানা দুইবার ট্রফি জেতার একটা সুযোগ রয়েছে এবং ম্যারাডোনাকে ছাপিয়ে আর্জেন্টিনার সবচেয়ে সাকসেসফুল লেজেন্ড হওয়ার সুযোগটা তার সামনে ডেফিনেটলি চলে আসে। এবং বাংলাদেশের যেই সমর্থক গোষ্ঠী রয়েছেন যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন, তারা কিন্তু খুব আত্মবিশ্বাস নিয়ে বলছেন যে এই ম্যাচটাও আর্জেন্টিনার পক্ষে যাবে এবং তারাই ট্রফিটা জিতবে। বিরতির আগে এক দর্শকও ফোন দিয়ে সেই একই শুভকামনা জানালেন আর্জেন্টিনাকে। তাদের এই পাথওয়েটা টু দ্য ফাইনাল আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
1: আমরা দেখেছি যে আর্জেন্টিনা ইনিশিয়ালি যে গ্রুপে ছিল সে গ্রুপটা কিন্তু সহজ ছিল এবং সেখানে কোনো সিডের টিম ছিল না,
0: আলজেরিয়া, অস্ট্রিয়া, উজবেকিস্তান,
1: ইয়েস। এবং তারপরে যারা না রাউন্ড অফ 16 এসেও তাদের যে খেলাগুলো পড়লো সেখানেও কিন্তু টপ 15 র্যাঙ্কিং এর কোনো টিমের সাথে
0: খেলতে হলো না, এরপর মিশর, তারপরে সুইজারল্যান্ড।
1: তো হ্যাঁ, তো সুতরাং এভাবেই তাদেরকে আমার মনে হয় একটা লাইন আগের থেকেই করা হয়েছিল। আমার মনে হয় সবসময় এটা করা হয় যারা রেনিং চ্যাম্পিয়ন থাকে তাদেরকে যাতে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, কমিটি বা সবাই চিন্তা করে যে তাদের তারা থাকলে টুর্নামেন্ট একটু বেশি আকর্ষণীয় থাকবে, এরকম হতে পারে। আই ডু নট নো, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, কিন্তু আমার মনে হয় তারা একটা সহজ পথ পেয়েছে। তাদের পথটা কিন্তু সহজ ছিল টিল দে ফেস ইংল্যান্ড, এর আগে পর্যন্ত কিন্তু তাদের বেশ সহজ পথ দিয়েই তারা উঠে এসছে। তবে ইংল্যান্ড সাথে তারা কিন্তু বেশ কৃতিত্বের সাথে খেলেই জিতেছে, এই কথা আমি বলবো। অ্যান্ড ইংল্যান্ডের যদি হারের কারণ আমাকে প্রথমে এক কথায় বলতে হবে, আমি বলবো টুকেল, মানে কোচ নিজে হাতে ধরে দলটাকে হারিয়ে দিয়েছে। তো এই হচ্ছে এক সোজা কথা। তারপরে তারা ফাইনালে, এবং ফাইনালে আমার মনে হয় নিরপেক্ষতা থাকবে এবং ফাইনালে নিশ্চয়ই একটা ভালো ফুটবল ম্যাচ হবে। এখানে দুটি দলই খুব যোগ্য দল এবং দুটি দলেরই কিন্তু লক্ষ্য হচ্ছে এবারে চ্যাম্পিয়ন হওয়া। আমরা দেখেছি খুব গুটি গুটি পায়ে কিন্তু স্পেন এগিয়েছে, খুব বড় বড় মার্জিনে তারা কিন্তু ডিফিট করার চেষ্টা করেনি। এবং আমরা সবাই জানি যে স্পেন টুকিটাকা ফুটবল এবং তার সাথে মানে ইউরোপিয়ান ফুটবল মিক্স করে খেলার একটা অভ্যেস তারা করে নিয়েছে এবং এটা তাদেরকে পে অফ করছে। তারা সবচেয়ে বেশি পাসিং করে, 600-700 পাস করে একটা ম্যাচের মধ্যে, এবং সেখানেও অ্যাকুরেসিও তাদের কিন্তু 96-97% পাসের। সুতরাং এই জিনিসগুলো কিন্তু তাদেরকে মাঠে মিডফিল্ডটাই ডোমিনেট করার একটা সুযোগ করে দেয়। এবং যতক্ষণ পর্যন্ত তারা তোমরা বল ধরে রাখতে পারবা ততক্ষণ পর্যন্ত অপোনেন্ট কিন্তু আর অ্যাটাকও করতে পারবে না। সুতরাং বলটা নিজের পজিশনে রাখতে পারাটাই সবচেয়ে বড় খেলা, সেই জায়গায় কিন্তু তারা এগিয়ে আছে আমি বলবো। এবং তারা একেবারে নিশ্চিত সুযোগ সৃষ্টি করেই কিন্তু গোলে মারার চেষ্টা করে। অ্যাটেম্পট টু দি গোল হয়তো সংখ্যা কম হতে পারে, কিন্তু সেটাকে কনভার্ট করার সংখ্যা তাদের খুব বেশি। সুতরাং এই পলিসি নিয়ে আমার মনে হয় আমরা ফাইনালও তাদেরকে খেলতে দেখব। পক্ষান্তরে আর্জেন্টিনার আমরা জানি যে সবচেয়ে ভালো দিক যেটা আমি বলবো যে স্কালোনি সে তার বেঞ্চে যারা বসে যাদেরকে বসিয়ে রাখা হয়েছে তারা কতটা যোগ্য এবং কোন সময় ঠিক তাদেরকে মাঠে নামালে কত মিনিটের ভিতরে তারা কতটা এফিসিয়েন্সি তাদের দিয়ে খেলতে পারবেন এই অঙ্কগুলো তাদের খুব ভালো জানা আছে। এবং সেই কারণেই কিন্তু মানে আমি বলবো যে খুব বেশি সিডেড একটা টিম না এই টিমে, কিন্তু খুব নাম করা প্লেয়ারের সংখ্যা খুব বেশি নেই, অনেক কিন্তু নতুন প্লেয়ারও কিন্তু এখানে দু একজন আছেন, কিন্তু যারা পুরনো তাদেরকে ফুল টাইম না খেলিয়ে বদলি খেলোয়াড় হিসেবে খেলিয়ে খুব ভালো রেজাল্ট তাদের কাছ থেকে আদায় করে নিচ্ছেন। তো এই জিনিসগুলো স্কালোনি এখন পর্যন্ত খুব ভালো ছকে কে করছেন, তার একটা অ্যানালিস্ট রয়েছে, সেই টিমটাও তাকে খুব ভালো সাহায্য করছে এবং সেই কারণে কিন্তু তারা ম্যাচগুলো জিতে আসছে। সুতরাং ফাইনাল ম্যাচ দুটো দুই রকম দল নিয়ে আসবে এবং এটা খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, এ কথা অবশ্যই বলতে হবে। কে জিতবে আমার মনে হয় টাইম উইলসে, অপেক্ষা করেন, রাতের খেলা যখন হবে তখনই সেটা পেয়ে যাবেন আপনারা।
0: তবে আপনার কাছ থেকে আমি একটা প্রেডিকশন নিব শোটা শেষ হওয়ার আগে, সেটা আপনাকে জানিয়ে রাখতে পারি। বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে যারা যারা যুক্ত রয়েছেন এবং সেই সাথে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে যারা যুক্ত রয়েছেন তাদের সঙ্গে একটু তাদের কমেন্টগুলো একটু দেখে আসতে পারি। দিন মাহমুদ আখন, তিনি ঢাকা থেকে আছেন, বলছেন আর্জেন্টিনার প্রতি তার শুভকামনা রয়েছে। মেহেদি হাসান মামুন রয়েছেন আমাদের সঙ্গে, ইয়াসিনুল্লাহ শিশির রয়েছেন এবং তিনি বলছেন যে গোলের বন্যা হয়েছে এবং সে কারণে তার ভালো লেগেছে ম্যাচটা। সেই সাথে ইয়াসিনুল্লাহ শিশির, শিকদার হাসান, তিনিও মাগুরা থেকে যুক্ত আছেন, থাকবেন আমাদের সঙ্গে। নিশ্চয়ই এই আয়োজনটা আপনাদের ভালো লেগেছে, পুরো মাসব্যাপী বাংলাদেশ বেতারের স্পেশাল আয়োজনটা ছিল বিশ্বকাপ নিয়ে। লিওনেল মেসিকে নিয়ে আসলে আলাদা করে একটা আলোচনা করতেই হবে, কারণ তিনি আসলে 2014 পর্যন্ত যখন খেলেছেন, 2006-10-14 একরকম ছিল। অনেক সময় বলা হচ্ছিল যে ওইটাই তার ক্যারিয়ারের প্রাইম টাইম, যখন তিনি মেসির বেস্ট ভার্সনে ছিলেন, সবচেয়ে বেশি দ্রুত গতিতে দৌড়াতেন, সবচেয়ে বেশি ড্রিবল করতেন, বছরে সবচেয়ে বেশি গোল করতেন তার ক্লাব দলের হয়ে। কোনো এক কারণে জাতীয় দলে তিনি ক্লিক করছিলেন না, ম্যারাডোনা হেড কোচ থাকার পরেও 2010-এ পারলেন না, 14-তে ফাইনালে গিয়ে হারলেন, তো একটা পর্যায়ে রিটায়ারমেন্টেই চলে গেলেন 16-তে, 10 বছর আগের ঘটনা। তো ওই একটা ঘটনা যে রিটায়ারমেন্ট থেকে আবারও যে ফিরে আসা বা ন্যাশনাল টিমকে কিছু দেবেন, ওই তাগিদটা যে অনুভব করেছেন, আপনার কি মনে হয় যে ওই একটা সিদ্ধান্তই আর্জেন্টিনার ফুটবলের লেগেসিটাই আসলে চেঞ্জ করে দিয়েছে? তিনি যদি রিটায়ারমেন্টে যেতেন তাহলে কি আসলে এই সাকসেসটা আর্জেন্টিনাও পেত দল হিসেবে?
1: খুব ভালো একটা প্রসঙ্গ আমার মনে হয়। আমি এই প্রসঙ্গে বলার সুযোগ খুব আসে না, যেহেতু একটা সূত্রপাত হয়েছে। আমি বলি আর্জেন্টিনার আমাদের বিশ্বকাপের ফুটবল কিন্তু আগে আমি বলেছি যে 1928 সাল থেকে শুরু হয়েছে, প্রায় 98 বছর হয়ে গেছে। নেক্সট ওয়ার্ল্ড কাপ হওয়া মানে 100 বছর হবে, এবং সেটা নিয়ে উদযাপনের পরিকল্পনাও কিন্তু অনেক কিছু হচ্ছে। তো এর ভিতরে যদি স্টোরি বা হিস্ট্রি আমরা একটু ঘেঁটে দেখি, তাহলে দেখব যে 50-এর দশক থেকে শুরু করে 70-এর দশক পর্যন্ত ব্রাজিল একবার ডমিনেট করে গেছে, আবার 80-এর মাঝামাঝি সময় থেকে এসে 2000 পর্যন্ত, লাস্ট যে 2002 সালে ট্রফি নিল সেই পর্যন্ত কিন্তু আবার আর্জেন্টিনা এই ব্রাজিল এটাকে ডমিনেট করে গেছে। কিন্তু আর্জেন্টিনা যখন ম্যারাডোনা এসেছিল প্রথম, আমার মনে হয় তখন আর্জেন্টিনা দলের পক্ষে সাপোর্ট সংখ্যা বেড়েছে। ম্যারাডোনা নিজস্ব কৃতিত্বে অনেক বেশি কৌশলগত দিক দিয়ে ফুটবলের অনেক উৎকর্ষতা তিনি দেখেছেন, আবার হ্যান্ড অফ গড করে তিনি গোলও করেছেন, বিশ্বকাপ তার সময় একবার জিতেছে। এই ম্যারাডোনা রেড কার্ড খেয়ে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেছেন, এই ঘটনাও কিন্তু ঘটেছে। এবং ঠিক তার কেরিয়ার শেষ হতে না হতেই কিন্তু আমরা মেসিকে আসতে দেখেছি। সুতরাং এই যে একটা সাকসেস স্টোরি তখন থেকে শুরু হয়েছে যে এই দলটা বড় দলকে হারাতে পারে, বড় দল বিশ্বকাপ জিততে পারে, এটা কিন্তু ঠিক কন্টিনিউয়াসলি ওটা কন্টিনিউ করে গেছে। মেসি আসার পরে বিশ্বকাপ জেতার মতন করে খেলেছেন, খেলতে পারেননি, রিটায়ারমেন্টে চলে গেছেন, হয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে সেখান থেকে আবার ফিরে এসছেন, এসে কিন্তু সাকসেস স্টোরি তৈরি করা শুরু করেছেন। একবার বিশ্বকাপ তিনি গতবার জিতেছেন, এবারে হয়তো জেতার প্রায় কাছাকাছি রয়েছেন, হয়তো জিতে যেতেও পারেন, অনেকগুলো গোলও তিনি কিন্তু ইতিমধ্যে করেছেন। সুতরাং এই কারণে বর্তমান প্রজন্ম কিন্তু এই আর্জেন্টিনা এবং মেসিকে আর ম্যারাডোনাকেই দেখছে, ফলে আর্জেন্টিনার সাপোর্টারের সংখ্যা আমার মনে হয় সেই কারণেই একটু বেড়েছে, এই দলটা পপুলার হয়ে গেছে সেই কারণে। কিন্তু গ্লোবালি যদি ইতিহাসটা দেখা হয় বিশ্বকাপের, সেখানে কিন্তু অন্য স্টোরি কিন্তু পেছনে রয়েছে, বিহাইন্ড ইট। এবং সেই জন্যই আমার মনে হয় আমরা জানি যে 5 বার কিন্তু ইতিমধ্যেই ব্রাজিল বিশ্বকাপ জিতে নিয়েছে, হেক্সা তারা করতে পারছে না, বারবারই চেষ্টা করছে, কিন্তু জেতার মতন দল নিয়ে তারা এবার বিশ্বকাপ খেলতে আসেনি। এই কথা কিন্তু আমি শুরুতেই বলেছি, এই টুর্নামেন্ট যখন শুরু হয়েছিল তখনই বলেছি যে মাঝমাঠ ভালো না হলে বিশ্বকাপ জেতা যায় না, এবং ব্রাজিলের মাঝমাঠে কিছুই ছিল না, নো সাবস্টেন্স। সুতরাং সেদিক দিয়ে যদি চিন্তা করতে হয় তাহলে আবারও ফিরে আসতে এই জায়গায় মাঝমাঠ কিন্তু সবচেয়ে ভালো আমার মনে হয় ফ্রান্সের, এবং খেলছে ভালো আমি বলবো আর্জেন্টিনার, সেখানে কিন্তু পরিবর্তন করিয়ে মাঝমাঠটাকে শক্ত রাখা হচ্ছে। এবং আরেকটা টিমের মাঝমাঠ সবচেয়ে ভালো ছিল, সেটা আমাদেরকে সবচেয়ে বেশি কি বলবো হতাশ করেছে, সেটা হলো পর্তুগাল। পর্তুগালের কিন্তু মাঝমাঠটা খুবই ভালো ছিল, কিন্তু তারা ঠিক বিগ স্টেজে এসে ঠিক মতন খেলতে পারেনি, নিজেদের ভিতরে কোঅর্ডিনেশনেরও বেশ কিছু অভাব আছে আমার মনে হয়, একে অপরকে সাপোর্টও করে নাই, সেই জন্য কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে বেরিয়ে যেতে হয়েছে।
0: তো আমরা এই আলোচনায় কন্টিনিউ করব, আপাতত দর্শকদেরকে জানিয়ে দিতে পারি যে আমরা বাংলাদেশ বেতারের অডিও ফ্রিকোয়েন্সি থেকে বিদায় নিচ্ছি।

0: থাকে থাকে বন্যার ফলে খাবার পানি দূষিত হয়।
1: এতক্ষণ শুনলেন ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 উপলক্ষে বাংলাদেশ বেতার আয়োজিত বিশেষ অনুষ্ঠান বিশ্বকাপ দামামা। সঞ্চালনায় ছিলেন আহমেদ বিন পারফেজ। সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, নির্দেশনায় ও তত্ত্বাবধানে ডক্টর মোহাম্মদ নাজমুল হুদা, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ তারেক হোসেন শিমুল। বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
3: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
2: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
3: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
2: আচ্ছা,
4: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
2: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
3: আসসালামু আলাইকুম।
4: ওয়ালাইকুম আসসালাম।
2: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
4: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
3: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
2: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
4: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে, এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
3: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
2: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
2: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে,
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
2: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
5: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
1: যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। হেথা সবে সমপাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি।
6: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান, শিল্পী মনির খান ও সহশিল্পী বৃন্দ। গানের কথা লিখেছেন মুন্সী ওয়াদুদ, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: জুলাই অভ্যুত্থানের গানটি শুনলেন মনির খান ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
2: হয় ইমাম সাহেব, হয়।
1: তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন, কোন বলেন।
1: শুনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়ও নয়। শোন মর্তের জীব, অন্যের যত করবে পীড়ন, নিজের হবে তত ক্লীব। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে যায়, আর তখনই তার নাম হয় অবমাননা। ভালোবাসাকে যে জীবনে অপমান করে, সে জীবনে আর ভালোবাসা পায় না। ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনা এবারে রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী আফরোজা ইয়াসমিন।

0: প্রিয় শ্রোতা, আফরোজা ইয়াসমিনের কণ্ঠে পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন।
1: বন্যার ফলে খাবার পানি দূষিত হয়, জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি ব্যবহার করুন অথবা খাবার পানি ফুটিয়ে পান করুন। এছাড়া পানি শোধক ট্যাবলেট দিয়েও পানি বিশুদ্ধ করে নেওয়া যায়। ঘরের ভিতরে ও বাইরে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করুন, বিশেষ করে মলত্যাগের স্থান ও নর্দমা যাতে পচনশীল হয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। খাদ্যদ্রব্য ঢেকে রাখুন, বাজারের খোলা ও মাছি বসা খাবার খাবেন না।
0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সঞ্জিদা সুলতানা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল আয়োজিত জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন। স্থানীয় সরকার মন্ত্রী জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান। তিনি বলেন, একদলীয় শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের লুটপাট স্বল্প সময়ে মেরামত করা সম্ভব নয়, তবে সেই কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে ৫ জন শহীদ সাংবাদিক পরিবারকে নগদ ১,০০,০০০ টাকা ও সম্মাননা দেওয়া হয়। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত ৪ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। বিশ্বকাপ ফুটবল খেলা দেখানোর আগনামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ২০২২ সালে বিশ্বকাপ খেলা দেখানোর নামে ১৪০ কোটি টাকা লুটপাট করা হয়। তিনি বলেন, এ বিষয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন দুদক। জহিরুদ্দিন স্বপন বলেন, এবছর বিশ্বকাপ ফুটবল সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, কেননা কোনো ধরনের দুর্নীতি বা মধ্য স্বত্বভোগী ছাড়াই ফিফার কাছ থেকে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব নিশ্চিত করে বর্তমান সরকার। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশিত সাংবাদিক নীতিমালা নিয়ে খুব শীঘ্রই ইতিবাচক সংবাদ দেওয়া হবে। ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ ৪১ জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। তিনি বলেন, তদন্তে এখন পর্যন্ত শুধু ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য মিলেছে, তবে তদন্তের কাজ চূড়ান্ত পর্যায়ে থাকায় প্রকৃত নিহতের সংখ্যা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ সময় ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলার খবর। ক্রিকেট। বুলাওয়েতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-২০ ক্রিকেট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে স্বাগতিক জিম্বাবুয়ে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৮ ওভারে ৪ উইকেটে ১২৯ রান করেছে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করছে। ৩ ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ ২টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান।

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: তোমার একটু ওই যে পারুবু রুবালি একটু মিনাকে একটা ধন্যবাদ দাও।
2: আমাদের সাথে সাক্ষাৎ হলো,
3: কোন বিশেষ কোন উদ্দেশ্য আছে ভাই?
0: এই যে তাকে দেখে বুঝাই যাচ্ছে সে বন্ধের পানি সাপটি আসছে।
3: বন্যার পানি না সাঁতরাইলেও অনেক কষ্ট করতে করতে আসছি।
2: কিরকম?
3: আরে বুয়ার কইও না, খেতে কাজ করতে করতে দেরি হয়ে গেছে বুঝছো। আসার সময় দেখি যে ওই যে ওই গাবি গরুটা ছাড়া কার ক্ষেত খায় কার ফসল খায় দৌড়ি যে একটা গাছের সাথে বাঁধে থুয়ে দৌড়িতে দৌড়িতে আসরে আসলাম। আসরে না আসলে তার ভালো লাগবে না।
2: আবার আমরা
3: যে কোন বিপদে পড়ছি সেই জন্য আসরে আসি নাই। আর আমারও মনটা ভালো লাগে না তোমাদের সাথে বিকালবেলা এই যে গল্প করি, বিভিন্ন বিষয়ে শিখি, কৃষিকাজে বিভিন্ন বিষয়ে।
0: তোমার গরু বান্ধব দরকার, তোমার গরু তোমার সাথে যথেষ্ট ভদ্র আছে।
3: ভদ্র আছে না?
0: হ্যাঁ, তো তুমি একটু নিজে একটু বান্ধব হও, এই যে তুলার মতো ঘোরাঘুরি না করে একটু নিজে বান্ধব হও। তবে যেটা কথা বলছিলাম যে সেটা হচ্ছে যে যে বন্যা জানি যে বন্যার
2: হচ্ছে
0: কোথাও, তবে কোথাও কোথাও আবার উন্নতি হচ্ছে, কিন্তু এই সময় সবচেয়ে বেশি ক্ষতি হয় আমাদের ফসল এবং মাছের, তাই না? তো এই মাছ এবং ফসল বাঁচানোর জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার আমরা সবসময় বলে আসছি, এখনো বলছি যে যাদের ধান মোটামুটি পেকে গেছে 80% বা 70%, সেগুলো কেটে ফেলা ভালো। তারপরে মাছের পুকুর থেকে যাতে মাছগুলি চলে না যায় পুকুরের চারদিকে জাল দিয়ে তারপরে বন্যার পানি নেমে যাওয়ার পরে কিন্তু আরো বেশি, তখন কিন্তু আরো বেশি কাজ, আরো বেশি সতর্ক থাকতে হবে। কারণ বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কিন্তু কিছু রোগ ব্যাধি সৃষ্টি, সে রোগ ব্যাধিগুলি যেমন আমাদের ক্ষতি করবে তেমনি ফসলে তেমনি গবাদি পশুদের ক্ষতি করবে। তখন কিন্তু দ্রুত এই যে পরিষ্কারের ব্যবস্থাগুলি
2: করতে হবে, সবাই একসাথে করণ লাগবে।
0: তো পরিষ্কার করতে গিয়ে আমরা তো যেহেতু আমরা কৃষক, চাষবাসই আমাদের কাজ, আমাদের ফসল বাঁচানোর জন্য কত কিছু আমাদের করতে হয়। বন্যার সময় তো ক্ষতি হয়, এছাড়া কিন্তু অন্য সময় কিন্তু ফসলের কীটনাশক নিম তেল তৈরির পদ্ধতি এবং ব্যবহার। খেয়াল করছো জৈব কীটনাশক কিন্তু
2: নিম তৈরি?
0: হ্যাঁ, জৈব কীটনাশকের যে সুবিধা হচ্ছে এটা কোনো ক্ষতিকর দিক নাই, তাই না?
2: তেলটা বানাবো কেমন? বাড়িতে তো নিম গাছ আছে, কিন্তু কর্মটা কেমন?
3: এই নতুন শুনি অবাক হয়ে গেল, নিম গাছে তেল হয়?
0: হ্যাঁ, কিন্তু এই তেল আবার তুমি ওই শরীরে মাখার জন্য না, বুঝছো?
2: খাওয়ার জন্য,
3: পোকামাকড় মারার জন্য।
2: নিম গাছে তো আমার আছে,
0: আবার একটু ভালো করে শুনে বেশি। হ্যাঁ,
3: আমি খাইলে আমি মারা যেতে পারি, এটা আগে তাড়াতাড়ি শোনাও।
0: তো সেটা হচ্ছে আমরা প্রথমে শুনবো জৈব কীটনাশক নিম তেল তৈরির পদ্ধতি ও ব্যবহার একটা সাক্ষাৎকারের মাধ্যমে।
2: আচ্ছা,
4: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম ভিত্তি হলো কৃষি, আর পরিবেশ বান্ধব কৃষি এখন সময়ের দাবি। আর সেই পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করতে আমাদের দরকার জৈব কীটনাশকের ব্যবহার। আর তারই নিমিত্তে আজ আমরা আলোচনা করব জৈব কীটনাশক হিসেবে নিম তেল তৈরির পদ্ধতি ও এর ব্যবহার সম্পর্কে। এই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
5: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
4: প্রথমে আপনার কাছে জানতে চাই, নিম তেলকে কেন জৈব কীটনাশক বলা হয়?
5: নিম তেল প্রাকৃতিক উৎস থেকে তৈরি এবং এতে কোনো ক্ষতিকর রাসায়নিক নেই। এটি কীট পতঙ্গ দমন করে, কিন্তু মানুষ, গবাদি পশু ও উপকারী পোকামাকড়ের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। এই কারণেই নিম তেলকে জৈব কীটনাশক বলা হয়।
4: আপনি বললেন যে নিম তেল কীট পতঙ্গ দমন করে, এটা আসলে কিভাবে কীট পতঙ্গ দমন করে সে বিষয়ে যদি আমাদের বলতেন।
5: যে নিম তেলে থাকা অ্যাজাডিরাকটিন নামে একটি উপাদান আছে, সেটি পোকামাকড়ের খাদ্য গ্রহণ বৃদ্ধি এবং বংশবিস্তার ব্যাহত করে, ফলে পোকা ধীরে ধীরে দুর্বল হয়ে মারা যায় অথবা ফসলের ক্ষতি করতে পারে না। এছাড়াও নিমে থাকা সেলানিন, মেলানট্রিওল ও নিমবিন নামক উপাদানগুলো পোকামাকড়ের খাদ্য গ্রহণ বাধাগ্রস্ত করতে পারে। কীটনাশক হিসাবে নিম সাধারণত এফিট, মিলিবাগ, মাইট, থ্রিপস এবং হোয়াইট ফ্রাইয়ের মতো নরম দেহের পোকামাকড়ের সংস্পর্শে আসলেই মেরে ফেলে।
4: এবারে আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষিজীবী ভাই বোনেরা কিভাবে ঘরে বসে সহজেই নিম তেল তৈরি করতে পারবেন।
5: ঘরে নিম তেল তৈরির একটি সহজ পদ্ধতি রয়েছে। প্রথমে পাকা নিম বীজ সংগ্রহ করে পরিষ্কার করতে হবে। এরপর রোদে ভালোভাবে শুকিয়ে খোসা ছাড়িয়ে বীজ গুঁড়ো করে নিতে হবে। সেই গুঁড়া থেকে ঠান্ডা প্রেস বা পেশাই যন্ত্রের মাধ্যমে তেল বের করা যায়। গ্রাম পর্যায়ে সাধারণত কাঠের গানি ব্যবহার করেও নিম তেল তৈরি করা সম্ভব।
4: কেউ যদি নিজে নিম তেল তৈরি করতে না পারে সেক্ষেত্রে সে কি করবে?
5: সেক্ষেত্রে বাজারে পাওয়া মানসম্মত নিম তেল ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই নিশ্চিত করতে হবে যেন সেটি খাঁটি ও রাসায়নিক মুক্ত হয়।
4: এখন আপনার কাছে জানতে চাই যে ফসলে নিম তেল ব্যবহারের সঠিক নিয়ম কি?
5: সাধারণত এক লিটার পানিতে 3-5 মিলিলিটার নিম তেল মিশিয়ে স্প্রে করা যায়। তেল ভালোভাবে পানিতে মেশানোর জন্য অল্প পরিমাণ তরল সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা যেতে পারে।
4: এবারে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে যদি বলতেন যে নিম তেল কোন কোন ফসলে ব্যবহার করা যায় এবং কখন এটি স্প্রে করা সব থেকে ভালো।
5: নিম তেল ধান, সবজি, ফলের বাগান, ডাল ও তেল বীজ ফসলে ব্যবহার করা যায়। বিশেষ করে জাপ পোকা, সাদা মাছি, থ্রিপস, লিফ মাইনার সহ বিভিন্ন চুষে খাওয়া পোকার বিরুদ্ধে এটি বেশ কার্যকর। সাধারণত যে কোনো কীটনাশক বিকেলের দিকে স্প্রে করা ভালো, তবে ভোরের দিকেও স্প্রে করা যেতে পারে। এতে সূর্যের তাপ কম থাকে এবং তেলের কার্যকারিতাও বেশি থাকে।
4: এবারে আপনার কাছে জানতে চাই যে নিম তেলের ব্যবহারে কোনো সতর্কতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা?
5: হ্যাঁ, অবশ্যই। নির্ধারিত মাত্রার বেশি নিম তেল ব্যবহার করা উচিত নয়। এছাড়া স্প্রে করার সময় চোখ ও ত্বক রক্ষার ব্যবস্থা নেওয়া উচিত। বৃষ্টির ঠিক আগে স্প্রে না করাই ভালো।
4: এখন যদি একটু বলতেন যে রাসায়নিক কীটনাশকের তুলনায় নিম তেলের প্রধান সুবিধাগুলো কি কি?
5: আমি যেমন আগে বলছিলাম যে নিম তেল পরিবেশ বান্ধব, মাটির উর্বরতাও এটি নষ্ট করে না এবং ফসলে বিষাক্ত অবশিষ্টাংশও রাখে না। দীর্ঘমেয়াদে এটি কৃষি ও মানব স্বাস্থ্যের জন্য অনেক বেশি নিরাপদ।
4: সবশেষে আপনার কাছে জানতে চাই যে আমাদের কৃষক ভাইদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা?
5: আমি কৃষক ভাইদের বলবো, সম্ভব হলে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব পদ্ধতির দিকে চলে আসুন। নিম তেল নিয়মিত এবং সঠিকভাবে ব্যবহার করলে কম খরচে নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হবে।
4: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই চমৎকার তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
0: কি শুনলে তো
2: মেলা কিছু জানলাম বাবুল ভাই।
0: দেখো যে রাসায়নিক ব্যবহার যে কিছু তো ক্ষতি আছে, কিন্তু এই যে জৈব কীটনাশক যদি আমরা ব্যবহার করি কোনো ক্ষতি নেই, মাটির ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয় না, নিজেদের ক্ষতি হয় না,
2: আবার পয়সাও বাঁচে।
0: হ্যাঁ, তো এটা মনে করো যে আমরা অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করবো।
2: হ্যাঁ, ঠিক
0: আছে। নিম তেল ব্যবহার করে আমরা কীটনাশক, নিম তো তিতা, তিতা তাই না? তিতা আমরা খাইতে পারি না, সহ্য হয় না, কীটনাশক কেমনে খাইবো? ওদেরকে খাওয়া যাও, ব্যাস কীটনাশক কেমনে পালাইবো?
2: রাসায়নিক কীটনাশকের কথা চিন্তাই করা যায়।
0: হ্যাঁ, সবকিছু তো আমাদের
2: মাথায় রাখতে হবে জৈব কীটনাশক।
0: হ্যাঁ, জৈব কীটনাশক এবং অন্যান্য ফসলের ক্ষেত্র আমাদের জৈব সার, এগুলো আমাদেরকে বেশি মাত্রায় ব্যবহার দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে,
2: যেটা কোনো ক্ষতি না করে।
0: ক্ষতি না করে, ক্ষতি হলে ফসলের ক্ষতি মানে আমাদের ক্ষতি, মানে ফসলটা থেকে আমরা খাদ্য গ্রহণ করি,
2: আমাদের আয় উপার্জন তো এটা থেকে।
0: হ্যাঁ, তো ক্ষতির দিকে যাবো কেন? গান শুনবো, বুঝছি তো। আচ্ছা, তোমার মনটা একটু বিষাদে ভরে আছে, একটু বুঝতেছি।
2: একটু গান শোনো।
0: হ্যাঁ, ঠিক আছে,
2: তাহলে মন ভালো।
0: তুমি একলা শুনবে,
2: গান সবারই ভালো লাগে, সকলেই শুনি।
0: তুমি একলা গান শুনবে, আমি শুনবো, আমাদের শ্রোতারা শুনবে।
2: তো চলো
0: সবার জন্য একটা আমরা কৃষি বিষয়ক গান শুনি।
2: আচ্ছা।

0: একেবারে মাথা দোলানো একটা গান শুনলাম
1: তাই সুন্দর গান।
0: গানের মধ্যে কিন্তু কিছু মর্ম কথাও ছিল।
1: হ্যাঁ, ওই যে মশলার কি গুণাগুণ সব গানের মধ্যে আমি শুনলাম।
0: মশলা না, তুমি শুনতে ভুল করছো।
2: গানের
1: সুরটা খুব চমৎকার ছিল, তুমি মাথা দুলাইছি খালি খালি। গানের সুর শুনে ছোট কালের কথা মনে পড়ে গেছে।
2: আসার সময় কইল না যে গরু ডারে কোথায় পাইন দেখি আইছে, গরু আবার কই যায়, সন্ধ্যা হয়ে যেতেছে, হে গরুর চিন্তায় গানের কথা শুনে নাই। আচ্ছা বাবুল ভাই,
0: গরু বাইন্ধে রাখছো ভালো কথা, বলতেছে গানটা কে গাইছে, তবে তুমি একটু ভাই নিজে সুন্দরে বাসায় ঢুকে পড়ো, কারণ রাতের বেলা তুমি হাঁটতে গিয়ে কেউ তো তোমার টের পাইবে না তুমি হাঁটতেছো।
1: বাংলাদেশের মানুষের তো বোকা আছে, গরু এত লম্বা হয়
2: মিয়া,
0: আমি কি বুঝেছি সে বুঝছে আর তোমার না বুঝলো চলবে। তো সব গানটাকে গাইছেন, গানটার শিল্পী ছিল লিপিকা আলসার, গীতিকার নুরুল ইসলাম, সুরকার মোহাম্মদ সাকাত হোসেন। আচ্ছা এবার আসো, খুব তো আম খাইলা, আম তো আস্তে আস্তে আস্তে
1: এখনো তো আছে অনেক,
0: আস্তে আস্তে বিদায় নিচ্ছে।
2: বিদায়
0: নেওয়ার পরে কি গাছটা কাটে ফেলবে?
2: না, কোনোদিন
1: আগামী বছর আবার খাওয়ার জন্য গাছের পরিচর্যা করতে হবে। সেই বুঝতেছো না, পরিচর্যা গাছের সে শুকনো ডাল কাটে দিতে হবে, তারপর নষ্ট পাতা ঝরাইতে হবে, কাজে কোনো ভাইরাস রোগ জীবন আছে কিনা দেখতে হবে, তারপরে আগামী বার আবার
0: বিশেষজ্ঞ গাছের।
1: আমি বিশেষজ্ঞ না, বিশেষজ্ঞ হলে যা তুমি কিছু বিশেষজ্ঞ ভাই নিয়ে আসো না, এগো কাছ থেকে শুনতে হবে না।
0: তোমার পরামর্শটা আপাতত তোমার কাছে থাকো, বুঝছো? আসলে ডাল কাটতে গিয়ে তুমি না পুরো গাছ কাটে ফেলো, এটা একটা সন্দেহের ব্যাপার আছে, বুঝছো?
1: এত ভুল করি না, এখন ভেষজ ভাইরে নিয়ে আসছো, আম গাছের পরিচর্যা শোনাবো নাকি?
0: হ্যাঁ, এই শোনাবো, কিন্তু আম গাছ তো অনেক বছর বাঁচে, একবার তো ফল দেওয়া শেষ নয়, তাই না? দেখুন আজকে আমরা শুনবো আম সংগ্রহ পরবর্তী গাছের পরিচর্যা কিভাবে করব, ঠিক আছে? আসো তাহলে শুনে নেই।
3: সম্মানিত কৃষক কৃষাণী ভাই বোনেরা, আজকের কথিকার বিষয় আম সংগ্রহ পরবর্তী গাছের পরিচর্যা। আম আমাদের দেশের একটি জনপ্রিয় পুষ্টিকর ফল, আমকে ফলের রাজা বলা হয়। আম কাঁচা ও পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। কাঁচা আম থেকে আমচুর, আচার, চাটনি এবং পাকা আম থেকে আমসত্ত্ব, জুস, কেচাপ, জেলি, মোরব্বা তৈরি করা যায়। পাকা আম এবং প্রক্রিয়াজাত আম বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আম একটি উচ্চমূল্য ফসল হিসাবে চাষ করা হয়, তবে রপ্তানিযোগ্য আম অবশ্যই মানসম্মত এবং পরিমিত মিষ্ট হতে হবে। আমের জন্য সবসময়ই শুষ্ক আবহাওয়া দরকার। আমের পুষ্পায়ন এবং ফল ধারণের জন্য সময় ঠান্ডা আবহাওয়া দরকার হয়। ফলের পরিপক্কতার জন্য গরম আবহাওয়া দরকার হয়। আম গাছে মুকুল আসার সময় আকাশ বেশ পরিষ্কার এবং কুয়াশা মুক্ত থাকা দরকার। আম চাষ করে ভালো ফলন পেতে হলে মুকুল আসার প্রায় এক মাস আগ থেকে ফলের পরিপক্কতা পর্যন্ত প্রতিটি ধাপে প্রয়োজনীয় যত্ন পরিচর্যা করতে পারলে আশানুরূপ ফলন পাওয়া সম্ভব। আম গাছের চারা রোপণের দ্বিতীয় বছর বাগান সৃজনের উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখে ডাল ছাটাইয়ের মাধ্যমে গাছের একটি সুগঠিত কাঠামো দিতে হবে, যাতে গাছটি ভবিষ্যতে ভালো ফলন দিতে পারে। চারাগাছ ছাটাইয়ের পর প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। গাছ থেকে পরিপক্ক অথচ সবুজাভ শক্ত আম সংগ্রহ করতে হবে, যাতে পরিবহন অন্তে ভোক্তার নিকট পৌঁছা পর্যায়ে কাঙ্ক্ষিত পরিপক্কতা এবং রং লাভ করে। গাছ থেকে আম সংগ্রহের সময় অবশ্যই নেট ব্যবহার করতে হবে, যাতে আম আঘাতপ্রাপ্ত না হয়। তবে ছোট কলমের গাছ হলে হাত দিয়েই আম সংগ্রহ করা উচিত, তবে খেয়াল রাখতে হবে যেন বোটাসহ আম সংগৃহীত হয়। আম সংগ্রহের পর থেতলানো, পচা, গলা, ফাটা আম প্রথমে আলাদা করতে হবে। আম গ্রেডিং করে বাজারজাত করলে তুলনামূলকভাবে বেশি দাম পাওয়া যাবে। ফলধারী আম গাছ থেকে আম সংগ্রহ করার পরপরই গাছ গাছ ছাটাই করে মরা পচা ডাল অপসারণ করে গাছের বয়সের সাথে সঙ্গতি রেখে অনুমোদিত মাত্রায় জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। কিছুদিনের মধ্যে গাছ থেকে নতুন ডালপালা গজাবে এবং পরবর্তী বছর ওই ডালপালা থেকে ভালো ফলন পাওয়া যাবে। এ সময় গাছের ভালো বৃদ্ধি হয়। উইভিল পোকা গাছের নতুন পাতা কেটে ক্ষতি করতে পারে। উইভিল পোকা দমনের জন্য গাছের পাতা এবং কাণ্ডে সাইপারমেথ্রিন অথবা ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানির সাথে 1 মিলিলিটার হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে ম্যানকোজেব অথবা হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম অথবা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে 0.5 মিলিলিটার মিশিয়ে স্প্রে করতে হবে। আমের বিছা পোকাও এ সময় গাছের কচি পাতা খেয়ে পত্রশূন্য করে ফেলতে পারে। আষাঢ় শ্রাবণ মাসে যখন গাছের নতুন পাতা আসে তখন এই পোকার আক্রমণ খুব বেশি হয়। এই পোকা দমনের জন্য ম্যালাথিয়ন গ্রুপের যে কোনো কীটনাশক 1 মিলিলিটার প্রতি লিটার পানির সাথে মিশিয়ে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। এ সময় মাজরা পোকাও আম গাছের ব্যাপক ক্ষতি করে থাকে। আমের মাজরা পোকার গ্রাফগুলো অনেক সময় গাছের প্রধান কাণ্ড ও অন্যান্য শাখা কাণ্ড ছিদ্র করে বিষ্ঠা ত্যাগ করে। আক্রান্ত গাছ দুর্বল হয়ে যায়। সুরঙ্গ থেকে হুক দিয়ে পোকা ধরে মেরে ফেলতে হবে এবং আক্রমণের মাত্রা খুব বেশি হলে ডায়াজিনন 60C অথবা ডাইমেক্রন 100C প্রতি লিটার পানির সাথে 2 মিলিলিটার হিসাবে মিশিয়ে গাছের পাতা এবং গায়ে স্প্রে করতে হবে। এছাড়াও গাছের গায়ের ছিদ্র পথে তরল কীটনাশক ঢুকিয়ে দিতে হবে যাতে ভিতরের পোকা মারা যায়। শীতের আগে অর্থাৎ অক্টোবর মাসে আর একবার গাছের বয়সের সাথে সঙ্গতি রেখে অনুমোদিত মাত্রায় জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। এ সময়ও গাছের পাতা এবং কাণ্ডে সাইপারমেথ্রিন অথবা ডাইমেথয়েড গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে এবং এর সাথে ম্যানকোজেব অথবা হেক্সাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে 2 গ্রাম হিসাবে এবং অথবা প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানির সাথে 0.5 মিলিলিটার হিসাবে মিশিয়ে স্প্রে করতে হবে। এরপর শীতের পরে অর্থাৎ জানুয়ারি মাসে অর্থাৎ গাছে যখন মুকুল আসে তার ঠিক 1 মাস আগে পুনরায় আবার এই একই কীটনাশক এবং ছত্রাকনাশক পুনরায় স্প্রে করতে হবে। সম্মানিত কৃষিজীবী ভাই বোনেরা, আশা করি কথিকাটি শুনছেন এবং আপনারা এভাবে কাজ করলে আম সংগ্রহবর্তী পরিচর্যার মাধ্যমে আম গাছ থেকে পর্যাপ্ত আম পাবেন। ধন্যবাদ সবাইকে।
0: কামাল মিনা,
1: হ্যাঁ
0: বুঝছো তো?
1: বুঝছি।
0: গাছের উপরে উঠে বসে বসে বসে বসে তোমার পরিচর্যা করা লাগবে না, বুঝছো?
1: শোনো, তুমি যে শুরুতে বলছো না আম গাছ অনেকদিন বাঁচে, আম গাছ কিন্তু 50-60-70-80 বছরও বাঁচে। মানুষ যতদিন বাঁচে আম গাছ ততদিন বাঁচে। এখন আলোচনা শুনে খুব উপকৃত হইলাম আমি যে আগামী বছর আবার বেশি করে আম খাওয়ার জন্য, ভালো করে খাওয়ার জন্য কিভাবে পরিচর্যা করতে হবে গাছে।
0: উপরে উঠা তোমার ডাল কাটা লাগবে না, বুঝছো?
1: এইবার বুঝলাম।
0: কিন্তু আম গাছে উঠা তারপরে উঠো, মাঝে মাঝে উঠলে তোমার আম গাছ তোমাকে চিনবে, তোমারও আম গাছে উঠার কি বলে চর্চাটা থাকবে,
1: আমার মালিক।
0: হ্যাঁ, কিন্তু গাছ উঠে একটু বেশি মাত্রায় খেয়াল রেখো, যদি মনে করো বজ্রপাত হয়ে যায়, আমরা কিন্তু আফসোস করবো, তো আফসোস আমরা করতে চাই না। তা আমাদের দেশের
2: উপায় কি সেটা জানাও।
0: শোনো, ঝড় বৃষ্টি বজ্রপাত তুফান এগুলো হবেই,
1: প্রাকৃতিক নিয়ম সেটাই।
0: কিন্তু এ সমস্ত প্রাকৃতিক নিয়মের এই দুর্যোগের থেকে বাঁচার কিন্তু
2: মোকাবেলা কেমনে করা যায়।
0: তা আজকে তোমাদেরকে বজ্রপাত এবং বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার কিছু পদ্ধতি শোনাবো। শুনে নেই।
4: আসমানটা খুব কালা, বাইরে জোর বাতাস বইতেছে, বৃষ্টি হইতেছে, ঠান্ডা পড়তেছে। এমন সময় তোমার বাইরে যাওয়ার দরকার নাই বাবাজি।
5: আমি না গেলে মাঠের থনে গরু ছাগল গুলারে বাড়িতে নিব কেডা আম্মা যান? আমি তো আপনারে দেখতে আওনের আগেই ওইগুলারে মাঠের জমিতে ঘাস খেতে দিয়েছি।
4: বাড়িতে তোমার ছোট ভাই আছে, কাজের লোক জব্বার আছে, পুরাই গিয়ে নিয়ে আসবো।
5: ওই যেতেছেন, আবার ঠাডা পড়ছে। আম্মা, এরকম ঠাডা পড়ার সময় ওরা বাইরে যাইতে ভয় পায়।
4: আরে ভয় পাই বই তো, ঠাডা বাস পড়লে তো মানুষ আর মাঠের অন্য সব জীবজন্তু পুইরা মারা যায়।
5: অসুবিধা নাই, আমি একটু সাবধানে যামু আম্মা, এক দৌড়ে আগে আমগো বাড়ি যামু, তারপর ছাতা নিয়া।
6: না না না না না, দুলা ভাই আপনি বাইরে যাবেন না, সবুর করেন সবুর করেন, ঝড় থামুক ঠাটাপোড়া বন্ধ হোক।
5: যাই কর রাশেদ, আমি যামো আর আমো, আমি তো গেলাম।
4: জামাই, আরে জামাই, আরে গেল গা। এই রাশেদ, তুই তুই তুই যা, তুই যা, জামাই রে
6: জামাই। আচ্ছা আচ্ছা, দেখি দেখি দেখি আমি কি করতে পারি আম্মা, আমি যাই।
4: যা, দুইজনে এই বাইরে শুনে যা।
7: আল্লাহ আল্লাহ মাবুদ, ওগুরে তুমি রক্ষা করো, আল্লাহ ওগুরে তুমি রক্ষা করো।
6: তিনি বলছেন এই রকম দুর্যোগের দিনে ঘন ঘন বজ্রপাত হইতে থাকলে খোলা মাঠে বিদ্যুতের তারের খুঁটির নিচে, বড় গাছের নিচে, পানির কাছে থাকার নিচে।
5: আচ্ছা, ওই সব জায়গায় থাকলে কি ঘটতে পারে রাশেদ?
6: আরে বিদ্যুতের আধান মানে ওই ইংরেজিতে যারে কয় ইলেকট্রিক সার খুব বেশি হয়, তখন মানুষের শরীরে রক্ত ওই বিদ্যুৎ রে খুব তাড়াতাড়ি কাছে টানে, শরীর পুইরা ছাই হয়, মানুষ সহ সবকিছু পুইরা যায়,
5: সর্বনাশ। তাইলে বাঁচানোর উপায় কি?
6: তখন ঘরে থাকাই ভালো। হঠাৎ ঝড় হলে যদি কেউ বাইরে থাকে তাহলে তারে দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইব। আর শোনেন, মাঠে ঘাটে খোলা জায়গায় তাল গাছ লাগাইতে হইব আরো বেশি বেশি করে।
5: আচ্ছা রাশেদ, বজ্রপাত ঘটে কেমনে?
6: জোর বাতাসের ধাক্কায় আকাশে ভাইসা বেড়ানো বড় বড় মেঘের খণ্ড জোরে ধাক্কা খাইলে মানে ওই সংঘর্ষ হইলে বজ্রপাত ঘটে, বিদ্যুৎ মানে বিজলি চমকা।
5: আল্লাহ রে, গরু ছাগল গুলার কি জানি, ওই আল্লাহ জানে।
6: হ্যাঁ আল্লাহ রে ডাকেন,
5: আল্লাহ
6: তিনি রক্ষা করার একমাত্র মালিক।
5: আল্লাহ
6: চলে চলে চলে আমাকে বাড়ির দিকে যাই।
5: বাড়ি যাই আমি, কাল থেকে কাল মাঠে ঘাটে খোলা জায়গায় খালি তাল গাছ লাগানোর ব্যবস্থা করবো।
6: চলে
0: কি শুনে কি বুঝলা?
1: গাছপালা যার উপরে তো পড়বে সেইখানে, ধান খেতে পড়লেও তো ধান পুড়ে যাবে।
0: আচ্ছা, এটা তো আমরা সতর্ক হবই অবশ্যই। এখন আসলে তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আকস্মিক বন্যাকালীন সময় কি করবা, কি গাছ জানানো খুব দরকার। সেটা হলো পুকুর বা জলাশয়ের সুবিধাজনক স্থানে একাধিক জায়গায় ভালো পালার ডালপালার ঝোপঝাড় দিয়ে মাছের আশ্রয়স্থল বা কাঠা বানিয়ে নিতে হবে, যাতে মাছ সেখানে আশ্রয় নিতে পারে। রূপালী, তোমার জন্য কিন্তু জরুরি এটা।
2: হ্যাঁ শুনলাম, মন দিয়ে শুনছি।
0: হ্যাঁ, তারপর ধরো মাছকে নিয়মিত দুই বেলা সকালে সূর্য উঠার দুই ঘন্টা পর এবং বিকেলে তিনটা চারটার দিকে খাদ্য দিতে হবে। দ্রুত আকৃষ্ট হয় এমন খাদ্য বা খাদ্য উপকরণ যেমন খোল, চিরাগুড়, কেঁচু ইত্যাদি জলাশয়ের নির্দিষ্ট দুই বা ততোধিক স্থানে দিতে হবে, বুঝছো?
2: মানে মাছ বেশি আনাগোনা করে।
0: ওই যে ওই যে তুমি বন্যার কারণে তাদেরকে একটা জায়গায় নিয়ে আসবে না। তারপর ধরো যে বন্যা কবলিত পুকুরে মাছ খাচ্ছে এমন লক্ষণ দেখা দিলে, হ্যাঁ তারপরে এমন লক্ষণ দেখা দিলে পানিকে আন্দোলিত করে মানে পানি মানে খাবার খাচ্ছে না, খাবার খাচ্ছে না এমন লক্ষণ দেখা দিলে পানিকে আন্দোলিত করে তাদেরকে অক্সিজেনের
2: ব্যবস্থা করতে হবে। পানি আন্দোলন আবার কেমনে করবে?
0: মানে ওই যে পানি লাগাইতে হবে, পানি আন্দোলন। বন্যা চলাকালীন সময় জলাশয়ে প্রবল স্রোতের মধ্যে মৎস্যজীবীগণ মাছ ধরা থেকে বিরত থাকবেন এবং নিজেদের জানমাল রক্ষায় সশস্ত্র থাকবেন। মৎস্য চাষ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ সেবার জন্য অফিস চলাকালীন সময় 16126 এই নম্বরে ফোন করে কিন্তু অনেক তথ্য পাওয়া
2: যায়। আচ্ছা, নাম্বারটা আবার কো, আমি একটু লিখে,
1: তুমি একটু লিখে রাখো তো।
0: 16126।
2: আচ্ছা,
0: 16126। তো সতর্ক থাকা জরুরি, সতর্ক থাকলে অনেক সময় অনেক ইয়ে থেকে আমরা
1: রক্ষা পাইতে পারি, রক্ষা পাবো। মানে এই নম্বরে ফোন করলে বন্যার সময় কোনো সমস্যা পড়লে উপকার পাবো,
2: জানা যাইবো,
1: সহযোগিতা পাওয়া যাবে।
0: এগুলা সহযোগিতা তো আমাদের জন্য কৃষকের আছেই, আর এখন অনলাইনে কিন্তু সবকিছু জানা যায়, তাই না? তুমি গাছে উঠে যাও, এখন আর তথ্য জানতে হবে না। ওই যে আগে যেমন গাছে উঠে তোমাকে নেট কানেকশন দিতে
1: হতো, মানে নেট কানেকশন দিতে নেট পাওয়া যাইতো না, এখন তো সহজ।
0: এখন সবকিছু আমাদের হাতের কাছে চলে এসেছে, হ্যাঁ অত তোমার চিন্তার কোনো কারণ নেই। তো তুমি তো গরু বান্ধা এসো,
1: হ্যাঁ সারাদিন অনেক ঘাস খাইছে আর গরু বোঝো না, যেমন যার যেটা চাহিদা সেদিক তো সে যাবি, যেমন ঘাস সবজি লতা পাতা শস্য তো গরুতে ভালো খায়, সেই জায়গা যেন না যাইতে পারে সেজন্য আটকেই রাখতে হয় গরুর পেট
0: বাঁধে রাখছো, এখন সে যেগুলো খাইছে সেগুলো হজম করবে, তারপর বাড়িকে বাকি খাবার দিবে। আচ্ছা ঠিক আছে, পশু পাখির গর্ভাধি পশুর যত্ন নিতে হবে, কারণ ওরাই হচ্ছে আমাদের সম্পদ। আজকে আমরা ভালো ভালো বেশ কিছু জানলাম শিখলাম, তো আমাদেরকে এই বিষয়গুলি যিনি জানতে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন সোনালী ফসল আসরের প্রযোজক রনিয়া সুলতানা। তোমাদেরকে ধন্যবাদ, এত কষ্ট করে আসছো, আমাদের শ্রোতাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকে মতো তাহলে চলে যাই সবাই।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী ফকির চাঁদের কণ্ঠে। প্রথম গানে কথা শুরু করেছেন উকিল মুন্সী।

0: পরপর দোকানে পল্লীগীতি শুনলেন শিল্পী ছিলেন ফকিরচান। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়, আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই। বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান ব্যক্তিরই নৈতিক ও সামাজিক দায়িত্ব, আসুন আমরা সবাই এই দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনারা আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যাকবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যা পীড়িতকে নতুন জীবন দিতে পারে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শোনাব খাল খননের গান, শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথা সুর করেছেন শিল্পী নিজেই।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমক অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের ও রাতের সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট 24.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 12 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যা 6টা 47 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Qureshi. Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 a.m. says that rain or thundershower accompanied by temporary east-southeasterly gusty or squall wind at the velocity of 45 to 60 kilometers per hour may occur over the regions of Rajshahi, Pabna, Tangail, Mymensingh, Dhaka, Faridpur, Madaripur, Jashor, Kushtia, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, Cox's Bazar and Sylhet. Reports of these areas are to highest cautionary signal number 1. Repeat, cautionary signal number 1. Now forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Most places of Rajshahi, Rangpur, Mymensingh and Sylhet divisions and many places of Dhaka, Khulna, Borishal and Chattogram divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gusty wind. Heavy to heavy shower is also expected at places of the country. Slight fall in day and night temperature is expected over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Rajshahi 34.2 degrees Celsius and the minimum was at Sylhet 24.1 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 32.2 degrees Celsius and minimum 26.8 degrees. Humidity recorded in air at 9 a.m. was 81% and at 6 p.m. 76%. Sunrise over Dhaka tomorrow at 5:12 a.m. and sunset at 6:47 p.m. And that's all for our weather for this time.
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 21 জুলাই মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়, ইসলামের দৃষ্টিতে উত্তরাধিকার সম্পদ বণ্টন। এ বিষয়ে আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন মাওলানা মোহাম্মদ

কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, নম্বরগুলো বলে দিচ্ছি 02448132 68, 02448132 69, 02448132 70, 02448132 77, 02448132 78 এবং 02448132 79 নম্বরে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমেদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। ঘোষণাটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবি গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত 10:00। এফএমের অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। যত্রতত্র গাছ কাটবেন না, বেশি করে গাছ লাগান। রোপণকৃত গাছের চারা যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি কামরুন নেসা চৌধুরী। জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে চার দিনব্যাপী এক কর্মশালা শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত

0: থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, গত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবক হিসেবে পরিণত করতে হবে। জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়েছে। এই উপলক্ষে আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন। এ সময় মন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেন। অনুষ্ঠানে ৫ জন শহীদ সাংবাদিক পরিবারকে নগদ ১,০০,০০০ টাকা ও সম্মাননা দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা উন্নয়ন কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেন। পরে মন্ত্রী জেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০,০০০ টাকার অনুদানের চেক তুলে দেন। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আজ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত ৩০৮ শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য জালালউদ্দিন প্রধান অতিথি ছিলেন। মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা আরিচা মহাসড়কে এক দুর্ঘটনায় একজন নিহত এবং অপর ১০ জন আহত হয়েছেন। আজ সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জে পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে জেলার পানি সম্পদ ব্যবস্থাপনা, নদনদীর বর্তমান পরিস্থিতি, বন্যা ও নদী ভাঙন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা সম্প্রসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন এবং আন্তঃবিভাগীয় সমন্বয় জোরদার করার লক্ষ্যে এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নরসিংদীর সিভিল সার্জন স্বাস্থ্য বিভাগের চলমান কার্যক্রম সফল করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অভিভাবক ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন। এদিকে নরসিংদী জেলা সদর হাসপাতালে শিশুদের চিকিৎসা সেবা আরও উন্নত করতে শিশু ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। পাশাপাশি হাম আক্রান্ত রোগীদের পৃথক চিকিৎসা সেবা নিশ্চিত করতে একটি হাম আইসোলেশন সেন্টারও চালু করা হয়েছে। গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউশনের পানি কচুর উন্নত জাতের বিস্তার বিষয়ক মাঠ দিবস আজ অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউশনের পরিচালক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, বাড়ি উদ্ভাবিত পানি কচুর ৯টি উন্নত জাত রয়েছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট জেলার সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮১% এবং সন্ধ্যে ৬টায় ৭৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:২২ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৪৭। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত ৮:০৫।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
4: আজ আমরা সবাই বসি, অনেক অনেক বৃষ্টি ঝরার পরে, অনেক পানির বর পরে আজকে একটু যেন এক দু একদিন দিকে আমরা এগুচ্ছি, বিশেষ করে কিছু কিছু জায়গায় তো বন্যার ঘটেছিল এবং এই সময়ে বন্যার পরবর্তী সময়ে গবাদি পশু বা হাঁস মুরগির সুরক্ষায় কিন্তু আমাদের কিছু করার
2: আছে।
4: দেখছি সবাই বলবা যে কথাগুলো, সেটা হচ্ছে যে যথাসম্ভব একটু উঁচু স্থানে বা শুকনো জায়গায় গবাদি পশু বা হাঁস মুরগিকে রাখার ব্যবস্থা করতে হবে এই সময়গুলোতে।
2: আবার এই সময় মাস্টার ভাই এই যে বন্যার পানি খাওয়ানো যায় না, নিরাপদ পানি খাওয়াই,
3: গবাদি পশুর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
4: হ্যাঁ, সেগুলোকে যেটা বললাম উঁচু স্থানে শুকনো জায়গায় সম্ভব বলে মাচা বা বেড়া দিয়ে নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে ত্রিপল ব্যবহার করে অস্থায়ী তাঁবু বা শেড নির্মাণ করে রোদ বৃষ্টি থেকে রক্ষার ব্যবস্থা নিতে হবে। আর ভাবি যেটা বলতেছিলে গবাদি পশু হাঁস মুরগির জন্য স্বাস্থ্য সুরক্ষা জরুরি পশু খাদ্য, যেমন ধরো শুকনো খড়, বাঁশের পাতা, কলার পাতা, শেওড়া পাতা, গমের ভুষি, ডালের ভুষি, এগুলো নিয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থাও করতে হবে। বিশেষ করে এই সময়টা যখন পানি বেড়ে গেছে, যখন পানি নেমে গেছে, এই সময়গুলোতে আমাদের খুব সতর্ক হওয়ার দরকার আছে। তো চলো এখন যে শুরুতে শুনবো যে আমাদের কিন্তু এখন বাগান, এই যে গাছ লাগানোর কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার সবাইকে বলছেন এবং আমরা সবাই এটা খুব ভালোভাবে মেনে চলছি, এবং বিশেষ করে আমাদের ছাত্ররা, তারা কিন্তু প্রত্যেকে আমি দেখছি কি আগ্রহ। খুব ভালো লাগতেছে আমাদের আজকে। চলো, অনেক কিন্তু ছাদ বাগানও বানাচ্ছে, শহর অঞ্চলে যাদের ছাদ আছে তারা ফেলে রাখতেছে না।
2: খালি না মাস্টার ভাই, মনে করো যে উপশহরতেও যাদের মনে করো সাদালা বাড়ি আছে তারাও বানাচ্ছে।
4: তো চলো আমরা ছাদ বাগান নিয়ে একটা প্রামাণ্য অনুষ্ঠান শুনি, এটি তৈরি করেছেন জুবাইদ হোসেন পলাশ, আমরা শুনি।
5: আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের উত্তর জনপদের জেলা রংপুর, এবং সেই রংপুর সদরের বা রংপুর মহানগরের ভিতরের অবস্থিত কামারপাড়ার একটি ছাদ বাগানে আমরা উপস্থিত হয়েছি। এই ছাদ বাগান নিয়ে আমরা তাঁর কাছে শুনব, এবং আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন, যারা আমাদের এই আয়োজন শুনছেন, নিশ্চয়ই তাঁর কাছ থেকে সেই ছাদ বাগানের গল্প শুনে আপনারা উৎসাহিত হবেন। আমরা পরিচিত হই প্রথমে তার সাথে।
6: মোহাম্মদ হেলাল মাহমুদ, আমি, আমার বাসা রংপুরের ঢাকা কোচ স্টেশনের পাশেই কামারপাড়ায়। তো আমি একটা সময় ছিল যে সময় করোনা শুরু হয়েছে, এই মুহূর্তে আমি ধরনের একটা উদ্যোগ নেই, ছাদে কিছু গাছ লাগাই, ছাদের উত্তাপ এটাকে কমানো, এই উদ্দেশ্যে ছাদে আসলে কিছু গাছ লাগানো হয়।
5: আমরা দেখছি আপনার এই ছাদ বাগানে অনেক ধরনের গাছ। তো 2020 সালে তাহলে শুরু, মানে করোনাকালীন সময়
6: সালে শুরু করেছি।
5: কি কি গাছ নিয়ে তখন শুরু করেছিলেন?
6: এখানে আম গাছ ছিল, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, তারপর
5: এখন তো আমরা দেখতে পাচ্ছি আম গাছ রয়েছে, ড্রাগন ফ্রুট রয়েছে গাছে,
6: তারপর সবজির মধ্যে কিছু লাগিয়েছিলাম, যেটা বেগুন, আদা, তারপরে বিভিন্ন ধরনের সবজি যেমন পাট শাক, লাল শাক, ঢেঁড়স।
5: এখন তো অনেক ধরনের গাছ আমরা দেখছি এখানে, এবং আমি দেখছি যে মরিচের গাছও আছে, এবং আমার আদা যে কন্দ জাতীয় যে ফসলগুলো রয়েছে বা মশলা জাতীয় ফসল, সেগুলোও এখানে আপনি করেছেন। এখন কি কি গাছ আপনার রয়েছে একটু যদি আপনি বলেন?
6: এখন পেয়ারা গাছ আছে, আমের গাছ, ষোলো পদের আমের গাছ আছে,
5: ষোলো পদের আমের গাছ,
6: হ্যাঁ, ষোলোটা আইটেম,
5: অনেক বড় ছাদে। মালটা গাছ কতগুলো এখানে?
6: মালটা একটা আছে, দুটো আছে, আর কমলার গাছ একটা,
5: কমলার গাছ আছে,
6: একটা আপেল গাছ আছে।
5: মালটা কি ফলন হচ্ছে?
6: হ্যাঁ, মালটার ফলন
5: বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আর কোনো ফল আছে? ড্রাগন ফ্রুট বলছি,
6: ড্রাগন,
5: এই যে ড্রাগন ফ্রুট দেখা যাচ্ছে,
6: এখানে জাম্বুরা আছে, আমরা
5: এখানে, আমরা থাই আমরাও দেখছি,
6: থাই আমরা,
5: থাই আমরা।
6: আর পেয়ারা দুই ধরনের আছে, একটা যে সৌদি আরবে পেয়ারা যেটা বলে ভিতরে লাল,
5: আচ্ছা আচ্ছা,
6: আর একটা থাই পেয়ারা। সবজির মধ্যে যেটা সেটা হচ্ছে বরবটি, কদোয়া,
7: বরবটি আছে, পেঁপে গাছ আছে, আর এটা
5: কচু শাকও দেখা হচ্ছে,
7: কচু আছে, আর এটা আছে হচ্ছে
5: অনেক ধরনের গাছের সবজি,
7: তিন ফল, এটা তিন ফলের গাছ,
5: তিন ফল, আচ্ছা তিন ফল, যেটা
7: আমি
5: সৌদি আরবের তিন ফল নামে আমরা চিনি, সেই তিন ফলের গাছ এখানে আছে
7: এবং অনেকগুলি তিন ফল খেয়েছি আমি এই গাছে।
5: আচ্ছা, আর সবজির মধ্যে আমরা বললাম যে এখানে মরিচ আছে, মরিচও দেখা যাচ্ছে, লাউ শাক, লাউ গাছও, মিষ্টি কুমড়া গাছও দেখা যাচ্ছে এখানে, অনেক ধরনের সবজি আপনি আবাদ করেছেন এই ছাদ বাগানে। তো নিশ্চয়ই এই ছাদ বাগানের যেগুলো আপনি আবাদ করছেন সেটি তো পরিবারের চাহিদা কি পুরোপুরি মেটানো সম্ভব হচ্ছে?
7: পরিবারের চাহিদা মেটাচ্ছে, বেসিক্যালি আমার সকাল বিকালের সময়টা খুব ভালো যাচ্ছে, ভালো
5: কাজ। হ্যাঁ, আমরা ভাবিকেও পেয়েছি, আমরা একটু ভাবির কাছেও যাব, কারণ ভাবিও নিশ্চয়ই এই কাজটি করে চলেছেন, আপনাকে সহযোগিতা করে যাচ্ছেন। তো ভাবির কাছে শুনি যে ভাবি কেমন লাগে এই যে বাড়ির ছাদে ছাদ বাগান করা, এবং সেখানে আপনাদের পরিবারের অনেক ধরনের প্রয়োজনও যেমন মিটছে, পাশাপাশি একটা নিজেরও তো অনেক ভালো লাগে কাজ করতে। জি, আপনার কাছে একটু শুনি কেমন করে সময় দেন বা কেমন করে শুরু হলো।
8: আসলে সারাদিন তো অনেক কর্মব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা যায়, হ্যাঁ, তারপরে খুব ভালো লাগে যখন শুক্রবার শনিবার একটু বন্ধের দিন পাই, হ্যাঁ, তখন সময় দেই, আর
5: মানে কর্মজীবনের বাইরেও এই সময়টা ছুটির দিনগুলোতে বেশি
8: ভালো লাগে, নিজের গাছ থেকে সবজি উঠাই সে অনেক আনন্দ, আসলে এখানে মনে একটা আবেগ কাজ করে, একই রকম হয়তো টেস্ট, কিন্তু নিজের ছাদ থেকে যখন সবজিটা উঠাই তখন মনে হয় সেটার প্রতি একটা আলাদা ভালো লাগা কাজ করে।
5: নিশ্চয়ই, ফল গাছের ফল যখন নিজে পেড়ে যখন খাওয়া যায় পরিবারের সবাইকে সাথে নিয়ে,
8: হ্যাঁ, অনেক আনন্দ লাগে,
5: অনেক ভালো লাগা।
8: ছাদে তো আর খুব বেশি পরিমাণে হয় না, তারপরও আত্মীয় স্বজন একটা দুইটা করে দিলে সেটা তার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে।
5: তো নিশ্চয়ই একটি ভালো লাগার ব্যাপার ছাদ বাগান, আমাদের যারা শ্রোতা শুনছেন বাংলাদেশ বেতারের শ্রোতারা তারা নিশ্চয়ই এই দম্পতির ছাদ বাগানের যে গল্প সেই ছাদ বাগানের গল্প শুনে তারাও আকৃষ্ট হবেন। আমরা চাইবো যে প্রতিটি ছাদ বাগানে ভরে উঠুক, সবুজে সবুজময় হোক আমাদের পৃথিবী, আমাদের এই ধরাকে বাঁচাতে হবে, আমাদেরই স্বার্থে পরবর্তী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী দেওয়ার দায়িত্ব আমাদেরই। সবশেষে আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ বেতারের যারা শ্রোতা শুনছেন আপনাদের ছাদ বাগানের এই গল্প, তাদের জন্য কি বলবেন সবশেষে?
8: তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলা যে হচ্ছে, আসলে এখন যে সময়টা আমাদের তো বাইরে ঘুরতে যাওয়ারও মানে খুব একটা ব্যস্ততার জন্য হয় না, আর চারপাশে শুধু অট্টালিকা আর অট্টালিকা মানুষের, এখন সবুজ প্রকৃতি আসলে এটা খুঁজে পাওয়া যায় না। আগে ছোটবেলা যখন গ্রামে যেতাম, এখন গ্রামে যাওয়ারও মানুষের খুব একটা সময় হয় না বাচ্চা কাচ্চার পড়াশোনা, তাই আমি সবার কাছে মানে আশা করব এইটা যে যার যতটুকু জায়গা আছে বাড়ির সামনে বা ছাদে যে যেখানেই পারেন সবজি গাছ বা ফলের গাছ লাগান, আমাদের যেমন ভালো লাগছে আপনাদেরও নিশ্চয়ই অনেক ভালো লাগবে, যখন লাগাবেন এবং গাছ থেকে ফল ছিঁড়বেন তখন বুঝবেন যে সেই আনন্দটা কতটুকু।
5: নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে। প্রিয় শ্রোতার, আমাদের সবুজ বাংলাদেশ, সবুজ প্রকৃতির বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরাই আবারও আমাদের সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সবুজ, সতেজ, স্বনির্ভর বাংলাদেশ করে গড়ে তুলব। সবার জন্য অসংখ্য শুভকামনা।
4: হ্যাঁ, শুনছিলাম আমরা জুবায়ের হোসেন পলাশের নির্মাণে প্রামাণ্য অনুষ্ঠান ছাদ বাগান। তো আসলেও আমাদের প্রত্যেকের যদি ঘরে ঘরে আমাদের প্রত্যেকের একটি করে সন্তানের নামে যদি আমরা একটি করে গাছ লাগাই,
2: সেটার আনন্দই অন্যরকম,
4: আর সেই গাছের সুবিধাগুলো যদি ভোগ করি।
2: ওই যে মাস্টার ভাই, কয়েকদিন আগে শহরে গেছিলাম, আমাদের হলো একজন পরিচিত, তার বাসির তো ছাদের মধ্যে গাছ লাগাইছে, তো মেলা, তার মধ্যে একটা গাছ লাগাইছে, সে দেখালো তার মেয়ে যখন জন্মিছে তখন হইলো ওই গাছটা লাগাইছে, কি সুন্দর হয়েছে সেই গাছটা, এখনো টবত আছে, বনসাই এর মতো হয়ে গেছে।
4: চলো তোমাদের গান শোনাই, বাবুল রাজার গাওয়া গান, গীতিকার মোহাম্মদ এনামুল ইসলাম আর সুর করেছেন পান্না দাস, আমরা শুনি।
2: আচ্ছা শুনি।

0: শুনলে তো আদার কথা
1: কথায় কয়না মাস্টার ভাই, আদা হইল সব রোগের দাদা।
2: হ্যাঁ ঠিক কথা কইছ, ওই যে কখনো যে মনে করো যে না ওই যে জ্বললে টললে, বুক জ্বললে টললে, পেট জ্বললে টললে আদা খেলে আরাম লাগে,
3: মানে সুব্রা কাশিলো জানা আদা মুখে দিয়ে,
2: তারপরে ঠান্ডা লাগা।
0: আচ্ছা চলো এবার আমরা এই সপ্তাহের কৃষি, এই সপ্তাহের কৃষি শুনবো। হ্যাঁ ইসমত জান এমিয়াপথে এসছেন, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি দত্ত সার্ভিস, খামার বাড়ি। তার কাছে আমাদের প্রথম প্রশ্নটা থাকবে যে এই যে অতিবৃষ্টি হয়ে গেল বা অনেক জায়গায় বন্যার পানি উঠছিল, তো এই সময় বা অতিবৃষ্টি যদি হয় তাহলে মাঠের ফসল রক্ষায় কৃষক ভাইদের কি করণীয়, এটা নিয়ে উনি আমাদের বলবেন। আপা ভালো আছেন তো?
4: হ্যাঁ আপনারা সবাই কেমন আছেন?
2: ভালো আছি আপা, অনেকদিন পরে দেখা, ভালো আছেন আপা?
4: হ্যাঁ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বলবো যে অতিবৃষ্টিতে মাঠের ফসল রক্ষার জন্য দ্রুত কিছু পদক্ষেপ নিলে ক্ষতি অনেকটাই কমানো যায়। সেক্ষেত্রে এখন যাদের মাঠে সদ্য রোপণকৃত আমন ধানের জমি আছে তাদের জমিতে অতিরিক্ত পানি জমলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। তবে একেবারে সম্পূর্ণ পানি বের না করে জমিতে অল্প পরিমাণ পানি স্তর বজায় রাখতে হবে, যাতে চারা হেলে না পড়ে বা ভেসে যাওয়ার ঝুঁকি না থাকে। আর আমন বীজতলা ডুবে যাওয়ার আশঙ্কা থাকলে উঁচু ও নিরাপদ স্থানে বিকল্প বীজতলা তৈরি করতে হবে। বীজতলাকে অতিরিক্ত বৃষ্টির সরাসরি আঘাত থেকে রক্ষার জন্য অস্থায়ী পলিথিন বা ছাউনির ব্যবস্থা করতে হবে। আর বন্যা বা জলাবদ্ধ ঝুঁকিপূর্ণ এলাকার জন্য স্বল্প মেয়াদী ও স্থানীয় পরিবেশ উপযোগী আমন ধানের জাত নির্বাচন করতে হবে। জমি দীর্ঘদিন পানিতে ডুবে থাকলে সেক্ষেত্রে ডাপক বা ভাসমান বা ট্রে ভিত্তিক বীজতলা ব্যবহার করতে হবে। আর জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, সেক্ষেত্রে নালা বা ড্রেন পরিষ্কার করে জমে থাকা পানি বের করে দিতে হবে। অধিকাংশ ফসল দীর্ঘ সময় জলবদ্ধতা সহ্য করতে পারে না। আর যদি গাছ, বৃষ্টিতে হেলে পড়া গাছ, বাঁশ বা খুঁটির সাহায্যে সোজা করে বেঁধে দিতে হবে। পচা বা ভাঙা পাতা বা ডাল বা গাছের অংশ কেটে ফেলতে হবে যাতে রোগ কম ছড়ায়। রোগ বালার ক্ষেত্রে অতিবৃষ্টির পর সাধারণত ছত্রাকজনিত রোগের ঝুঁকি বাড়ে, সেক্ষেত্রে লক্ষণ দেখা দিলে কৃষি কর্মকর্তার পরামর্শ অনুযায়ী সঠিক বালাইনাশক সঠিক সময় প্রয়োগ করতে হবে। সার ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারী বৃষ্টিতে সার ধুয়ে যেতে পারে, পানি নেমে গেলে প্রয়োজন অনুযায়ী সারের ব্যবস্থা নিতে হবে, সেক্ষেত্রে পরিমিত সার ব্যবহার করতে হবে। আর পানি কমে গেলে দ্রুত আগাছা পরিষ্কার করতে হবে যাতে পুষ্টি ও আলো নিয়ে প্রতিযোগিতা না হয়। যেসব ফসল পরিপক্ব হয়েছে আবহাওয়া অনুকূল হলে যত দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে। এছাড়া নিয়মিত জমি পরিদর্শন করতে হবে, নতুন করে জলাবদ্ধতা, পোকামাকড় বা রোগের আক্রমণ হচ্ছে কিনা তা নজরে রাখতে হবে। কলা ও অন্যান্য উদ্যানতাত্ত্বিক ফসল বা সবজির জন্য অবশ্যই খুঁটির ব্যবস্থা করতে হবে। আর গবাদি ও হাঁস মুরগি উঁচু জায়গায় রাখতে হবে, পুকুরে চারপাশ উঁচু করে দিতে হবে, সম্ভব হলে চারপাশ জাল বা বাঁশের চাটাই দিয়ে ঘিরে দিতে হবে যেন বন্যার পানিতে মাছ ভেসে না যায়। কম্বাইন হারভেস্টার ব্যবহার করে কেটে মারাই ঝাড়াই করে শুকিয়ে যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে। সেক্ষেত্রে বায়ুরোধী পাত্রে বীজ রাখা উচিত, আর বীজ রাখার জন্য ড্রাম বা বিস্কুট বা কেরোসিনের টিন ব্যবহার করা ভালো।
2: পাটের সম্পর্কে যদি একটু কোন,
4: পাটের ক্ষেত্রে এখন পাট গাছের চারার বয়স 4 মাস হলে ক্ষেতের গাছ কেটে দিতে হবে। পাট গাছ কাটার পর চিকন ও মোটা গাছ আলাদা করে আটি বেঁধে 2 বা 3 দিন দাঁড় করিয়ে রাখতে হবে। পাতা ঝরে গেলে 3 বা 4 দিন পাট গাছগুলো গোড়া 1 ফুট পানিতে ডুবে রাখার পর পরিষ্কার পানিতে জাগ দিতে হবে। পাট পচে গেলে পানিতে আটি ভাসিয়ে আঁশ ছাড়ানোর ব্যবস্থা নিতে হবে, এতে পাটের আঁশের গুণাগুণ ভালো থাকবে। আর ছাড়ানো আঁশ পরিষ্কার পানিতে ধুয়ে বাঁশের আড়ে শুকাতে হবে। যেসব জায়গায় জাগ দেওয়ার পানির অভাব হয় সেখানে রিবন রেটিং পদ্ধতিতে পাট পচাতে হবে, এতে আঁশের মান ভালো হয় এবং পচনের সময় কম লাগে। পাট পচনে পানির ঘাটতির সমাধানে মাইক্রোবিয়াল ইনোকুলাম প্রযুক্তি ব্যবহার করতে পারেন। পাটের বীজ উৎপাদনের জন্য 100 দিন বয়সের পাট গাছের 1 থেকে 1.5 ফুট ডগা কেটে নিয়ে 2 গিট সহ 3 অথবা 4 টুকরা করে ভেজা জমিতে দক্ষিণমুখী কাট করে রোপণ করতে হবে। রোপণ করা টুকরাগুলো থেকে ডালপালা বের করে নতুন চারা করতে হবে। পরবর্তীতে এসব চারায় প্রচুর ফুল ধরবে এবং তা থেকে বীজ পাওয়া যাবে।
3: আচ্ছা আপা, এই অবস্থায় আমরা এখন শাক সবজি আর গাছপালার কি ব্যবস্থা গ্রহণ করব, এই বিষয়টা যদি একটু কইতেন।
4: এ মাসে সবজি বাগানে করণীয় কাজগুলোর মধ্যে রয়েছে মাটি দেয়া, মাদায় আগাছা পরিষ্কার করা, গাছের গোড়ায় পানি জমতে না দেয়া, মানে পানি নিষ্কাশন ব্যবস্থা করতে হবে, মরা বা হলুদ পাতা কেটে ফেলা, প্রয়োজনে উপরি সার প্রয়োগ করতে হবে, মানে পানি নেমে গেলে, বন্যার পানি নেমে গেলে উপরি প্রয়োগ করতে হবে। লতা জাতীয় সবজির বারবাটি যত বেশি হবে ফুল ও ফল ধারণ ক্ষমতা তত কম হবে, সেজন্য লতা গাছের 15-20% পাতা কেটে দিলে তাড়াতাড়ি ফুল ও ফল ধরবে। গাছপালা, এখন সারা দেশে গাছ রোপণের কাজ চলছে, ফলদ, বনজ এবং ঔষধি বৃক্ষজাতীয় গাছের চারা বা কলম রোপণের ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত স্থান নির্বাচন করে 1 হাত চওড়া এবং 1 হাত গভীর গর্ত করে অর্ধেক মাটি এবং অর্ধেক জৈব সারের সাথে 100 গ্রাম TSP এবং 100 গ্রাম MOP ভালো করে মিশিয়ে নিতে হবে। সার ও মাটির এই মিশ্রণ গর্ত ভরাট করে রেখে দিতে হবে। 10 দিন পরে গর্তে চারা বা কলম রোপণ করতে হবে।
0: বাহ, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ শুনছিলাম এ সপ্তাহের কৃষি, এবং শুধু তাই না, অতিবৃষ্টিতে মাঠের ফসল রক্ষায় কৃষক ভাইদের কী করণীয় এই সম্পর্কে পরামর্শ দিলেন আপা ইসমাত জাহান এমি, বেতার কৃষি কর্মকর্তা, কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি।

0: কই মাইনকা
1: যে
0: জালের ওই পাতলিয়া কিনারের মাথা উঁচা কইরা ধর, নইলে বড় কাতলাটা ফালদা জালের বাইরে পানিতে যাইবগা যত সব।
1: আপনি চিন্তা করেন না, ওই বাঁশের খোঁটাটা আমার হাতে একটু আগাইয়া দেন দেখি।
0: দিতাছি, একটু সবুর কর। এই ল
1: দেন দেন।
0: ওই খোঁটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে, আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান, ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি, এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কয় নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমারে নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইনকা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
1: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইব।
1: আচ্ছা আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা তারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাপা দাপিতে খাড়ি যেন কাইতুয়া না পরে।
1: আচ্ছা
0: আর শোনো, সব চাইতে যে কাতরটা ধরা পড়বো, তুমি দুই হাত দিয়া শক্ত কইরা ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
1: ও তাইলে তো আইস বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খাড়িতে বর, তোরাও বাদ যাবি না।
1: আলহামদুলিল্লাহ।
3: আইনাল ভাই, মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইনকা কথা কম নাকি
3: কাজ বেশি? আইনাল ভাই তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইনকা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
3: ওইটা মনে হয় আড়াই কেজি হইব।
0: আরে তুই দাঁড়ি পাল্লাই ওজন দেশ না কেন?
3: মাতবর সাহ দেহেন, দুই কেজি সাড়ে পাঁচশো গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দর দিয়া হন মাছটা বাড়িতে আমার গিন্নির কাছে দিয়ায় দেহেস, মাছটা আবার লাভ দিয়া খারিদ থেকে যেন পইরা না যায়।
3: আচ্ছা আমি জামু আরামু।
1: যা যা
0: আইনাল মিয়া।
1: কোন
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেহি।
1: আনতাছি।
3: মাতবর সাহ আমি এখন বড় পাল্লা দিয়া পাঁচটা খাড়ির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
1: যে কোন
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খাড়ির মধ্যেই দাও।
1: আচ্ছা
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
3: এই ছোট বড় মিলাইয়া মোট একশো পাঁচচল্লিশ কেজি হয়েছে।
0: তাহলে গড়ে একশো সত্তর টাকা হিসাবে একশো পাঁচচল্লিশ কেজির দাম মবলগে চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়।
3: মাতবর সাহ আপনারা ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই, আচ্ছা এক পুকুরে এক খেপ দিয়াই চব্বিশ হাজার টাকার বেশি কামাইলেন, আর সবগুলো পুকুরে মিলে সারা বছরে প্রায় দুই লাখ টাকা তো পাইবেনি নাকি?
0: তা তো, তুই মনে হয় কিছু কইতে চাস?
3: হ এতদিনে বুঝলাম, করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।
0: বাহ সুন্দর কথা কইলি তো বাইনকা,
3: করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।
4: তো শুনলাম আমরা, আর এই সাথেই আমরা আজকের আসর শেষ করব। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভিন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। তো চলো আমরা আজকের মতো উঠি।
5: আচ্ছা চল উঠি।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। প্রিয় শ্রোতা, আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি জাবেদ কারদার, মোহাম্মদ কামাল চৌধুরী এবং আমি লায়লা পারভিন কেয়া। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: আসসালামু আলাইকুম। সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনাদের আন্তরিক প্রীতি আর শুভকামনা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দুরবার। দুরবারে আপনাদের সাথে রয়েছি আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া
2: এবং আমি জাবেদ কারদার।
0: দুরবারে আজ রয়েছে ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, চঞ্চলা হাওয়ারে ধীরে ধীরে চল রে। ছায়াছবি দ্য রেইন।

যে প্রেম স্বর্গ থেকে এসেই জীবনে অমর হয়ে যায়, এমন একটি গান কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে, ছায়াছবি প্রাণের চেয়ে প্রিয়।

এখন জন্মদাতা ছায়াছবির গান আমি সূর্য দেখাবো না চাঁদও দেখাবো না, শিল্পী সাবিনা ইয়াসমিন।

সঠিক ভাই বোনেরা দুর্বার অনুষ্ঠানে শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। চিত্রগীতিতে এবারে শুনবেন তুমি আমার ছায়াছবির গান, দ্বৈতকণ্ঠে গিয়েছেন সামিনা চৌধুরী ও আগুন।

0: সুইটহার্ট ছায়াছবির এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। শেষ হয়ে গেল দুর্বার অনুষ্ঠানের সময়ও। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামাল চৌধুরী,
1: আমি লায়লা পারভিন কেয়া,
2: আমি জাবেদ কারদার
3: এবং আমি হাসিনা মুস্তাফিজ।
0: জানিয়ে দিচ্ছি, দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
4: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলা খবর পড়ছে শাকিল আহমেদ। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ স্পেনের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত একটায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরও শুনুন প্রতিবেদনে।
1: আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে ফুটবলের এক মহাকাব্যিক লড়াইয়ের। 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ সময় আজ রাত ঠিক একটায় মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের পরাশক্তি স্পেন। ইতিহাস গড়ার এই ম্যাচে স্পেনের লক্ষ্য দ্বিতীয় আর আর্জেন্টিনার লক্ষ্য চতুর্থ ট্রফি। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা অন্যতম সফল এক দল। আলবিসেলেস্তারা এ পর্যন্ত তিনবার বিশ্বজয় করেছে, 1978 সালে ঘরের মাঠে প্রথম, 1986 সালে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয়, এবং 2022 সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির জাদুতে ঘরে তোলে তৃতীয় শিরোপা। এছাড়া 1930, 1990 এবং 2014 সালে তারা রানার্স আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করেছিল। অন্যদিকে স্প্যানিশ আর্মাডা লা রোজাদের বিশ্বকাপ ইতিহাস কিছুটা ভিন্ন। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার সেই অবিস্মরণীয় গোলে ডাচদের হারিয়ে নিজেদের ইতিহাসে একমাত্র বিশ্বকাপটি জিতেছিল স্পেন। এর আগে 1950 সালের বিশ্বকাপে তারা চতুর্থ স্থান অর্জন করেছিল, যা ছিল দীর্ঘকাল তাদের সেরা সাফল্য। ফিফার অফিসিয়াল রেকর্ড বলছে বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছে, 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে। সেই একমাত্র দেখায় স্পেনকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ও প্রীতি ম্যাচ সহ সর্বমোট 14 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে দুই দলেরই সমান সমান 6টি করে আর ড্র হয়েছে বাকি দুটি ম্যাচ। পরিসংখ্যানের এই নিখুঁত সমীকরণ আজ রাতে ভেঙে যাবে। একদিকে টুর্নামেন্টের সেরা আক্রমণ ভাগ নিয়ে নামা আর্জেন্টিনা, অন্যদিকে মাত্র এক গোল হজম করা স্পেনের সেরা রক্ষণ ভাগ। কে হাসবে শেষ হাসি? মেসির হাতে উঠবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ, নাকি তরুণ স্পেনের নতুন সাম্রাজ্য শুরু হবে? ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: এদিকে গতরাতে মায়ামিতে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে 6-4 গোলে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। জুনিয়ার এইচ কাপ নারী হকিতে বাংলাদেশ দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতরাতে ওমানের রাজধানী মাস্কাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ 2-0 গোলে কাজাখস্তানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বুলাওতে তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশ জয়ের জন্য 144 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 19 ওভার 5 উইকেটে 140 রান করেছে। এর আগে জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান করে। 3 ম্যাচের সিরিজ এখন 1-1 সমতা বিরাজ করছে। লর্ডসে আজ তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ভারতকে জয়ের জন্য 388 রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এর আগে ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 3 উইকেটে 387 রান করে। 3 ম্যাচের সিরিজে এখন 1-1 সমতা বিরাজ করছে। এদিকে ব্রিজটাউনে চতুর্থ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এখন ব্যাট করছে। এদিকে 2 ম্যাচ হাতে রেখেই 3-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। গাজীপুরে জাঙ্গালিয়ায় ফুটবল টুর্নামেন্টে মনোহরদীর খিদিরপুর ফুটবল একাদশ ফাইনালে উঠেছে। আজ স্থানীয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খিদিরপুর ফুটবল একাদশ টাই ব্রেকারে 3-2 গোলে পিরুজ আলী ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারণী সময়ের খেলা গোল শূন্যভাবে অমীমাংসিত ছিল। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুন করে স্পোর্টসের সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদা উৎসব মুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: অনেক অনেক শুভেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে সুখী সংসার অনুষ্ঠান থেকে। প্রিয় শ্রোতা, সবাই ভালো আছেন, সুস্থ ও নিরাপদ আছেন এই বিশ্বাস রাখি সব সময়ের জন্য। যাপিত জীবনে সচেতন ভাবনার প্রয়োগ ভালো থাকার সম্ভাবনা নিশ্চিত করে। প্রিয় শ্রোতা, গাছ লাগানোর জন্য এটি উপযুক্ত সময়। গাছ প্রকৃতি ও পরিবেশের সাথে মানুষের জীবনের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখতে পরিকল্পিত উপায়ে ছোট পরিবার গড়ে তোলা সচেতন সিদ্ধান্তের সময় উপযোগী বাস্তবায়ন। আমরা বিশ্বাস করি আপনারা সবাই সচেতন মানুষ এবং সুখী জীবন যাপনের জন্য সময় মতোই নেবেন সচেতন সিদ্ধান্ত।

0: ডাকবাক্সের পালায় আমন্ত্রণ জানাচ্ছি ডাকবাক্সে আপনাদের চিঠি এবং ইমেল নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। আজও আমরা উপস্থিত হয়ে গেছি একেবারে সময় মতন এবং ইমেলের উত্তর দেবার জন্য বরাবরের মতোই আজও উপস্থিত আছেন এস এম জাহিদ হোসেন।
1: শ্রোতা বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে বসে শুনছেন স্বাগত আজকের ডাকবাক্স পর্বে।
0: বন্ধুরা, আজ আমাদের হাতে অনেকগুলো ইমেল রয়েছে, তাই ইমেল থেকেই পড়ছি। মোহাম্মদ আজমাইন হোসেন জয়পুরহাট সদর থেকে ইমেল করেছেন। আমি বাংলাদেশ বেতারের সুখী সংসার অনুষ্ঠানের একজন নিয়মিত এবং একনিষ্ঠ শ্রোতা। বেতারের এই আয়োজনটি সবসময়ই আমাদের সমাজ সচেতনতায় এক অনন্য ভূমিকা পালন করে আসছে। গত 2রা জুলাই 2026 তারিখে প্রচারিত এসগুড়ি ছোট পরিবার বিশেষ অনুষ্ঠানটি শোনার পর থেকে আমার ভেতরে ভালো লাগা এবং কিছু গঠনমূলক অনুভূতির কথা আপনাদের সাথে ভাগ করে নেওয়ার তাগিদ অনুভব করলাম। পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা এবং উপস্থাপনা ছিল অত্যন্ত সময় উপযোগী ও প্রশংসনীয়। উল্লেখ করছি যা আমার কাছে খুব ভালো লেগেছে: বাস্তবসম্মত প্রামাণ্য প্রতিবেদন, গর্ভকালীন স্বাস্থ্য সচেতনতা এবং সঙ্গীতের মাধ্যমে সচেতনতা। এই ধরনের তথ্যবহুল, জীবনমুখী এবং মননশীল আয়োজন কেবল বেতারের মানকেই সমৃদ্ধ করে না, বরং একটি সুস্থ ও সচেতন সমাজ গঠনে পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এই চমৎকার অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য এর পেছনে থাকা পুরো টিম ও সংশ্লিষ্ট সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। ভবিষ্যতেও সুখী সংসার অনুষ্ঠানের মাধ্যমে এমন জনকল্যাণমুখী ও সচেতনতামূলক আরও আয়োজন শোনার প্রত্যাশা রইল। বেতারের সকল কর্মকর্তা, কলাকুশলী ও শ্রোতা বন্ধুদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
1: আজমাইন হোসেন, আপনি গত 2রা জুলাই তারিখে এসকরি ছোট পরিবার অনুষ্ঠানে যেসব বিষয়ে শুনেছেন সেগুলো নিয়ে খুব সুন্দর বিশ্লেষণ করে আপনার অনুভূতির কথা জানিয়েছেন। আপনার অনুভূতির কথা জেনে আমাদের খুবই ভালো লাগলো এবং সে কারণে আমরা আপনার পুরো ইমেলটি পড়ে শোনালাম শ্রোতাদের উদ্দেশ্যে। আশা করি শ্রোতারাও শুনে খুশি হয়েছেন। আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন আমাদের সাথে এবং নিয়মিত লিখবেন।
0: মোহাম্মদ মেহেদী হাসান বোঁচাগঞ্জ দিনাজপুর থেকে ইমেল করেছেন। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা রেখেছে। বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিকল্পিত পরিবার গঠন ও স্বাস্থ্য সচেতনতা তৈরিতে শ্রোতা নন্দিত নানা অনুষ্ঠান প্রচার করে আসছে। এই সেল থেকে প্রচারিত নাটক, গান, আলোচনা, কথিকা, প্রামাণ্য অনুষ্ঠান শুনে শ্রোতারা উপকৃত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং পুষ্টিবিদের পরামর্শ দিয়ে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল মানুষকে সচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে। এই সেল প্রজনন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, মা ও শিশুর পুষ্টি নিয়ে নানা তথ্য দিয়ে আসছে। বাল্যবিয়ে, যৌতুক এবং ইভটিজিং এর মতো নানা সামাজিক সমস্যাগুলো নিয়মিত তুলে ধরছে। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বার্তা সহজে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিচ্ছে। পরিশেষে ধন্যবাদ জানাই এই সেলকে। সাটুরিয়া মানিকগঞ্জ থেকে ইমেল করেছেন ইমন আহমেদ দুলাল। আপনি লিখেছেন, বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল অনুষ্ঠানের আমি একজন নিয়মিত শ্রোতা। এই অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করে সুস্থ, ছোট ও সুখী পরিবার গড়তে ভূমিকা রাখছে। এই সেল নিয়মিত কথিকা, নাটক ও স্লোগানের মাধ্যমে পরিবার পরিকল্পনা, পুষ্টি, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরি করে থাকে।
1: দিনাজপুরের শ্রোতা বন্ধু মোহাম্মদ মেহেদী হাসান এবং মানিকগঞ্জের শ্রোতা ইমন আহমেদ দুলাল, আপনারা দুজনই জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের অনুষ্ঠান শুনে শ্রোতারা কিভাবে উপকৃত হতে পারেন সে কথা যেমন লিখেছেন, তেমনি লিখেছেন যে পরিকল্পিত পরিবার গঠনে সচেতনতা তৈরিতে এই সেল কাজ করে যাচ্ছে। আপনারা ঠিকই বলেছেন, আমরা সবসময় চেষ্টা করে থাকি পরিকল্পিত পরিবার গঠন এবং আমরা সবসময় চেষ্টা করে থাকি ছোট পরিবার গঠন, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে শ্রোতাদের বিভিন্ন তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করতে, যাতে তারা এগুলো মেনে বুঝে সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারেন।
0: আদমদিঘি বগুড়া থেকে ইমেল করেছেন। সুখী সংসার অনুষ্ঠানে প্রতি মঙ্গলবার রাতে রাত 8:10 ধারাবাহিক নাটক প্রচার করা হোক। কুইজ না দিলেও নাটকটি প্রচার করুন, কারণ আমরা এই নাটক থেকে অনেক কিছু শিখতে পারি। দরকার হলে পুরাতন আগের নাটকগুলো পুনঃপ্রচার করুন, তবুও আমরা নাটক শুনতে চাই।
1: ফরহাদ হোসেন টুটুল, আপনার অনুরোধটি আমরা বিবেচনায় রাখছি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আপনার অনুরোধ জানিয়েছি।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু বেলকুচি সিরাজগঞ্জ থেকে, 13 জুলাই 2026 তারিখে স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানে নবজাতকের জন্য মায়ের শাল দুধের উপকারিতা নিয়ে সাক্ষাৎকার এবং সচেতনতামূলক কথাবার্তা ভালো লাগলো।
1: ধন্যবাদ মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আপনি জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়ে আমাদের কাছে লিখেছেন।
0: তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে ইমেল করেছেন মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া। আপনি লিখেছেন, 8ই জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে স্বাস্থ্যকেন্দ্রের সেবাগ্রহীতা ও স্বাস্থ্যসেবা কর্মীদের সাক্ষাৎকার শুনে তৃণমূল পর্যায়ে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত জেনেছি। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া। আপনি সুখের ঠিকানা অনুষ্ঠান শুনেছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন। এর জন্য
0: আলী আহমেদ আরিফ সাপাহান নওগাঁ থেকে, 6ই জুলাই স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান শুনলাম, সেই দিন কিশোরীদের অল্প বয়সে বিয়ে এবং অল্প বয়সে গর্ভধারণের জটিলতা এ বিষয়ে আলোচনা তুলে ধরা হয় এবং জনসংখ্যামূলক গানও শুনলাম, বেতার কার্টুনও প্রচার করা হয়েছে। সব মিলে দারুণভাবে উপভোগ করলাম অনুষ্ঠানটি।
1: আলী আহমেদ আরিফ, আপনি শুনেছেন স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠানটি এবং আপনার ভালো লাগার কথা আমরা জেনেছি। আপনার ভালো লাগার কথা জেনে আমাদেরও ভালো লাগলো।
0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখী সংসার অনুষ্ঠানের ডাকবাক্স পর্ব, প্রচারিত হচ্ছে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। বন্ধুরা, আপনাদের চিঠির জন্য আমাদের অপেক্ষা থাকে সবসময়। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দিই, ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার শেরে বাংলানগর ঢাকা 1207। আমাদেরকে ইমেলও করতে পারেন, আমাদের কাছে ইমেল করার ঠিকানা বেতার PHNC1207@gmail.com। আমাদের ইউটিউব চ্যানেল পপুলেশন সেল বাংলাদেশ বেতার, আশা করছি সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, এবারে সেরা চিঠির কথা জানিয়ে দেব। এ সপ্তাহে সেরা চিঠি আমরা নির্বাচন করেছি ইমেল থেকে এবং ইমেলটি লিখেছেন ভাবখালী নতুন বাজার ময়মনসিং সদর থেকে মোসাম্মত মুনিরা খাতুন।
1: মোসাম্মত মুনিরা খাতুন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি আমাদের কাছে এ সপ্তাহে একটি ইমেল পাঠিয়েছেন যেখানে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আপনি মতামত জানিয়েছেন। আপনার সুন্দর ইমেলটি আমরা পড়েছি এবং ভালো লেগেছে, যে কারণে এ সপ্তাহে সেরা চিঠি হিসেবে এটি বিবেচিত হয়েছে। আমরা পড়ছি ইমেল থেকে।
0: বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষের দোরগোড়ায় সচেতনতার আলো পৌঁছে দিচ্ছে। এই সেলের অনুষ্ঠান মালা সুস্থ সবল ও সচেতন সমাজ বিনির্মাণের এক একটি শক্তিশালী হাতিয়ার। প্রচারিত অনুষ্ঠানগুলোর বৈচিত্র্য ও কার্যকারিতা সত্যিই প্রশংসনীয়। এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি মূল্যবোধ ও বাস্তবতার নিরিখে পরিবার পরিকল্পনা, মা ও শিশুর যত্ন, সুখী গৃহকোণ গড়ে তোলার গুরুত্বপূর্ণ অংশটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি অনুষ্ঠানটি গ্রামীণ ও শহর অঞ্চলের মানুষের মনের দ্বিধাদ্বন্দ্ব দূর করতে ভূমিকা অনস্বীকার্য। তরুণ প্রজন্মের মনের কথা, তাদের ক্যারিয়ার, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক দায়িত্ববোধ নিয়ে চমৎকার আয়োজন তারুণ্যের কণ্ঠ। স্বাস্থ্য যে সকল সুখের ভিত্তি তা মনে করিয়ে দেয় স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি। এর পাশাপাশি সচেতনতার বার্তা দিতে বেতার কার্টুন অত্যন্ত জনপ্রিয়। অন্যদিকে আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা অনুষ্ঠান দুটির মাধ্যমে সাধারণ মানুষের সুখ দুঃখের গল্প ও জনস্বাস্থ্যের বার্তাগুলো সুরের মূর্ছনায় শ্রোতাদের হৃদয়ে গেঁথে দেওয়া হয়। বিনোদনের মাধ্যমে শিক্ষণীয় বার্তা দেওয়ার আরেকটি অনন্য মাধ্যম হল পুষ্টি সেলের সাপ্তাহিক নাটক। শ্রোতাদের সাথে সরাসরি সেতুবন্ধন তৈরি করে ডাকবাক্স, শ্রোতাদের ভালো মন্দ লাগা চিঠিপত্রের আসর। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রোতাদের পাঠানো চিঠির উত্তর ও মতামত প্রকাশের এই মাধ্যমটি পুষ্টি সেলের অনুষ্ঠানকে আরো প্রাণবন্ত ও জনমুখী করে তোলে। এছাড়া আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ফোন ইন অনুষ্ঠানের আয়োজন শ্রোতাদের সরাসরি বিশেষজ্ঞ ডাক্তার ও পুষ্টিবিদদের সাথে যুক্ত হওয়ার এবং তাৎক্ষণিক সমস্যার সমাধান পাওয়ার দারুণ সুযোগ করে দেয়। এক কথায় বলা যায়, পুষ্টি সেলের সকল অনুষ্ঠান কল্যাণে কাজ করে থাকে। বাংলাদেশ বেতারের পুষ্টি সেলের এই আয়োজনগুলো জনস্বাস্থ্য, পুষ্টি মান উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে নীরব বিপ্লব ঘটিয়ে চলেছে। তথ্য ও বিনোদনের এই চমৎকার মিশ্রণ রেডিও শ্রোতাদের শুধু মুগ্ধই করছে না, বরং একটি সুস্থ ও সমৃদ্ধ বাংলাদেশ করতে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছে।
2: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনছেন। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন এশার নামাজের আজানের পর। বাংলাদেশ বেতার, বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। আল কোরআন। এখন প্রচার করা হচ্ছে এশার নামাজের আজান।
3: الله أكبر الله أكبر
4: আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশ বেতারে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেলের সুর ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে।
4: মনিরা খাতুন আগেই বলেছে যে আপনি আমাদের বেশ কিছু অনুষ্ঠান নিয়ে মতামত জানিয়েছেন। এসো করি ছোট পরিবার, স্বাস্থ্য সুখের মূল, ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি, আমাদের কথা আমাদের গান, কথায় গানে সঙ্গীতমালা, সাপ্তাহিক নাটক, ডাকবাক্স, প্রায় সবগুলো অনুষ্ঠানের কথাই আপনি উল্লেখ করেছেন। বিশেষ করে ফোন ইন অনুষ্ঠান এবং বেতার কার্টুনেও কথাও আপনি আলাদাভাবে লিখেছেন। অনেক ভালো লাগলো আপনার ইমেলটি পড়ে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনারাও থাকবেন আমাদের সাথে, এটাই আমাদের প্রত্যাশা। নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং নিয়মিত লিখবেন।
3: চর হরিশপুর চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমেল করেছেন মোহাম্মদ সাদত হোসেন। আপনার ইমেলে আপনি লিখেছেন, বেতার নিয়মিত শুনছি, আজ আমাদের ক্লাব সম্পর্কে একটু তথ্য দিতে চাই। চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাবের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে। মধুমালা রেডিও ক্লাবের মতো অন্যান্য বেতার শ্রোতা ক্লাব সদস্যদের বৃক্ষরোপণের অনুরোধ করছি।
4: ধন্যবাদ মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনারা একটি সময় উপযোগী উদ্যোগ নিয়েছেন। আশা করি অন্যান্য বেতার শ্রোতারাও বৃক্ষরোপণে অংশগ্রহণ করবে। তবে একটি বিষয়ে আলাদাভাবে বলতে চাই যে পরিকল্পিত পরিবার গঠন এবং স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল থেকে যেসব অনুষ্ঠানমালা প্রচারিত হয় সেগুলো অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে আপনারা কাজ করবেন আশা করি, এবং এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনার ইমেইলের জন্য।
3: ফয়সাল আহমেদ শিপন সুলতানশাহী গোপালগঞ্জ থেকে আপনার ইমেইলে আপনি লিখেছেন, 13 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে আলাপন শুনে অটিজম সচেতনতা ও সহমর্মিতা বিষয়ে অনেক প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি। তাসলিমা খানম সুমি সুলতানশাহী গোপালগঞ্জ থেকে আপনার ইমেইলে আপনি লিখেছেন, 14 জুলাই সুখের ঠিকানা অনুষ্ঠানে কিশোরীদের সুস্থ মাসিক ব্যবস্থাপনা বিষয়ে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি।
4: ফয়সাল আহমেদ শিপান এবং তাসলিমা খানম সুমি, আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রচারিত অনুষ্ঠান শুনে আপনাদের মতামত জানিয়েছেন, আপনাদের ভালো লাগার কথা জেনেছি, অনেক অনেক ধন্যবাদ।
3: মোহাম্মদ সেলিম হোসেন সল্ট গোলা রোড বন্দর চট্টগ্রাম, বিগত 12 জুলাই প্রচারিত সুখের ঠিকানা অনুষ্ঠানে নারীর প্রজনন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠায় পুরুষের অংশগ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা পেয়েছি।
4: ধন্যবাদ মোহাম্মদ সেলিম হোসেন, আপনি অনুষ্ঠান শুনছেন এবং মতামত জানিয়ে আমাদের কাছে লিখেছেন। তবে বেশ কিছুদিন পর আপনার ইমেল পেলাম, আশা করি নিয়মিত লিখবেন।
3: বন্ধুরা, এবারে প্রাপ্তি শিকারের পালা। আরো যারা ইমেল করেছেন, মোহাম্মদ রবিউল ইসলাম ময়েন শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে, মেহেদী হাসান মামুন দৌলতপুর মানিকগঞ্জ থেকে।
4: ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আজ হাতে আর সময় নেই, আগামী সপ্তাহে আবারও কথা বলবো আপনাদের পাঠানো ইমেইল এবং চিঠি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিয়মিত শুনবেন বাংলাদেশ বেতারের অনুষ্ঠান, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।
3: বন্ধুরা, প্রতিদিনের যাপিত জীবনে আপনারা যতটা সচেতন থাকবেন ততটাই ভালো থাকার সম্ভাবনা বেড়ে যাবে এবং আপনার জীবনযাপন পদ্ধতি অনেককে উৎসাহিত করবে স্বাস্থ্যসম্মত এবং সচেতন জীবনযাপন করতে। সকলের ভালো থাকা আমাদের সবসময়ের প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাদের লেখার জন্য। আমরা অপেক্ষায় থাকব আপনাদের চিঠি এবং ইমেইলের। আগামীতে হাজির হব একই দিনে একই সময়ে। উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
5: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
6: বাংলাদেশ বেতার, এখন থেকে কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছে আজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ রাত 1:00। ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন। বিশ্বকাপ 2026 সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য। আগের বিশ্বকাপে লেনদেন ছিল 140 কোটি টাকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভূমিধস ও আকস্মিক বন্যায় 11 জনের প্রাণহানি। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রথমেই ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।
2: আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ববাসী সাক্ষী হতে যাচ্ছে ফুটবলের এক মহাকাব্যিক 2000। বাংলাদেশ সময় আজ রাত ঠিক 1:00 মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের পরাশক্তি স্পেন। ইতিহাস গড়ার এই ম্যাচে স্পেনের লক্ষ্য দ্বিতীয় আর আর্জেন্টিনার লক্ষ্য চতুর্থ ট্রফি। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা অন্যতম সফল এক দল। আলবিসেলেস্তারা এ পর্যন্ত 3 বার বিশ্বজয় করেছে। 1978 সালে ঘরের মাঠে প্রথম, 1986 সালে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে দ্বিতীয় এবং 2022 সালে কাতার বিশ্বকাপে লিওনেল মেসির জাদুতে ঘরে তোলে তৃতীয় শিরোপা। এছাড়া 1930, 1990 এবং 2014 সালে তারা রানার্স আপ হিসেবে টুর্নামেন্ট শেষ করেছিল। অন্যদিকে স্প্যানিশ আর্মাডা লা রোজাদের বিশ্বকাপ ইতিহাস কিছুটা ভিন্ন। 2010 সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে আন্দ্রেস ইনিয়েস্তার সেই অবিস্মরণীয় গোলে ডাচদের হারিয়ে নিজেদের ইতিহাসে একমাত্র বিশ্বকাপটি জিতেছিল স্পেন। এর আগে 1950 সালের বিশ্বকাপে তারা চতুর্থ স্থান অর্জন করেছিল, যা ছিল দীর্ঘকাল তাদের সেরা সাফল্য। ফিফার অফিসিয়াল রেকর্ড বলছে বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছে। 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপের গ্রুপ পর্বে সেই একমাত্র দেখায় স্পেনকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে সব মিলিয়ে আন্তর্জাতিক ও প্রীতি ম্যাচ সহ সর্বমোট 14 ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল, যেখানে দুই দলেরই সমান সমান 6টি করে আর ড্র হয়েছে বাকি 2টি ম্যাচ। পরিসংখ্যানের এই নিখুঁত সমীকরণ আজ রাতে ভেঙে যাবে। একদিকে টুর্নামেন্টের সেরা আক্রমণ ভাগ নিয়ে নামা আর্জেন্টিনা, অন্যদিকে মাত্র 1 গোল হজম করা স্পেনের সেরা রক্ষণ ভাগ। কে হাসবে শেষ হাসি? মেসির হাতে উঠবে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ, নাকি তরুণ স্পেনের নতুন সাম্রাজ্য শুরু হবে? ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: বর্ণাঢ্য ও জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আজ পর্দা নামছে 2026 বিশ্বকাপ ফুটবল আসরের। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন। ফাইনাল খেলায় থাকছে সুপার বোলের আদলে হাফ টাইম শো। সঙ্গীত পরিবেশন করবেন শাকিরা, জাস্টিন বিবার সহ বিশিষ্ট শিল্পীরা। ম্যাচ শেষে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কোটি কোটি দর্শককে মাসব্যাপী ফুটবলের জাদুতে মাতিয়ে বিশ্বকাপ ফুটবল 2026 এখন শেষ মুহূর্তে নতুন চ্যাম্পিয়নকে স্বাগত জানাতে প্রস্তুত। এদিকে বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা স্পেনের মহারণ নিয়ে কি ভাবছেন ফুটবল বিশেষজ্ঞরা? আর সমর্থকদের উন্মাদনা ও যুক্তি পাল্টার যুক্তি বা কেমন? সাবেক ফুটবলারদের চুলচেরা বিশ্লেষণ আর মাঠের বাইরের ভক্তদের টান টান উত্তেজনা নিয়ে শুনুন আরও একটি প্রতিবেদন।
2: আজ রাতেই শেষ হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থের মহাকাব্যিক মহা উৎসব। আমেরিকার নিউ জার্সিতে ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অপরাজেয় শক্তি স্পেন। আলবিসেলেস্তারা যেখানে এ পর্যন্ত তিনবার বিশ্ব জয় করেছে, লারোজাদের শোকেসে বিশ্বকাপ ট্রফি রয়েছে কেবল একটি। মেগা ফাইনালের এই ম্যাচের ফলাফল নিয়ে বাংলাদেশ বেতারকে বলছিলেন সাবেক ফুটবলার ও ক্রীড়া বিশেষজ্ঞ রুবেল খান।
3: আর্জেন্টিনা যে সার্ভাইভ করে করে তারপরে যে ফাইনালে এসেছে, এ থেকে বলা যায় তাদের সুযোগটা একটু বেশি থাকবে। স্পেনও কিন্তু খুব ভালো ফুটবল খেলে ফ্রান্সের মতো ভালো টিমকে হারিয়ে তারা বিশ্ব চ্যাম্পিয়ন হবার দাবিদারও হয়েছে। সেক্ষেত্রে আমি আর্জেন্টিনাকে কিছুটা এগিয়ে রাখবো, আর আমার কাছে মনে হচ্ছে ম্যাচটা খুবই আনন্দপূর্ণ এবং খুবই কম্পিটিটিভ হবে।
2: বিশ্বকাপের এই মহারণ নিয়ে বাংলাদেশের ফুটবল সমর্থকদের উন্মাদনাও এখন তুঙ্গে। ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে চলছে তুমুল তর্ক বিতর্ক। আর্জেন্টিনার সমর্থকরা বলছে মেসির হাতে ব্যাক টু ব্যাক ট্রফি দেখা এখন সময়ের ব্যাপার মাত্র। অন্যদিকে স্পেনের ভক্তদের দাবি, টিকি টাকার নতুন ফুটবল সাম্রাজ্যের সামনে আজ টিকতেই পারবে না বর্তমান চ্যাম্পিয়নরা।
4: স্পেন জিতবে ডেফিনেটলি, এবং এর কারণ হচ্ছে যে নতুন কেউ আর কি পাওয়া দরকার। স্পেন একবার যেহেতু জিতছে এবং গতবার আর্জেন্টিনা জিতছে, তো এবার আশা করবো যে স্পেনই জিতবে এবং ভালো রিদমে আছে, আশা করি স্পেন জিতবে।
5: স্পেন অসাধারণ, লামিলি আমার অসাধারণ, পুরো আস্থা আছে, ভরসা আছে, আর্জেন্টিনা কখনো হতাশ করে না এবং করবে না ইনশাল্লাহ।
6: আর্জেন্টিনা জিতবে না এমন কোন মাইন্ডসেট রাখি নাই, জিতবে এটা আমি জানি।
2: পরিসংখ্যানের ভক্তদের যুক্তি পাল্টা যুক্তি, মাঠের বাইরে যাই হোক বিশ্বসেরার মুকুট কার মাথায় উঠছে তা দেখতে চোখ রাখতে হবে আজ রাত বাংলাদেশ সময় একটায়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শতকোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী 2022 সালের কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব ক্রয়ের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতার তুলনামূলক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, 2022 সালের বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন মিডিয়া রাইটস কেনে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এরপর তমা কনস্ট্রাকশন নামে গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা নেই বাংলাদেশের এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভোগী হিসেবে যুক্ত করা হয়। তৎকালীন শেখ হাসিনা সরকার ওই মধ্যস্বত্বভোগী কোম্পানিকে মন্ত্রিপরিষদ বৈঠকের মাধ্যমে জনগণের ট্যাক্সের 98 কোটি টাকা দিয়ে বিটিভির জন্য খেলা সম্প্রচারের স্বত্ব কিনে নেয়। এর বাইরে দেশের অন্যান্য বেসরকারি মাধ্যম তাদের কাছ থেকে প্রায় 39 কোটি টাকায় রাইটস সাব লাইসেন্স করে। সব মিলিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দিতে জনগণের ট্যাক্সের প্রায় 140 কোটি টাকার বিশাল টার্ন ওভারের মাধ্যমে অর্থ লোপাট করা হয়। সংবাদ সম্মেলনে জহিরুদ্দিন স্বপন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা ছিল দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর খেলা দেখার অধিকার নিশ্চিত করতে হবে, তবে রাষ্ট্রের করুণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে জনগণের ট্যাক্সের কোনো টাকা অপচয় করা যাবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই এবার সরাসরি ফিফার সঙ্গে লাগাতার দর কষাঘষির মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় প্রায় 47 কোটি টাকায় মিডিয়া রাইটস কিনেছে বিটিভি। পরবর্তীতে দেশের আরও 4টি মাধ্যমের কাছে সাব লাইসেন্সিং করে ব্যয়ের প্রায় পুরো টাকাই তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র 4 থেকে 5 কোটি টাকার মতো সামান্য ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে সমন্বয় করে চূড়ান্তভাবে শূন্যে নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন মন্ত্রী। বিটিভির মহাপরিচালকের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করে সফলভাবে খেলা সম্প্রচার সম্পন্ন করেছেন। দর কষাঘষির পর্বে সঠিক তথ্য দিয়ে বিটিভি ও মন্ত্রণালয়কে সহযোগিতা করার জন্য দেশের স্পোর্টস রিপোর্টার, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ শাহ আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে। বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। তিনি আরও বলেন, আন্দোলন অনেক হয়েছে, এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন যাতে আর সহিংসতার পথে যেতে না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত চারদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 সালের 19 জুলাই সারাদেশে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় রাজধানীতে অর্ধ শতাধিক ছাত্র জনতা নিহত হয়। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। সংঘর্ষে সারাদেশে অসংখ্য মানুষ হতাহত হন। এদিন রাত 12টা থেকে সারাদেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়। আরও শুনুন প্রতিবেদনে।
1: 2024 সালের 19 জুলাই দিনটি ছিল শুক্রবার। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থী ও জনতা। তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের নির্দেশে শিক্ষার্থীদের উপর ব্যাপক মারমুখী হয়ে ওঠে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সঙ্গে যোগ দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গুলিতে সারাদেশে অর্ধ শতাধিক ছাত্র জনতা নিহত হন, আহত হন শত শত মানুষ। গণমাধ্যমের খবর অনুযায়ী 19 জুলাই শুধুমাত্র রাজধানী ঢাকাতেই অন্তত 62 জন নিহত হন। এছাড়া ঢাকার বাইরে রংপুর, সাভার, সিলেট ও নরসিংদীতে আরও বহু মানুষ হতাহত হয়। অন্যদিনের মতো 19 জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনে যোগ দিয়েছিলেন জুলাই যোদ্ধা মোহাম্মদ আবুল হাসান। বাংলাদেশ বেতারকে তিনি জানান,
2: সাব থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয় এবং আন্দোলনের মাঝখানে ছদ্মবেশী কিছু অস্ত্রধারী পুলিশ গুপ্ত গুলি করে মানুষ হত্যা করার চেষ্টা করেছে। আন্দোলনটাকে দমিয়ে রাখার জন্য একটা মুভমেন্ট তৈরি করে দুপুরবেলা জুমার পরে। গুলি করতে করতে তারা যে কাকে গুলি করছে, কোথায় গুলি করছে, সেরকম তাদের কোনো হিতাহিত জ্ঞান ছিল না।
1: 19 জুলাই শিক্ষার্থী ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দিনভর ব্যাপক সংঘর্ষ ও সহিংসতার ঘটনা ঘটে। ঢাকার বাইরে তীব্র সংঘর্ষ হয়। জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লব পরিষদের স্থায়ী সদস্য মোহাম্মদ আবুল হাসান বলেন, সে সময় আহতদেরকে হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা প্রদান করা হয়েছিল। সেই নৃশংসতার স্মৃতি আজও তাড়া করে ফেরে তাকে।
2: বিভিন্ন হসপিটালগুলোকে ডাটাগুলো সংগ্রহ করতেছিল এবং সেই ডাটা দ্বারা যে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে যারাও, তাদের বাসায় গিয়েও হামলা করা হয়। অনেক এলাকার হসপিটালগুলো রোগী নিতে চায়নি, তারা বাসায় চিকিৎসা করেছে, বাসায় ডাক্তার নিয়ে নিয়ে চিকিৎসা করার ব্যবস্থা করেছে। আমি গুলিবিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল, হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে আমি হয়তো এখন বেঁচে আছি।
1: 19 জুলাই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। সরকারের সঙ্গে সংলাপের প্রস্তাব ফের প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিন 9 দফা দাবি পেশ করে এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে এদিন দাঁড়ান তাদের অভিভাবকরাও। সন্তানের পাশে অভিভাবক শীর্ষক ব্যানারে রাজধানীর শাহবাগে মানববন্ধন করেন সর্বস্তরের অভিভাবক সমাজ। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি নীলুফার জাহান। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। নির্বাচন কমিশনে 2025 সালের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আনুষ্ঠানিকভাবে আয় ব্যয়ের এই হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর এক ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, প্রতি বছরের মতো যথাযথ নিরীক্ষা ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে আয় ব্যয়ের হিসাব প্রস্তুত করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তাদের পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জে ও মারকুলি সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থাটি তাদের সর্বশেষ বুলেটিনে আরও জানায়, গত 24 ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি স্থিতিশীল রয়েছে, যা আগামী 3 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় নদীসমূহ কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গত ২৪ ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমার পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। আগামী ৪৮ ঘন্টায় নদীসমূহ কিছু স্থানে বিপদসীমার উপর প্রবাহিত হতে পারে এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে অথবা বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। এছাড়া গত ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের রংপুর এবং রাজশাহী বিভাগের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনাশ্বরী নদীসমূহের পানি বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ঘাগট, আত্রাই, করতোয়া ও ছোট যমুনা নদীসমূহের পানি হ্রাস পেয়েছে। আগামী তিন দিন উক্ত নদীসমূহের পানি বৃদ্ধি পেতে পারে।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমি ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। স্থানীয় গণমাধ্যম আজ জানায় সীমান্তবর্তী পুঞ্চ ও রাজৌরি জেলায় এই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ও বন্যা কবলিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে একাধিক সংস্থা ব্যাপক অভিযান শুরু করেছে। গাজা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে গতকাল ইসরায়েলের হামলায় পুরো গাজা জুড়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৫ জন সদস্য রয়েছেন। এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা একজন হামাস সদস্যকে লক্ষ্য করে হামলা চালায়। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলা সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে এবং একটি স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। ইউক্রেনের কয়েকটি শহরে রাশিয়ায় দফা দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তারা আজ একথা জানান। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২২ সালে শুরু হওয়ার পর এটিকে কিয়েভে অন্যতম ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বলে বর্ণনা করেন। খেলার খবর। ক্রিকেট। বুলাওয়েতে আজ তৃতীয় শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে ৪ উইকেটে পরাজিত করে ২-১ সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। জবাবে বাংলাদেশ ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়োহাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ রাত ১টায় ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন। বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য। আগের বিশ্বকাপে লেনদেন ছিল ১৪০ কোটি টাকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এবং দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি অব্যাহত। খবর শেষ হলো।
5: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ আব্দুল্লাহ। ১২ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জনরায় নিয়ে সরকার গঠন করে ক্ষমতায় ১৫০ দিন পার করল বিএনপি। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর দেশের মানুষ পরিবর্তনের আশায় বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করেছিল, এই প্রত্যাশায় যে নতুন সরকার দেশের কল্যাণে ও তাদের সার্বিক চাওয়া পাওয়া পূরণে ইতিবাচক উদ্যোগ নেবে। দায়িত্ব গ্রহণের প্রথম পাঁচ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ জনমানুষের প্রত্যাশার একটি বড় অংশ পূরণ করেছে এবং সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ নিয়েও তাদের মনে আশা সঞ্চার ঘটেছে। যেমন ক্ষমতায় এসে সরকার প্রথমেই তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন উদ্যোগ নেয়। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মকুফ এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য ভাতা প্রদানের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি হাতে নেয়, প্রবর্তন করে স্পোর্টস কার্ড। এর পাশাপাশি পাঁচ বছরে 25 কোটি গাছ রোপণ কর্মসূচি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন ও খাল পুনর্খনন কর্মসূচির মতো গ্রামীণ উন্নয়ন কর্মসূচিও হাতে নেয়। সরকারি ব্যয় মিতব্যয়িতা আনা হয়েছে এবং বিভিন্ন খাতে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা শুরু হয়। সরকারের প্রথম 150 দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে বিশ্লেষক ও নীতি নির্ধারক মহল থেকে। তাদের বক্তব্যে উঠে এসেছে সরকারের অর্জন, সীমাবদ্ধতা এবং সামনে এগিয়ে যাওয়ার কৌশলগত দিক নির্দেশনা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিনের বক্তব্যে উঠে এসেছে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং প্রকল্পগুলোতে সরকারের দুর্নীতিমুক্ত ও ব্যয় সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের কথা। এর পাশাপাশি পরিবেশ ও অবকাঠামো উন্নয়নে ঢাকায় 250টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ, এআই ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা প্রবর্তন এবং পরবর্তী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণও উল্লেখযোগ্য। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সরকারের সাফল্য সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন দেশের সাথে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, বিদেশে নতুন শ্রমবাজার তৈরি এবং চীন সহ বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বেইজিং সফরে। রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের আওতায় গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, জনপ্রশাসনের স্বচ্ছতা আনয়ন এবং সরকারি অপচয় রোধ করতে মন্ত্রিপরিষদ সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক খাতের সাফল্যের ক্ষেত্রে সরকারের 150 দিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ 36.58 বিলিয়ন ডলার বৃদ্ধির উল্লেখ করা হয়। এছাড়া 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে, যে বিষয়ে প্রধানমন্ত্রীর মুখপাত্রের দাবি, বাজেট ঘোষণার পর এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। পাশাপাশি জুলাই শহীদদের দায়মুক্তি আইন পাশ এবং সন্ত্রাসবিরোধী আইনে বড় সংশোধনী আনার বিষয়টি সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। সংসদীয় ক্ষেত্রে অর্জিত সাফল্যের ক্ষেত্রে বলা হয় সংসদের প্রথম 25 কার্যদিবসে 94টি বিল পাশ হয়েছে। সার্বিকভাবে বলা যায় বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম 5 মাসে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, সামাজিক নিরাপত্তা, কূটনীতি, প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বড় দাগে এসব অগ্রগতিকে 5টি বড় অর্জন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এগুলো হল জনগণের আস্থা অর্জন, নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন, স্বল্প সময়ে নানা সংকট মোকাবিলা, জাতীয় স্বার্থ ও কূটনীতিতে অগ্রগতি এবং দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্ব। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 21 জুলাই মঙ্গলবার বেলা 2:20 থেকে বেলা 3 পর্যন্ত ঢাকা K 693 kHz, FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। এবারের বিষয়ে ইসলামের দৃষ্টিতে উত্তরাধিকার সম্পদ বণ্টন। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, সিনিয়র পেশ ইমাম ও খতিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। আপনারা যে সকল নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে
7: অংশ নিতে পারেন, সেই নম্বরগুলো হল 02-44-81-3268, 02-44-81-3269, 02-44-81-3270, 02-44-81-3277, 02-44-81-3278 ও 02-44-81-3279 এই নম্বরগুলোতে। এছাড়া এই অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সঞ্চালনে থাকবেন ফারহান আহমদ এবং মোহাম্মদ আব্দুল হকের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।

শ্রোতা বন্ধু শুনছেন দেশের গান। এই গানটির শিল্পী অপু আমান, লিখেছেন মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয় এবং সুর দিয়েছেন মিল্টন।

0: বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই, বন্যার্তদের পাশে দাঁড়ানো প্রতিটি সামর্থ্যবান মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আসুন আমরা সবাই এ দায়িত্বের পবিত্রতা রক্ষা করি। বন্যার্তদের সাহায্যার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্তদের কষ্ট লাঘব করতে। সমাজের সচ্ছলদের একটু সদিচ্ছা বন্যাকবলিত মানুষের জন্য বিশাল প্রাপ্তি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: সাদা কালো বলের জাদুকরি খেলা, দিন রাত আর ভূগোলের সীমানা ঘুচিয়ে জনে জনে মনে মনে খুশির আবির ছড়িয়ে আজকেই হচ্ছে শেষ আনন্দ মেলা।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবল 2026 এর কাপ বিজয় নির্ধারণী খেলা অনুষ্ঠানে কয়েক ঘন্টা পূর্বে রাত্রির এই প্রহরে আপনাদেরকে স্বাগত জানায় বাংলাদেশ বেতারের সজীব ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণে।
0: টান টান উত্তেজনা আর নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হতে চলেছে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026। বাংলাদেশ সময় আজ রাত 1টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটালাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।
1: বিশ্বকাপ ফাইনাল মানে শুধু ফুটবলের লড়াই নয়, বিনোদনেরও বড় মঞ্চ। সমাপনী ম্যাচেও থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় তারকারা।
0: থাকবেন মিশন ইম্পসিবল খ্যাত হলিউড সুপারস্টার টম ক্রুজ, বিশ্বের অন্যতম জনপ্রিয় স্টিমার আইশো স্পিড, ফিফার প্রথম সঙ্গীত দূত এবং প্রথম ফিফা সঙ্গীত ডিজায়ারের শিল্পী রবি উইলিয়ামস, মার্কিন সঙ্গীত তারকা পোস্ট ম্যালন, গ্র্যামি বিজয়ী ইতালীয় গায়িকা লারা পাউসিনি, দেখা যাবে জনপ্রিয় ব্যান্ড বিটিএস থেকে জাস্টিন বিবার ও শাকিরার মতো তারকাদের।
1: হাফ টাইম শোতে আরও পারফর্ম করবেন নাইজেরিয়ার আফ্রো বিটস তারকা বার্না বয়, নিউ ইয়র্কের স্ট্যাটন আইল্যান্ডের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোরাস দল PS22 কোরাস, তাদের সাথে যোগ দেবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও।
0: সঙ্গীত শিল্পীদের পাশাপাশি জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসেমি স্ট্রিট থেকে কয়েকজন মাপেট চরিত্রও এই আয়োজনে অংশ নেবেন। দর্শকদের দেখতে পাবেন এই আয়োজনে কার্মিট দ্য ফ্রগ ও মিস পিগিকেও।
1: প্রিয় বন্ধুরা, আজ 19 জুলাই, চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে 2024 সালের জুলাই মাসে রাজপথ ছিল স্লোগানের স্লোগানে উত্তাল। এই দিন আন্দোলনকারীদের দমন করতে তৎকালীন ফ্যাসিস্ট সরকার সারা দেশে কারফিউ জারি করে।
0: এদিকে আন্দোলনকারীরা 9 দফা দাবি জানান এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।
1: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং গণঅভ্যুত্থানের মুখে 5ই আগস্ট স্বৈরাচারী সরকারের পতন হয়।
0: প্রিয় শ্রোতা সঙ্গী, কিছুক্ষণ পর ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে স্পেন এবং আর্জেন্টিনা। খেলা দেখার জন্য আপনি প্রস্তুত তো? আপনি প্রস্তুতি নিতে থাকুন আর সেই ফাঁকে আমাদের সঙ্গে ঘুরে আসুন বিশ্ববিচিত্রার চমকপ্রদ দুনিয়া থেকে।
1: বিশ্ববিচিত্রার আজকের খবরগুলো সংগ্রহ করে সংকলন করেছেন ফয়সাল আহমেদ অনন্ত, উপস্থাপনা করছেন সাইরা হাবিব।
2: অদ্ভুত আর মজার তথ্য জানার নিখাদ আনন্দের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না। চলুন এরকম অদ্ভুত আর মজার কিছু তথ্য জানা যাক আজকের বিশ্ববিচিত্রায়। প্যারিসে অবস্থিত বিখ্যাত আইফেল টাওয়ারের নাম সবাই নিশ্চয়ই শুনেছি। মজার ব্যাপার হলো, টাওয়ারটি প্রথমে স্থাপন করার কথা ছিল স্পেনের বার্সেলোনায়, কিন্তু বার্সেলোনার নগর কর্তৃপক্ষ টাওয়ারটির ডিজাইন একদমই পছন্দ না করায় এর ডিজাইনার গুস্তাভো আইফেল নকশাটি নিয়ে যান প্যারিসে। পরে সেখানে স্থাপিত হয় আইফেল টাওয়ার। আইফেল টাওয়ারের প্রকৃত উচ্চতা হল 984 ফিট, কিন্তু গ্রীষ্মকালে তা 6 ইঞ্চি বৃদ্ধি পায়, আবার শীতকালে পূর্বের অবস্থায় ফিরে আসে। অবিশ্বাস্য মনে হতে পারে, তবে ভ্যাটিকান সিটি, সান মেরিকো, মোনাকো, লিচেনস্টাইন আর এন্ডোরা, এই 5টি দেশে কোনো এয়ারপোর্ট নেই। আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই, কিন্তু জানেন কি, 1 পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় 100 পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে হয়। মনে করুন আপনার জরুরি ভিত্তিতে বরফ দরকার। এখন আপনার বাসায় ঠান্ডা ও গরম দুরকমের পানি আছে, আপনি কোন পানিকে বরফ বানাতে দিবেন? ঠান্ডা পানিকে? এখানেই লুকিয়ে আছে মূল টুইস্ট। ঠান্ডা পানির চেয়ে গরম পানি দ্রুত বরফে রূপান্তরিত হয়।
0: বিশ্বের বিস্ময়কর খবরের সংকলন নিয়ে বিশ্ববিচিত্রা শুনলেন সায়রা হাবিবের কণ্ঠে।
1: পাকিস্তানের নেপথ্য সঙ্গীত শিল্পী আহমেদ রুশদিকে দক্ষিণ এশিয়ার সর্বশ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে একজন হিসাবে বিবেচনা করা হয়।
0: তার স্বরের ভাবভঙ্গিমার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। পাকিস্তানি চলচ্চিত্রের স্বর্ণযুগের একজন উল্লেখযোগ্য ব্যক্তি হলেন আহমেদ রুশদি।
1: প্রিয় বন্ধুরা, শিল্পকথা পর্বে পাকিস্তানের সঙ্গীত শিল্পী আহমেদ রুশদির ব্যক্তি ও সঙ্গীত জীবন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন মহিউদ্দিন তাহের।
3: সৈয়দ আহমেদ রুশদি বা সংক্ষেপে আহমেদ রুশদি ছিলেন উপমহাদেশের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী। তাকে অনেকেই দক্ষিণ এশিয়ার প্রথম পপ গায়ক হিসেবে আখ্যায়িত করেন। তার কণ্ঠের বৈচিত্র্য, উচ্চস্বরে গাওয়ার দক্ষতা এবং আবেগপূর্ণ পরিবেশনার জন্য তিনি বিশেষভাবে সমাদৃত। আহমেদ রুশদি 1950-এর দশক থেকে 1980-এর দশকের শুরু পর্যন্ত পাকিস্তানি চলচ্চিত্র সঙ্গীতের অন্যতম প্রধান কণ্ঠশিল্পী ছিলেন। তিনি উর্দু, বাংলা, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি এবং ইংরেজি ইত্যাদি অনেক ভাষায় গান গেয়েছেন। তার নামে প্রায় 5,000 চলচ্চিত্র গানের রেকর্ড রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আহমেদ রুশদির সবচেয়ে বিখ্যাত গান হল কোকো করিনা। 1966 সালের চলচ্চিত্র আরমান এ ব্যবহৃত এই গানটি পাকিস্তানের এবং অনেকের মতে সমগ্র দক্ষিণ এশিয়ার প্রথম আধুনিক পপ গান হিসেবে বিবেচনা করা হয়। এই গান তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। রুশদি বাংলা ভাষাতেও বহু গান গেয়েছেন। 1960 এবং 1970-এর দশকে তৎকালীন পূর্ব পাকিস্তানের চলচ্চিত্রে তার গাওয়া গান জনপ্রিয়তা অর্জন করে। বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীতের ইতিহাসেও তার অবদান উল্লেখযোগ্য বলে বিবেচিত হয়। তার অর্জনের মধ্যে রয়েছে 5টি নিগার অ্যাওয়ার্ড, বেস্ট সিঙ্গার অব দি মিলেনিয়াম উপাধি, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, লেজেন্ড অ্যাওয়ার্ড এবং পাকিস্তানের উচ্চ রাষ্ট্রীয় সম্মান সিতারায়ে ইমতিয়াজ। আহমেদ রুশদির কণ্ঠের প্রধান বৈশিষ্ট্য ছিল শক্তিশালী ও মধুর টেনর কণ্ঠ, রোমান্টিক, পপ, গজল, কাওয়ালি ও চলচ্চিত্র গানে সমান দক্ষতা, অভিনেতার চরিত্র অনুযায়ী কণ্ঠের রূপ বদলানোর অসাধারণ ক্ষমতা, মঞ্চ পরিবেশনায় প্রাণবন্ত উপস্থিতি ইত্যাদি। সঙ্গীত প্রেমীদের কাছে আহমেদ রুশদি আজও এক কিংবদন্তি নাম।

আহমেদ রুশদি শুধু পাকিস্তানি চলচ্চিত্র সঙ্গীতের কিংবদন্তি নন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসেও তার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। বিশেষ করে 1968 সালে ঢাকায় নির্মিত চলচ্চিত্র নতুন নামে ডাকো, এতে তিনি তার প্রথম বাংলা গান কে তুমি এলে গো রেকর্ড করেন। গানটির মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় এবং পূর্ব পাকিস্তানে তাকে একজন শীর্ষস্থানীয় প্লেব্যাক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

আহমেদ রুশদির কণ্ঠে ছিল আধুনিকতা, প্রাণ চাঞ্চল্য এবং পাশ্চাত্য পপ ধারার প্রভাব। রুনা লায়লা এবং আহমেদ রুশদির যুগল পরিবেশনা উপমহাদেশে বিশেষ জনপ্রিয় হয়েছিল। তাদের কণ্ঠের সমন্বয় বাংলা ও উর্দু চলচ্চিত্র সঙ্গীতে নতুন আবেদন সৃষ্টি করে। এই অমর গুণীর জন্ম তৎকালীন ব্রিটিশ ভারতের হায়দরাবাদ ডেকানে 24 এপ্রিল 1934 সালে। ভারত বিভাগের পর তিনি পাকিস্তানে চলে যান এবং সেখানেই তার সঙ্গীত জীবনের বিকাশ ঘটে। 11 এপ্রিল 1983 সালে পাকিস্তানের করাচিতে তিনি শেষ নিঃশ্বাস

0: উত্তরসঙ্গী গ্রন্থ পরিচিতি পর্বে বালাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প অগ্নিস্বর সম্পর্কে পর্যালোচনা করছেন ডক্টর তারিক মঞ্জুর।
1: বালাইচাঁদ মুখোপাধ্যায় তিনি 1899 সালে জন্মগ্রহণ করেন। 1927 সালে MBBS পাশ করেন। ডাক্তারি পড়লেও বালাইচাঁদ মুখোপাধ্যায়ের আগ্রহ ছিল সাহিত্য চর্চায়। কিশোর বয়স থেকেই বনফুল ছদ্মনাম নিয়ে বিভিন্ন পত্রিকায় লিখতে থাকেন, এই নামেই তাঁর প্রতিষ্ঠা। বনফুল ছোট ছোট অসংখ্য গল্প লিখেছেন, অনেকে এগুলোকে বলেছেন অনুগল্প। তাঁর শ্রেষ্ঠ গল্প সংকলনে অর্ধশতাধিক গল্প রয়েছে। এগুলোতে জীবনের টুকরো টুকরো বর্ণনা আছে, আর এর মধ্য দিয়ে ফুটে উঠেছে জীবনকে দেখার ধরন। কয়েকটি গল্পের নমুনা দেখা যাক। এই পৃথিবীতে যাকে বলে নিয়তি, সেটি হাসির গল্প নামক একটি রচনায় উপস্থাপিত হয়েছে। হাসির গল্পের নায়ক হরিহর, তার জীবন করুণ রসে পূর্ণ। নিজের অসুস্থ অসুন্দর দেহটি ব্যাধিজর্জর, পাশেই একটি মেয়ে রোগশয্যায় শায়িত, বারান্দায় আরেকটি শিশু ক্রন্দনরত, গৃহিণী রণচণ্ডী, দ্বারে পাওনাদার মুদির অশ্রাব্য কটুক্তি। এই পরিবেশে হাতল ভাঙা চেয়ারে বসে গরম জলে পা দুটি ডুবিয়ে ফুটবাথ নিতে নিতে হরিহর কাগজ কলম নিয়ে গল্প লিখতে বসেছেন। অসম্ভব মাথা ধরেছে, বাঁ হাতে রগ দুটি টিপে ধরে হরিহর নিমিলিত লোচনে চিন্তা করতে থাকেন, আজই লেখা দিতে হবে। সম্পাদক মশাই তাগিদ দিয়েছেন, নিজের তাগিদও প্রবলতর। ভ্রুকুঞ্চিত করে হরিহর একটি হাসির প্লটের গল্প ভাবতে থাকেন। এই গল্প লেখাতেই তাঁর নাম। আবার দাম্পত্য জীবনাদর্শের চরম ট্র্যাজেডি চিত্রটি মূর্ত হয়ে উঠেছে পরিবর্তন গল্পে। অবৈজ্ঞানিক অন্ধ প্রতিভক্তির পরিণাম যে কত শোকাবহ হতে পারে, সেই সত্যই পরিবর্তন গল্পের মুখ্য উপপাদ্য। স্বামী হরিমোহনের যক্ষা হয়েছে, স্ত্রী সরমার অক্লান্ত প্রতিসেবা ত্রুটিহীন, কিন্তু সেবা যত্ন সত্ত্বেও যক্ষার প্রকোপ যেদিন নিশ্চিত মৃত্যুর আশঙ্কা বহন করে এনেছে, সেদিন স্ত্রীর এক অদ্ভুত আচরণ ধরা পড়ে গেল। সরমা গোপনে হরিমোহনের না খেয়ে রাখা উচ্ছিষ্ট দুধ পান করে। তার যুক্তি, স্বামী যদি না বাঁচেন তার আর বেঁচে লাভ কি। এর পরিণাম প্রাকৃতিক নিয়মে যা অনিবার্য তাই হলো, সরমার দুটো ফুসফুসই আক্রান্ত হলো। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। হরিমোহন কিন্তু সেরে উঠেছিল, বড় লোক সে। সুইজারল্যান্ডে গিয়ে অনেক অর্থ ব্যয় করে কালব্যাধির হাত থেকে সম্পূর্ণ নিরাময় হয়ে সে দেশে ফেরে, যথারীতি আবার বিয়ে করে। এবার অবশ্য সেবাময়ী প্রতিপতা পত্নী শর্মাকে সে ভুলতে পারেনি, তাই বেছে বেছে শর্মা নামের একটি মেয়েকেই সে গ্রহণ করে। বিগত স্ত্রীর জন্য এও কি কম পুরস্কার। জীবনের সর্বক্ষেত্রে অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের মোহ, মানুষের দুর্ভোগ এবং দুর্গতি ঠিক বিপরীতভাবে কিভাবে কল্যাণ বয়ে আনতে পারে, এটাও বনফুলের গল্পে আছে। একটি গল্পের নাম কাকের কাণ্ড। কাকের ডাক অশুভ ইঙ্গিত, সেই কথা সমাজের সবাই জানে। জগত্তারিণী সংস্কার বশে কাক তাড়ানোর ইচ্ছা করে, কিন্তু এর পরেই গল্পের পরিণাম তৈরি হয়ে যায়। তার স্বামী যে অসুখে মারা যান, সেই অসুখ হওয়ার আগে কাক অমনি অলক্ষণে ডাক ডেকেছিল। সন্তান ভাগ্যে জগত্তারিণী ভাগ্যবতী, কিন্তু ছেলেমেয়েরা সবাই বিদেশে, কার কি অমঙ্গল হয় এই আশঙ্কায় জগত্তারিণী উঠানে আসেন এবং কাকের ডাককে উতরানোর জন্য তিনি কাক তাড়াতে থাকেন। ওই সময়ে কোমরের ব্যথায় প্রায় অচল হওয়া সত্ত্বেও কাক তাড়াতে গিয়ে তিনি পিছলে পড়েন উঠানে। এরপর তার এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। পুত্রকন্যারা তার বার্তা পেয়ে বিদেশ থেকে তাদের কাজ ফেলে আবার দেশে ছুটে আসে। মায়ের অসুখ যতটা কঠিন মনে হয়েছিল ততটা অবশ্য হয়নি, কিন্তু সামান্য একটা কাকের ডাক এই পরিবারে একটা হুলস্থুল কাণ্ড বসিয়ে ছাড়ল। আরেকটা গল্পের নাম দিবা প্রহরে, আরেকটা গল্পের নাম দিবা দ্বীপ প্রহরে। গল্পে সাপের ওঝার প্রতি মানুষের মূঢ় আস্থা শেষ পর্যন্ত করুণ পরিণতির কারণ হয়েছে। হারু ঘোষের সেজ ছেলেকে গোখরো সাপে কামড়েছিল। বিশু বাগদি তাকে বল্লমের আগায় বিঁধে রাখে। ছেলেটিকে ডাক্তার যথাশাস্ত্র ওষুধপত্র লাগিয়ে গেছেন। এমন সময় সেখানে এক আগন্তুকের আবির্ভাব হয়। তার কথাবার্তায় সবার ধারণা হয় সে একজন গুণী ওঝা। অতএব তার কাছেই সমর্পণ করা হল হারু ঘোষের ছেলেকে। ওস্তাদ লোকটি সাপটিকে বল্লমমুক্ত করে আদর করে তার চুমু খেয়ে নিজের ওস্তাদি দেখালো, কিন্তু এর পরিণামে শেষ পর্যন্ত সাপের কামড়ে হারু ঘোষের ছেলের মৃতদেহের পাশেই তারও পঞ্চত্ব প্রাপ্তি হয়। উত্তেজিত জনতা এই অলৌকিক কাণ্ডের পরিণাম অবাক হয়ে যখন লক্ষ্য করছে, তখন জানা গেল সাপের ওঝা বলে যাকে মনে করা হয়েছিল সে আসলে একটি পাগল, পাগলা গারদ থেকে পালিয়ে এসেছে। এভাবে বনফুলের এক একটি গল্পে এক এক ধরনের চমৎকারিত্ব থাকে। গল্পের শেষেই সেই মজাগুলো লুকিয়ে থাকে। জীবনের সহজ সাধারণ রূপের মধ্যে কত বাঁক আর উত্থান পতন রয়েছে বনফুলের গল্প পড়ে তা বেশ বোঝা যায়।
0: গ্রন্থ পরিচিতি পর্বে শুনলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প সম্পর্কে। শ্রোতা বন্ধুরা, আমাদের এবারের আপনার লেখা পর্বের বিষয় হল শ্রাবণের প্রকৃতি। আপনার লেখা চিঠি বা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিন আমাদের কাছে।
2: ভালোবাসা দুই অক্ষরের একটি শব্দ, কিন্তু এর ব্যাপ্তি ব্যঞ্জনা সুগভীর ও বিস্তৃত। আর সে কারণেই বোধ করি প্রেমিক প্রেমিকাকে বলে, তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন।
0: প্রিয় বন্ধুরা, সিনেমার গান পর্বে এবারে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা ও সুরে আনন্দ অশ্রু ছায়াছবির গানটি গেয়েছেন কনক চাপা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, বিশ্বকাপ ফুটবলের আনন্দ বহুদিন আপনাকে সতেজ এবং উৎফুল্ল রাখুক, এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, আমি উপস্থাপনায় ছিলাম বৈশাখী খাতুন,
0: এবং আমি AKM শোয়েব, সম্পাদনায় মোহাম্মদ নিজামউদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
0: শুভরাত্রি।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

0: The projects undertaken by ADB for rural development and poverty alleviation are playing a major role in improving the living standards of ordinary people. Its role is role in taking in tackling climate change risk and promoting eco-friendly green financing is securing our future. Various initiatives of ADB to increase regional cooperation and trade have further strengthened mutual relations among South Asian countries. ADB's technical advice on establishing good governance and building institutional capacity is contributing significantly to our policymaking.
1: Speaking as special guest, Dr. Takeshu Ueda, Director of Agriculture, Food, Nature and Rural Development Sector Office at the ADB said,
2: ADB and ERD working on the Integrated Growth Network Development Initiative as our core concept of medium-term ADB's assistance to Bangladesh. This integrated growth network framework is explicitly designed to expand investment, create jobs, improve economic connectivity, and promote balanced regional growth across Bangladesh's core corridors. ADB's ongoing study on this growth network development initiative.
1: Dear listeners, that's all today's Radio Newsreel, compiled and presented by me, Shamima Nasreen, edited by Muhammad Abul Khair, supervised by Muhammad Habibur Rahman, and produced by Muhammad Dulal Hussain. Wish you all the best.
3: Onushthan Bangladesh Betar Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rangpur, Silet, Borishal, Thakurgaon, o Kumilla Kendro theke ek joge procharito holo.
4: আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি, যার যার অবস্থান থেকে ছোট্ট ছোট্ট ভালো কাজ, সমাজকে, দেশকে, আপনাকে, আপনার আশপাশের সবাইকে এগিয়ে নিয়ে যেতে পারে। বর্ষাকালীন সময় গাছ লাগানোর উপযুক্ত, এই গাছ আমাদের বন্ধু। আসুন বেশি বেশি করে আমরা গাছ লাগাই বাড়ির আঙিনায়, আশেপাশে, আর বর্তমান সময়ে ছাদ কৃষিও কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আসুন আমাদের বন্ধুর সঙ্গে বন্ধুর মতো আচরণ করি, আমরা অযথা গাছ না কাটি, বরং বেশি বেশি করে গাছ আমরা রোপণ করি, এমনটাই আহ্বান আমাদের পক্ষ থেকে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীত অনুষ্ঠান নিবেদন।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান অনুরোধের আসন নিবেদন নিয়ে।
1: সাথে রয়েছি আমরা দুজন, আমি এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
0: আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন।
1: আজকের আয়োজনের শুরু দিয়ে শোনাব ভাই বন্ধু ছায়াছবি থেকে গান। গানটির অনুরোধকারী শ্রোতারা হলেন আপনারা।
0: ডুয়েট জয়দেবপুর গাজীপুর থেকে জাহিদুল ইসলাম, আহাদ ফাহাদ শোভা, জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে মেহেদি হাসান মামুন, সানোয়ার শামীম সানা, আজিজ খান,
1: শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া, নাটোর থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ শাহিদ কাইফ ও মোহাম্মদ শাহাদ শাফি, বদরখালী চকরিয়া কক্সবাজার থেকে নাইম ও মামুন,
0: এস এম ছাবেদ আলী চাপড়াইল বাজার কালীগঞ্জ ঝিনাইদহ, সোনাডাঙ্গা খুলনা থেকে তাবারাকা,
1: ঘিওর মানিকগঞ্জ থেকে মোহাম্মদ মোফাজল হোসেন, মাহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ থেকে মোহাম্মদ শরীফ উদ্দিন, সাথে আছেন মিসেস সুমা শরীফ, ইকবাল আহমেদ সজীব এবং সাদিয়া ও সামিয়া।
0: শুনবেন এন্ড্রু কিশোরের কণ্ঠে, ভেঙেছে পিঞ্জর, মেরেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা।

0: অনুরোধ আপনাদের। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানা এবং চানমিয়া হোসেন, চিলাইগাতি হাজিবাড়ি পূর্বধলা নেত্রকোনা থেকে তোফায়েল আহমেদ হানিফ এবং রিজা আক্তার,
1: শাহজাদপুর সিরাজগঞ্জ বর্তমানে সৌদি আরব থেকে পলাশ হাসান, সাথে আছেন তানজিলা, মাঝগ্রাম সাথিয়া পাবনা থেকে মোহাম্মদ মোফাজ্জল মুজাম্মেল হক, মমতা এবং মুজাহিদুল ইসলাম মাহিম, আজমমোর উলিপুর কুড়িগ্রাম থেকে শুভ্র আহমেদ এবং নাজা আহমেদ,
0: গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সাথে আছে সজীব সোমাইয়া এবং শিরিন শিলা,
1: উত্তর মাগুরা গোস্বামী দুর্গাপুর কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে মোসাম্মদ সাকিরুন নেসা, মোসাম্মদ উর্মি খাতুন মিম ও মোসাম্মদ মুন্নি খাতুন,
0: আর আছেন জিয়নপুর চড়িডাঙ্গা খাপাড়া দৌলতপুর মানিকগঞ্জ থেকে নার্গিস আক্তার, আকিয়া আরিয়ান এবং মেহেদি মামুন।
1: আপনারা সবাই মিলে শুনতে চেয়েছেন আমার স্বপ্ন তুমি, এই ছায়াছবির গান,
0: শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিন।

0: এবারে শ্রাবণ মেঘের দিন ছেঁচে ওর গান শিল্পী বারী সিদ্দিকী।
1: আর শুনতে চেয়েছেন পূর্ব চাম্বল বাঁশখালী চট্টগ্রাম থেকে গিয়াসউদ্দিন, শিবালয় মানিকগঞ্জ থেকে মোহাম্মদ রাসেল শেখ, ঘোড়াদায়ের সুলতানশাহী গোপালগঞ্জ থেকে আফিয়া খাতুন জুলি, ফয়সাল আহমেদ শিপন,
0: উলিপুর কুড়িগ্রাম থেকে ফারুক আহমেদ লাকিলা বিদ্যিশা, লোহাকুচি কালীগঞ্জ থেকে লালমনিরহাট থেকে কেশব চন্দ্র রায়, কল্পনা রানী রায়, 134 দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড, খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া এবং আলিশা জান্নাত,
1: ওয়াবদা আলমডাঙ্গা চুয়াডাঙ্গা কুষ্টিয়া থেকে এস এম হোসেন, আপনি লিখেছেন আলমডাঙ্গা কুষ্টিয়া থেকে, তা আপনারা শুনতে চেয়েছেন শ্রাবণ মেঘের দিনে ছায়াছবির গান আর শিল্পী বারী সিদ্দিকী।
0: আমার গায়ে যত দুঃখ সয়, চলুন শুনি।

0: রামপুর নলভাঙা বারোবাজার কালীগঞ্জ ঝিনাইদহ থেকে মোহাম্মদ ফিরোজ ইকবাল, সাথে আছে জামিনী খাতুন, আফিফ হুসাইন এবং লাবিব হুসাইন।
1: গাকু চাইল ছাতি আইন, মাধবপুর হবিগঞ্জ থেকে অতীন্দ্র সরকার ইমন, সুমি সরকার পূজা, দেবশ্রী পল্লবী ও অনুরাগ।
0: আপনারা শুনতে চেয়েছেন অনন্ত ভালোবাসা ছায়াছবির গান,
1: শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।
0: চলুন শুনি।

0: তিনমুড় উলিপুর কুড়িগ্রাম থেকে বাবলু লাবলু লাবলি বাবলা, আদিতমারি লালমনিরহাট থেকে সাইদুল ইসলাম, নাসির হোসেন, সুমি আক্তার ও আক্তার।
1: শহর গোপিনপুর, ঘাটাইল টাঙ্গাইল থেকে মাসুম মাহমুদ পরশ, ফারহানা জেরিন, মাহমুদা আক্তার মিতু, আসাদ ফাহাদ এবং নাসির হোসেন। মাগুরা, গোস্বামী, দুর্গাপুর, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে মোহাম্মদ শামীম হোসেন।
0: শুনতে চেয়েছেন জ্যান্ত কবছায়া ছবির গান,
1: শিল্পী রুনা লায়লা ও আসিফ।
0: হাতে হাত ছুঁয়ে দিলে হয় কি।

0: শুনছেন অনুরোধ রাশন নিবেদন, সাথে আছি আমরা
1: এস এম আসাদুজ্জামান
0: এবং সুরাইয়া সুলতানা।
1: বড়খোলা পাংশা রাজবাড়ি ফরিদপুর থেকে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ লুৎফুর জোয়ারদার, ডুমুরিয়া খুলনা থেকে মোহাম্মদ কাশিম সর্দার, খুলনা থেকে মোসাম্মদ রহিমা খাতুন।
0: আর আপনারা সবাই শুনতে চেয়েছেন মায়ের কসম ছায়াছবির গান, শিল্পী এন্দ্র কিশোর ও কনক চাপা।

0: এবারে রাধা কৃষ্ণ ছাঁচের গান, শিল্পী সাবিনা ইয়াসমিন।
1: শুনতে চেয়েছেন বগাজান বাজার ভালুকা সদর ময়মনসিংহ থেকে নকুল কুমার বিশ্বাস, সিদ্ধার্থ কুমার বিশ্বাস, উন্নতি বিশ্বাস, মিলন কুমার মণ্ডল এবং নূপুর মণ্ডল।
0: ইসার চালা সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে রানুবালা, বাদল বর্মন, টুম্পা এবং সিমরান বিশ্বাস।

0: আকন্তির ভাই সাগরদিঘি ঘাটাইল টাঙ্গাইল থেকে মোবারক হোসেন ফণী।
1: শুনতে চেয়েছেন মরণের পরে ছায়াছবি গান, শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আব্দুল হাদী।

রাজলক্ষ্মী শ্রীকান্ত। এ ছায়াছবির গান শুনতে চেয়েছেন মাদ্রাসা সৈয়দপুর পীরগাছা রংপুর থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু। আপনারা যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটির শিল্পী সাবিনা ইয়াসমিন।

0: নয়াপাড়া গয়াহাটা নাগরপুর টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, আশিক আকাশ এবং আশরাফ, মাইলাগি মধ্যপাড়া ঘিওর মানিকগঞ্জ থেকে পারভিন আক্তার, পারভেজ পাভিল এবং মেহেদী মামুন।
1: আপনারা শুনতে চেয়েছেন প্রিয় শত্রু ছায়াছবির গান, শিল্পী রুনা লায়লা।

0: এবারে তোমাকে চাইছে ছবির গান শিল্পী এন্ড্রু কিশোর ও কনক চাপা।
1: শুনতে চেয়েছেন ইমামগঞ্জ চরফ্যাশন ভোলা থেকে নুরুল ইসলাম নির্জন, সাথে আছেন নীলিমা, সুইটি, সুরভি, স্নিগ্ধা, কবির এবং ইমরান।
0: শুনবেন ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।

0: আর এদিকে ঘড়ির কাঁটা বলছে যেতে হবে। যাবার আগে জানিয়ে দিতে চাই অনুরোধের আসন নিবেদনে আপনাদের পছন্দের গান শুনতে চিঠি লিখবার ঠিকানা। অনুরোধের আসন নিবেদন প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলা নগর আগারগাঁও ঢাকা 1207। ইমেইল ঠিকানা বিবি নিবেদন @1800@outlook.com।
1: এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আজকের নিবেদন গ্রন্থনা ছিলেন ডক্টর দেবপ্রসাদ দা, সম্পাদনায় আব্দুল আউয়াল, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
0: আগামী আয়োজনে আবারও আপনাদের পছন্দের গান নিয়ে হাজির হব রবিবার ঠিক একই সময়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন,
1: শুভরাত্রি।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন শ্রোতাদের অনুরোধে ছায়াছবির গান নিয়ে সঙ্গীত অনুষ্ঠান নিবেদন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অল্প কিছুক্ষণের মধ্যেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি ফাতেমা সুলতানা। বর্ণাঢ্য ও জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে আজ পর্দা নামছে 2026 বিশ্বকাপ ফুটবল আসরের। ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন। ফাইনাল খেলায় থাকছে সুপার বোলের আদলে হাফ টাইম শো। সঙ্গীত পরিবেশন করবেন শাকিরা, জাস্টিন বিবার সহ বিশিষ্ট শিল্পীরা। ম্যাচ শেষে ট্রফি তুলে দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের কোটি কোটি দর্শককে মাসব্যাপী ফুটবলের জাদুতে মাতিয়ে বিশ্বকাপ ফুটবল 2026 এখন শেষ মুহূর্তে নতুন চ্যাম্পিয়নকে স্বাগত জানাতে প্রস্তুত। কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব নিয়ে হওয়া শত কোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি ও মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপের মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি আজ তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী 2022 সালে কাতার বিশ্বকাপের সম্প্রচারের নামে হওয়া লেনদেন, দুর্নীতি ও বর্তমান সরকারের স্বচ্ছতা তার তুলনামূলক চিত্র তুলি। মিলিয়ন ডলারে মিডিয়া রাইটস কিনে সিঙ্গাপুরের একটি কোম্পানি, এরপর কনস্ট্রাক্ট মাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা নেই। বাংলাদেশের এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভোগী হিসেবে যুক্ত করা হয়। জহিরুদ্দিন স্বপন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা ছিল দেশের কোটি কোটি ফুটবল প্রেমীদের খেলা দেখার অধিকার নিশ্চিত করতে হবে। তবে রাষ্ট্রের করুণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে জনগণের ট্যাক্সের কোনো টাকা অপচয় করা যাবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই এবার সরাসরি ফিফার সঙ্গে লাগাতার দর প্রায় 47 কোটি টাকায় মিডিয়া রাইটস কিনেছে বিটিভি। পরবর্তীতে দেশের আরও 4টি মাধ্যমের কাছে সাব লাইসেন্সিং করে ব্যয়ের প্রায় পুরো টাকায় তুলে আনা সম্ভব হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বানও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি আজ রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে

0: এগিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে আজ দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘণ্টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আনোয়ার হোসেন। পথপাথে অনুষ্ঠানে নামাজে তিলাওয়াতের নিয়ম সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ বেলাল হোসেন। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7:20। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতাদের ভোটে নির্বাচিত সেরা গানের গ্রন্থিত অনুষ্ঠান প্রিয় গান শুনবেন সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। স্বাস্থ্য বিষয়ক ফোনের অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসগড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান রবিস্বরে শুনবেন রাত 10:05। এছাড়া FM 90 MHz রাত 12:15 নিঃশ্রুতি অনুষ্ঠানে শুনবেন নাটক অব্যক্ত বেদনা। এবারে FM এর অনুষ্ঠান। FM 92 MHz সন্ধ্যে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 MHz সকাল 6:00-12:10 এবং বেলা 2:15-11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 MHz সকাল 6:00-11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট 24.1 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 81%, সন্ধ্যা 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:22, অস্ত যাবে সন্ধ্যে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন পবিত্র কুরআন তিলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: পবিত্র কোরআন তিলাওয়াত ও তর্জমা শুনলেন। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল ৬টা।
1: আজ সোমবার, পাঁচই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, পাঁচই সফর ১৪৪৮ হিজরি, ২০শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ।
0: হিমশীতলে সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০২ মেগাহার্টজ এবং এফএম ১০৬ মেগাহার্টজে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, সৈয়দা শাহান আরা চৌধুরী
0: এবং মোহাম্মদ জসিমউদ্দিন।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন রৌনক জাহান।
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত। আজ সূরা ইব্রাহিমের ২৪ আয়াত থেকে ২৭ আয়াত পর্যন্ত তিলাওয়াত।